আজ বুধবার, বিশে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 10ই জুন 2026 খ্রিস্টাব্দ এবং 26শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় সকাল 4:54 হয়ে 19 সেকেন্ডে ও সূর্যাস্ত বিকেল 6:16 হয়ে 43 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 25 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কোনো সতর্কবার্তা নেই।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের রচনা থেকে পাঠ।
1: দেশের কার্যে আত্মনিয়োগ করিবার অবসর পাইলেই আমি কখনো তাহাতে পশ্চাৎপদ হই নাই। হয়তো সকল সময় ঠিক পথ আমি ধরিতে পারি নাই, হয়তো আমি অসঙ্গত পথেই চলিয়া থাকিব, কিন্তু একথা ঠিক যে দেশের স্বার্থ সম্মুখে রাখিয়াই আমি সর্বদা কাজ করিয়াছি। ইউরোপীয় রাজনীতির অনুকরণে আমি কোনো দিন কাজ করিতে যাই নাই। ইহা আমার ধর্ম, আমার চিরজীবনের আদর্শই ওই প্রকার। দেশ বলিতে আমি আমার ইষ্ট দেবতাকেই বুঝি। পাশ্চাত্যের দার্শনিক ভিত্তির উপর নির্ভর করিয়া আমি জাতীয়তাকে বুঝিতে শিখি নাই। আমার মনে হয় জাতির উন্নতির প্রয়োজন আছে বলিয়াই প্রত্যেক জাতিই উন্নত হইবে। ভগবানের রাজ্য বৈচিত্র্যময় জীবন স্পন্দনে পরিপূর্ণ, প্রত্যেক জাতি সেই জীবন স্পন্দনের একটি বিন্দু মাত্র। আবর্তনবাদের নীতি অনুসারে প্রত্যেক জাতিই উন্নত হইবে। যে জাতির মধ্যে আমার জন্ম হইয়াছে তাহাও বড় হইবে। শুধু সেই উন্নতি, সেই আবর্তনের সহায়তা কল্পে আমরা যথাসাধ্য চেষ্টা করিব। চরিত্র মাহাত্ম্য ও ধর্মনীতিকে আমি যেমন মানি, শ্রদ্ধা করি, জাতীয়ত্বের এই নীতিকেও আমি তেমনি মূল্যবান বলিয়া বিশ্বাস করি। দেশকে সেবা করিলে, জাতিকে সেবা করিলে মানব সমাজের সেবা করা হয়, আর মানব সমাজের মনুষ্যত্বের সেবাতেই ভগবানের পূজা সমাপ্ত হয়। আমাদের দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার কথা আমি আজ কিছু আলোচনা করিতে চাই। ভদ্র মহোদয়গণ, দেশকে, মাতৃভূমিকে রাজনৈতিক অবস্থা হইতে স্বতন্ত্র করিয়া কল্পনা করিবেন না। আপনাদের শিক্ষা দীক্ষার সঙ্গে রাজনৈতিক আন্দোলনের পর্যাপ্ত সংস্রব আছে, উহা আপনাদের ধর্মের অভিব্যক্তি। এদেশের মধ্যে এমন অনেক লোক আছেন যাহারা মনে করেন যে সমগ্র মানব জীবন স্বতন্ত্র ভাগে বিভক্ত, তাহারা মনে করেন রাজনীতি স্বতন্ত্র পদার্থ, ধর্ম ও শিক্ষার সহিত উহার কোনো সংযোগ নাই। তাহারা ভুলিয়া যাইতেছেন যে মানুষের আত্মা সর্বত্রই সমান। প্রত্যেক ব্যক্তির আত্মা যেমন এক, জাতীয় প্রাণও তেমনি এক। ইউরোপীয় রাজনীতির চশমা পরিয়া আমি এদেশের বর্তমান রাজনৈতিক অবস্থার বিচার করিতে সম্মত নহি। আমি ইউরোপীয় শিক্ষাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, ব্যক্তিগতভাবে আমি এজন্য ঋণী। ইউরোপীয়ই আমাকে জ্ঞানদান করিয়াছে সে কথা অস্বীকার করিব না, কিন্তু তথাপি আমি বলিব, বাংলার এমন একটা কিছু বৈশিষ্ট্য আছে যাহা ইউরোপীয় শিক্ষার অনেক উপরে অবস্থিত। ইউরোপীয় রাজনীতি হইতে ধার করা জিনিস লইয়াই আমাদের জাতীয়তা গঠিত হইবে, ইহা আমার মনের কথা নয়। সেজন্য আমি বলিতেছি, সমগ্র জগৎকে বাংলার কিছু জানাইবার আছে, দান করিবার আছে, এ কথা আমি পূর্বেও অন্যত্র বলিয়াছি। আপনারা যখন দেখিবেন আমরা জাতীয়তার শৈশব অবস্থা ছাড়াইয়াছি, আমাদের মতো করিয়া আমরা গড়িয়া পিঠিয়া উঠিয়াছি, সেই সময় আমাদের মাতৃভূমি আমাদের জগৎকে তাহার সেই বিশিষ্ট কথাটি শুনাইবে, বিলাইবে, আর সমগ্র বিশ্ববাসী তাহা কান পাতিয়া শুনিবে।
0: সুভাষিত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

0: এতক্ষণ শুনলেন সঙ্গীতাঞ্জলি, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catian.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
0: আকাশবাণী কলকাতা, এখন জানিয়ে দেব গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই শুনবেন আজকের চাষবাস, মুরগির গ্রীষ্মকালীন তাপজনিত ধকল বলবেন ডক্টর কৌশিক পাল, 6:40 আপনার স্বাস্থ্য, ঘাম ও ঘামাচি বলবেন ডাক্তার অবন্তী সাহা, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় মৌলি দাশগুপ্ত এবং সৌভিক শাসমল, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতু গুহ, 8:00 শুনবেন জানা অজানা দূষণ রোধে সবুজ রসায়ন, শুনবেন প্রথম পর্ব বলবেন ডক্টর অর্ণব হালদার, 8:05 নজরুল গীতি শিল্পী সোহিনী বসু, 8:20 শুনবেন বাংলা কথিকা লোকসংস্কৃতির আনাচ কানাচ, বাবা

বুড়ো রায়ের গাজন, বলবেন অয়ন ঘোষ। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, শিল্পী আশিস কুমার দাস। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে 9:25 জেলার চিঠি মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক। 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সঞ্চিতা মিত্র, 11:00 যুববাণীর অনুষ্ঠান তরুণ তুর্কি, উপস্থাপনায় রাহুল আচার্য এবং শ্রীপর্ণা পাল। স্টুডিওতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফুটবলার প্রভাত লারকা। বেলা 12:00 আধুনিক গান, শিল্পী সঞ্জীব ঘোষ। 12:15 দোতারায় লোকসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন সুবল দত্ত। 12:33 শ্রীভবন, বাল্য বিবাহ মুক্ত ভারত, আলোচনায় ডক্টর সুপর্ণা গঙ্গোপাধ্যায়, ডক্টর ওয়েন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক। দুপুর 1:00 শুনবেন বাংলা ছায়াছবির গান, 1:45 মহিলা মহল, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়, শুনবেন আমার কলম। দুপুর 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 শুনবেন বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক 2026 পরীক্ষায় নবম স্থান অধিকারী সাগর মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন কেয়া মুখোপাধ্যায়। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি শিল্পী জবারানী মান্ডি ও সহশিল্পীরা। 6:15 শুনবেন সাঁওতালি অনুষ্ঠানে সাহিত্যে রাজ্য পুরস্কার প্রাপ্ত গুরুপদ হাঁসদার সাক্ষাৎকার। সন্ধে 6:08 কৃষিকথার আসর, আমন ধানের জাত নির্বাচন ও বীজতলা তৈরি, আলোচনায় জয়নারায়ণ রায় শর্মা, সঞ্জয় ভট্টাচার্যর সঙ্গে রামরঞ্জন দাস রায়। শস্য বীমা কি ও কেন, আলোচনায় বিধায়ক মুখোপাধ্যায়, মানুষ দাস ও রামরঞ্জন দাস রায়। সন্ধে 7:30 সমীক্ষা, রাত 8:00 নানা রঙের গান, 8:30 আইনি কথা, কিশোর ন্যায় বিচার, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 2015 নিয়ে অবসরপ্রাপ্ত জেলা বিচারপতি বিশ্বনাথ ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎকারে শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ, শিল্পী অনিকেত চক্রবর্তী। রাত 9:30 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, রাত 10:30 দোতারায় লোকসঙ্গীতের সুর, শিল্পী সুবল দত্ত। 10:50 আধুনিক গান, শিল্পী সঞ্জীব ঘোষ। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:35 রামচরিত মানসের 137তম পর্ব। 6:45 শুনবেন ভজন, শিল্পী সোহিনী বসু। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়। 8:30 নজরুল গীতি, শিল্পী সঞ্জীব ঘোষ। 8:45 দোতারায় লোকসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন সুবল দত্ত। 9:00 রাজধারা, উপস্থাপনায় সবিতা পোদ্দার। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সাদাফ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ওয়ার্ল্ড মেলোডিজ, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। বেলা 12:00 শুনবেন সুরভি, উপস্থাপনায় সবিতা পোদ্দার। 12:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান এবং দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, শিল্পী আশিস কুমার দাস। এতক্ষণ শুনছিলেন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্ত পণ্য প্রক্রিয়াকরণ এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ডে যাবেন। শিক্ষামন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিনটি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এদেশে ক্যাম্পাস খোলার জন্য অনুমোদন দিয়েছে। কলকাতায় আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক।

0: অনুষ্ঠিত হয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করলেন। 2014 সালের 26 মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ গ্রহণ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু 1952 সালের 13 মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং 1964 সালের 27 মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4,398 দিন। 2014 সালের 26 মে থেকে আজ 10 জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবচ্ছিন্ন কার্যকাল 4,399 দিনে পড়ল। ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। ভাষা, সংস্কৃতি, ধর্ম ও ভৌগোলিক অবস্থানের দিক থেকে অসাধারণ বৈচিত্র্যময় 140 কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারতে শাসন কার্যের বিশালতা ও জটিলতা বিবেচনা করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্জন বিশেষভাবে উল্লেখ যোগ্য। যখন বিশ্বের অনেক দেশেই রাজনৈতিক অস্থিরতা, ঘন ঘন সরকার পরিবর্তন এবং নীতি সংক্রান্ত অনিশ্চয়তা দেখা গেছে, ঠিক সেই সময়ে ভারত নেতৃত্ব ও শাসন ব্যবস্থায় ধারাবাহিকতা বজায় রেখেছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে পরপর 3টি জাতীয় নির্বাচনে জয়লাভ করা জনগণের অবিচল আস্থারই প্রতিফলন। নিরপেক্ষ আন্তর্জাতিক জরিপগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিকভাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় গণতান্ত্রিক নেতা হিসেবে বিবেচিত হয়েছেন। 30টিরও বেশি দেশ তাদের সর্বোচ্চ অসামরিক সম্মানে তাকে ভূষিত করেছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে এর জন্য অভিনন্দন জানিয়েছেন। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকারের 12 বছর পূর্তি এবং ভারতের ইতিহাসে নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর রেকর্ড গড়ার বিষয়টি উদযাপনের উদ্দেশ্যে আজ নতুন দিল্লিতে জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জোট সঙ্গী সব দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। এনডিএ শাসিত 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে যোগ দেবেন। মূলত জাতীয় উন্নয়ন ও পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি এবং 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে মোদী সরকারের যে পরিকল্পনা রয়েছে এই বৈঠকে তা পর্যালোচনা করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলিকে বিমানবন্দর এবং সমুদ্রবন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, আধুনিক এবং প্রযুক্তিচালিত সীমান্ত ব্যবস্থাপনা গড়ে তোলার দিকে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্ল্যাটফর্ম বিকশিত ভারত 2047 লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করবে এবং জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলবন্দরগুলি শুধু সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে এবং ব্যবসা বাণিজ্যের পরিমাণে বাড়ায়নি, পাশাপাশি অবৈধ দখলদারদের সরিয়ে দিয়েছে। শ্রী শাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে ভারতের সীমান্ত সুরক্ষায় 4 রকমের কৌশল নিয়ে কাজ করছে এবং এই উদ্যোগে স্থলবন্দর কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, স্থলবন্দর ব্যবস্থাপনা কেন্দ্র LPMS এবং স্মার্ট বর্ডার ব্যবস্থা যৌথভাবে আরও বেশি নিরাপদ ও আধুনিক সীমান্ত ব্যবস্থাপনার কাঠামো গড়ে তুলতে, অবৈধ কার্যকলাপ প্রতিহত করতে এবং একটি শক্তিশালী সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিনিময় প্ল্যাটফর্মের সূচনা দেশের শাসন ব্যবস্থায় যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক।
1: हमारी स्मार्ट बॉर्डर की संकल्पना में लैंड पोर्ट अथॉरिटी का बहुत बड़ा योगदान आने वाले दिनों में है। ये जो लैंड पोर्ट मैनेजमेंट सिस्टम और स्मार्ट बॉर्डर की संकल्पना, ये दो मिलकर एक प्रकार से अभेद और सुरक्षित बॉर्डर का निर्माण करेंगे, इसमें मेरे मन में कम से कम कोई शंका नहीं
0: है। केंद्र এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারতের বিদেশ নীতি এখন দেশের মূল জাতীয় লক্ষ্যগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ, সামাজিক সুরক্ষা ও জাতীয় উন্নয়নের উপর গুরুত্ব আরোপকারী সরকারের অগ্রাধিকারের বিষয়গুলির সঙ্গে বিদেশ নীতি ও কূটনীতিকে সামঞ্জস্যপূর্ণ করা।

0: হয়েছে। ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর জয়শঙ্কর বলেন, বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা বলতে শুধুমাত্র সীমান্ত রক্ষাকে বোঝায় না, এর আওতায় অর্থনীতি, জ্বালানি, স্বাস্থ্য, সার এবং সাইবারের ক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত নিরাপত্তাও অন্তর্ভুক্ত।
1: The amount of time we have spent engaging countries who are oil providers, gas providers, within that LNG, LPG, fertilizer, manufacturers, traders, because this is a national priority. So the foreign policy continuously is in sync with what are actually the prime national goals of the moment.
0: বিদেশমন্ত্রী আজ থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সে দেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডের চতুর্দশ কুলতারান্তা টক্সে অংশ নেবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সে দেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠকে বসবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শিক্ষা মন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিনটি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এদেশে ক্যাম্পাস খোলার জন্য অনুমোদন দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলো হল ইউনিভার্সিটি অব ব্রিস্টল, ইউনিভার্সিটি অব ইয়র্কস এবং ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর বিনীত যোশী এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। শ্রী প্রধান বলেন, ভারতে এই বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস তৈরি 2020 জাতীয় শিক্ষানীতি অনুসারে শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করে তোলার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রতিষ্ঠানগুলি ভারতে উন্নত মানের শিক্ষা, আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষার অংশীদারিত্ব এবং গবেষণা সংক্রান্ত সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। মন্ত্রক জানিয়েছে, মহারাষ্ট্র ও কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে এই ক্যাম্পাসগুলি গড়ে তোলা হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন জলশক্তি মন্ত্রকের একাধিক উদ্যোগ এবং প্রকল্প পর্যালোচনা করেছেন। এই প্রকল্পগুলির মাধ্যমে দেশের জল সংরক্ষণ এবং জলের উৎস ব্যবস্থাপনাকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের নাগরিকদের মধ্যে ধর্মের নামে ভারত বিদ্বেষী মনোভাব জিয়ে রাখার জন্য ইসলামাবাদ সব রকমের উদ্যোগ নিয়েছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন। এর আগে তিনি তিন দিনের ভারত সফর করেন। সূত্রের খবর, এ মাসের 14 তারিখ তিনি চীনের উদ্দেশ্যে রওনা হতে পারেন। নেপালের জাতীয় পরিষদের ফেডারালিজম স্ট্রেংথেনিং অ্যান্ড ন্যাশনাল কনসার্ন কমিটি স্বরাষ্ট্রমন্ত্রককে হুমলা ও বাজুরা জেলার মধ্যে সীমান্ত বিরোধের দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করার নির্দেশ দিয়েছে। হুমলা জেলা কর্ণালী প্রদেশে এবং বাজুরা জেলা সুদূর পশ্চিম প্রদেশে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত $100,000 H-1B ভিসা ফি বাতিল করে এটিকে বেআইনি ঘোষণা করেছেন। এর ফলে হাজার হাজার দক্ষ অভিবাসী উপকৃত হবেন। 20 ডেমোক্রেটিক স্টেট অ্যাটর্নি জেনারেলের দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জেলা বিচারক লিও সোরোকিন এই রায় দেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের প্রস্তুতিতে গতকাল উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এবং আয়ুষ বিষয়ক মন্ত্রী প্রতাপ রাও যাদব, শীর্ষ আমলা, পুলিশ কর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান সচিব এবং কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেন। উল্লেখ্য, আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্ত পণ্য প্রক্রিয়াকরণ এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। খবর শেষ হল, এরপর খবর শুনতে পাবেন 7:25।
2: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: আজ শুনবেন মুরগির গ্রীষ্মকালীন তাপজনিত ধকল বা হিট স্ট্রেস। এ বিষয়ে বলছেন ডক্টর কৌশিক পাল, বিষয়বস্তু বিশেষজ্ঞ প্রাণীবিজ্ঞান, উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র, অশোকনগর।
1: আমাদের পশ্চিমবঙ্গের ছয়টি ঋতু, তার মধ্যে গ্রীষ্মকাল বা গ্রীষ্ম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ডিউরেশন সব থেকে বেশি হয় এবং এর প্রভাবও যথেষ্ট। মানুষের ক্ষেত্রে যেমন এর প্রভাব পড়ে, সেরকম প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব রয়েছে এবং বিশেষ করে যে সমস্ত প্রাণী আমরা পালন করি তার মধ্যে মুরগির উপর এর প্রভাব যথেষ্ট। আমরা অনেকে এই টার্মটা শুনেছি, হিট স্ট্রেস, যেটাকে আমরা বলি গ্রীষ্মকালীন তাপজনিত ধকল। মুরগির ক্ষেত্রে এটা প্রকটভাবে দেখা যায় এবং এটা এতটাই মারাত্মক যে প্রচুর মুরগি পালক বা প্রাণী পালক কিন্তু অনেকে এর জন্য লোকসানের সম্মুখীন হন, কারণ এর প্রভাবে যেটা সব থেকে মারাত্মক হয় সেটা হচ্ছে হিট স্ট্রোক। এবং হিট স্ট্রোক সেক্ষেত্রে কিন্তু এই অত্যধিক তাপমাত্রার জন্য এটা হয় এবং প্রচুর সংখ্যক মুরগি মারা যায় এবং খামারিরা লোকসানের মুখ দেখেন। তো এটা আটকানোর জন্য আমাদের কয়েকটা ব্যবস্থা গ্রহণ করতে হয়। প্রথমেই যেটা হয় যে মুরগির বাসস্থান, এবং প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে সমস্ত ঋতুতে, যেহেতু এই ঋতুগুলোর প্রত্যেকটারই প্রভাব কিছু না কিছু আছে, তাই আগাম কিছু সতর্কতা বা আগাম কিছু ব্যবস্থা নিয়ে রাখতে হয় যাতে করে এই ক্ষয়ক্ষতির সম্মুখীনটা কম হওয়া যায়। এবং তার জন্য আপনাকে ঘর এমনভাবে বানাতে হবে যেন সেখানে একটু হাওয়া চলাচল ঠিকঠাকভাবে করতে পারে এবং ঘরের তাপমাত্রা ঠিকঠাক থাকে। প্রত্যেকটা প্রাণী আমাদের পৃথিবীতে একটা নির্দিষ্ট তাপমাত্রায় খুব আরামদায়কভাবে থাকে, যেটাকে আমরা ইংরেজিতে বলি থার্মো কমফোর্ট জোন বা থার্মো নিউট্রাল জোন। এবং মুরগির ক্ষেত্রে সেই টেম্পারেচারটা দেখা যায় প্রায় 15-25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই তাপমাত্রা যদি হয় তাহলে সেখানে মুরগি কিন্তু স্বাভাবিকভাবে থাকতে পারে। তারপর থেকে প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ার জন্য কিন্তু তার শরীরে বিভিন্ন রকম শারীরবৃত্তীয় প্রক্রিয়া হয়, কারণ তার যে নিজস্ব টেম্পারেচার তার শরীরে সেটা সে মেনটেন করার চেষ্টা করে। এবং তার জন্যই সে চেষ্টা করে কি যখন শরীরের টেম্পারেচার বা তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেই তাপমাত্রা কিছুটা কমিয়ে দিতে। এখন মানুষের ক্ষেত্রে কি হয়, মানুষের ক্ষেত্রে আমরা খুব সহজেই ঘামের মাধ্যমে সেই তাপমাত্রা কিন্তু বার করে দিতে পারি, ফলে আমাদের শরীর ঠান্ডা থাকে। মুরগির ক্ষেত্রে কি হয়, মুরগি কিন্তু কোনো ঘর্মগ্রন্থি নেই বা তারা ঘামতে পারে না, তাদের সারা দেহ পালকে ঢাকা। তারা তখন কি করে, যখন শরীরের তাপমাত্রা বেড়ে যায় তারা মুখ হাঁ করে ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস নেয়। তার ফলে কি হয়, মুখের ভিতর থেকে মুখের মাধ্যমে তারা ওই যে উত্তপ্ত বাতাস সেটা কিন্তু বার করে। এবং এটা যত তাপমাত্রা বাড়তে থাকে এটা স্পিডটাও ততটা বাড়ে। এবং একটা সময় এমন হয় যখন হয়তো তার তাপমাত্রা মানে পরিবেশের তাপমাত্রা এত বেড়ে গেছে তখন কিন্তু সেটা কম্পেনসেট করতে পারছে না বা ব্যালেন্স করতে পারছে না, তখন কিন্তু তার শরীরে বিভিন্ন রকম প্রতিক্রিয়া হয় যেটাকে আমরা রেসপিরেটরি অ্যালকালোসিস বলি ইংরেজিতে। তার অনেকগুলো ব্যাখ্যা আছে। তো তার ফলে কিন্তু তার অনেক ক্ষতি হয়, এবং যেটা আমি বললাম যে তার মেন কারণ যে প্রভাব সেটা হচ্ছে হিট স্ট্রোক। এবং সেটা কমানোর জন্য বাসস্থানের কথা যেটা আমি বলছিলাম যে ঘর যাতে ঠান্ডা থাকে, মুরগি থাকার যে জায়গা, এক একটা মুরগির জন্য যে জায়গা আমরা নর্মালি দিয়ে থাকি তার থেকে একটু বেশি পরিমাণ 10% বা 10% জায়গা বেশি দিতে হবে ঘরে। ঘরের চা হাইটটা যেন একটু বেশি হয়, 10-12 ফুটের মতো, এবং তার উপরে যেন চালের উপরে কিছু লতা জাতীয় গাছ, কুমড়ো টুমড়ো এইসবগুলো, এবং যদি পারা যায় তাহলে ছাদের উপরে চুন কাম করে দেওয়া, তাহলে কিন্তু টেম্পারেচার কম হয়। এবং তার সাথে সাথে খাবার দাবার, যেটা আরও গুরুত্বপূর্ণ বিষয় ব্রয়লার মুরগির ক্ষেত্রে বিশেষ করে বা অন্যান্য মুরগির ক্ষেত্রেও, দিনের বেলায় সকাল 10টার পর থেকে বিকেল 4-4:30 পর্যন্ত মুরগির ঘরে কোনো খাবার দেওয়া যাবে না, দানা খাবার, কেবলমাত্র জল থাকবে। কারণ এই সময় যদি খাবার খায় খাজাম হজম হওয়ার জন্য কিন্তু একটা টেম্পারেচার তৈরি হয় শরীরে, তো সেই টেম্পারেচার এবং পরিবেশের টেম্পারেচার মিলে বিকেলের দিকে অবশ্যই সেখানে হিট স্ট্রোক হবে এবং পাখিগুলো মারা যাবে। তাই রাত্রেবেলা সারা রাত খাবার থাকবে এবং সকাল 9:30 পর্যন্ত, এবং তারপর থেকে খাবার বন্ধ করে দিয়ে আবার 4:30 পর বিকেলে খাবার শুরু করবে। সারাদিন জল থাকবে এবং যদি কেউ সবুজ ঘাস পাতা দিয়ে থাকে ন্যাজল টাজল সেগুলো খাওয়াতে পারবে। এবং খাবারের সাথে এই সময় কিছু অ্যান্টি অক্সিডেন্ট যেমন ভিটামিন সি, ভিটামিন ই, সিলেনিয়াম এগুলো কিন্তু খাবারে অ্যাড করা যেতে পারে। আর এখন যেটা হয় কাঁচা আম বিভিন্ন জায়গায় পাওয়া যায় এমনি ঝরে পড়ে, সেই কাঁচা আম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে যদি খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয় সেটাও কিন্তু অনেকটা তাপমাত্রা কমাতে সাহায্য করে। এবং ভ্যাকসিনেশন বা এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়মিত চলবে এবং সেগুলো সবই চলবে হচ্ছে দিনের ঠান্ডা সময়ে, খুব সকালে অথবা সন্ধ্যার সময়। আর যদি প্রাণীকে হ্যান্ডেল করতে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেতে হয় বা কিছু, সেক্ষেত্রেও কিন্তু আমরা দিনের যখন বেশি তাপমাত্রা থাকবে সেই সময় কোনো কিছুই করবো না, সব কিছু করবো হচ্ছে ঠান্ডা সময় যখন থাকবে। তো এই সমস্ত কয়েকটা বিষয়, কারণ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, গ্রীষ্মকালে আমাদেরকে মুরগি পালন তো করতেই হয় কিন্তু তার প্রভাব কমানোর জন্য। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা হচ্ছে লিটার বা যার উপরে মুরগি থাকে, যেটা গাদা বলি আমরা, ধানের চিটা বা ছোট ছোট করে কাটা খড় বা কাঠের গুঁড়ো দিয়ে আমরা বানাই, সেটাও যেন খুব ভিজে না যায় বা খুব পুরু করে যেন না বিছানো হয়। সাধারণত আমরা 4-5 ইঞ্চি পর্যন্ত করি শীতকালে, কিন্তু গ্রীষ্মকালের ক্ষেত্রে 2-3 ইঞ্চির বেশি পুরু যেন না হয় এবং সেটা যেন শুকনো হয়, সেখানে যেন বায়ু চলাচল করতে পারে। আর যদি ঘরের মধ্যে এক্সজস্ট ফ্যান লাগানো যেতে পারে, যে দুদিকের দেওয়ালের একদিকের দেওয়ালে আমরা ওই যে চট জাতীয় কিছু বস্তা সেটাকে ভিজিয়ে দিলাম, তার উল্টো দিকের দেওয়ালে যদি এক্সজস্ট ফ্যান লাগানো যায় তাহলে তার ঘরের ভিতরে টেম্পারেচারটা কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে। যত ঘরের টেম্পারেচার আমরা ঠান্ডা রাখতে পারবো তত কিন্তু মুরগি আরামে থাকবে এবং তার প্রভাবটা কম পড়বে।
0: এতক্ষণ শুনলেন

0: মুরগির গ্রীষ্মকালীন তাপজনিত ধকল বা হিট স্ট্রেস, এ বিষয়ে বললেন ডক্টর কৌশিক পাল, বিষয়বস্তু বিশেষজ্ঞ প্রাণীবিজ্ঞান, উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র, অশোকনগর।
1: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলি বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। হিমালয় সংলগ্ন বাকি জেলাগুলি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির অল্প কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাগুলির দু এক জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনার দু এক জায়গায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, এই সঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে। পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এক দু জায়গায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাগুলির দু এক জায়গায় গরম ও আর্দ্র পরিস্থিতি বজায় থাকতে পারে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আজকের চাষবাস এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
2: আকাশবাণী কলকাতার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়। প্রশ্ন আপনাদের, উত্তর দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাড়ের ক্ষয় থেকে স্ট্রোকের ভয়, আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় প্রশ্ন আমরা জানাব ডাক্তারবাবুদের, এবং তাদের থেকে পাওয়া সঠিক ও নির্ভরযোগ্য উত্তর পরামর্শ পৌঁছে দেব আপনাদের কাছে। প্রশ্ন পাঠাতে পারেন ইমেলে, আমাদের ইমেল আইডি healthsection.akashbanikolkata@gmail.com, হেলথ সেকশন healthsection.akashbanikolkata@gmail.com, অথবা চিঠি পাঠান এই ঠিকানায়, পত্রপাঠ রোগ বিদায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন প্রতি মাসের প্রথম রবিবার রাত 8:30 মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন এআইআর অ্যাপে। তাহলে আর দেরি কিসের, চটপট পাঠিয়ে দিন আপনাদের প্রশ্ন ইমেল বা চিঠিতে পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানে।

0: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় ঘাম ও ঘামাচি। এ বিষয়ে একটি কথিকা বলছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অবন্তী সাহা।
1: ঘাম এবং ঘামাচি গ্রীষ্মকালের একটি বিশেষ সমস্যা। ঘামের জন্য তো সবাই আমরা এই গ্রীষ্মপ্রধান দেশে কম বেশি ভুগে থাকি। ঘামাচির সমস্যাটা কিন্তু মূলত দেখা যায় যে ছোটদের হচ্ছে, ছোট বাচ্চাদের। কেন? কারণ তাদের এই যে ঘর্ম নালীটা, অর্থাৎ ঘাম যেখান থেকে তৈরি হয়, ঘর্মগ্রন্থি, সেই ঘর্মগ্রন্থি থেকে ঘাম তৈরি হয়ে যে চামড়ার বাইরে আসে ঘর্ম নালী দিয়ে, সেই ঘর্ম নালীটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় পুরোপুরি তৈরি হয় না। সেই জন্য তাদের ত্বকের বিভিন্ন স্তরে ঘাম জমতে শুরু করে এবং সেটা ঘামাচি হিসেবে প্রকাশ পায়। ঘামাচি মূলত তিন প্রকার আমাদের ডাক্তারি পরিভাষায়। একটা হচ্ছে মিলিয়ারিয়া ক্রিস্টালিনা, একটা হচ্ছে মিলিয়ারিয়া রুব্রা, আরেকটা হচ্ছে মিলিয়ারিয়া প্রোফান্ডা। মিলিয়ারিয়া ক্রিস্টালিনা হচ্ছে একদম সবচেয়ে ত্বকের উপরিস্তরে যে ঘামাচিটা তৈরি হয়, তাতে দেখা যায় খুব ছোট্ট ছোট্ট জলের দানার মতো কিছু ফোসকা তৈরি হয়েছে, একদম ছোট্ট ছোট্ট, আর সেটা খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় এবং তখন সেখান থেকে চামড়া উঠতে শুরু করে। এর পরের স্তরে, অর্থাৎ ত্বকের আরও ভিতরের ভাগে যখন আপনার ঘর্ম নালী থেকে ঘামটা ছড়িয়ে পড়ে, তখন সেটাকে বলা হয় মিলিয়ারিয়া রুব্রা, বা যেটাকে আমরা ইংরেজি, এটাতে আরও একটা নাম আছে, যেটাকে বলা হয় প্রিকলি হিট। এটা দেখা যায় কিছু লাল লাল দানা দানা তৈরি হচ্ছে, বাচ্চাদের এটাই প্রধানত হয় এবং এক্ষেত্রে চুলকুনির থেকেও ছুঁচ ফোটার মতো বা কাঁটা বিঁধার মতো আপনার সেন্সেশনটা বেশি হয়, সেখান থেকে নাম এসছে প্রিকলি হিট। আরেকটা হচ্ছে ত্বকের একদম গভীর স্তরে গিয়ে যে ঘামাচিটা তৈরি হচ্ছে, অর্থাৎ যেখানে ঘর্মগ্রন্থিগুলো আছে তার থেকে একটু ওপরেই যখন ঘর্ম নালীটা ফেটে যায় বা সেখানে যখন ঘাম জমা হয়, তখন সেটাকে বলা হয় মিলিয়ারিয়া প্রোফান্ডা। মূলত এর থেকে রক্ষা পাওয়ার বা এই সমস্যা কমানোর উপায় হচ্ছে আপনার ঠান্ডায় থাকা। একদম নিয়মিতভাবে আপনি, যাদের পক্ষে, যারা এসিতে থাকেন, তারা দেখবেন তাদের ঘামাচির সমস্যাটা হয় না। এবার সেটা তো সবাইকার পক্ষে সম্ভব হয় না বিভিন্ন কারণে। আপনি যদি দিনের মধ্যে কিছুটা সময়ও ঠান্ডায় থাকতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনার ঘামাচির প্রকোপটা কমছে। যাদের পক্ষে একেবারেই এসিতে থাকা সম্ভব হয় না, তারা দিনের মধ্যে 2-3 বার স্নান করবেন, বরফের টুকরো নিয়ে কিছুটা গায়ে ঘষতে পারেন, বা বরফ ঠান্ডা জলে কাপড় ভিজিয়ে সেটা দিয়ে গাটা বারে বারে মুছতে পারেন, যতটা সম্ভব ঢিলে ঢালা পোশাক আশাক পরে থাকতে পারেন। এটা বেশ কিছুদিন করলেই দেখবেন ঘামাচির কষ্টটা থেকে আপনারা কিছুটা আরাম পেতে শুরু করেছেন। ছোট বাচ্চাদের ক্ষেত্রে বা কিছু বয়স্ক মানুষদের ক্ষেত্রে আরও একটা জিনিস, যারা মোটামুটি উঠতে পারেন না, যাদের আমরা যেগুলো অয়েল ক্লথ বিছানাতে, ধরুন বয়স্ক মানুষদের বিশেষ করে, তাদের বিছানা নষ্ট হয়ে যায় বলে বারবার বিছানাতে অয়েল ক্লথ পাতা আছে, অর্থাৎ সেখান দিয়ে কোনো রকম এয়ার পাস করছে না, সেক্ষেত্রে কিন্তু তাদের দেখবেন পিঠের দিকেও তাদের ঘামাচি হয়ে থাকে। সেক্ষেত্রে বারবার পাশ ফিরিয়ে দেওয়া বা অয়েল ক্লথটা একটু চেঞ্জ করিয়ে দেওয়া বা হাওয়া পাস করে এরকম কিছু আপনার কাপড় দিয়ে রাখা বা কোনো ভিজে কাপড় দিয়ে পিঠটা একটু মুছিয়ে দেওয়া, এই জিনিসগুলো করতে পারলে তারাও ঘামাচির কষ্ট থেকে রক্ষা পান। আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে পাউডারের ব্যবহার। ছোট বাচ্চাদের পাউডার মাখানোর যে প্রবণতাটা আমাদের মধ্যে কাজ করে, এক্ষেত্রে আমি বলতে বাধ্য হচ্ছি যে পাউডারটা কিন্তু ঘামাচির পক্ষে ভীষণ ক্ষতিকর। অর্থাৎ ঘামাচি থাকলে কিন্তু পাউডার একেবারেই মাখাবেন না, কারণ পাউডার মাখালে পাউডারের ওই গুঁড়োগুলো ঘর্মগ্রন্থিটাকে একদম, তার মুখটা বন্ধ করে দেয়, ঘর্মনালীর মুখটা একদম বন্ধ করে দেয়, যার ফলে ঘাম স্বাভাবিকভাবে নিঃসৃত হতে পারে না এবং সেক্ষেত্রে আপনার একদম উল্টো এফেক্ট হয়, অর্থাৎ ঘামাচি কমার পরিবর্তে ঘামাচি বেড়ে যায়। সুতরাং আপনার যে যে জিনিসগুলো আমি বললাম এর আগেই, অর্থাৎ ঠান্ডা থাকা, অর্থাৎ ঘাম নিঃসরণটাই যাতে কম হয়, সেই ব্যবস্থা করা ছাড়া ঘামাচি কমানোর অন্য কোনো উপায় নেই, পাউডার তো একেবারেই না। এসব সত্ত্বেও যদি আপনারা ঘামাচিতে কষ্ট পেতে থাকেন, তখন কিন্তু ত্বক বিশেষজ্ঞ ডাক্তারবাবুর শরণাপন্ন হওয়া ছাড়া উপায় নেই। অনেক সময় ওই নখের চুলকুনির জন্য ঘামাচি থেকে ইনফেকশন হয়ে গিয়ে থাকে, এইসব কিছু আপনার বিশেষ কমপ্লিকেশনস হলে তখন কিন্তু ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেতে হবে এবং লাগাতে হবে।
0: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল ঘাম ও ঘামাচি। কথিকাটি বললেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অবন্তী সাহা। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে প্রাত্যহিকী।

মৌখিক আত্মীয়তা ভারী বিশ্রী ঠেকে, কেননা কথা সেখানে শুধু মুখ থেকে বার হচ্ছে, বুক থেকে নয়। ভারী সুন্দর লাগে যখন মানুষটির সঙ্গে মানুষের হৃদয় বাইরেটির সঙ্গে ভিতরের ভাবগুলি সুন্দর মিল নিয়ে এসে লাগে মনে। এ কথা বলছেন

0: আরও একটা প্রাত্যহিকে। শুরুতেই চোখ রাখব আজকের দিনের পাতায়।
1: আজ 10ই জুন, সাইমন রিপোর্টের প্রথম ভলিউমের প্রকাশ। ভারত তখন পরাধীন, কিন্তু স্বাধীনতার জন্য উদ্গ্রীব। ভারত স্বায়ত্তশাসনে কতটা উপযুক্ত তা নিয়ে অনুসন্ধানের জন্য ব্রিটেনের রক্ষণশীল সরকার 1928 সালের 3রা ফেব্রুয়ারি একটি কমিশন পাঠিয়েছিলেন। কমিশনের নেতৃত্বে ছিলেন স্যার জন সাইমন। তাঁরই নামে কমিশনটি পরিচিত হয়ে আছে ভারতের ইতিহাসে। কমিশনটি গঠিত হয়েছিল 7 জন শ্বেতাঙ্গ সদস্যকে নিয়ে। সেখানে কোনো পরাধীন ভারতীয় সদস্যের স্থান ছিল না। স্থির হয়েছিল ওই 7 জন সদস্যই ভারতের স্বাধীনতা ভোগের যোগ্যতা ও প্রয়োজনীয়তার নীতি নির্ধারণ করবেন। কিন্তু এই সাইমন কমিশন আসার কথা শোনা মাত্র ভারতের সর্বত্র বিক্ষোভ দানা বাঁধে। সকলেই সেদিন বুঝেছিল এই কমিশনকে সহযোগিতা করার অর্থ দেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করা। বিক্ষোভের মুখে পড়ে সাইমন কমিশন প্রথমবার ফিরে গেলেও কয়েক মাস পরে আবার তারা আসে। দ্বিতীয়বারেও বিক্ষোভে উত্তাল হয় সারা দেশ, এবং ওই বিক্ষোভের সময়ই পুলিশের লাঠির ঘায়ে আহত হয়ে লালা রাজপত রায় মারা যান। সেই সাইমন কমিশনের রিপোর্টের প্রথম ভলিউমটি ভারতের সংবাদপত্রের সম্পাদকের হাতে আসে 1929 সালের 9ই জুন। পরের দিন অর্থাৎ আজকের মতো এক 10ই জুনে ওই রিপোর্টের সংক্ষিপ্ত সার সব সংবাদপত্রেই প্রকাশিত হয়। রিপোর্টের সংক্ষিপ্ত সার সরাসরি লন্ডন থেকেই লিখিত হয়ে এসেছিল। সেদিন প্রতিটি কাগজই সরব হয়ে উঠেছিল সমালোচনায়, এবং সাইমন রিপোর্টের বিরুদ্ধে নতুন করে আন্দোলনের সূচনা হয়েছিল। শুনলেন আজকের দিন।

0: শুনলেন দেশবন্দনা সমবেত কণ্ঠে।
1: এবার জানি দে আজকের একটি বিশেষ অনুষ্ঠান সম্পর্কে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অন্তর্গত জার্নালিজম সার্টিফিকেট কোর্সের আয়োজনে সাংবাদিকতার পাঠ এবং বিষয় আলোচনা এবং অষ্টম ব্যাচের সার্টিফিকেট প্রদান ও নবম ব্যাচের শুভারম্ভ আজ বেলা ১১টা থেকে শরৎচন্দ্র কক্ষে।

এবারে জানিয়ে দিই, জুন মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়। আম সত্য কথা, বছরের এই সময়টাতে অনেকের কাছেই আমই পরম সত্য। বর্ণে, গন্ধে, স্বাদে কত বাহার তার, বহু বিচিত্র রূপে আয়োজনে তার উপস্থাপন আর আস্বাদন করি আমরা। কাঁচা কাঁচা মিঠে বা পাকা আমভক্ত আমরা বিভোর হই সবেতেই। তবে এই আম জনতার ভিড়ে স্রোতের বিপরীতে হাঁটা মানুষও নিশ্চয় থাকেন, আম যাদের না পছন্দ। আম নিয়ে সত্য কথা, মজার ঘটনা, স্মৃতি, অভিজ্ঞতা সব উঠে আসুক আপনাদের চিঠিতে। আমাদের ইমেল আইডি chithirjhapi.air@gmail.com, chithirjhapi.air@gmail.com। প্রাত্যহিকীতে চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। তাহলে জুন মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় আম সত্য কথা।

আর এই আমের গন্ধ সঙ্গে নিয়েই চিঠির ঝাঁপি এবার খোলা যাক। আর চিঠির ঝাঁপি খুললেই প্রথমে যার চিঠি হাতে পেলাম, সাম্য মাত শালুকগোর পোলবা হুগলি থেকে লিখছেন রোদ্দুর প্রাত্যহিকে, দেখ প্রতিদিন তোদের আম ছেঁচকে খাওয়ার জন্য গুড় ও লঙ্কা জোগাড় করতে আমি পারবো না, মা রান্নাঘরের তালা ঝুলিয়ে দিয়েছে, রাগ দেখিয়ে দিল সঞ্জু। গ্রীষ্মের ছুটিতে কাঁচা আম শিল নোড়ায় বেটে লঙ্কা ও গুড় সহযোগে কলা পাতায় মুড়ে খাওয়া, আহা কি স্বাদ। কাকিমা তুমি আর আম খেও না, তোমার সুগার বেড়ে যাবে, ডাক্তারবাবু বারণ করেছেন, চিৎকারে বলল রাখি। উত্তরে কাকিমা জানালো, এই সময় আমি আম খেয়েই থাকব, অন্য কিছু খাব না, সারা বছর আর আম পাব। কাকিমার এই অদ্ভুত যুক্তি এখন অনেকের কণ্ঠেই শোনা যায়। আমের দৌলতে মিষ্টি বিক্রিও কমে যায় এ সময়। আম দিয়ে জল খাবার সারেন অনেকেই, বাড়িতে অতিথি এলে পাকা আম দিয়ে আপ্যায়ন করেন। সুমিষ্ট আমের স্বাদ গ্রহণ করেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। মালদহের ফজলি, গোলাপ খাস, আলফানসোর স্বাদ তো অনন্য, রপ্তানি করে আম চাষিরা অর্থ উপার্জনও করেন। আবার হিমসাগর আম্রপালির স্বাদ তো ভোলার নয়, কাঁচা মিঠে সরিয়েও অনেকে উপভোগ করেন। তবে গাছ পাকা আম সবসময়ই সবার সেরা, ভাত মুড়ি চিঁড়ে সবকিছুর সঙ্গেই পাকা আম ব্যতিক্রমী স্বাদ বয়ে আনে। আম চাটনি, আম সত্ত্ব, আম আচার, আম তেল বানিয়ে বহুদিন পর্যন্ত খাওয়া যায়। আম দিয়ে চিকেনের রেসিপিও তো ভীষণ লোভনীয়, আম সন্দেশ, আম দই বা আম আইসক্রিমও বানান অনেকে। আমের বাগান লিজ নিয়ে অনেকেই জীবিকা নির্বাহ করেন, তারা বহু কৃষি শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। ব্যবসাদার, দোকানদার, ট্রাক চালক সহ বহু মানুষ জাতীয় ফল আমকে কেন্দ্র করে জীবিকা অর্জন করেন। তরা, সুর, দম্ব, নাদ, বাবুপ্লা, দত্ত, ভাস্তারা প্রভৃতি প্রজাতির দোফলা আমের সুবাদে বছরের অন্যান্য সময় এখন আম অধরা নয়। গ্রীষ্মকালের বীর ফলা আমের থেকেও দোফলা আম বেশি লাভজনক হওয়ায় দোফলার বাগান ক্রমশ বাড়ছে। অবাক জলপানের সেই ঝুড়িওয়ালার মতো বলতেই পারি, কাঁচা আম চান তো দিতে পারি। ধন্যবাদ সহ সাম্য বাঁক শালুকগোর বলবা হুগলি থেকে লিখছেন।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আম সত্য কথা নিয়ে পরের চিঠি আমরা পেয়েছি। নবনগর যাদবপুর কলকাতা থেকে লিখেছেন আরতি মণ্ডল। আম, আমরা, কুঁজড়া ধান, এই তিন নিয়ে বর্ধমান। প্রবাদটা আমার ঠাকুরমার মুখে শোনা। এহেন ক্রমবর্ধমান আমপ্রীতির বাজারে বর্ধমানের মেয়ে হয়ে আম সত্য কথা তুলে ধরব না, তাই কি হয়? পৌষ পার্বণের পিঠে খেয়ে আমের মুকুল দেখতে হয়, সেই থেকে শুরু হয় আমাদের আম পাঁচালি। ঘন সবুজ পাতার আবডালে বেলা শেষের রোদ্দুর খিলখিলে হেসে ওঠে, বসন্তের কানে ফিসফিসিয়ে উঠে বলে, আমি আমের মঞ্জরি, তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে। তারা বড় হয়, গুঁটি বাঁধে, দোলের রাঙা ফাগে বিছিয়ে থাকে নিখুঁত আলপনা হয়ে। আসে কাল বৈশাখী, আমডাল, আচার, আমতিলে কাঁচা আমের যোগান বাড়ে। আমাদের অঞ্চলে নববিবাহিত কন্যার শ্বশুরালয়ে পিতৃগৃহ থেকে তত্ত্বে আম পাঠাবার রিওয়াজ আছে। ঠাকুমার মুখে গল্প শুনেছি, আমার দাদু যখন মায়ের জন্য আমতত্ত্ব পাঠিয়েছিল প্রথমবার, সেখান থেকেই বেছে রাখা আম্রপালির বীজ থেকে চারা তৈরি করে কলম করে আমার মা, আর সেটাই পোঁতা হয় বাড়ির বাগানে। বছর কয়েকের মধ্যে ফলের ভারে নুবজ গাছ থেকে দেখিয়ে ঠাকুমা দাদুকে মজা করে বলেছিল, বেয়াই মশাই, এ নিজেই আমের জোগাড় করে ফেলেছে, আর কষ্ট করে তত্ত্ব পাঠাতে হবে না। সেই থেকেই কয়েক পালায় আম পাড়া হয় খুনটুনি দিয়ে। খুনটুনি হলো বাঁশের পাতলা করে কেটে নেওয়া অংশের মধ্যে গোল করে সুতোর জাল দেওয়া বিশেষ আম পাড়ার উপকরণ, যাতে আম ওপর থেকে পড়ে থেঁতলে না যায়। গত বছর ঠাকুমা, এবছর দাদু। বিয়োগ ব্যথার মাঝেও হারিয়ে যাওয়া কণ্ঠস্বর যেন খুঁজে পাই আম পাতার নূপুর নিকণে। আচার, আমতেলের শিশির গায়ে লেগে থাকে হারিয়ে যাওয়া স্পর্শগুলো। গাছটা থেকে যায় কালো চর্চার নীরব খতিয়ান হয়ে। তার নিচে গিয়ে দাঁড়ালে অনুভূত হয় মানুষগুলোর শীতল ছায়া, যারা ঘরে ফিরবে না আর কোনোদিন। ঘুঘুর হুহু করে ওঠা উদাসী ডাকে মনে পড়ে যায় নজরুল গীতিতে বর্ণিত জীবনের আম সত্য। ঝরে যায় যে ফল ধুলায় জানি, হয় না তাহা কভু হারা, ওই ঝরা ফলে নেয় যে জনম তরুণ তরুর চারা।

তারা হয় না কুভু হারা, হারালো মোর প্রিয় যারা, তোমার কাছে আছে তারা, আমার কাছে নাই তাহারা, হারায়নি কতবু। লিখেছেন আরতি মণ্ডল, যাদবপুর, কলকাতা থেকে।

এমনই আরও একটা আমসত্য কথা। লিখছেন অনঙ্গমোহন ঘোষ, খড়গ্রাম, মুর্শিদাবাদ থেকে। বন্ধু প্রাত্যহিকী, বাবা ঠাকুমা আর আমরা মাতৃহারা চার ভাই বোন। অভাবের সংসারে তখন নুনান্তে পান্তাফুরোয় অবস্থা। গাছের পেঁপে, সজনে ডাঁটা আমরা গ্রামের দোকানে দিয়ে পরিবর্তে আলু, নুন, তেল নিয়ে এসে কোনো রকমে দুবেলা দুমুঠো জোটে। আবার কোনোদিন সেটা জোটাতেও হিমশিম খেতে হয় বাবাকে। আমি তখন বছর ছয় কি সাতের, প্রতিদিন সেদ্ধ ভাত খেতে খেতে অবৈধ শেষুর বড্ড একঘেয়ে লাগে। সে জানে না দারিদ্র্যের সংজ্ঞা, বোঝে না অভাবকে, শুধু বোঝে একঘেয়ে সেদ্ধ ভাত থেকে একটু নিষ্কৃতি। পাশের বাড়ি থেকে বাতাসে ভেসে আসা আমে মাছের রান্নার সুগন্ধে আমার শিশুমন ওই পথটি খাবার জন্য বড় ব্যাকুল হয়। জন্মদাতা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, খাবার ছেড়ে উঠে পড়ে। ঠাকুমা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে সেদ্ধ বাহাত বাড়ে, আর বরদিদি আমার মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করে জানায় একদিন সে নিজেই নিজের হাতে আমে মাছে রান্না করে আমাকে খাওয়াবে। সেদিন সন্ধ্যা থেকেই মেঘের মুখ বেশ ভার, মাঝে মাঝে উল্টোপাল্টা বাতাস, রাত বাড়তেই শুরু হয় প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। ফুটো খড়ের চাল দিয়ে জল টোপায় ঘরের আনাচে কানাচে। ঝড় বৃষ্টির তাণ্ডব দেখতে দেখতে ঠাকুমার কোলে মাথা রেখে কখন যে ঘুমের দেশে পাড়ি দিয়েছি বুঝতে পারিনি। দিনের আলো ফুটতেই চোখ রগড়াতে রগড়াতে উঠে এসে দেখে দিদির কপাল দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, আর ঠাকুমা পাশের বাড়ি থেকে লাল ওষুধ নিয়ে এসে ক্ষতস্থানে প্রলেপ দিচ্ছে। ছোটদিকে জিজ্ঞেস করে জানতে পারি গত রাতের ঝড়ে অন্ধকারে আম কুড়োতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে কপাল কেটে গেছে বর্তির। আহত অবস্থায় এক ঝোলা আমও কুড়িয়ে নিয়ে এসেছে সে। বর্দির পাশে বসতেই আমার গাল টিপে আদর করে সে বলে, বাবা হাটে গেছে, আম বিক্রি করে যে পয়সা পাবে তাই দিয়ে মাছ আনলে আমি তোকে আমে মাছে রান্না করে খাওয়াবো। দুপুরবেলা বাবা মাছ নিয়ে বাড়ি ফিরলে অসুস্থ অবস্থাতেই বর্তি আমে মাছে রান্না করে পরম যত্নে আমাকে খাইয়ে দেয়। বন্ধু প্রাত্যহিকী, আর ১৪ বছর হল এক পথ দুর্ঘটনায় বর্তিকে অকালে হারিয়েছি। তবে যখনই খাবার টেবিলে বসে আমে মাছে পথটি পরম তৃপ্তি সহকারে মুখে তুলে, তখন কেউ যেন মাথায় হাত বোলাতে বোলাতে বলে, কেমন হয়েছে রে ভাই রান্নাটি? নমস্কারান্তে অনঙ্গমোহন ঘোষ, খড়গ্রাম, মুর্শিদাবাদ।

চলে যাই পরের চিঠির দিকে। সুব্রত ভট্টাচার্য, গ্রাম স্বরূপ, জেলা হাওড়া থেকে লিখেছেন এই চিঠি। প্রাণীর বন্ধু প্রাত্যহিকী, আজ থেকে প্রায় 34 বছর আগের কথা। আমার অভিনব আম খাওয়ার পিছনে আমার ভাগ্নের অবদান 100%। আমাদের বাড়ির প্রতিটি সদস্যই আম ভক্ত। আমের সময় প্রায় প্রত্যেক দিনই বাজার থেকে আম আসত, এখনও আসে। যদিও বাড়িতে একটি আম গাছ আছে এবং সেই গাছের আম আমরা কোনোদিনই পাকা অবস্থায় খেতে পারিনি, এখনও পারি না। লেজওয়ালা এবং লেজ কাটা হনুমানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কাঁচা থাকতে থাকতেই পেড়ে নিতে হয়। টক ডাল চাটনি আচার করেই খেতে হয়, সে যাকগে। বড় বোন গরমের কটা দিন আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, ভাগ্নে তখন বছর চারেকের। একদিন সারা দুপুর দৌড়াত্তি করে সন্ধেবেলায় ঘুমিয়ে পড়েছে। রাত্রি 9:30 আমরা যখন খেতে বসেছি, ও ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করল। ওকে নানাভাবে ভোলাবার চেষ্টা করা হলো, ভুবি ভোলবার নয়। হঠাৎ বায়না ধরল আমি আম খাওয়া দেখব। আমার মা আমাদের ভাই বোনেদের ও বাবাকে বললেন, এই সবাই আম খেতে শুরু করো, দাদুভাই দেখবে কে কটা আম খেতে পারে। আমরা আম খাওয়া শুরু করতে যাব। ভাগ্নে বায়না ধরল, না তোমাদের নয়, হনুমানের আম খাওয়া দেখব। ওকে সবাই বোঝাতে শুরু করলো, রাত্রিবেলা হনুমান কোত্থেকে আসবে, কাল সকালে এলে দেখাবো। কিন্তু কে কার কথা শোনে? ওর সেই এক কথা, হনুমানের আম খাওয়া দেখব। কিছুতেই কান্না থামে না। বড় বোন বকাবকি করে, ভাগ্নে পরিত্রাহী চিৎকার করতে থাকে। শেষ পর্যন্ত মা আমাকে বললেন, তুই এক কাজ কর, আম গাছের নিচু ডালে উঠে বসে বসে আম খাগে যা, আমরা টর্চের আলো ফেলে ওকে দেখাবো। অনেক কথা চালাচালির পর আমি তাই করতে বাধ্য হলাম। ওই দৃশ্য দেখার পর ভাগ্নে চুপ করল। রাত্রিবেলা আম গাছের

ডালে বসে আম খাওয়ার স্মৃতি প্রতি গরমে আমার মনে ফিরে ফিরে আসে। আম্র মধুর শুভকামনায় এই চিঠি পাঠিয়েছেন সুব্রত ভট্টাচার্য, জেলা হাওড়া স্বলুপ থেকে।

এরপরের চিঠি লিখছেন বুদ্ধেশ্বর রাউত, গ্রাম পোস্ট উচিলদহ, উত্তর চব্বিশ পরগনা থেকে। আমার ঘরের উত্তর পশ্চিম দিক বরাবর গোটা পনেরো সুমিষ্ট ও সুস্বাদু আম গাছ আছে। গোলাপ ঘাস, হিমসাগর, ল্যাংড়া, গোবিন্দভোগ, কিষাণভোগ প্রভৃতি, তাদের চেহারা দেখার মতো। সতেজ তাদের পাতা, আর যখন প্রথম মুকুল ধরে হারে গড়ে সে অনন্য অসাধারণ দৃশ্য চোখে আরাম দেয়। না, আমি নিজের হাতে গাছগুলো লাগাইনি, আমার বাবা খুব যত্ন সহকারে গাছগুলি লাগিয়েছিলেন। অনেকবার বাবাকে বলতে শুনেছি, তোদের মতো ওরাও আমার সন্তান। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমগুলো যখন তাদের রঙের আভা ছড়াত আর সুমিষ্ট গন্ধ বাতাসে ভেসে বেড়াত, বাবা তখন আমগুলোর গায়ে হাত বুলিয়ে ফিসফিস করে কি যে বলতো বুঝতে পারতাম না। কালবৈশাখী ঝড় যখন উঠত, বাবা বলত, আমার এতগুলো সন্তান আছে, ভয় করিস না, দেখ ঠিক ঝড়কে আটকে দেবে, ঘরের কোনো ক্ষতিই হতে দেবে না। পরে বুঝলাম বাবা আম গাছগুলোর কথাই বলছে। বাবা মা কেউ আজ আর নেই, রয়ে গেছে সেই আম গাছগুলো। যদিও তাদের বয়স হয়েছে অনেকখানি, তবুও তারা জাগ্রত প্রহরীর ন্যায় আজও কালবৈশাখী ঝড়কে আটকে দেয়, আমাদের ঘরকে আজও বাঁচায়। যদিও তাদের শরীরে আগের মতো তাগত নেই, তাই দুই একটা ডাল ভেঙে পড়ে, অনেকে কেটে ফেলতে বললেও আমার চোখের সামনে তখন বাবার চোখ দুটো ফুটে ওঠে। সে চোখে দেখতে পাই টল টলে জল। নমস্কার, আনতে বুদ্ধেশ্বর রাউত, গ্রাম পোস্ট উচিলদহ, উত্তর চব্বিশ পরগনা।

পরের চিঠি পাঠিয়েছেন সমাদৃতা পারিয়া ফুল পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে। ঘুম ভাঙানিয়া প্রাত্যহিকী। আমি বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার দূরের কলেজে পড়ি, থাকি কলেজ ক্যাম্পাসের মধ্যে ছাত্রীনিবাসে। সামনেই পরীক্ষা, তাই বাড়ি যাওয়া হয়নি। এদিকে বাড়ি থেকে আসার সময় দেখেছি কলমের আমগুলোতে থরে থরে ফল ধরে আছে। মা সেগুলোর থেকে 20-30 আম পেড়ে দিয়েছিল, অধিকাংশই গোলাপ খাস এবং হিমসাগর এবং 5-7 মল্লিকা। আম্রপালি ও পুষ্পা অরুণিমা গাছের আমগুলো একটু দেরিতে পাকে। পুকুরের বাঁধানো সিঁড়ি বরাবর একটি গাছে মাত্র 3টি ফজলি আম হয়েছে। বাবা বলেছিল আমি তো প্রায় প্রতি সপ্তাহে তোমার কাছে যাই, আম পাকলে নিয়ে যাব। বাবা কথা রেখেছে, এর মধ্যে 2 এসেছে আমার হস্টেলে, 2 বাছা বাছা আম নিয়ে এসেছে। আমি বন্ধুদের সঙ্গে সেই সব অমৃত ফল ভাগ করে খেয়েছি, ওরাও ওদের বাড়ি থেকে আসা আম আমাকে দিয়ে তবে খেয়েছে। আমাদের কলেজ আদতে একটা মস্ত রাজবাড়ি, তার ক্যাম্পাসে কত বড় বড় সব আম গাছ, অনেক দিনের পুরনো এবং ঝাঁকড়া। সেই সব গাছেও দেদার আমের সমারোহ, মাঝে মধ্যে কপাল ভালো থাকলে 2-1 জুটেও যায়। একটু বাতাস হলেই আমরা প্রতিটা ভবন থেকে ছুট লাগাই সোজা সেই আম গাছগুলোর তলায়, খপা খপ তুলে নিই সুবাস ছড়ানো সেই আমগুলো। প্রাত্যহিকী একদিন মুখ আঁধারিতে আমরা কয়েকজন আবাসিক আম কুড়োনোর নেশায় হাজির হয়েছি একটা আম গাছের নিচে, কুড়িয়েও নিয়েছি 5-7 আম। এমন সময় হিসির শব্দে আমাদের সম্বিত ফিরল। বর্ণালীর হাতে একটা ছোট্ট পেন্সিল টর্চ ছিল, নাইট গার্ডের হাতে ধরা পড়ার ভয়ে সে জ্বালেনি। এখন টর্চের আলো জ্বালাতেই নজরে পড়ল হাত 2 দূরে সাক্ষাৎ মৃত্যুদূত শুয়ে, সারা গায়ে মেটে রঙের উপর কড়ির চাকা চাকা দাগ। আমরা সবাই নিঃশ্বাস ফেলতে ভুলে গেছি। টর্চের আলো দেখে রাত পাহাড়ায় থাকা পবনদা ভোরের চটকা ভেঙে ছুটে এসেছে সেখানে, তার হাতে লম্বা লাঠি। আমাদের কিছু বলার আগেই তার চোখে পড়ল সেই সাক্ষাৎ যমদূতের উপর। আরে, এ তো মস্ত চন্দ্রবোড়া, কাটলে রক্ষা আছে, ভাগ্যিস তোমাদের কাছে টর্চ লাইট ছিল, নইলে কি দশা হতো। ভোরের আলো ফুটতে না ফুটতে কলেজময় রাষ্ট্র হয়ে গেল খবরটা, হস্টেল সুপার হয়ে খবর পৌঁছালো প্রিন্সিপাল ম্যাডামের কানে। তিনি লোক লাগিয়ে সব কটি গাছ থেকে আম পাড়ানোর ব্যবস্থা করলেন। থোড়বড়ি খারাপ খাবারের রোজ নামচার মধ্যে সেদিন দুপুরে আমাদের ডাইনিংয়ে আম ঘড়াঘড়ি খেতে লাগল, সকলকে একরাশ পরিপক্ক আম্র শুভেচ্ছায় এই চিঠি পাঠিয়েছেন সমাদৃতা পারিয়া ফুল পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে।

এরপরের চিঠি পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন, আম বিলাসী প্রাত্যহিকী, সেই ছোট্টবেলা থেকেই আম নিয়ে ঘটা অনেক অম্লমধুর ঘটনা।

0: ওরফে নুটুর ছিল বিটকেলে দুষ্ট। সব রকম দুষ্টুমি ওর জল ভাত। নারকেল গাছে ওঠা থেকে যে কোনো বড় গাছে বিচরণ সরীসৃপকে হার মানিয়ে দেবে। দাস জেঠুর গাছের কাঁচা আম হাত সাফাই করে শিল নোড়ায় পিষে কি দারুণ চাটনি বানিয়েছিল সেটা বোঝাতেই পারবো না। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রবিবারের দুপুরে নির্জন পাটক্ষেতের আড়ালে খেয়েছিলাম। এবারে সন্ধেবেলায় দাস জেঠিমা এসে বড় কাকাকে অভিযোগ করেছিল সুকুমারের নামে। বড় কাকা ওকে ডেকে উত্তম মধ্যম দিয়ে বলেছিলেন, দাসবাবুর বাড়ির আম পেড়ে আচার বানিয়ে সেই আচার দাসকিন্নিকে খাইয়ে এসেছিস, দাঁড়া ছোড়দিকে বলে পাঠাচ্ছে। এবারে অবাক হওয়ার পালা। আমরা সুকুকে জিজ্ঞাসা করলাম, এরকম মতিভ্রম কেন তোর হলো বলতো? সুকুমার শুকনো মুখে বললে, দাসমামার ছোট বৌমা আমাকে ডেকে বলেছিল আমি যদি ওদের গাছের আম চুরি করে আচার বানিয়ে খাওয়াতে পারি। ছোট বৌদিকে ওর কৃপণ শ্বশুর শাশুড়ি কাঁচা আম খেতে দেয় না। এ তো গেল সেই ছোটবেলার আম সত্য কথা। এখন এই শেষ বেলায় মধুমেহর মতো রোগ নিয়ে পাকা আম খাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও বাড়িতে চৌকিদারের অভাব নেই, কোনোরকম ম্যানেজ করে দু এক ফালা পাওয়া যায়, তাতে কোনো আক্ষেপ নেই। জানি সুগার রোগীর বেশি আম খাওয়া মানেই বিপদের মধ্যে পড়া। ভরা জ্যৈষ্ঠের আম মরশুমে হাজার রকমের আমের পসরার দিকে করুণ নয়নে তাকিয়েই তাই দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিচ্ছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল ছুটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে।
1: আসলে দুধের স্বাদ ঘোলে মেটানো না দুধের স্বাদ আমে মেটানো, আজকের অনুষ্ঠান জুড়ে কিন্তু এই আম সত্য কথা লিখেছেন বহু মানুষ, চিঠি পাঠিয়েছেন, চিঠি পড়ছিলাম আমরা। এবং স্টুডিওর ঘড়ির সময় আমাদের বলছে এবারে ধীরে ধীরে কিন্তু গুটিয়ে ফেলতে হবে আমাদের এই আম সত্য কথা।

এবারে জানিয়ে দিই আকাশ বাতাসের কথা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় আকাশ মূলত মেঘলা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ ও ঝড় সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজকের সর্বোচ্চ তাপমাত্রা, মাফ করবেন, গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি সেলসিয়াস কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 92% এবং সর্বনিম্ন 66%। কোনো বৃষ্টি হয়নি এবং পশ্চিমবঙ্গের নদী ও উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। জানিয়ে দিলাম আকাশ বাতাসের খবর এবং সেই সঙ্গে সঙ্গেই আজকের

0: এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করলেন। এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে দেশের সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। শিক্ষামন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিনটি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এদেশে ক্যাম্পাস খোলার জন্য অনুমোদন দিয়েছে। ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ম্যাচের সিরিজে গতকাল ভারতীয় এ দল 8 রানে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করলেন। 2014 সালের 26 মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ গ্রহণ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু 1952 সালের 13ই মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং 1964 সালের 27 মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4,398 দিন। 2014 সালের 26 মে থেকে আজ 10ই জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবচ্ছিন্ন কার্যকাল 4,399 দিনে পড়ল। ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। ভাষা, সংস্কৃতি, ধর্ম ও ভৌগোলিক অবস্থানের দিক থেকে অসাধারণ বৈচিত্র্যময় 140 কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারতে শাসনকার্যের বিশালতা ও জটিলতা বিবেচনা করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্জন বিশেষভাবে উল্লেখযোগ্য। যখন বিশ্বের অনেক দেশেই রাজনৈতিক অস্থিরতা, ঘন ঘন সরকার পরিবর্তন এবং নীতি সংক্রান্ত অনিশ্চয়তা দেখা গেছে, ঠিক সেই সময়ে ভারত নেতৃত্ব ও শাসন ব্যবস্থায় ধারাবাহিকতা বজায় রেখেছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে পরপর 3টি জাতীয় নির্বাচনে জয়লাভ করা জনগণের অবিচল আস্থারই প্রতিফলন। নিরপেক্ষ আন্তর্জাতিক জরিপগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিকভাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় গণতান্ত্রিক নেতা হিসেবে বিবেচিত হয়েছেন। 30টিরও বেশি দেশ তাদের সর্বোচ্চ অসামরিক সম্মানে তাঁকে ভূষিত করেছে। বিশ্ব নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর যুগান্তকারী শাসন ব্যবস্থা, দক্ষিণী বিশ্বের পক্ষে তাঁর বলিষ্ঠ অবস্থান এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও অর্থনৈতিকভাবে গতিশীল ভারত গড়ে তুলতে তাঁর দূরদর্শী চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেছেন তাঁরা। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দেসানায়েকে এক চিঠিতে বলেছেন, শ্রী মোদীর দূরদর্শী পরিকল্পনা ভারতের সীমানা ছাড়িয়ে শ্রীলঙ্কা সহ অনেক দেশকেই অনুপ্রাণিত করেছে। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ব্যক্তিগত ভিডিও বার্তায় শ্রী মোদীকে নেতৃত্বের এক আদর্শ ও উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।
2: Hello and greetings from Papua New Guinea to my friend Prime Minister Modi. Congratulations on reaching a historic milestone, the longest continuous Prime Minister of the great country of India. You have now surpassed the record as the longest serving Prime Minister of India. India remains a friend of Papua New Guinea. You personally have come here. I give respect to you as a senior leader of the Global South, and I am happy that you have now a whole record as the longest serving Prime Minister of India.
1: ত্রিনিদাদ ও টোব্যাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশেসার বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নেতৃত্বদানের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকারের 12 বছর পূর্তি এবং ভারতের ইতিহাসে নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর রেকর্ড গড়ার বিষয়টি উদযাপনের উদ্দেশ্যে আজ নতুন দিল্লিতে জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জোট সঙ্গী সব দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা এনডিএ শাসিত 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে যোগ দেবেন। মূলত জাতীয় উন্নয়ন ও পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি এবং

0: 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে মোদি সরকারের যে পরিকল্পনা রয়েছে তা এই বৈঠকে পর্যালোচনা করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম LPMS বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলিকে বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে ভারতের সীমান্ত সুরক্ষার চার রকমের কৌশল নিয়ে কাজ করছে এবং এই উদ্যোগে স্থলবন্দর কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, স্থলবন্দর ব্যবস্থাপনা কেন্দ্র LPMS এবং স্মার্ট বর্ডার ব্যবস্থা যৌথভাবে আরও বেশি নিরাপদ ও আধুনিক সীমান্ত ব্যবস্থাপনার কাঠামো গড়ে তুলতে, অবৈধ কার্যকলাপ প্রতিহত করতে এবং একটি শক্তিশালী সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিনিময় প্ল্যাটফর্মের সূচনা দেশের শাসন ব্যবস্থার যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক।
1: हमारी स्मार्ट बॉर्डर की संकल्पना में लैंड पोर्ट अथॉरिटी का बहुत बड़ा योगदान आने वाले दिनों में है। ये जो लैंड पोर्ट मैनेजमेंट सिस्टम और स्मार्ट बॉर्डर की संकल्पना, ये दो मिलकर एक प्रकार से अभेद और सुरक्षित बॉर्डर का निर्माण करेंगे, इसमें मेरे मन में कम से कम कोई शंका नहीं है।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সেদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে চতুর্দশ কুলতারান্তা টক্সে অংশগ্রহণ করবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সেদেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। শিক্ষামন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিনটি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এদেশে ক্যাম্পাস খোলার জন্য অনুমোদন দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলি হল ইউনিভার্সিটি অফ ব্রিস্টল, ইউনিভার্সিটি অফ ইয়র্কস এবং ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর বিনীত যোশী এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। শ্রী প্রধান বলেন, ভারতে এই বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস তৈরি 2020 সালের জাতীয় শিক্ষানীতি অনুসারে শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রতিষ্ঠানগুলি ভারতে উন্নত মানের শিক্ষা, আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষার অংশীদারিত্ব এবং গবেষণা সংক্রান্ত সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। মন্ত্রক জানিয়েছে, মহারাষ্ট্র ও কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে এই ক্যাম্পাসগুলি গড়ে তোলা হবে। এখন বারাণসী থেকে বিদেশি যাত্রীরা দিল্লি পৌঁছানোর আগেই তাদের অভিবাসন ও ব্যাগেজ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ভারতের হাব অ্যান্ড স্পোক বিমান পরিবহন ব্যবস্থার রূপায়ণের সূচনা হচ্ছে বারাণসী থেকে, ফলে সেখান থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে নির্বিঘ্নে যাত্রা করতে পারবেন যাত্রীরা। উল্লেখ্য, ভারতকে একটি বিশ্বমানের বিমান পরিবহন কেন্দ্রে পরিণত করতে ইজি কানেক্ট ফ্লাইট মডেলের আওতায় যুক্ত হওয়া প্রথম শহর হিসেবে বারাণসী স্বীকৃতি লাভ করায় সেই বিষয়টিকেও উল্লেখ করেন তিনি। ওমান উপকূলের কাছে মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচে হেলিকপ্টার গুলি করে নামানোর জবাবে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ড্রোন দিয়ে নামানো হেলিকপ্টারটির দুই পাইলটকেও উদ্ধার করা হয়েছে। এই হামলার পরে হরমুজ প্রণালীর সীমান্তবর্তী ইরানের সিরিক, মিনাব ও বন্দর আব্বাস শহর এবং কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারতের আবহাওয়া দফতর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ম্যাচের সিরিজে গতকাল ভারতীয় এ দল 8 রানে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দিয়েছে। ভারতের এ দল প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 6 উইকেটে 277 রান করে। জবাবে শ্রীলঙ্কা এ দল 48 ওভার 5 বলে সব উইকেট হারিয়ে 269 রান তোলে। ভারত বৃহস্পতিবার আফগানিস্তান এ দলের বিরুদ্ধে খেলবে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। যে দল আগে ঘোষণা করা হয়েছিল তাতে ছিলেন মোহাম্মদ সিরাজ, কিন্তু তাকে বিশ্রামে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণা দলে এসেছেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে দেশের সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতায় আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক পরিকল্পনা করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে ঠাকুরগঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রায় 57 কিলোমিটার পথে ডাবলিংয়ের কাজের জন্য রেলমন্ত্রক 916 কোটি 18 লক্ষ টাকা মঞ্জুর করেছে। বেআইনিভাবে ত্রাণ সামগ্রী মজুদ রাখার অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস গ্রেপ্তার। রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে, আগামী 2-3 দিনের মধ্যেই তা আরও কিছু অংশে অগ্রসর হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতায় আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক পরিকল্পনা করছে রাজ্য সরকার। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম, কর্মসংস্থান, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মান্ডবিয়া, আয়ুষ বিষয়ক মন্ত্রী প্রতাপ যাদব সহ শীর্ষ আধিকারিক, পুলিশ কর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান সচিব এবং কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরাও। বৈঠকে গঙ্গার ঘাটগুলিকে কেন্দ্র করে বৃহৎ যোগ শিবির আয়োজন, সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন রাখার বিষয়ে আলোচনা হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে এবছরের যোগ দিবসকে শুধুমাত্র একটি স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি হিসেবে নয় বরং একটি গণ আন্দোলনের রূপ দিতে চায় সরকার। সেই লক্ষ্যেই রাজ্যের সমস্ত সক্রিয় যুব ক্লাবকে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ, জরুরি পরিষেবা এবং জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। শুধু প্রশাসন নয়, স্কুল পড়ুয়াদেরও এই কর্মসূচির সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সমগ্র শিক্ষা মিশনের তরফে ইতিমধ্যেই 7 জুন থেকে 21 জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি জারি করা হয়েছে। জেলার ভিত্তিতে যোগা ইন স্কুলস, যোগা ফর মেন্টাল হেলথ, যোগা ফর ট্রাইবাল বেঙ্গল, প্রবীণ নাগরিক ও চা শ্রমিকদের জন্য বিশেষ যোগা শিবিরের মতো কর্মসূচি চলছে। 19টি রাজ্যের প্রতিটি জেলায় আয়োজিত হবে রান ফর যোগা। সরকারের পরিকল্পনা অনুযায়ী 14 জুন থেকে বিশেষ নিবন্ধন অভিযান শুরু হবে। একটি নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে মিসড কল দিয়ে সাধারণ মানুষ গিনেস রেকর্ড প্রচেষ্টার অংশ হতে পারবেন। 15 জুন রাজ্যের একাধিক ঐতিহ্যবাহী ও পর্যটন কেন্দ্র বিশেষ যোগা অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। 2014 সালের 26 মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তে শপথ গ্রহণ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু 1952 সালের 13 মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং 1964 সালের 27 মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4,398 দিন। 2014 সালের 26 মে থেকে আজ 10 জুন 2026 পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবিচ্ছিন্ন কার্যকাল 4,399 দিনে পড়ল। ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বলাকা মঞ্চে 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিধায়ক, সাংসদ এবং আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলার সার্বিক উন্নয়ন বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকার। দলমত নির্বিশেষে সারা বছর জনকল্যাণ কাজ চালিয়ে যাওয়াই সকলের কর্তব্য। তিনি বলেন, রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করবে।
1: আমাদেরও কমিটমেন্ট ছিল, ঘাটাল দাসপুর সব সিট আমরা জিতেছি, শীতল কপাট জিতেছেন, আবার তপন দত্ত জিতেছেন, আমরা ওটা করব। এখানে ক্রেডিট ডিসক্রেডিট কে কার ক্রেডিট হবে সেটা বড় কথা নয়। উনি প্রো ডেভেলপমেন্ট কথা বলেছেন, অন্য যারাও ছিলেন অপোজিশনে তারাও প্রো ডেভেলপমেন্টের কথা বলেছেন, আর মুখ্যমন্ত্রীর কাজই হচ্ছে ডেভেলপমেন্টের কাজটাকে ঠিকঠাক করে করা।
0: এদিকে ঘাটালের সাংসদ দেব মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন।
2: আমি 2014 থেকে সবচেয়ে বড় কষ্ট ঘাটাল লোকসভা কেন্দ্রে সেটা হচ্ছে এখানকার বন্যা, এন্ড সেই বন্যার সবচেয়ে বড় সমাধান ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। সেই লড়াইটা আমার 2014 থেকে চলছিল। এবারে ম্যান্ডেটটা একদম অন্যরকম এসছে, নতুন মুখ্যমন্ত্রী এসছেন এবং আমি রিপ্রেজেন্টেটিভ হিসাবে ঘাটাল লোকসভা কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনার সঙ্গে কথা বলেছি। আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে এসছি এবং উনি সবাই সামনেও বললেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা এই সরকার সেটা কমপ্লিট করবে যেটা শুরু।
0: উল্লেখ্য, বৈঠকে 3 জেলার আমন্ত্রিত 35 জন বিধায়কের প্রত্যেকেই উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন 2 জন তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং ওই দলের মেদিনীপুর লোকসভার সাংসদ জুনমিয়া মালিয়া এবং ঘাটালের সাংসদ দেব। বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালকাণ্ডের তদন্তে সিআইডির একটি দল গতকাল কালীঘাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অভিযান চালায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি সংলগ্ন এলাকায় এই কার্যালয়ে বিকেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিআইডির দল সেখানে গেলে প্রথমে বাধার মুখে পড়ে। দলের প্রাক্তন সাংসদ কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী জানান, মমতা এবং অভিষেক দুজনই কলকাতায় না থাকায় তিনি সিআইডিকে ঢুকতে দিতে পারেন না। বেশ কিছুক্ষণ বাদানুবাদের পর অবশ্য কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সিআইডি। ঘণ্টা দুয়েক তল্লাশির পর বেরিয়ে যান তারা। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক্সিটের কার্যালয়ে অপর একটি দল প্রায় দু ঘণ্টা তল্লাশি চালায়। মমতা ব্যানার্জির অনুপস্থিতিতে তার বাড়ি সংলগ্ন কার্যালয়ে সিআইডির অভিযান চালানো অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এটি প্রশাসনিক বিষয়, আইনের সংস্থান আছে।
3: প্রশাসনিক ব্যাপার, প্রশাসন ব্যবস্থা নিয়েছেন, আইনের এরকম পদ্ধতি আছে। বাড়িতে রেড করা কিংবা কাগজ দিতে যাওয়া, নোটিশ দিতে যাওয়া, এগুলো তো পদ্ধতি। ভারতের কোন নাগরিক এই পদ্ধতিকে এড়াতে পারেন না, তা তিনি যেই হন না কেন। কেন ভারতের আইন, ভারতের সংবিধান এই পদ্ধতিকে সমর্থন করে। যারা এই পদ্ধতির বিরোধিতা করছেন তারা ঘুরিয়ে ভারতের আইন এবং সংবিধানের বিরোধিতা করছেন এবং তারা তো বরাবর করে এসেছেন।
0: উল্লেখ্য, সইজাল কাণ্ডে তদন্তে গতকালও সিআইডি দপ্তরে হাজিরা দেননি অভিষেক। নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে তিনি দিল্লিতে থাকার কারণ দেখিয়ে আবারও সময় চেয়েছেন বলে জানা গেছে। আগামী মাসের শুরু থেকেই রাজ্যে শুরু হতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ভিবিজি রামজি প্রকল্প। গতকাল হাওড়ার উলুবেরিয়া দু নম্বর ব্লকের জোয়ারগাড়ি এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, এই কাজের জন্য কেন্দ্রীয় সরকার 700 কোটি টাকা দিয়েছে।
4: জুলাই মাস থেকে যে রামজি হয়ে যাবে এই কাজের জন্য 700 কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছেন। সেই কাজ আমরা শুরু করলাম, তো আনন্দের কথা আমাদের বিধায়কের গ্রাম থেকে শুরু হয়েছে। এখানে মানুষের হাতে কাজ থাকে না, তাই কেন্দ্র সরকার এই যোজনা নিয়েছেন, গ্রামের মানুষের সর্বোচ্চ কাজ করে জীবিকা নির্বাহ করতে পারেন।
0: কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা স্পেশাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তর পূর্ব সীমান্তে রেলের অধীনে ঠাকুরগঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রায় 57 কিলোমিটার পথে ডাবলিংয়ের কাজের জন্য রেলমন্ত্রক 916 কোটি 18 লক্ষ টাকা মঞ্জুর করেছে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের অধীনে বাগডোগরা, নকশালবাড়ি, অধিকারী, শিলিগুড়ি জংশন স্টেশন থেকে যাতায়াতকারী মানুষরা উপকৃত হবেন। পাশাপাশি দ্বিতীয় লাইন চালু হলে উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে এই অংশের রেল যোগাযোগ বৃদ্ধি পাবে। বেআইনিভাবে ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে আদালতে তোলা হবে। জানা গেছে, নদিয়ার কৃষ্ণনগরে তার বাড়ি থেকে ট্রাকে করে বিপুল পরিমাণ ত্রিবল অন্যত্র নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকরা পথরোধ করে। গরিব মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রিপল কেন প্রাক্তন মন্ত্রীর বাড়িতে মজুত রাখা ছিল, এই প্রশ্নে ক্ষুব্ধ জনতা বাড়িতে ঢুকে তার উপর চড়াও হন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উজ্জ্বল বিশ্বাস ও বিজেপি কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়ে যায়। গোলমালের মধ্যে চোর চোর স্লোগান ওঠে। জনতা থেকে গ্রেপ্তারের দাবিতে অনড় থাকায় কোতোয়ালি থানার পুলিশ প্রাক্তন মন্ত্রীকে থানায় নিয়ে যায়। উজ্জ্বলবাবুর দাবি, ত্রিপলগুলি বিডিও অফিসে ফেরত পাঠানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কলকাতা পুরসভার 7 নম্বর বর্ডের চেয়ারপারসন তথা 63 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্যকে গতকাল গ্রেপ্তার করে ওয়ার্ডগঞ্জ থানার পুলিশ। একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার স্বামী সলিল চট্টোপাধ্যায়কেও। পুলিশ সূত্রে জানা গেছে, এক প্রবীণ ব্যক্তির কাছ থেকে প্রায় 30 লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া তোলাবাজি ও হুমকির অভিযোগে ওয়ার্ডগঞ্জে 2টি FIR দায়ের করা হয়। উত্তরবঙ্গের মধ্যে দিয়ে রাজ্যে গতকাল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। 2-3 দিনের মধ্যেই আরও কিছু অংশে তা অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডাক্তার অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন।
5: 9 তারিখ মৌসুমি বায়ু উত্তরবঙ্গে প্রবেশ করেছে এবং আগামী 4-5 দিনে পশ্চিমবঙ্গের আরও কিছুটা অংশে অগ্রসর হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আগামী 5 দিনই রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমে

0: জেলাগুলিতে এবং উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়া সহযোগে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
1: দুর্গাপূজার নামে বেআইনি বাণিজ্য এবং ইউনেস্কোর নাম ব্যবহার করায় মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রী মধুচন্দ্রা সেন সহ পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মেঘদূত ফাউন্ডেশনের পক্ষ থেকে বউবাজার থানায় এই অভিযোগ দায়ের করা হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতায় আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক পরিকল্পনা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করবে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর সকাল 9:15।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ঋতু গুহ।

0: ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ক্রমাগত কম ক্ষতিকারক পার্শ্ব প্রতিক্রিয়া এবং কম বিষাক্ত বর্জ্য উৎপন্ন করে এমন ওষুধ তৈরির উপায় খুঁজছে। সবুজ রসায়নকে কাজে লাগিয়ে ফার্মাসিউটিক্যাল পণ্যগুলিতে পরিবেশকে প্রভাবিত করে না এমন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ভালো বৃদ্ধির হার সম্ভব। এই ওষুধগুলি প্রচলিত পদ্ধতি থেকে প্রাপ্ত ওষুধগুলির চেয়ে আলাদা বৈশিষ্ট্য রয়েছে। মার্ক এবং কোডেসিক্স জানুভিয়া টাইপ টু ডায়াবেটিসের চিকিৎসার ওষুধ তৈরি করেছেন। জোকর আর ব্র্যান্ড নামে বিক্রি হওয়া সিমভ্যাস্টিন উচ্চ কোলেস্টেরল চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এই ওষুধ তৈরির জন্য মাল্টিস্টেপ পদ্ধতিতে প্রচুর পরিমাণে বিপজ্জনক রিয়েজেন্ট ব্যবহার করা হয়ে থাকে এবং প্রক্রিয়াটিতে প্রচুর পরিমাণে বিষাক্ত বর্জ্য তৈরি হয়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ট্যাং জোকর আর তৈরির জন্য একটি এনজাইম ব্যবহার করেন এবং একটি উন্নত সংশ্লেষণ প্রক্রিয়া তৈরি করেছেন যাতে ওষুধটি আরও নিরাপদে কম ব্যয় এবং কম পরিবেশগত প্রভাবে তৈরি করা যায়। BASF একটি রাসায়নিক সংস্থা এখন 6টি নয় বরং 3 ধাপে ব্যথানাশক আইবুপ্রোফেন তৈরি করে। আইবুপ্রোফেন একটি অভিনব পদ্ধতিতে সংশ্লেষিত হয় যা অবাঞ্ছিত উপজাতের উৎপাদন হ্রাস করে। সবুজ রসায়নের নীতির ওপর ভিত্তি করে আইবুপ্রোফেন তৈরি করা হয়। ব্যথার ওষুধ অ্যাসপিরিন একটি দ্রাবকমুক্ত পদ্ধতিতে ব্যবহার করে সংশ্লেষিত হচ্ছে। এই গবেষণাটি প্রচলিত সিনথেটিক পদ্ধতির একটি নতুন সবুজ বিকল্প প্রদর্শন করে। এইভাবে ফার্মাসিউটিক্যাল শিল্পে সবুজ রসায়ন বিপ্লব ঘটাচ্ছে।
1: দূষণ রোধে গ্রিন কেমিস্ট্রি প্রথম পর্ব শুনলেন জানা অজানায়, বললেন অধ্যাপক অর্ণব হালদার।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী সোহিনী বসু।

0: শুনলেন নজরুল গেতে, শিল্পী সোহিনী বসু, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা কথিকা, লোকসংস্কৃতির আনাজ কানাজ পর্যায়ে আজকের কথিকার বিষয় বাবা বুড়ো রায়ের গাজন, বলছেন অয়ন ঘোষ।
1: তারকেশ্বর থেকে বর্ধমানগামী ভায়া দশখরা রাস্তার ওপর হুগলি জেলার একটি স্বল্প পরিচিত গ্রাম বাসলা শ্রীরামপুর। দেবী বিশালাক্ষীর আর এক নাম বাসুলি, সেই থেকেই নাকি গ্রামের নাম বাসলা। হুগলি ও বর্ধমানে ধর্মঠাকুরের গাজন একটি প্রচলিত লোক উৎসব। প্রায় 350 বছরের পুরনো বাসলা গ্রামের ধর্মঠাকুর বাবা বুড়ো রায়ের গাজন উৎসব। গাজন উৎসবের জন্য প্রতি বৎসর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের মঙ্গলবার ঘট প্রতিস্থাপন করার বিধি রয়েছে। এরপর 12 দিন ধরে ধর্মমঙ্গল পালাগান হয় প্রতিদিন বিকেল ও সন্ধ্যায়। বাবা বুড়ো রায় কীভাবে শ্রীরামপুর গ্রামে অধিষ্ঠিত হলেন ও তার গাজন কীভাবে শুরু হল, সেই বিষয়ে লেখক পরিচয়হীন একটি পাঁচালি রয়েছে। সেই পাঁচালি অনুযায়ী দেওরা গ্রামে বাস করতেন এক বুড়ি। তিনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ঘরে কোটা চিঁড়ে বিক্রি করতেন। একদিন তপ্ত দুপুরে ধামা ভর্তি চিঁড়ে নিয়ে ঘুরতে ঘুরতে তিনি ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বসে পড়েন। সামনেই ছিল আকুলদহ নামে এক দিঘি, পদ্মফুলে ভর্তি। সেই দিঘিতে বুড়ি স্নান করে উঠে এসে দেখেন তার ধামায় একটি চারকোনা কালো কোষ্ঠি পাথর রয়েছে। হতচকিত হয়ে বুড়ি ভেবে পান না কোথা থেকে এই পাথর দেবতা উদয় হলেন। এমন সময় নাকি দৈববাণী হয় এবং বাবা বুড়ো রায় তার পরিচয় দিয়ে বলেন তাকে শ্রীরামপুর গ্রামে নিয়ে যেতে। শ্রীরামপুর গ্রামের মধ্যস্থলে মালি বাড়ি ছিল। ক্লান্ত হয়ে বুড়ি তার ধামা সেখানে নামিয়ে রেখে বিশ্রামের জন্য বসেন। এরপর শত চেষ্টা করেও সেই পাথর দেবতাকে সেখান থেকে সরানো যায়নি। সেই রাত্রেই সেই বুড়ি আবার বাবা বুড়ো রায়ের স্বপ্নাদেশ পান। স্বপ্নে তিনি বুড়ো রায়কে কেমন দেখেন তারও বর্ণনা আছে। শুভ্র কেশ, দাড়িগোপ সমন্বিত মূর্তি, হাতে কমণ্ডলু ও পায়ে খড়ম। দেবতা বুড়িকে বলেন তার পূজো ব্রাহ্মণের দ্বারা হয় না, তিনি সমাজের অন্তজ শ্রেণীর মানুষের দ্বারা পূজিত হন। গাজন নামে এক উৎসব আছে তার, সেই উৎসব 12 দিন ধরে চলবে বিভিন্ন প্রথা সহকারে। প্রথমে সেই বুড়ি বাবার পূজারিণী নিযুক্ত হলেন। শ্রীরামপুর গ্রামের অধিবাসীরা তার মন্দির নির্মাণ করে দেন। যেহেতু পদ্মফুলে ভর্তি আকুলদহ থেকে সেই মূর্তি উঠেছিল বলে কথিত, তাই বাবা বুড়ো রায়ের পুজোয় পদ্মফুল আবশ্যিক। বুড়ো রায়ের পাঁচালিটা একটু শুনলেই বোঝা যাবে গল্পটা। পুরাকালে ছিল এক ছুতোরের বুড়ি, চিঁড়ের ব্যবসা করে গায়ে গায়ে ঘুরি, আকুলদহ নাম তার, ভরা পদ্ম।

ফুলে বিশ্রামের লাগি বসে তাহারি কুলে। সেই থেকে প্রচলিত হল শ্রীরামপুরের বাবা বুড়োরায়ের গাজন উৎসব। সেই বুড়ি পরে তার বংশধররা এই পূজোয় নিযুক্ত হতেন। বর্তমানে পূজোর দায়িত্বে রয়েছেন পার্শ্ববর্তী গ্রাম রাধানগরের একটি পরিবার। গাজনের পূর্বে ধ্বজা তোলার রীতি আছে। এই ধ্বজা দেখে গ্রামের ও আশেপাশের এলাকার লোকজন জানতে পারেন গাজন উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উৎসবে কিছু মানুষ সন্ন্যাস ব্রত পালন করেন। গাজনের দিনগুলোতে ওঁরাই বাবার সেবক হিসাবে থাকেন। এরা প্রত্যেকেই অন্তজ শ্রেণীর মানুষ। সন্ন্যাসী সংখ্যা বিজোড় হয়, 3, 5, 7, 9 এই রকম। সন্ন্যাসীদের মধ্যে একজন মূল ও একজন ঝুল সন্ন্যাসী হিসাবে স্বীকৃতি পান। শুক্লপক্ষের মঙ্গলবার পূজারী গাজনের মঙ্গল ঘট প্রতিস্থাপন করার পর সন্ন্যাসীরা বৃহস্পতিবার গঙ্গা স্নান করে গলায় উত্তরীয় ও হাতে দণ্ড ধারণ করে বিগ্রহের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে সন্ন্যাসীদের আহার দিনে মাত্র একবার, রাত 12টার পর হবিষ্যি। তাঁদের কাজ বাবার মনন, ধ্যান ও পূজন। এই দিনগুলোতে সকালে বিশেষ পুজো ও প্রতিদিন সন্ধ্যায় সংকীর্তন সহযোগে মঙ্গল আরতি হয়। প্রতিদিন বিকেল ও রাত্রিতে ধর্মমঙ্গল কাব্য থেকে পালাগানের আসর বসে। রাত্রে শীতলের প্রসাদ হিসেবে থাকে চিঁড়ে, মুড়কি, মর্তমান কলা, দুধ ও মিষ্টান্ন। গাজনের প্রথাগুলো দিয়ে গোটা গ্রামটিকে এক সূত্রে বাঁধার চেষ্টা করা হয়েছে। প্রত্যেক পাড়াতেই গাজনের কোনো না কোনো প্রথা রাখা হয়েছে। যে মঙ্গলবার ঘট বসল তার পরের বুধবার ও বৃহস্পতিবার ফুল কাড়ানো নামে অনুষ্ঠান। এতে টগর ফুল ব্যবহার করা হয়। সন্ন্যাসীরা সন্ধেবেলা ঘোষপাড়া থেকে কলাপাতা সংগ্রহ করে বাসলা পুকুরে স্নান সেরে দাসপাড়া থেকে ফুল সংগ্রহ করেন। সেই ফুল পণ্ডিত গেঁথে বাবার মাথায় চাপান ও সন্ন্যাসীরা আকুল হয়ে ফুল ভিক্ষা করেন। বিগ্রহের মাথা থেকে ফুল পড়লে শুভ মানা হয়। তারপর আগুনের ওপর ঝুল। ফুল কাড়ানোর অর্থ হল বাবার আশীর্বাদ পাওয়া। এই দুদিন সন্ন্যাসীরা এই গ্রাম ও পার্শ্ববর্তী গ্রামে ফল ভাঙতে যান। সপ্তাহে শুক্রবারে বাবার বিবাহ অনুষ্ঠান মা কামিল্লার সঙ্গে, মতান্তরে নীলাবতীর সঙ্গে। নীলাবতীর বিয়ের দিন সন্ন্যাসীদের নিঢাল উপবাস। আসলে হিন্দু বিবাহ রীতিতে বর ও বধূ দুজনেই উপবাসে থাকেন, তাই বাবার প্রতিনিধি হিসাবে সন্ন্যাসীরা উপবাস করেন। সন্ধ্যার গায়ে গায়ে সন্ন্যাসীরা জল সইতে যান কুম্ভকার পাড়ায়। সন্ধে হতেই শুরু হয় বাবার গায়ে হলুদের অনুষ্ঠান। হলুদ মাখা, দুব্য ঘাস বাঁধা, মাঙ্গলিক সুতো গ্রামের ছেলে বুড়ো মেয়েরা হাতে বাঁধেন। গায়ে হলুদের পর সন্ন্যাসীরা কর্মকার পাড়ায় ডিঙি আনতে যান। এর আগের দিনই সন্ন্যাসীরা ঢেঁকিতে ধান কুটে নিয়ে এসেছেন। সেই কোটা ধান বাবার মন্দিরে খালি বেদির ওপর বিছিয়ে দেয়া হয়। পুরো গ্রাম বিজুলি বাতিতে সাজানো হয়। মণ্ডপ সাজে রজনীগন্ধা ও গোলাপে। 12 রকমের ঢাক, ঢোল ও বাজনার আয়োজন করা হয়। হয় আতশবাজির প্রদর্শনী। রাত বাড়লে তক্তানামা আসে রেলধার থেকে। দুটি শিশুকে সাজানো হয় হরগৌরী রূপে। আলো, বাজনা ও বরযাত্রী নিয়ে বাবার প্রতিভু চলে বিয়ে করতে পার্শ্ববর্তী রাধানগর গ্রামে। সেখান থেকে শোভাযাত্রা ফিরে এলে রাত্রি দ্বিপ্রহরে সন্ন্যাসীরা যান বাসলা পুকুরে মুক্তি স্নানের উদ্দেশ্যে। সঙ্গে যায় ক্ষুদিরায়ের পাথরের মূর্তি। বিবাহ মণ্ডপে হয় প্রতীকী মালাবদল। নরসুন্দর ছড়া কাটেন। ধুতি টোপরে সাজে বাবার বিগ্রহ, মায়ের বিগ্রহ লাল পেরে শাড়ি ও সোলার মুকুটে। সারা রাত জুড়ে বিচিত্র অনুষ্ঠান হয় লোকের ঢল নামে গ্রামের রাস্তায়। পরদিন শনিবার সালে ভর। সাল বলতে ক্ষুরধার খড়গ, আর ভর বলতে তার ওপর সন্ন্যাসীরা শায়িত হন। সালেভরের দিন সকালেই ধর্মমঙ্গল থেকে পশ্চিমোদয় পালাগান হয়। এরপর পাটকাঠি দিয়ে সন্ন্যাসীদের মাপ নেওয়া হয়। সেই মাপ অনুযায়ী দুটি বাঁশের ওপর খাড়াইভাবে বাঁধা হয় 7টি করে খাঁড়া। তারপর বাবার কাছে প্রার্থনা করে ঢাক, ঢোল আদি বাজনা সহকারে গলায় নিমপাতার মালা পরে সন্ন্যাসীরা যান বাসলা পুকুরের উদ্দেশ্যে। সেখানে স্নান পুজো সেরে

0: কালের ওপর শুয়ে অর্ধ মাইল পথ অতিক্রম করে মন্দির চত্বরে প্রবেশ করেন তাঁরা। তাঁদের কোচরে থাকে ফল। আগেই পুজোয় মেষ বলি হতো, কিন্তু বর্তমানে গ্রামের মানুষরাই উদ্যোগী হয়ে বলিদানের মতো কুপ্রথার বিলোপ ঘটিয়েছে। মেষের পরিবর্তে এখন প্রতীকী চালকুমড়ো, চিনির সন্দেশ বলি হয়। এরপর হয় কাঁটা ঝাঁপ। ঝাঁপের জন্য মাচায় উঠে কোঁচরের ফলগুলো ভক্তদের প্রতি ছুঁড়ে দেন সন্ন্যাসীরা। তারপর হয় মহাপুজো। পাঁচ হাত লম্বা তিনটি আকন্দ ফুলের মালা বাবার ওপর চড়ানো হয়। এগুলো দাসপাড়ার মানুষেরা বানিয়ে দেন। তিনটি মালাই বাবা ভক্তদের উদ্দেশ্যে প্রদান করেন। সালেভর মিটে গেলে সন্ধেবেলায় আর কোনো অনুষ্ঠান থাকে না। মণ্ডপ চত্বর আলোবিহীন করে রাখা হয় ঠাকুরের বিশ্রামের জন্য। পরদিন অর্থাৎ রবিবার দুপুরে গ্রাম ষোলোআনার পুজো সমাপন অন্তে গাজন উৎসবের পরিসমাপ্তি হয় ও বাবার বিগ্রহকে পুনরায় মন্দিরে স্থাপন পূর্বক সন্ন্যাসীরা গৃহ অভিমুখে ফিরে যান। সেদিন সন্ধ্যায় ভাঙাহাটে গায়েন দল আশীর্বাদের পালাগান গেয়ে থাকেন। এই লোক উৎসবগুলি গ্রাম বাংলার নিজস্ব ঐতিহ্য। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে এক সুতোয় বেঁধে রাখার সংস্কৃতি। যদিও সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়িষ্ণু প্রায়, তবুও মাটির কাছে থাকা জীবনকে দেখার জন্য এগুলির গুরুত্ব অপরিসীম।
1: লোকসংস্কৃতির আনাজ কানাজ পর্যায়ে আজকের কথিকার বিষয় বাবা বুড়ো রায়ের গাজন, বললেন অয়ন ঘোষ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন ভৈরব রাগে বেহালা। শিল্পী আশিস কুমার দাস। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী।

0: এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন ভৈরব রাগে বেহালা। শিল্পী আশিস কুমার দাস, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছিলেন সমীর নন্দী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায় প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
1: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। আজ গানে গানের প্রথম পর্বে আমরা শুনব উমা ছবি থেকে গান। প্রথম গানের শিল্পী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবিচ্ছিন্নভাবে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় সরকার ভিবিজি রামজি কার্যকর করার জন্য 95,000 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতায় আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। ওমান উপকূলের কাছে মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচে হেলিকপ্টার গুলি করে নামানোর জবাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ম্যাচের সিরিজে গতকাল ভারতীয় এ দল 8 রানে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। 2014 সালের 26শে মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তের শপথ গ্রহণ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু 1952 সালের 13ই মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং 1964 সালের 27শে মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4,398 দিন। 2014 সালের 26শে মে থেকে আজ 10ই জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবিচ্ছিন্ন কার্যকাল 4,399 দিনে পড়ল, ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। বিশ্ব নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর যুগান্তকারী শাসন ব্যবস্থা, দক্ষিণী বিশ্বের পক্ষে তার বলিষ্ঠ অবস্থান এবং অন্তর্ভুক্তিমূলক ও অর্থনৈতিকভাবে গতিশীল ভারত গড়ে তুলতে তার দূরদর্শী চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেছেন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দেশানায়কে এক চিঠিতে বলেছেন, শ্রী মোদীর দূরদর্শী পরিকল্পনা ভারতের সীমানা ছাড়িয়ে শ্রীলঙ্কা সহ অনেক দেশকেই অনুপ্রাণিত করেছে। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ব্যক্তিগত ভিডিও বার্তায় শ্রী মোদীকে নেতৃত্বের এক আদর্শ ও উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।
1: Hello and greetings from Papua New Guinea to my friend Prime Minister Modi. Congratulations on reaching a historic milestone, the longest continuous Prime Minister of the great country of India. You have now surpassed the record as the longest serving Prime Minister of India. India remains a friend of Papua New Guinea. You personally have come here. I give respect to you as a senior leader of the Global South, and I am happy that you have now a whole record as the longest serving Prime Minister of India.
0: ত্রিনিদাদ ও টোব্যাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বাসার বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নেতৃত্বদানের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী প্রচার অভিযানের অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি আজ উত্তরপ্রদেশের 403টি বিধানসভা কেন্দ্রের মন্দিরগুলিতে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে। দলের নেতা ও কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীতেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। 14 থেকে 16 জুন পর্যন্ত জনকল্যাণমূলক শিবিরের আয়োজন করা হবে। এরপর 16 ও 17 জুন জেলা স্তরে বিকশিত ভারত সংকল্প সম্মেলন অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিগুলোর মূল লক্ষ্য হল বিকশিত ভারত বা উন্নত ভারত গড়ে তোলার বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নানা সাফল্য প্রদর্শন করা। এছাড়াও 21 জুন পর্যন্ত সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরার লক্ষ্যে প্রদর্শনী এবং প্রাকৃতিক পদ্ধতিতে কৃষিকাজের বিষয়ে কর্মশালার আয়োজন করা হবে। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকারের 12 বছর পূর্তি এবং ভারতের ইতিহাসে নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর রেকর্ড করার বিষয়টি উদযাপনের উদ্দেশ্যে আজ নতুন দিল্লিতে জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জোটসঙ্গী সব দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। এনডিএ শাসিত 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে যোগ দেবেন। মূলত জাতীয় উন্নয়ন ও পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি এবং 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে মোদি সরকারের যে পরিকল্পনা রয়েছে এই বৈঠকে তা পর্যালোচনা করা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ 2 দিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ডে যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সে দেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে চতুর্দশ কুলতারান্তা টকসে অংশগ্রহণ করবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সেদেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পর্তুগালের জাতীয় দিবস উপলক্ষে সেদেশের জনগণ ও বিদেশমন্ত্রী পাওলো রাঙ্গেলকে শুভেচ্ছা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী জয়শঙ্কর বলেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত অংশীদারিত্বের অধীনে পর্তুগালের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা ও সম্পর্ক আরও মজবুত করার খুবই আগ্রহী। শিক্ষামন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিনটি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এদেশে ক্যাম্পাস খোলার জন্য অনুমোদন দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলো হল ইউনিভার্সিটি অব ব্রিস্টল, ইউনিভার্সিটি অব ইয়র্ক এবং ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর বিনীত যোশী এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। কেন্দ্রে এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত ৯:৩০ গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার এমজি নারেগা থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিবিজি রামজিতে পরিবর্তনের উদ্দেশ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৯৫,692 কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট বরাদ্দের প্রস্তাব করেছে। আগামী ১ তারিখ থেকে সারা দেশে এটি কার্যকর হবে। নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গ্রামোন্নয়ন মন্ত্রীদের একটি ভার্চুয়াল বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘোষণা করেন। তিনি জানান কোনো রাজ্যের বরাদ্দ কমানো হয়নি এবং গত বছরের তুলনায় বাজেট ৪০% বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতায় আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম, কর্মসংস্থান, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া, আয়ুষ বিষয়ক মন্ত্রী প্রতাপ রাও যাদব সহ শীর্ষ আধিকারিক, পুলিশকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরাও। বৈঠকে গঙ্গার ঘাটগুলিকে কেন্দ্র করে বৃহৎ যোগ শিবিরের আয়োজন, সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন রাখার বিষয়ে মূলত আলোচনা হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, এবছরের যোগ দিবসকে শুধুমাত্র একটি স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি হিসেবে নয় বরং একটি গণ আন্দোলনের রূপ দিতে চায় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২তম আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় আসছেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। যোগ দিবস সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে অংশগ্রহণকারীদের সব ধরনের সুবিধা, নিরাপত্তা, শৃঙ্খলা, যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সামাজিক মাধ্যমের এক বার্তায় জানিয়েছেন তিনি। ওমান উপকূলের কাছে মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচে হেলিকপ্টার গুলি করে নামানোর জবাবে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ড্রোন দিয়ে নামানো হেলিকপ্টারের দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে। এই হামলার পরেই হরমুজ প্রণালীর সীমান্তবর্তী ইরানের সেরেক, মিনাব ও বন্দর আব্বাস শহর এবং কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনও নিক্ষেপ করেছে বলে জানা গেছে। এখন বারাণসী থেকে দিল্লি যাত্রীরা দিল্লি পৌঁছানোর আগেই তাদের অভিবাসন ও ব্যাগেজ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ভারতের হাব অ্যান্ড স্পোক বিমান পরিবহন ব্যবস্থা রূপায়ণের সূচনা হচ্ছে বারাণসী থেকে, ফলে সেখান থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে নির্বিঘ্নে যাত্রা করতে পারবেন যাত্রীরা। ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ম্যাচের সিরিজে গতকাল ভারতীয় এ দল ৮ রানে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দিয়েছে। ভারতের এ দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৭ রান করে। ঋতুরাজ গায়কোয়াড় ১০১, তিলক ভার্মা ৮০ রান করেছেন। বৈভব সূর্যবংশী ১৪ রান করেন। জবাবে শ্রীলঙ্কা এ দল ৪৮ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে ২৬৯ রান তোলে। ভারত বৃহস্পতিবার আফগানিস্তান এ দলের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবিচ্ছিন্নভাবে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করলেন। এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় সরকার ভিভিজি রামজি কার্যকর করার জন্য 95,000 কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করেছে। খবর শেষ হল।
2: আকাশবাণী কলকাতা জেলা চিঠি, মুর্শিদাবাদ থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক। খড় রোদ ও দহনদগ্ধ ক্লান্ত জনজীবনে জ্যৈষ্ঠের ঝঞ্ঝার সাথে বৃষ্টিধারা বয়ে আনে প্রশান্তি, জমিন আবাদ ও নাগরিক জীবনে নতুন সৃজনের সংগত দেয় প্রকৃতি। অনাদরে পড়ে থাকা ব্যালকনির টপ থেকে প্রান্তরের চাষের জমিতে লাগে উজ্জীবনের ছোঁয়া। আশা থাকে স্থবির মনেও। এবছর প্রাক বর্ষার বৃষ্টির পরিমাণ মরশুমে পর্যাপ্ত বৃষ্টি হবার প্রতিশ্রুতি দিচ্ছে যেন। মসজিদ মন্দিরের পাশাপাশি সহবস্থানের সম্প্রীতির বাংলায় শতাধিক শ্যামাসঙ্গীতের অন্যতম রচয়িতার নাম নজরুল ইসলাম। বাংলা ভক্তিগীতি ধারায় এক অমূল্য সম্পদ তার রচিত 100 শ্যামাসঙ্গীতের সংকলন রাঙা জবা। সাত পদাবলী ও শ্যামাসঙ্গীতের নজরুলের রচিত গান এক অনন্য স্থান অধিকার করে আছে। সম্প্রীতির এহেন কবি কাজী নজরুল ইসলামের মুর্শিদাবাদের সাথে ছিল একাধিক সংযোগ। 1923 সালে অধুনা মানসিক হাসপাতাল তৎকালীন বহরমপুর কেন্দ্রীয় কারাগারে রাজনৈতিক বন্দী হিসেবে দীর্ঘদিন ছিলেন দ্রোহের কবি নজরুল। এই কারাগারে সেলের মধ্যেই উদাত্ত কণ্ঠে গান গাইতেন, আবৃত্তি করতেন তিনি, পথচারীদের কানেও আসত তা। কবি যতদিন সুস্থ ছিলেন তার সঙ্গে নানাভাবে জড়িয়ে থেকেছে এই জেলা। বহরমপুর, নিমতিতা, জিয়াগঞ্জ, লালগোলা, তার বহু বিখ্যাত গানের জন্ম মুর্শিদাবাদেই। নজরুলের নানান স্মৃতি বিচরিত মুর্শিদাবাদে এবছর মর্যাদার সঙ্গেই তার 127তম জন্মদিবসে স্মরণ করা হয় দুখু মিয়াকে। বিভিন্ন ক্লাব সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি মুর্শিদাবাদের 45 বছরের পুরনো বহরমপুর নজরুল কমিটি 3 দিনের এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে নজরুল চর্চা করে। গত 27 মে শহরের বিদগ্ধ জন সংস্কৃতিকর্মী ও বুদ্ধিবৃত্তির পেশায় থাকা নাগরিকদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন নজরুল কমিটির সভাপতি, মুর্শিদাবাদের সম্প্রীতি চর্চার আরেক কিংবদন্তি রেজাউল করিমের ভাতুষপুত্র প্রাক্তন অধ্যাপক আবুল হাসনাত সহ বিশিষ্টরা। নজরুল কমিটির বার্ষিক স্মরণিকা 2026 প্রকাশিত হয় মূল মঞ্চে। 2026 সালের নজরুল পুরস্কারে ভূষিত করা হয় জেলার বিশিষ্ট প্রাবন্ধিক লেখক সম্প্রীতি চর্চার অন্যতম মুখ চন্দ্রপ্রকাশ সরকারকে। কবি নজরুলের যোগগুরু লালগোলার বরদাচরণ মজুমদারের প্রৌত্র মৈনাক মজুমদারের নজরুলের কবিতার আবৃত্তিও মনে রাখার মতো। মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের আয়োজনে 7ই জুন বহরমপুর মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সঙ্গে উদযাপন হল রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান। অনুষ্ঠানে মুর্শিদাবাদ ও রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত বেতার শ্রোতা, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞানপ্রেমী মানুষ অংশগ্রহণ করেন। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, নৃত্যানুষ্ঠান ও আলোচনার মধ্যে দিয়ে দুই কবির স্মৃতি তর্পণ হয়। সৈয়দ মুস্তাফা সিরাজী জন্মভিটে কান্দির খোশবাসপুরের থিয়েটার শিল্পী কৃষ্ণপ্রসাদ পাল স্বীকৃতি পেলেন কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রক থেকে। গত 22 মে ইয়ং আর্টিস্ট স্বীকৃতি পেয়েছেন তিনি। বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ের মধ্যে দিয়ে এই স্বীকৃতি দেয়া হয়। কৃষ্ণপ্রসাদ থিয়েটারের ওপর এই স্বীকৃতি পেয়েছেন। গত ডিসেম্বরে তিনি থিয়েটারের ওপরে তার দক্ষতা ভিডিও করে মন্ত্রকে ইমেল করেন। এরপরে ইন্টারভিউয়ে যাচাই করে তাকে এই স্বীকৃতি দেয়া হয়েছে। বর্তমানে তিনি একজন পূর্ণাঙ্গ থিয়েটার পরিচালক ও অভিনেতা। মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে গত 23 মে মহেঞ্জোদারোর আবিষ্কর্তা প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের 96তম

0: প্রয়াণ দিবস উদযাপিত হল। বহরমপুরের রাখালদাস বন্দ্যোপাধ্যায় সংগ্রহশালা চত্বরে মুর্শিদাবাদের এই ভূমিপুত্রের এই স্মরণ অনুষ্ঠান হয়। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্প প্রদান ছাড়াও সেখানে তার জীবন ও কর্মের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। জেলার চিঠি শেষ হল। মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে গানে গানে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে প্রথমেই শুনবেন ভালোবাসার মরশুম ছায়াছবির গান, শিল্পী অরিজিৎ সিং।

এক্স ইজ ইকাল টু প্রেম ছবির গান শুনছেন, অরিজিৎ সিং এর কণ্ঠে শুনলেন। পরের গানটি দ্বৈত কণ্ঠে সামন্তক সিনহা এবং শাহানা বাজপেয়ী।

ছবি প্রেমের কাহিনী, শান ও শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে শুনবেন এই গানটি।

শিল্পী দেবরাজ ভট্টাচার্য ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, ছবি বল্লভপুরের রূপকথা।

ছবির গান শুনবেন এবার শিল্পী সোমলতা চৌধুরী। এই গানটির সঙ্গে সঙ্গেই গানে গানে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শেষ হয়ে যাবে।

গানে গানে অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে গানের ভেলা।

আজ গানের ভেলায় আমরা বাংলা ছায়াছবির গান শুনব এবং কথা বলবো এমন এক সুরস্রষ্টাকে নিয়ে, এই সঙ্গীত জগতে এবং আপামুর বাঙালির হৃদয় মন্দিরে যার স্থান আজও উজ্জ্বল। কিন্তু সুরস্রষ্টা না হয়েও তিনি অনায়াসে অন্য কোনো পেশায় যেতে পারতেন, সেক্ষেত্রে অবশ্য বাংলা সঙ্গীত জগৎ অনেক মণিমুক্ত থেকে বঞ্চিত হতো। কেন বলছি, আরজিকর মেডিকেল কলেজ থেকে ডাক্তারি ডিগ্রি পাওয়ার পরও তিনি সঙ্গীতকেই নেশা ও পেশা হিসেবে বেছে নিয়েছেন। ভাবনায় ও সৃষ্টিতে একজন জিনিয়াস সুরস্রষ্টা ছিলেন নচিকেতা ঘোষ। গত বছর তাঁর জন্মের 100 বছর পূর্ণ হয়েছে। আজ গানের ফেলায় তাঁরই সুরমাধুরীতে আমরা ভেসে বেড়াব। আপনাদের সঙ্গে আমিও রয়েছি, সঞ্চিতা মিত্র। যে ছবির গান আমরা প্রথমেই শুনব সেটি ধন্নিমে। এই যে ধন্নিমে ছবির গানে যিনি নায়িকা, সেই নায়িকাকে প্রথম ইন্ট্রোডিউস করা হলো তার ডানপিটে স্বভাব বোঝাতে একটা গানের মধ্যে দিয়ে, যে কিনা মাঠে ঘাটে গাছে ঘুরে বেড়ায়, সে আবার পাখির সাথে কথা বলে। নচিকেতা ঘোষ, মন্টু বন্দ্যোপাধ্যায় যিনি হরপোলা, তাকে স্টুডিওতে নিয়ে এলেন এবং গানের যখন পিকচারাইজেশন হচ্ছে, আমরা দেখছি নায়িকার সেই ছটফটে স্বভাবটা কিন্তু অনায়াসেই বোঝা যাচ্ছে। গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায় আর শিল্পী আরতি মুখোপাধ্যায়। শুনব ধন্নিমে ছবির গান।

0: আমি কি বউ যে কথা কইব? যাও পালা।
1: গিরুস্তের খোকা হোক, ন্যাকা দূর হোক, কি ঝালা।

좋거나 해보이거나 아 বলো সত্যি তো চুপ গেছে তুই কানা বুঝলি তুই কানা যা যা বেহায়া পাখি জানা অন্য কথা জানা কেউ করেনি মানা অন্য কথা জানা যা যা বেহায়া পাখি জানা

বার বার কথা কও, গা জ্বলে যায়। কিছুতে সই কো না শাশুড়ির গঞ্জন, তাই বলি আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা যা যা যা যা যা যা যা বিহারা।

সময়টা 20 শতকের মাঝামাঝি। প্রতি রবিবার ডাক্তার সনত কুমার ঘোষের শ্যামবাজারের বাড়িতে তার চেম্বার বদলে যেত গানের মজলিশে। সেই সময় প্রায় সব বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ওই আসরে গান গেয়েছেন। রবিবারের এই মজলিশে সবচেয়ে উৎসাহী ছিলেন তার বড় ছেলে নচিকেতা ঘোষ। ছোট থেকেই তালিম নিয়েছিলেন ওস্তাদ দ্রাবিড় খান এবং সঙ্গীতাচার্য অনাথ বসুর কাছে। সুর, রাগ, তাল নচিকেতার রক্তে মিশে গিয়েছিল। তিনি স্বপ্ন দেখতেন একদিন সুরের জাদুকর হবেন। অবশ্যই হয়েছিলেন তিনি, তার স্বপ্ন পূরণ হয়েছিল। তার একটা অদ্ভুত গুণ ছিল, ছবির সিকোয়েন্স বুঝে সেখানে গান রাখতে হবে কি না হবে সেটা তিনি খুব ভালো বুঝতেন। বাংলা ছবির গান তৈরির ক্ষেত্রে পরিচালকদের সঙ্গে তার বোঝাপড়াটাও খুব ভালো ছিল। এরপরে আমরা যে গানটি শুনব, মৌচাক ছবির গান, সমরেশ বসুর গল্প অবশেষ নিয়ে ছবি তৈরি হবে। মিউজিক করবেন নচিকেতা ঘোষ। গল্প শুনে নচিকেতা ছবিটার নামটা বদলে মৌচাক করে দিলেন। এবং যে গানটি শুনব আমরা, সেই গানটি কিন্তু প্রথমে চিত্রনাট্যে ছিল না, এটা নচিকেতা ঘোষের অনুরোধে পরিচালক সেই গানটি রাখেন এবং যথারীতি সেটা সুপারহিট গান। আমরা শুনব মৌচাক ছবির গান। 1975 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি, শিল্পী মান্না দে এবং আশা ভোসলের কণ্ঠে। তার আগে, গানটা শোনার আগে জানিয়ে দিই, বন্ধুরা আমাদের কাছে যে পথে আসবেন, আমাদের সঙ্গে কথা বলবেন, 0332213 1342। আপনারা জানেন, কিন্তু যারা নতুন আজ শুনছেন তাদের জন্য 0332213 1342। আমরা শুনি মৌচাক ছবির গান।

সমান সমান অনেক সাথেও মানতে পারি লক্ষ্য ব্লেড কামালে যে উঠবে না তো গোপার দাড়ি বুঝলে নারী ওই লক্ষ্য ব্লেড কামালে যে উঠবে না তো গোপার দাড়ি

মানুষ ও শিল্পী হিসেবে নচিকেতা ঘোষ ছিলেন একজন ড্রিমার। কিছুদিন বোম্বেতে কাজ করার পর কলকাতায় ফিরে এলেন। সেই সময় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প হিঙের কচুরি অবলম্বনে নিশিপদ্ম ছবির কাজ শুরু হয়েছে। নচিকেতা ঘোষ সেই সময় সঙ্গীত পরিচালক হিসেবে খুবই ব্যস্ত মানুষ, সেজন্য প্রথমে ঠিক হয়েছিল নিশিপদ্মর মিউজিক করবেন সলিল চৌধুরী। কথাবার্তা হয়ে যায় এবং স্ক্রিপ্টও দিয়ে দেওয়া হয়, কিন্তু শেষে কোনো একটা কথায় মতের মিল না হওয়ায় নচিকেতা ঘোষের কাছেই সেই অনুরোধ যায়। তিনি রাজিও হলেন। গান লেখা ও পছন্দের ক্ষেত্রে আরও একটা নাটকীয় ঘটনা ঘটল। গৌরীপ্রসন্ন মজুমদার একদিন এলেন, মুখ থেকে বোঝা যাচ্ছিল কিছু একটা হয়েছে। প্রশ্ন করতেই উনি জানালেন, শচীন কর্তা এবছর আর আমার লেখা গান গাইবেন না। কেন? ওর পছন্দ হয়নি। তখন দু পিঠে দুটো গান থাকত, একদিকের গান নানা আজ রাতে আর অন্যদিকের গানটি তিনি ১০ বার লিখেছেন কিন্তু ওর কিছুতেই পছন্দ হয়নি। গানটা নচিকেতা ঘোষকে দেখাতেই তিনি লুফে নিলেন। ছবির গোটা পরিকল্পনাও ওই গানটার সঙ্গেই খানিকটা বদলে গেল। গানটার মধ্যে নটবর এ কথাটা থাকায় চিত্রনাট্যে একটা চরিত্র তৈরি করা হলো। অভিনয়ের জন্য জহর রায়কে নেওয়া হলো। ঘটনাটিতে নচিকেতা ঘোষ প্রবলভাবে উৎসাহিত হলেন। হারমোনিয়াম ধরেই বললেন, ঢুলু, একটা নতুন ধরনের সুর করছি, শোনো। সুর তো হলো, কিন্তু গাইবেন কে? নচিকেতা ঘোষই বললেন, মান্না দে গাইবেন। এই গান ওর মতো অভিনয় করে আর কেউ গাইতে পারবেন না। সঙ্গে সঙ্গে ট্রাঙ্কলে বোম্বেতে মান্নাদের সঙ্গে কথা বলা হলো। মান্নাবাবু জানালেন তিনি বিকেলের ফ্লাইটেই চলে আসছেন। এসেই আগে দুটো গান

0: শুনলেন। নচিকেতার মুখে শুনেই বললেন, দেখুন নচিবাবু, গান দুটো আমি কতদূর গাইতে পারবো জানি না, কিন্তু বাংলা সিনেমায় আপনার এই দুটো গান অমর হয়ে থাকবে। বাকিটা তো ইতিহাস, শুনে নেব নিশিপদ্ম ছবির সেই কালজয়ী গান মান্নাদের কণ্ঠে।
1: না না না, আজ রাতে।

মেখে আর মুখোশ পরে পরি যে পরচুলো, আমরা যা নয় তাই সে যে সবার চোখে ধুলো দি, বুঝলে চোখে ধুলো।

পালায় নেঞ্জে অবসর, বুঝলে নটবর তুমিও যাবে না আমিও যাব না।

0: তারি নাম করা সেই নট কোম্পানি, যে পালাটি করছে ও তার নাম যে দাসের ঘুঝলে নটবর, তুমিও যাবে না আমিও যাব না।
1: না, আমিও কোথাও যাচ্ছি না, একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন?
2: অসীম কুমার মন্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে।
1: হ্যাঁ বলুন।
2: দেখুন, গানের ভেলা সত্যি একটা উপভোগ্য মাধ্যম। এখানে আমরা নতুন নতুন তথ্য সমৃদ্ধ জিনিসগুলো জানতে পারি। শুধু গান শোনাটাই বড় কথা নয়, তার সঙ্গে এই যে অসাধারণ তথ্যগুলো যেগুলো মনের পরতে পরতে হয়তো লুকিয়ে ছিল, সেগুলোকে আমরা ফিরে পাই। আর সত্যি বলতে কি, নচিকেতা ঘোষের সুরে মান্নাদের কণ্ঠে প্রচুর গান যেগুলো মনে সব সময় দোলা দেয়। বেশ কিছু গান সেরকম ভাব আমাদের কাছে আছে, আমরা দেখেছি। যেমন সুজাতা ছবিতে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে কত না নদীর জন্ম হয় আর একটা কেন গঙ্গা হয় না, হঠাৎ গানটা মনে পড়ে গেল। বেশ আমার পছন্দের গান, যদি সম্ভব হয় শোনাবেন গানের হেলা পরিবারের সকলকে।

0: আমার শ্রীমত প্রণাম ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখানেই ছোট্ট বক্তব্য শেষ করলাম। অসীম কুমার মণ্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে।
1: অনেক ধন্যবাদ বন্ধু আপনাকেও। আমরা এখন শুনে নেব আরও একটি গান ফরিয়াদ ছবি থেকে, আশা ভোসলের কণ্ঠে, সুর অবশ্যই নচিকেতা ঘোষ। গানের মধ্যে যে নাটকীয়তা এবং সিকোয়েন্স অনুযায়ী যে সুর তৈরি করা, এটা তো তার আলাদা একটা গুণ ছিল। এবং যে গানগুলো আমরা আজকে শুনব, প্রত্যেকটা গানের মধ্যেই কিন্তু এটা ভীষণভাবে প্রকাশ পাবে। ফরিয়াদ, শিল্পী আশা ভোসলে।

लगे ना लगे ना लगे ना।

0: যা খুশি কিনতে যাও কেনো না, শুধু চোখের জল গো তুমি চেয়ো না।
1: একটু আগে একজন বন্ধু বলছিলেন সুজাতা ছবির কথা। সুজাতা চিরদিনের বিলম্বিত লয় এবং যে গানটি একটু আগে আমরা শুনলাম নিশিপত্ত ছবির, এই সব গানের কথা কিন্তু গৌরীপ্রসন্ন মজুমদার। আসলে গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার ও সুরকার নচিকেতা ঘোষ একটা অদ্ভুত ভালো জুটি ছিলেন সেই সময়। তবে এই জুটির উত্থান কিন্তু আরও আগে, দুজনেই প্রায় সমসাময়িক, একজন 1924, একজন 1925। 50-এর দশকে বাংলার সমাজ রাজনীতিতে শুরু হয় এক অদ্ভুত ভাঙাগড়া, সদ্য স্বাধীনতা এসেছে, বাংলা ছায়াছবির গানের ধরনেও কিন্তু পরিবর্তন এল। এই সময়ই গীতিকার ও সুরকার হিসেবে উত্থান ঘটেছে তাদের, লেখায় ও সুরে নিয়ে এলেন একটা নতুন ধারা। পরবর্তী বেশ কয়েকটা দশক ধরে এদের মিলিত সৃষ্টিতে বিভিন্ন শিল্পীর কণ্ঠে জন্ম নিল একের পর এক কালজয়ী গান। 1953 সালে মুক্তিপ্রাপ্ত ছবি বৌদির বোন, এই ছবিতেই সম্ভবত প্রথমবার

যোগাযোগ ঘটেছে। আমরা এখন শুনব 1958 সালে মুক্তিপ্রাপ্ত ছবি বন্ধু, তার গান, যেখানে খোলা আকাশের নিচে ছবির নায়ক উত্তম কুমার ছবি আঁকছেন গাছের পাতার মৃদুমন্দ আন্দোলন, আর সেই সিচুয়েশন অনুযায়ী গৌরীপ্রসন্নর লেখা গানে যেভাবে হামিং দিয়ে জটিল স্ক্যানিংয়ে সুরারোপ করেছেন নচিকেতা ঘোষ, তা হেমন্তের কণ্ঠে আরও অপূর্ব রোম্যান্টিক হয়ে উঠেছে। শুনে নি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, ছবি বন্ধু।

0: একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: পাল বলছি, বীরগ্রাম বর্ধমান থেকে।
0: বলুন।
1: হারমোনিয়াম ছায়ার ছবি দুইটুখানটা একটা গান শোনালে খুব ভালো হতো।
0: চেষ্টা করব, চেষ্টা করব। আর কিছু বলবেন?
1: আর কিছু না, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, খুব ভালো অনুষ্ঠান।
0: হ্যাঁ, সুরকার নচিকেতা ঘোষের কাজ করার স্টাইলটাই ছিল একেবারে ওর নিজস্ব। অধিকাংশ গানের সুর করা আরম্ভ করতেন স্থায়ী নয়, অন্তরা থেকে। তারপর সেই কানেক্টিং নোটগুলো দিয়ে স্থায়ীতে ফিরতেন, গানের কথা নিয়ে ক্রমাগত ভাবতেন। অনেক সময় গানের প্রথম লাইনটা নিজেই বলে দিয়ে গীতিকারকে সেই ভাবনা চিন্তাকে ডেভেলপ করতে বলতেন। শুধু গানের কথা নয়, একটা গানের প্রিলিউড, ইন্টারলিউড এবং

যন্ত্রানুষঙ্গের যে ব্যবহারের প্রশ্নে তিনি রীতিমতো খুঁতখুঁতেছিলেন। খুব যত্ন নিয়ে ভাবনা চিন্তা করে একটা গানে সুর করতেন। আমরা এবার শুনব বনপলাশীর পদাবলীর ছবির গান, শিল্পী উৎপলা সেন, এখানেও সেই জুটি গৌরীপ্রসন্ন মজুমদার এবং নচিকেতা ঘোষ।

0: আমাদের কাছেও একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার।
1: নমস্কার।
0: কে বলছেন?
1: আমি বারুণপাড়া বর্ধমান থেকে সুব্রত রায় কথা বলছি। নচিকেতার সুরে গান সত্যি মানে এগুলো হচ্ছে অমর হয়ে আছে আর কি, এবারে কখনো পুরনো হবে না আর কি। এই প্রসঙ্গে একটা গানের কথা খুব মনে পড়ে, জানি না আমি বেরিতে রেডিও চালিয়েছি গানটা আপনারা শুনিয়েছেন কিনা, ইন্দ্রাণী ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় কণ্ঠে নচিকেতা কথা সুরে এবং গৌরীপ্রসন্ন মুখোপাধ্যায় মজুমদারের কথায় সূর্য ডোবার পর হাতে যদি আসুক আস্থা ব্যস্ত গানটা যদি সঙ্গে থাকে শোনাবেন। নমস্কার, ধন্যবাদ।
0: ধন্যবাদ বন্ধুকে। ছন্দের কারুকাজ নচিকেতা ঘোষের এক অনন্য বৈশিষ্ট্য। মেলোডি এবং রিদম এই দুটোকেই অগ্রাধিকার পেত ঠিকই, কিন্তু কোনো সময় বিষয়বস্তুর ভাব ও আবেশকে অতিক্রম করে নয়, বাণীর মর্মমোধ এবং আবেগকে বহন করেই নির্মিত হতো তার মেলোডি ও স্ক্যানের বৈচিত্র্য। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের

কথায় উনি বলছেন, একদিন ওই নলিনী সরকার স্ট্রিটের মহলা বাড়ির বারান্দাতে দাঁড়িয়ে আমায় একটা জিনিস শেখালেন। বললেন, বুঝলি, কোনো একটা ছন্দ নিয়ে যেই মজা শুরু করলি, সেই ছন্দটাকে জমিয়ে ফোনেটিক্যালি বোর করার আগেই ভেঙে দিয়ে আবার রিবিল্ড করবি। কথাটা এসেছিল ইন্দ্রাণী ছবির গীতা দত্তের কণ্ঠে যে গানটি ঝনক ঝনক, সেই গানটাকে কেন্দ্র করে। এই ছবিটিও তার গানগুলো অসম্ভব জনপ্রিয় তখনই। যারা গানটা শুনছেন বা এখন আমি শোনাবো গানটা, সে গানটা শুনলেই বুঝতে পারবেন যে ঝনক ঝনক কনক কাঁকন বাজে এখান থেকে কুড়ি ফুটে লাজে পর্যন্ত ছন্দের একটা নৃত্যভাব। আর যেই অন্তরা এলো এবার আমায় জাগিয়ে দাও, সেটা পুরো ছন্দটা ভেঙে গিয়ে সমস্ত মেলোডিটা একদম ফ্ল্যাটভাবে একটা উদাসী আকাশের দিকে যেন হৃদয় বিস্তার করল। আবার এই ক্রস লাইনটা, অর্থাৎ কিসের সারা পেলাম জানি না যে, এর ছন্দ বৈচিত্র্যের মধ্যে দিয়েই গানের মুখের ছন্দকে রিএস্টাবলিশ করানো হলো। এই যে ছন্দকে নিয়ে বারবার ভাঙা গড়া এবং সেখানে কোথাও কিন্তু ছন্দ পতন ঘটছে না, এটা বোধহয় নচিকেতা ঘোষ বলেই সম্ভব। এইভাবেই তিনি সুর নিয়ে খেলা করতেন। শুনব সেই বিখ্যাত গান ইন্দ্রাণী ছবির গীতা দত্তর কণ্ঠে।

0: একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার।
1: নমস্কার, সুপ্রভাত।
0: সুপ্রভাত,
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আমার অত্যন্ত প্রিয় সুরকারকে নিয়ে আজকে আপনি বসেছেন। ফরিয়াদ ছবির কথা আপনি বললেন, আমি এটা ফরিয়াদের একটা ছোট্ট ঘটনা বলি, এতে আমরা জানতে পারি সুরকার সুপর্ণকান্তি ঘোষ মহাশয়ের কাছ থেকে, আমার সুপুত্র। তো ফরিয়াদ ছবির একটা দৃশ্য ছিল যেখানে মানে গাড়িতে করে কয়েদিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে একটা মানে

0: ભૂમિ પેટર્ન મેકાઉ પછી દાગ, મને બેકગ્રાઉન્ડ સ્કોર દરકાર, એ મેકાઉ પછી દાગ દિયે বোঝানো হচ্ছে যে কি হতে চলেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকে। তো মেকাউ পাখির ডাকটা ওনার খুব দরকার হয়ে পড়লো। সেই সময় ইলেকট্রনিক্স এর যুগ, অতটাও কিন্তু ইলেকট্রনিক্স ব্যাপারটা অতটা কিন্তু এনরিচড হয়নি। তো সেই সময় কি হলো, সত্যেন বসু রেকর্ডিস্ট ছিলেন, সেই সময় একটি মেকাউ পাখিকে নিয়ে আসা হলো অ্যাম্বুলেন্সে করে। অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসে রেকর্ডিং ইকো চেম্বারে নিয়ে গিয়ে মেকাউ পাখিকে মানে রাখা হলো। সে মেকাউ পাখি কিছুতেই ডাকছে না, ডাকছে না, কিন্তু ডাকছে না ডাকছে না করতে করতে এমন ডাক ডাকাডাকি শুরু করলো। তখনই সত্যেন বসুকে নচিকেতাবাবু বললেন যে সত্যেন তুমি রেকর্ডিং করে নাও, নিয়ে নাও, মানে এই যে ডাকটা তুমি নিয়ে নাও। এইভাবে রেকর্ডিং হলে, তাছাড়া আপনি যে উৎপলা সেনের গাওয়া গানটি শোনালেন, একটা ইন্টারেস্টিং তথ্য আমি দিই এখানে যে এই যে গানটি রেকর্ডিং ছিলেন কিন্তু মহানায়ক উত্তম কুমার। মানে সেই সময় যে রেকর্ডিস্ট আসেননি, তো কিভাবে রেকর্ডিং তো করতে হবে, তো তখন মহানায়ক বললেন যে আমি রেকর্ডিং করছি। তাছাড়া শেষের দিকটাতে ওনার কাজের শেষের দিকটাতে যদি আমরা দেখি, তাহলে কিচিমিচি কিচিমিচি বলে একটা গান তৈরি হয়েছিল স্বয়ং সিদ্ধা ছবিতে। স্বয়ং সিদ্ধা ছবিতে এসো আলো এসো হে যে গানটা আশা ভোসলেকে দিয়ে গাওয়ানো, আর একটা ছবির নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সেখানে শুরুর দিকটাতে লোকসঙ্গীতে আগলে অনানন্দ মুখোপাধ্যায়কে দিয়ে গাওয়ালেন ওরে মন মাঝিবে মহত্তর বৈঠানি, এটা 57 কি 58 সালে রেকর্ডিং। ছবির নামটা আমি দুঃখিত মনে করতে পারছি না বলে বলতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু সুরের যে বৈচিত্র্যটা বা ওরে সকল সোনার চেয়ে মলিন হলো, এই যে পুরো কীর্তনের সুর দিয়ে যখন উনি তৈরি করলেন এই ঋষিপদ্ম ছবির গান, সেটাও কিন্তু জনপ্রিয় হয়েছিল এবং জাতীয় পুরস্কার পেয়েছিলেন। আর আধুনিক গান নিয়ে তো কিছু বলার নেই, সেটা অন্য একটা সাবজেক্ট। ভালো লাগলো, ধন্যবাদ।
1: ধন্যবাদ বন্ধু। আপনাদের সংযোজন সবসময়ই আমাদের ঋদ্ধ করে। এরকম গানের পিছনে অনেক অনেক গল্প রয়েছে, আর সেই সময় যারা এই কাজটা করতেন, একটা ছবির মধ্যে সঙ্গীত পরিচালক, গায়ক, নায়ক, সুরকার, গীতিকার সবাই এবং ছবির পরিচালক সবাই কিন্তু এক একটা দিকপাল, এবং তারা যখন একসঙ্গে কাজটা করতেন, এটা এত যত্ন নিয়ে ভালোবেসে কাজটা হতো যে তার যে ফলটা আমরা পেতাম সেই গান বা ছবি, সেই সময় সমস্ত বাংলা ছবিতে গানের তো একটা বিরাট বড় ভূমিকা ছিল, এবং প্রায় সব গানই হিট, সুপারহিট গান, এবং গান ভালো চলা মানেই ছবি, ছবির গল্পও তখন ভীষণ ভালো ছিল। তো এই যে ব্যাপারটা, সবার মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। আর প্রথম থেকেই বলছি, নচিকেতা ঘোষ কিন্তু খুব দাপটের সঙ্গে কাজ করতেন, এবং যেখানে তিনি সঙ্গীত পরিচালনা করতেন, শুধু সুরটুকু নিয়েই তিনি থাকতেন না, ছবির কোথায় গান ঢুকতে পারবে বা ঢোকানো যাবে সেই জায়গায়ও তিনি পরামর্শ দিতেন, এবং তার যেহেতু কথার মধ্যে ভীষণ যুক্তি ছিল, তাঁর ভাবনাটা খুব ভালো ছিল, সবাই সেটা মেনেও নিতেন। আমরা এবার ভানু পেলো লটারি ছবির গান শুনব শ্যামল মিত্রের কণ্ঠে, এবং এই গানটিও আমরা দেখব এর মধ্যেও একটা নাটকীয়তা আছে, গল্প আছে। নচিকেতা ঘোষ ছায়াছবির ক্ষেত্রে বা বেসিক রেকর্ডে যে গান এই সুর দিয়েছেন, সেখানে কিন্তু সুরটা উনি সিকোয়েন্স বুঝে দিতেন, বিশেষত ছায়াছবির ক্ষেত্রে। শুনি এবার শ্যামল মিত্রের কণ্ঠে ভানু পেলো লটারি ছবির গান।

0: বন্ধু চলে এসেছেন। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদিভাই, আমি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার ঠ্যাঙ্গাপাড়া গ্রাম থেকে সৌমেন দাস বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ তো দিদি, আমাদের এই

0: গ্রামে মানে অনেক বাড়িতে রেডিও বাজে আর আমরাও শুনি, তা আমাদের গ্রামের মানুষ আপনার এই অনুষ্ঠান শুনে সকলেই খুব খুশি হয়েছে, তা সেইটা আমি আপনাকে জানালাম যে আমাদের খুবই ভালো লাগছে অনুষ্ঠানটা। হ্যাঁ, শুভেচ্ছা বার্তা আমি আপনাকে দিলাম,
1: ধন্যবাদ।
0: হ্যাঁ, ভালো থাকবেন দিদি।
1: আসলে আমাদের হাতে তো সময়টা খুব কম, ঘড়ির কাঁটাও চোখ রাঙাচ্ছে। নচিকেতা ঘোষের সুরে সৃষ্টি অজস্র গান, যে গান আজও আমাদের হৃদয়ে সমান উজ্জ্বল হয়ে আছে, সেই গান এক ঘন্টার মধ্যে বসে বোধহয় শেষ করা যায় না, সেটা সম্ভবও নয়। বন্ধুরা অনেক অনুরোধ জানাচ্ছেন, যদি অন্য কোনো দিন আবার আসি নিশ্চয়ই তাদের অনুরোধ রাখব। এই মুহূর্তে আমরা যে গানটি শুনব চিরদিনের ছবি থেকে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের। নচিকেতা ঘোষের সুর গান হচ্ছে এবং নচিকেতা ঘোষকে নিয়ে কথা হচ্ছে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান হবে না সেটা তো হতে পারে না। এই চিরদিনের ছবিতে রেকর্ডের দিন ঠিক হয়েছে, ঠিক আগের দিন সন্ধ্যা মুখোপাধ্যায়ের ফোন, তার জ্বরজ্বর লাগছে, রেকর্ডিংয়ের ডেট কি ক্যান্সেল করব। নচিকেতা ঘোষ বললেন, না না তুই চলে আয়, দেখবি চমৎকার হবে। আর হলেও তাই, গানটি ছিল আমি অভিসারে যাব। গাইবার পর সন্ধ্যা মুখোপাধ্যায়ের মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। আসলে এই সম্পর্কগুলো তখন খুব নিবিড় ছিল, খুব আন্তরিক ছিল। সুরকার, গীতিকার, গায়ক, গায়িকা সবার মধ্যে একটা অদ্ভুত বন্ধন ছিল, সেখানে কাজটাই আসল, কাজটা কতটা ভালো করা যায়, এই যে সাধনা, এই যে ডেডিকেশন, এইটা তাদের মধ্যে ছিল বলেই বোধহয় আমরা এইসব কালজয়ী গান পেয়েছি। আমরা শুনে নেব সেই গানটি চিরদিনের ছবি থেকে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: বন্ধু রয়েছেন?
1: নমস্কার,
0: কে বলছেন?
2: আদ্রাটি গ্রাম, পূর্ব বর্ধমান, নির্মল চট্টোপাধ্যায়।
0: হুম, বলুন।
2: গান তো দারুণ শোনালেন, কিন্তু আমার একটা তো আসল হয়ে গেল।
0: হুম,
2: ওই কিছুক্ষণ আগে আপনাকে বললো যেটা স্বয়ংসিদ্ধ বইয়ের ওই কিচিমিচি কিচিমিচি গানটা, ওই গানটা একটু যদি শোনাতেন খুব ভালো হতো, মান্নাদের কণ্ঠে।
0: দেখছি, আসলে এত অজস্র গান আগেই বলছি, অনুরোধের গান আপনারা অনুরোধ করছেন, আমারও ইচ্ছে করছে সব গান শোনাই, কিন্তু এই এক ঘন্টার মধ্যে বোধহয় সত্যিই সম্ভব নয় সুরকার নচিকেতা ঘোষকে ধরে ফেলা। নচিকেতা ঘোষকে একটা নির্দিষ্ট ফ্রেমে কখনোই ধরা যায় না। তিনি যে গাজ করতেন অত্যন্ত দাপটের সাথে করতেন, নিজে ভালো তবলা বাজাতেন বলেই হয়তো তাল ও সুরের ছন্দের প্রতি বেশি নজর থাকত, ছন্দের মধ্যে থেকে এই সুরের মজাটা বার করে আনতে পারতেন। মার্গসঙ্গীতের চলন ও তাল সম্পর্কেও স্বচ্ছ ধারণা না থাকলে এটা কিন্তু সহজ হতো না। এবার যে গানটি শোনাব, ছবির নাম চাওয়া পাওয়া। এই ছবিতে দুটো গান রয়েছে পরস্পরের প্রশ্ন উত্তরের মতো, একটি উত্তম কুমারের কণ্ঠে, একটি নায়িকা সুচিত্রা সেনের লিপে, একটি উত্তম কুমারের লিপে। এবং এই গানে সুর করার সময় দুটি গান একই সিকোয়েন্সে পরপর, তো যার একটি গানে তাল আছে কিন্তু আরেকটি গান সম্পূর্ণ তাল ছাড়া। গানটির পর্দা চয়নে অনেকটাই দেশজ সুর ব্যবহার হয়েছে এবং অদ্ভুত সুন্দর সেইভাবে যন্ত্রানুষঙ্গ এই গানটিতে ব্যবহার হয়নি। আমরা শুনে নিই সেই গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে চাওয়া পাওয়া ছবি থেকে।

গানের ভেলা আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম আমি সঞ্চিতা মিত্র, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় রাহুল আচার্য এবং শ্রীপর্ণা পাল।

0: জুন মাস চলছে, আমরা সপ্তাহের একেবারে মাঝামাঝি দাঁড়িয়ে আছি, এবং তারিখটা যদি একটু খেয়াল করি, আজকে 10ই জুন, এবং কালকে থেকে একটা মানে সারা বিশ্বজুড়ে একটা উদযাপন শুরু হচ্ছে,
1: মহারণ বলতে পারো, উন্মাদনা বলতে পারো, উত্তেজনা বলতে পারো, যেটা শুরু হচ্ছে আগামীকাল থেকে গোটা বিশ্বজুড়ে। রাত জাগা শুরু হবে, অফিসে, ট্রেনে, ট্রামে, বাসে আড্ডা, আলোচনা, হই হই, একটা বিশাল ব্যাপার।
0: মানে ঠিক এটা যতটা বড় যুদ্ধ, তার চেয়েও বড় কিন্তু একটা উদযাপন, মানে সারা পৃথিবীকে একটা সুতোয় গেঁথে ফেলা, সেটা কিন্তু এরকম খুব কম জিনিসই পারে। একটা এরকম জিনিস হচ্ছে গান, আরেকটা জিনিস হচ্ছে স্পোর্টস এবং ফুটবল, অফকোর্স আমরা ওয়ার্ল্ড কাপের কথা বলছি। এবং আজকের অনুষ্ঠান তো আমাদের তরুণ তুর্কি, যেখানে আমরা সেই ধরনের তরুণ তুর্কিদের নিয়ে আসি, যাদের কথা শুনলে, যাদের জীবনটা আমাদের কাছে বরাবর ইন্সপায়ারিং হয়ে ওঠে।
1: একদম তাই, কারণ তাদের এই যে জার্নিটা, এবং যে জার্নিটায় তারা চলছেন, সেই জার্নিটার মধ্যে একটা খুব কি বলতো, একটা অন্যরকম ব্যাপার আছে। এই আমার তোমার মতন রোজকার জীবন নয়, সেখানে কিন্তু ওঠা পড়া আছে, স্ট্রাগল আছে, অনেকটা হারা আছে, এবং হেরে গিয়ে জিতে ফেরা আছে
0: একেবারে। তাই আজকে তরুণ তুর্কিতে আমরা কাকে এনেছি, তোমরা যারা ফেসবুকে আমাদের পোস্টার ফলো করেছো তারা তো জানো, কিন্তু তাকে ফর্মালি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করানোর জন্যই আজ রয়েছি তরুণ তুর্কিতে রাহুল এবং শ্রীপর্ণা, এবং অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন ফুটবলার প্রভাত লাকড়া। ইস্ট বেঙ্গলের হয়ে খেলছেন, ইস্ট বেঙ্গল সদ্য জিতলো একদম আইএসএলটা। তো প্রথমেই জিজ্ঞাসা করব, আপনি করে বলবো না তুমি করে?
2: তুমি করে বেশি কমফোর্টেবল।
0: বেশ, তাহলে প্রভাত দা,
1: প্রভাত দা আর তুমি, এই সম্বোধনেই তাহলে আমরা দাদার সাথে আড্ডাটা দেব। তো প্রথমে দাদাকে আগে একটু জিজ্ঞেস করি, কেমন লাগছে
0: এই সদ্য সদ্য ইস্ট বেঙ্গল একদম
2: আইসিএল চ্যাম্পিয়নের পরে কেমন লাগছে, নাকি এখানে ঢুকে কেমন লাগছে?
1: দুটোই, আমরা তোমাকে ওপেন এন্ডেড কোয়েশ্চন বলেছি, কেমন লাগছে?
2: তোমরা যে গানের সাথে আমাকে ওয়েলকাম করেছো, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সেটার জন্য, এর আগে যে গানটা হচ্ছিল। আর আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরে তো অবভিয়াসলি জীবনের প্রত্যেকটা ফুটবল প্লেয়ারের জীবনে এই আশাটা থেকে থাকে যে আইএসএল চ্যাম্পিয়ন হব, বাট তাদের মধ্যে আমি একজন হতে পেরেছি, সো সেটার জন্য তো কোনো ভাষা নেই।
0: আচ্ছা, আর এই যে আমাদের সঙ্গে আজ যে আড্ডাটা চলছে, এই আড্ডায় কিন্তু যে কেবল প্রভাত দা আছে তা তো নয়, বহু শ্রোতা আমাদের সঙ্গে রয়েছেন, এবং তারা যদি প্রভাত দাকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চাও বা ইত্যাদি করতে চাও, তাহলে অবশ্যই 03322131342 এই নাম্বারে চলে এসো চটপট করে, অথবা
1: যদি ফোন বিজি পাও, কারণ হতেই পারে সবাই মিলে ফোন করছো, একসঙ্গে পাওয়া সম্ভব নয়, চলে আসতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা।

0: সেখানে আজকের তরুণ তুর্কির যে পোস্টার, সেই পোস্টারে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মনের কথা, প্রশ্ন, যা ইচ্ছে সেটা দাদাকে জানাতে পারো, দাদাকে অভিনন্দন জানাতে পারো ISL জেতার জন্যও।
1: একেবারে। এবং আমরা যেহেতু আমাদের আজকের অনুষ্ঠানটা শুরুই করেছি যে প্রভাতদার কথা দিয়ে এবং ISL জেতা দিয়ে, তো সেখান দিয়ে সব একটা অ্যাচিভমেন্ট তার তো একটা শুরু থাকে। তো তোমার ফুটবলের

0: শুধুমাত্র বন্ধুত্বর কারণে, ফুটবলের কারণে না, মাঠে যাওয়াটা ছিল প্রতিটা স্পোর্টসের প্রতি ভালোবাসা, শুধুমাত্র ফুটবলের প্রতি না। তো সেখান থেকে আস্তে আস্তে ফুটবলের প্রতি ভালোবাসাটা জেগে ওঠা।
1: বেশ, এবং সেটা তাও মানে একদম স্কুল জীবন থেকে, তারও আগে থেকে,
0: যবে থেকে বুঝতে শিখেছি?
1: আচ্ছা,
0: ছোটবেলা থেকে, যেদিন থেকে হাঁটতে শিখেছি সেদিন থেকেই মনে ফুটবল ধরেছি। শুধুমাত্র ওই অ্যাজ আই সেড, বাট যে প্রথম থেকে ফুটবল আমি ইয়ে করতাম না, প্রত্যেকটা স্পোর্টস খেলতাম আমরা পাড়ার মাঠে, যেটা হয় ছেলেবেলায় নর্মালি। সো তারপরে আস্তে আস্তে যখন বড় হই, ক্লাস ফাইভ সিক্স, মেবি ফুটবলের প্রতি বেশি ইয়ে হয়, ভালোবাসাটা জেগে ওঠে।
1: আর তোমার মানে প্রফেশনাল ট্রেনিং পাওয়া বা একদম খেলার জন্য খেলা, মানে এমনি বন্ধুত্বের জন্য তার বাইরে গিয়েও, সেটা কবে থেকে শুরু?
0: সেটা মেবি ক্লাস ফাইভ আর সিক্স থেকে।
1: আচ্ছা,
0: যেদিন আমাকে আমার পাড়ায় একটা ফার্স্ট একাডেমি হয়, আমার বাবা আমাকে প্রথমবার 250 টাকা দিয়ে একটা জুতো কিনে দেয়। প্রথমে আমি স্কুলের কিডসটা দিয়ে যেতাম পাড়ার মাঠে, সো স্কুলের কিডস একটাই ছিল, ওইটা দিয়েই ফুটবলও প্র্যাকটিস করতাম, ওইটা দিয়ে স্কুলও যেতাম। শুটা খারাপ হয়ে যায় কিছুদিনের মধ্যে, তারপরে প্রথম আমার বাবা আমাকে একটা জুতো কিনে দেয়।
2: তার মানে বলতে চাইছো যে তোমার বাবার একটা বড় একটা রোল আছে তোমার ফুটবলের জার্নিটা শুরুতে?
0: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমার বাবার রোল আছে, সাথে আমার বাবা আমাকে বুটের সাথে সাথে একটা গ্লাভসও কিনে দেয়, জাস্ট বিকজ আমি গোলকিপার পজিশনে স্টার্ট করেছিলাম।
1: আচ্ছা,
0: ফুটবলে ক্যারিয়ারে খেলাটা আমার গোলকিপার পজিশনটা খুব ভালো লাগতো।
1: আচ্ছা,
0: বাট সেই সময় আমার ফ্যামিলিগত এত ফাইন্যান্সিয়ালি স্ট্রং ছিল না, বা ফাইন্যান্সিয়ালি এত ঠিক জায়গায় ছিল না যে ফুটবল বুটের সাথে সাথে একটা গ্লাভসও এফোর্ড করতে পারবে বলে। সো গোলকিপার হতে গেলে ফুটবল বুটের সাথে সাথে একটা গ্লাভসও এফোর্ড করতে হয়, বাট আমি যদি সেখানে আদার্স অন্য কোনো পজিশনের প্লেয়ার হই বা ফুটবলার হই, সেখানে শুধু বুটেই চলে যেত, তো সেই কারণে গোলকিপার পজিশন থেকে ড্রপ করি নিজেকে।
1: তার মানে তোমার কি কখনো মনে হয় যে এই যে কোথাও একটা আর্থিক প্রতিবন্ধকতা, এই যে ফিনান্সিয়াল একটা সমস্যা, সেটা তোমাকে তোমার ফুটবলার হিসেবে বেড়ে ওঠা একদম ছোটবেলা থেকে কোনোভাবে শেপ করেছে তোমাকে?
0: হ্যাঁ এক্স্যাক্টলি, যদি আমি ছোটবেলা থেকে সব কিছু পেয়ে থাকতাম, যাই না আমি আজকে এই জায়গাটায় থাকতাম কিনা, আমি কোথাও আমার যে বাউন্ডারিজ ছিল সেটা হয়তো খুব ছোট ছিল, বা আমার যে লিমিটেশন ছিল সেটা অনেকটা ছোট ছিল, সেই কারণে নিজেকে হয়তো পুশ করে গেছি প্রত্যেকটা মুহূর্তে, আর সেই কারণেই হয়তো আমি আজকে এই জায়গায় রয়েছি।
1: আচ্ছা বেশ,
2: তো তুমি যে বলছো প্রভাতদা, এই যে একটা বাউন্ডারি বা লিমিটেশন, এটা কি পুরোটাই ফাইন্যান্সিয়াল, নাকি তুমি যেখানে বড় হয়েছো, তুমি বলেছো তুমি কল্যাণীতেই থাকো, সেটাই মানে তোমার একদম
1: মানে আমাদের অফিয়ার তো আড্ডা হচ্ছিল,
2: অফিয়ার আড্ডা হচ্ছিল, সেখানে আমরা জেনেছি যে দাদার বাড়ি কল্যাণীতে, দাদা কাজের সূত্রে বা এখন বলা যায় খেলার সূত্রে দাদা কলকাতায় রয়েছেন। তো এইখানে তুমি নিজে ট্রাইবাল কমিউনিটির থেকে বিলং করছো, বলা যায় তাদেরকে রিপ্রেজেন্টও করছো, তো সেইখান থেকে কি কোনো রকম কোনো আলাদা কোনো বাধা বা কোনো কিছু ছিল যে যেটা তোমাকে সামহাউ ওভারকাম করতে হয়েছে?
0: না, আমার যেটা মনে হয়, আমার আমি যে কমিউনিটিতে থাকি বা যে লোকালিটিতে থাকি, সেখানে মানুষের ভাবনা চিন্তার একটা লিমিটেশন আছে, সো সেই লিমিটেশনকে ব্রেকডাউন করতে চাই, আমি ব্রেক করতে চাই যে আজকে প্রভাত লাকড়া কন্টিনিউয়াসলি 8 বছর ইন্ডিয়ান টপ লিগে খেলছে, সো আমি তাদেরকে রাস্তা দেখাতে চাই যে হ্যাঁ, প্রভাত লাকড়া পেরেছে, তাহলে আরও অন্য কোনো আদিবাসী ছেলে পারবে বা ট্রাইবাল ছেলে পারবে, আমি সেটা তাদেরকে এক্সাম্পল হয়ে দাঁড়াতে চাই তাদের সামনে।
1: আচ্ছা, আর তুমি বললে যে ফাইভ সিক্স ওই সময়টা থেকে তোমার একদম মানে একটা একাডেমি ছিল পাড়ায়, এবং সেখান থেকে তোমার ফুটবলের একদম শুরুটা, তো তারপরে তুমি কখন থেকে ঠিক করলে যে না আমি ফুটবলটাই খেলবো?
0: না, আর কিছু অপশান ছিল না, আর যেগুলো খেলতাম পাড়ার মাঠে সেগুলো প্রফেশনালি হয় না।
1: আচ্ছা,
0: লুকোচুরি, ওই মার্বেল বল, ওইগুলো, এইগুলো প্রফেশনালি হয় না, এইগুলো কন্টিনিউ করতে পারতাম না। সো আমার একটা সময় এরকম ছিল যে বিকেলবেলা সময়টা যখন আমি স্কুল থেকে ফিরে আসি, আমার সব ফ্রেন্ড সার্কেল যেত ট্রেনিংয়ে ফুটবল ট্রেনিং এ আমি আমার বাড়িতে একা থাকতাম, আমার ফাইন্যান্সিয়ালি অবস্থা অতটা ভালো ছিল না যে আমার বাড়ি থেকে আমাকে একটা জুতো কিনে দিতে পারবে ফুটবল শু, তো আমি যেতে পারতাম না তাদের সাথে। তো ওই

0: একা থাকাটা ওইটা আমাকে অনেকটা ভেতর থেকে নিগড়ে নিত, যে আমি একা রয়েছি বাড়িতে, আমার সব বন্ধুরা গেছে ফুটবল খেলতে, আর সেই কারণে আমার ফুটবলের প্রতি ভালোবাসাটা আছে, কারণ আমিও তাদের সাথে যাব বা আমিও তাদের সাথে খেলবো, এই জিনিসটা ফুটবলের প্রতি আমাকে নিয়ে গেছে।
1: আচ্ছা,
0: তারপরে আমার বাবা আমাকে একটা জুতো কিনে দেয়।
1: আচ্ছা, এবং প্রভাতদা যেটা এক্ষুনি বলছিলেন যে ধরো তুমি একটা খেলছো, ঠিক আছে, তুমি খেলছো, তোমার বন্ধুদের তারা ফুটবল একাডেমিতে যাচ্ছে, ট্রেনিং করছে, কিন্তু সবাই তো শেষমেশ ফুটবলটার খেলছে না, তাই না? তাদের মধ্যে হয়তো তুমি হয়তো একমাত্র ফুটবলটাকে প্রফেশন হিসেবে নিয়েছো, তো সেক্ষেত্রে আমি অন্য কোনো প্রফেশনে যাব না, কেবল ফুটবলটা খেলবো, এটা তুমি কবে ঠিক করলে? বা স্পোর্টসেই যাব, আমি অন্য কোনো প্রফেশনে যাব না যেটা বাকিরা সবাই গিয়েছে?
0: না, আমি আর অন্য কিছু তো ভালো ছিলাম না, পড়াশোনা বলো, আমার বাড়ি থেকে খুবই প্রেসার ছিল যে বাড়ি থেকে প্রথমবার কেউ কলেজে যাবে।
1: আচ্ছা,
0: আমার বাড়ি থেকে খুবই প্রেসার ছিল যে পড়াশোনা করতে হবে।
1: হুম,
0: বাট পড়াশোনার সাথে পড়াশোনা করছিলাম আমি, সাথে সাথে আমি ফুটবলও খেলতাম।
1: আচ্ছা,
0: আর ফুটবলের প্রতি ভালোবাসাটা আমার দিনে দিনে, জাস্ট বিকজ আমি ফুটবলটাকে ভালোবাসতাম আর সেটা করতে পারতাম, পড়াশোনাটাকে ভালোবেসে পড়াশোনাটা করতে পারছিলাম না, প্রত্যেক রেজাল্ট ভালো হতো না, বাট ফুটবলটা আমার ভালো ছিল ছোটবেলা থেকে, তো সেই জন্য আমার ওটার প্রতি বেশি ভালোবাসা বা বেশি, এখনও আমার বাড়ির লোক স্বপ্ন দেখে যে আমি হয়তো পড়াশোনা করে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতাম, বাট আমার কোনো দিনও স্বপ্ন ছিল না সেটা।
2: তবু এখানে তো তুমি বললে যে তোমার প্রথম শু কেনা বা গ্লাভস কেনার পেছনে তোমার বাবারই হাত রয়েছে, এখানে সাপোর্ট তো রয়েছে তোমার। এবার আবার তুমি বলছো যে তোমার বাড়ির মানুষ চান তুমি হয়তো পড়াশোনা করে হয়তো অন্য কোনো জায়গায় যাবে, কিন্তু কোথাও গিয়ে কি এটা কি তুমি তাদেরকে বোঝাতে পেরেছো যে না, এটাই তোমার মধ্যে রয়েছে, তোমার রক্তে মিশে গেছে, কোথাও গিয়ে তুমি এখানেই থাকতে চাও?
0: তো আমার ছোটবেলায় আমার যে বাবা আমার ফার্স্ট জুতোটা কিনে দিয়েছিল, আমার মনে আছে যে আমার বাবার তরফ থেকে পাওয়া আমার ওইটাই ফার্স্ট জুতো, ওইটাই লাস্ট জুতো, তারপর থেকে সবকিছু আমাকে নিজেকে করতে হয়েছে। আমার বাড়িতে গার্জেন ছিল আমার ঠাকুরদা, ঠাকুরদাই পুরো ফ্যামিলি রান করতো, তো ঠাকুরদার কথা শুনতে হতো আমাকে, ইভেন আমার মাকে। সো আমার মা আমাকে অনেক সাপোর্ট করতো যে যাই করবি পড়াশোনাটা করে তারপরে ফুটবলটা
2: পাশে রেখে।
0: হ্যাঁ, বাট আমি সেটা ব্যালেন্স করতে পারতাম না, আর সেই কারণে আমার ঠাকুরদা আমাকে কথা শোনাতো বা আমার মাকে, আমার বাইরের লোককে কথা শুনতে হতো, আমার মাকে বাবাকে, কিন্তু আমি কোথাও না কোথাও ওটা ইগনোর করতাম বা আমার মা আমাকে সাপোর্ট করতো যে ফুটবলের সাথে সাথে পড়াশোনার সাথে সাথে ফুটবলটাকে, ফুটবলটাকে মেনলি ইয়ে করে ফোকাস করে পড়াশোনাকে সাইডে সরিয়ে দিস না। বাট যখন আমার রেজাল্ট আসতে শুরু করে, রেজাল্টটা তো আমার গার্জেন ছিল দাদু, ঠাকুরদা, ঠাকুরদাকে আমাকে দেখাতে হতো রেজাল্টটা, ওই রেজাল্টটা যখন দেখাতে হতো সেই সময় আমাকে আমার আমার বকা পড়তো বাড়িতে।
2: তবে কি জানো তো রাহুল, এই যে প্রভাতদা বললো যে পড়াশোনাটা ঠিক ভালো লাগতো না বা ওই করার হয় তাই করছি, ভাগ্যিস সেটা হয়েছিল, না হলে কিন্তু আজকে আমরা এরকম একজন উঠতে তুর্কিকে পেতাম না যে নিজে এত ভালো ফুটবল খেলছে এবং সত্যি কথা বলতে বাংলার ফুটবল বা দেশের ফুটবলে আর যে নতুন ছেলেমেয়েরা চাইছে খেলতে তাদের জন্য একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়াতে।
1: একেবারে। এবং যেহেতু প্রভাতদা ফুটবলটাকে একদম মানে প্যাশনের পেছনে যেটা ফলো করে যেটাকে আমরা বলি, তো
0: এক্স্যাক্টলি রাহুল আমি তোমায় একটু মাঝখানে ইয়ে করলাম, আমি এখন খেলছি বা যেটুকুনি খেলছি তার মানে এই না ছোটবেলাতে আমি খুব ভালো প্লেয়ার ছিলাম, আমি হয়তো আমার যে গ্রুপটা ছিল তার মধ্যে সবচেয়ে লোয়েস্ট র্যাঙ্কের প্লেয়ার আমি ছিলাম, বাট আমার ফুটবলের প্রতি ভালোবাসা ছিল, আমি প্রত্যেক দিন প্র্যাকটিস কামাই করতাম না, আমি তাদের বন্ধুদের কারণে ফুটবল মাঠে যাওয়া, যেহেতু আমি তাদেরকে পেতাম না আমার অন্য স্পোর্টস খেলার জন্য, সেই জন্য যাওয়া, আস্তে আস্তে তারা ফুটবল থেকে বা তারা প্র্যাকটিস থেকে ছেড়ে দেয় কিন্তু আমি কন্টিনিউ করেছি, লাস্ট পর্যন্ত আমি আর আমার একটা বন্ধু কন্টিনিউ করে গেছি, সে এখন গভর্নমেন্ট জব করছে অন্য কোনো সেক্টরে, আমি এখনও ফুটবলটা কন্টিনিউ করে আছি, আর আরও যারা সাথে ছিল যাদের জন্য যাওয়াটা ফুটবলে তারা ফুটবল লাইক পাড়া ফুটবল খেলছে এখনো।
1: আচ্ছা, তার মানে তুমি বলছো যে একদম তুমি লেগে পড়েছিলে বলে আজকে এটা সম্ভব হয়েছে, এবং সেক্ষেত্রে এটার প্রথম মাইলস্টোন হিসেবে তুমি কোনটাকে ধরো, মানে প্রথম প্রফেশনালি তোমার খেলা সেটার সম্বন্ধে একটু আমাদের বলো।
0: আমার প্রথম

0: যেখান থেকে আমার কেরিয়ার চেঞ্জ হয় আমার মনে হয় সেটা হলো ভবানীপুর ফুটবল ক্লাবে সাইন করার পর।
1: আচ্ছা,
0: আমি এক বছরের জন্য মধ্যপ্রদেশের একটা একাডেমিতে চলে যাই, সেখান থেকে কলকাতায় যখন আমি রিটার্ন আসি, সুব্রত কাপ যে টুর্নামেন্ট হয়, সুব্রত কাপ খেলতাম, সুব্রত কাপ গেছিলাম ওই একাডেমিতে যাওয়ার আগে। তখন আমাকে বলা হয়েছিল যে আমার মধ্যে সেই কোয়ালিটি নেই যে আমি তখন আমার বয়স 14 বছরের নিচে ছিল যে আন্ডার 14 টিমে আমি কোয়ালিফাই করতে পারি, জাস্ট বিকজ আমার বন্ধুরা সবাই একসাথে ছিলাম আমরা, তো তারা প্রেসারাইজ করে যে প্রভাত লাকড়াকে রাখতে হবে টিমে। আন্ডার 14 আমি জায়গা পাইনি, টিম এত ভালো ছিল, আমাকে আন্ডার 17 রিজার্ভে রাখা হয়েছিল। তো আন্ডার 17 মেন টিম যখন যায়, সে বছর আমাদের ওয়েস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয় সুব্রত কাপে, সেই টিমে আমি ছিলাম কোয়ালিফাই রাউন্ড পর্যন্ত, মেন রাউন্ডে আমি ছিলাম না। আমার এত কোয়ালিটি ছিল না যে আমি ফাইনাল টিম পর্যন্ত যাব, বা আন্ডার 14 আমাদের যে টিম হচ্ছে মেন টিম সেই টিমে আমি চান্স পাবো। কিন্তু তারপরে আমি একাডেমিতে যাই, আর একাডেমি থেকে আসার পরে জানি না আমার মধ্যে কী চেঞ্জেস আছে, বা ফুটবলের প্রতি ফুটবল খেলার যে আমি ওই ফেলিয়ার হয়ে যাওয়ার পরে কাম ব্যাক করাটা আমার কাছে, আমার জীবনে অনেক স্টোরি রয়েছে যে আমাকে কি সেই উপযুক্ত মনে করছে না তারা, যে ইভেন আমাকে আন্ডার 14 আমার জায়গা হচ্ছে না। তো তারপরে যখন আমি এক বছর পরে যখন আমি কলকাতায় আবার ফিরে আসি, তখন সেই কোচ সেই টিম আন্ডার 14 আমাকে ডেকে যে আমি ইম্পর্টেন্ট প্লেয়ার হয়ে দাঁড়াই সেই টিমের।
1: আচ্ছা,
0: সেই টিমের সুব্রত কাপ খেলতে যাই, সুব্রত কাপের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হই, দুজন স্কলারশিপ পেয়েছিল আমাদের সুব্রত কাপ NCC টিম থেকে, সেই দুজনের মধ্যে আমি একজন। ইভেন ইন্ডিয়ান এয়ারফোর্স স্কুল টিমে আমি চান্স পাই।
1: আচ্ছা,
0: স্কলারশিপ দিয়ে।
1: আচ্ছা,
0: তো এইটা এক বছরের জার্নি। তারপরে আমার জীবন চেঞ্জ হয়ে যায়, সুব্রত কাপ খেলার পরে আমি ভবানীপুর চলে আসি, ভবানীপুরে আন্ডার 19 প্রত্যেক কটা ম্যাচ খেলি। খেলার পরে আমার কলকাতায় একটা পরিচিত হয় যে প্রভাত লাকড়া নামেও কেউ আছে।
2: এই একটা বছর, তার মানে তুমি ওই বলে না রাহুল আন্ডারগ্রাউন্ড হয়ে যাও প্রভাত দা, তুমি বলে সেটা হয়ে নিজেকে একদম ঘোষা মেজে তৈরি করেছিলে যে একটা কামব্যাক করা দরকার।
0: আমার মনে আছে আমার বেডটা নিচে ছিল।
1: আচ্ছা,
0: তো টিম যখন অ্যাওয়ে ম্যাচে যেত, ওখানে অল ইন্ডিয়া টুর্নামেন্ট খেলতো, আমার কোচেস যারা ছিলেন তারা অল ইন্ডিয়া টুর্নামেন্ট খেলতে, টিম যখন যেত বাইরে, টিম অ্যানাউন্স হতো একদিন আগে যে 20 যাবে, ট্রাভেল করছে টিমের সাথে।
1: আচ্ছা,
0: আমরা ছিলাম হয়তো, স্কোয়াড ছিল 30 জনের, 10 জন যাবে না আর 20 জন যাবে। তো আমার মনে আছে টিম যেদিন ট্রাভেল করছে, তার আগের দিন কোচ আমাকে ডেকে বলেছিল যে আমার সবাই আমাকে লাকড়া বলে ডাকে, প্রভাতটা অত কেউ ডাকে না। তো লাকড়া, তুমি যে বেডটায় শুয়ে আছো, সেই বেডের উপরের জোনটা, আমার উপরে একজন ছিল, মানে আমার উপরের বেডে শুতো, সে যাবে তোমার রুম থেকেই, সে যাবে খেলতে, তুমি ওখানেই পড়ে থাকবে, কিন্তু তুমি যাবে না। ওইটা আমাকে হিট করেছিল, আজকেও মনে আছে যে কোচ আমাকে ওরকমভাবে বলেছিল। সেদিন থেকে আমার যেই না ভেতরে আমার কী কাজ করেছে যে আমি এরকম তো হই, এরকম ফুটবল প্লেয়ারের জন্য আমার মা আমাকে পাঠায়নি। আমার মা লোকের বাড়িতে কাজ করে আমাকে মধ্যপ্রদেশ পাঠিয়েছিল, তো আমার ঠাকুরদার সাথে লড়াই করে আমাকে মধ্যপ্রদেশে পাঠিয়েছিল। আমার তখন 10th এক্সাম ছিল, তাও আমার মা আমাকে সাপোর্ট করেছে যে তুই যা, কিন্তু এসে এক্সামটা দিতে হবে, মাধ্যমিক এক্সাম। তো এত আমার মা এত লড়াই করে আমাকে সাপোর্ট করেছে, কিন্তু আমি কি করছি এখানে এসে, আমি নিচে বাঙ্ক বেডের নিচে পড়ে রয়েছি, আমার আমি কি ওই উপযুক্ত না যে আমি টিমের সাথে ট্রাভেল করতে পারি,
1: সে যেতে পারে আর আমি যেতে পারি,
0: সে যেতে পারে আমি যেতে পারি না, এই জিনিসটা আমার কাজ করেছিল। যাই না, এক মাসের মধ্যে তারপর আমি যাই সে যায় না, এরকম হয়েছিল।
1: এটা কিন্তু একটা দারুণ ব্যাপার,
2: কথা বলে না সময়ের চাকা কিন্তু ঘোরে। আর দাদা কোথাও গিয়ে ডিটারমাইন্ড ছিল যে আমাকে যেতে হবে এবং আমি যেন সেই জায়গাটা পাই, এই ডিটারমিনেশনটা তোমার মধ্যে ছিল, তাই তো রাহুল?
1: একেবারে, আমার
2: গল্পটা প্রচন্ড ইন্সপায়ারিং,
1: ভীষণ ইন্সপায়ারিং। আর এই ভীষণ ইন্সপায়ারিং যে আমাদের আড্ডাটা চলছে যে তরুণ তুর্কি, সেখানে অবশ্যই তোমরা 0332213132 এই নাম্বারে চলে

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। মুখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই, তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

0: তরুণ তুর্কিতে আজ রয়েছে রাহুল এবং শ্রীপর্ণা, আমাদের সঙ্গে রয়েছে প্রভাত দা, প্রভাত লাকড়া, এবং আমরা যে আড্ডাটাই ছিলাম সেখানে শেষ করেছিলাম যে একটা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ম্যাচ।
1: হ্যাঁ, একদমই তাই। আর সেই ম্যাচ এবং একটা স্ট্রাগল, একটা বছর, একটা মাস, ঠিক তারপরে প্রভাত দা ফিরে আসে এবং ডেফিনেটলি এই জায়গাটা নিয়ে ফিরে আসে যে হ্যাঁ আমিও টিমের সঙ্গে খেলতে যাচ্ছি
0: একেবারে। এবং তারপরে তো তোমার একটা পরপর জার্নি চলেছে, তুমি বিভিন্ন দলের হয়ে খেলেছো, নর্থ ইস্টের হয়ে খেলেছো, জামশেদপুরের হয়ে খেলেছো, তো এই যে একের পর এক টিমের সাথে খেলছো, তো সেই জার্নিটা কবে থেকে? আমি তোমার আন্ডার-19 অবধি শুনলাম, তারপরের এই যে বিভিন্ন দলের হয়ে খেলা, সেই জার্নিটা আমাদের একটু বল।
2: এক্স্যাক্টলি, সে বছর মোহনবাগান খুব একটা ভালো টিম করেছিল, ব্যারেটো ছিল।
0: আচ্ছা,
2: পরের বছর, সে বছর আমি ভবানীপুর আন্ডার,
0: এটা কত সালে?
2: 2017 মেবি।
0: আচ্ছা
2: না, 2015 মেবি। সো সে বছর আমি ভবানীপুর, মোহনবাগান, ব্যারেটো, অনেক নামি নামি

0: নামি দামি প্লেয়ার, সাগরাম মান্ডি আমার কল্যাণীর বাসিন্দা, সন্তোষ ওরাও আমার কল্যাণীর বাসিন্দা, এ দুজনই মোহনবাগানে খেলে। তখন তাদেরকে দেখি বড় বাবা যে সাগরাম মান্ডি কীভাবে ট্যাকেল করছে, কীভাবে ডিফেন্স করছে, সেগুলো শেখা, কারণ সেম পজিশনের প্লেয়ার আমরা দুজন। তারপরের বছর ব্যারেটো চলে আসে মোহনবাগানে, 2016 মেবি, ভবানীপুর থেকে আমাকে অফার করে সিনিয়র টিম থেকে। দেবজিৎ ঘোষ করছিলেন, আমায় অফার করে সিনিয়র টিমে যে তুমি সিনিয়র টিমে রিক্রুট হচ্ছ 19 থেকে সিনিয়রে।
1: আচ্ছা,
0: আমার মধ্যে ছিল যে আমি ফুটবল যেখানে আমি খেলতে পারবো সেখানে আমি যাব। তো আমার মনে হয়েছিল ভবানীপুর তখন এত নামি দামি ফুটবলারদেরকে নিয়ে টিম করছে, কোথাও না কোথাও আমি হয়তো সেই সাইড লাইনে বসে থাকবো। আর আমার মধ্যে যে ছিল আমি সাইড লাইনে বসে থাকবো না, আমি ফুটবল খেলার জন্য বড় হয়েছি, ফুটবল খেলার জন্য। আমার মাথায় সবসময় এই কথাটা আসে যে আমার মা কি আমাকে এই জন্য ইয়ে করেছিল, আমার মা কি এত হার্ডওয়ার্ক করেছে এই কারণে, না আমি সাইডে বসে থাকতে পারবো না, আমি আর পাঁচজনের মতোই সাইডে বসে খুশি থাকতে পারবো না, আমার মনের ভেতর যাই না কি হবে, আমার মুখে হয়তো আসি থাকবে কিন্তু আমার এখানে অ্যাঙ্গার ভাবটা এখানে থাকবে আমার পেটে, আমি হয়তো কাউকে গিয়ে মেরে দেবো না, আমি প্র্যাকটিস ম্যাচে গিয়ে কাউকে মেরে দেবো না যে আমার রাগ আছে এখানে, আমার রাগ এখানে উঠে গেছে, আমার রাগটা এখানে থাকবে, পেটে খিদে থাকবে আমার খেলতে হবে, সেটা আমি মাঠে গিয়ে প্রুফ করবো, কিন্তু আমি ওখানে বসে থাকতে পারবো না। সেখানে যে যত বড়ই প্লেয়ার থাকুক আমি তার সাথে কম্পিট করার চেষ্টা করব, তার থেকে বেটার হওয়ার চেষ্টা করব।
1: আচ্ছা,
0: এই খিদেটা ছিল। আমি মনে করি যে আমি ভবানীপুরে গেলে মনে হয় আমি সে বছর বসে থাকতে হতো, সেই জন্য আমি চুজ করেছি ভবানীপুর, ছিল প্রিমিয়ার ডিভিশনে, কলকাতা লিগের সবচেয়ে বড় ডিভিশন। আমি গিয়ে সাইন করি কলকাতা লিগের ফার্স্ট ডিভিশন,
1: আচ্ছা
0: মানে দুটো ডিভিশন নিচে, যেখানে আমার মনে হয়েছে আমি খেলতে পারবো। টাকাটা 10 গুণ কম ছিল ফার্স্ট ডিভিশনে, সেই সময় আমি টাকার জন্য যাইনি, আমার কাছে তখন ইম্পর্টেন্ট ছিল ফুটবল। কেউ হয়তো আমাকে ঢুকিয়েছিল, আমার মাথায় এই জিনিসটা ভরে দিয়েছিল যে ফুটবল খেলাটা ইম্পর্টেন্ট এই বয়সে, আর এটা সত্যি ঠিক, ইয়াং ফুটবলারদের জন্য ফুটবল খেলাটা ইম্পর্টেন্ট। তুমি নাম্বারস অফ ম্যাচেস খেলছো, তাহলে গিয়ে তুমি ধীরে ধীরে পালিশ হচ্ছ, তারপর তুমি এক সিজনে যদি 50 ম্যাচ খেলছো ইনক্লুডিং আনপ্রফেশনাল ফুটবল, তাহলে তুমি গিয়ে পালিশ হচ্ছ ধীরে ধীরে। ইন্টারন্যাশনাল ফুটবল একটা প্লেয়ার 40-45-40 ম্যাচ খেলে, তারপর তারা পালিশ হয়। তো আমাদের এখানে সেই সুবিধাটা নেই, আমাদের গভর্নমেন্টের বা আমাদের ইন্ডিয়ান ফুটবলের সেই পরিকাঠামো নেই যে একটা প্লেয়ার 40 ম্যাচ খেলতে পারবে। আমরা আইসিএলে 13 এবছর ম্যাচ খেলেছে সব প্লেয়ার, যারা আমি যেরকম ফার্স্ট ইলেভেন স্টার্ট করিনি, আমি 13 ম্যাচ আমার হয়নি। তো একটা 365 একটা প্লেয়ারের যদি দুটো ম্যাচ হয়, তিনটে ম্যাচ হয়, তাহলে কটা এই মানে 3 একটা, এই 3 একটা ম্যাচ খেলছে বা 4 একটা ম্যাচ খেলছে, এটা ইটস নট গুড ফর প্রফেশনাল ফুটবলার।
1: আচ্ছা, তো তুমি সে বছর ভবানীপুরে তো খেললে না, এবং তারপরে এই যে বিভিন্ন দলের হয়ে তুমি খেলছো, ধরো নর্থ ইস্ট, জামশেদপুর, এই এই যে একটার পর একটা বিভিন্ন দলের হয়ে খেলা, তো সেখানে এক্সপিরিয়েন্সগুলো কেমন ছিল?
0: না না, আস্তে আস্তে যাই, আমি সেই জায়গাটাই যাচ্ছি। আমি যখন ভবানীপুর থেকে তখন আমি পাঠচক্র গিয়ে সাইন করেছি জাস্ট বিকজ গেম টাইমের জন্য। ইভেন আমি যখন গোকুলামে ছিলাম 2018-তে গোকুলামে যখন সাইন করি, গোকুলাম থেকে আমার আইএসএল এর 5 ক্লাবের অফার ছিল।
1: আচ্ছা,
0: বাট আমি চুজ করি, আমার এটিকে মোহনবাগানের অফার ছিল, পুনে সিটির অফার ছিল, বাট আমি চুজ করেছি নর্থ ইস্ট, কারণ নর্থ ইস্ট আমাকে সবসময় বলেছিল তোমাকে নিয়ে টিম করছি আমরা,
1: আচ্ছা
0: তুমি আমাদের ফার্স্ট অপশন, বাট এটিকে আমাকে বলেছিল তুমি আমাদের থার্ড অপশন, এটিকে হয়তো আমাকে টাকা ডবল দিচ্ছিল। সঞ্জয় সেন কোচ ছিল, অ্যাসিস্ট্যান্ট কোচ সঞ্জয় স্যার, আমার খুবই প্রিয় মানুষ, স্যারও আমাকে খুব ভালোবাসেন, যখনই দেখা হয় কথা হয়, স্যার চেয়েছিলেন যে আমি যাতে গিয়ে এটিকে সাইন করি, কিন্তু আমি চেয়েছি না স্যার, কারণ আমি খেলতে পারবো না ফুটবল, আমি যদি থার্ড চয়েস হই, একটা প্লেয়ার ইনজার্ড হবে বা কিছু হবে বা কোচের পছন্দ হচ্ছে না, তারপর সেকেন্ড অপশন আসবে, তা আমি থার্ড অপশন, আমি থার্ড অপশন হয়ে থাকতে পারবো না,
1: একদম একদম,
0: সেই জন্য আমার নর্থ ইস্টে যাওয়া।
2: আচ্ছা, এরপরে এখন বিভিন্ন দলের হয়ে, বিভিন্ন ক্লাবের হয়ে খেলে এখন তুমি ইস্ট বেঙ্গলের হয়ে খেলছো অনেকগুলো বছর, এক্সপিরিয়েন্সটা কেমন? সর্বভারতীয় একটা দল, প্রায় মানে 100 পেরিয়ে গেছে এরকম একটা দলের সঙ্গে খেলা, এই এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন চলছে এখন?
1: শিপর্ণা, তুমি কি ইস্ট বেঙ্গল না মোহনবাগান?
2: আচ্ছা, এটা এটা শোয়ের শেষে একদম, আগে তাদের কাছে জানি

0: না, অনেকে হয়তো জানে না আমি এর আগে মোহনবাগানে সাইন করেছিলাম, মোহনবাগানের হয়েও খেলার কথা ছিল, বাট কোনো কারণে হয়নি সেটা। তো আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে আমি ইস্টবেঙ্গলের হয়ে খেলি, ইস্টবেঙ্গলের হয়ে সাইন করি। আমার বাড়িতে অনেক বন্ধু আছে, একদম ক্লোজ ফ্রেন্ড, যারা চায় আমি ইস্টবেঙ্গলের হয়ে খেলি। তো আমার পাড়াতে সবাই মোহনবাগান, ইভেন আমার পাড়ার ক্লাবের থিম কালার হচ্ছে সবুজ মেরুন।
1: আচ্ছা, তার মানে ডার্বি হলে তোমাদের পাড়ায় বেশ ব্যাপারটা একদম জমজমাট একটা চলে,
0: 1-100 হয়ে যায়। তো তারপর যখন আমার মা আমাকে ইচ্ছেটা জানিয়েছে, আমার খুব স্বপ্ন ছিল যে আমি একদিন বড় ক্লাব খেলবো, কিন্তু বড় ক্লাব খেলবো সম্মানের সাথে আসতে চাই, যে এরকম না অ্যাজ এ একটা বাঙালি প্লেয়ার আমরা সাইন করিয়েছি। কলকাতাতে এটা খুব হয়, কলকাতার বড় ক্লাবগুলোতে, যে আমরা একটা জুনিয়র ছেলে সাইন করেছি। আমি ওটা চাইনি কোনোদিনও, আমি চেয়েছি যে প্রভাত লাকড়া হিসাবে আমি কলকাতায় আসবো, সম্মানের সাথে আসবো, খেলবো, তারপর আমি যেটা হয় সেটা দেখা যাবে, কিন্তু সম্মানের সাথে ইস্টবেঙ্গল মোহনবাগান যেই ক্লাবেই হোক আমি সম্মানের সাথে আসবো। সো যখন আমাকে ইস্টবেঙ্গল, আমি জামশেদপুরে ছিলাম, তারপর যখন ইস্টবেঙ্গল আমায় অফার দেয়, আমি এক মুহূর্তের জন্য ভাবিনি যে করবো না। আমার আমি আমার ম্যানেজারকে বলেছি যে আমি অন আছি, আমি একদম 100% যাবো, তুমি কথা বলো, কম টাকা হলেও আমি যাবো। ইভেন আমি কম টাকা নিয়েই এসেছি ইস্টবেঙ্গলে, হয়তো আমার অন্য ক্লাব গেলে বেশি টাকা পেতাম, বাট টাকার আগে আমার মায়ের স্বপ্নটা আমার কাছে বড় ছিল।
2: আচ্ছা,
0: তো সেই জন্য আমি ইস্টবেঙ্গলে আসি। আর আজকে আমি ইস্টবেঙ্গলে খেলছি, আমি সত্যি নিজেকে লাকি মনে করি যে ইন্ডিয়ান ফুটবলের দুটো বড় ক্লাবের মধ্যে একটা ক্লাবের মধ্যে আমি খেলি, যার এত ইতিহাস, যার এত গল্প শোনা যায় লোকের মুখে, যার এত ট্রফিজ, মানে অগুন্তি ট্রফিজ রয়েছে, তার মধ্যে আমি এক ওই ট্রফি ক্লাবের সাহায্য করতে পেরেছি, বা ন্যূনতম আমার রয়েছে ওই একটা ট্রফি জেতার পেয়েছি, আমি সুযোগ পেয়েছি ওই ক্লাবের জন্য, এটা আমি নিজেকে অনেক ধন্য মনে করি।
1: আইএসএল এর এই যে সিজনটাতে ইস্টবেঙ্গল জিতলো, একটা বলা যায় একটা ইতিহাস তৈরি হয়েছে, মানে ইস্টবেঙ্গল সমর্থক যারা তারা প্রত্যেকে প্রচণ্ড খুশি, আমিও খুশি, এবার তুমি আমার উত্তরটা পেয়ে গেছো। তো আমি সেখানে দাদার কাছে জানতে চাই যে ম্যাচের ফাইনালের দিন, ওই টাইমটা খেলা চলাকালীন, তারপরে জিতে যাওয়া, এই এক্সপিরিয়েন্সটা ঠিক কিরকম ছিল?
0: যাকে জিজ্ঞেস করবে 60-70 মিনিটস পরে পর্যন্ত কারো অবস্থা ঠিক ছিল না, কারণ আমরা 1-0 লুজ করছিলাম, তারপর 1-1 হয়, আর আমাদেরকে ড্র না জিততেই হতো ম্যাচটা। রাশিদের সেই লাস্ট মিনিট গোল, যাই না হয়তো খেলা শেষ হয়নি, কিন্তু নিজের ভেতর থেকে হয়তো চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম, যে নিজের টিমের ওপর এতটা ভরসা ছিল যে আমরা গোল খাবো না। আনফর্চুনেটলি একটা গোল হয়ে গেছিলো, আর ওটা খুব ভালো গোল করেছিল, খুব সুন্দর একটা লং বলে ডাইরেক্ট পায়ে পড়ে গিল বেরিয়ে এসেছিলো, ডাইরেক্ট পা থেকে তুলে দেয়, ওকে হয়তো সেকেন্ড টাইম ওরকম বল দিলে ওরকম ফিনিশ করতে পারবে কিনা আমার সন্দেহ রয়েছে, বাট ওই গোলটা, এক গোলে লস, তাও আমার নিজের টিমের উপর ভরসা ছিল যে আমরা জিততে পারবো, এখান থেকেও আমরা কামব্যাক করতে পারবো, কারণ সত্যি কথা আমাদের অন পেপার আর আমাদের ড্রেসিং রুম এবছর এত সুন্দর ছিল, যে তুমি যদি ভেতরের কেউ হও, তোমার মানে 2-0 ডাউন থাকলেও তোমার বিশ্বাস থাকবে যে আমি এই টিম নিয়েও আমরা জিতে যাবো 2-0 ডাউনেও, সে যেই হোক এগেনস্টে, যদি মোহনবাগান হয় মোহনবাগান, আমার বিশ্বাস ছিল।
2: তো আমরা এর পরের প্রশ্নে যাব যে ফুটবলের জগতে তোমার রোল মডেল কে, কিন্তু যারা তোমাকে রোল মডেল ভাবে
1: এরকম অনেকে তো, এবং বন্ধুরা জানতে চাইছে, কথা বলতে চাইছে। হ্যালো,
3: নমস্কার সিপন্না।
1: হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছো?
3: আমি শঙ্কর বলছি, হুগলি থেকে।
1: হ্যাঁ শঙ্কর বলো, দাদার কাছে কি জানতে চাও?
3: দাদাকে, প্রভাতকে নমস্কার জানাচ্ছি।
0: নমস্কার,
3: দাদার কথাগুলো শুনে সত্যি এক্সপায়ার হচ্ছি। আর দাদাকে আমার কয়েকটি প্রশ্ন আছে, এটা হচ্ছে, আমরা তো ফুটবল অনেক সময় মর্নিং ওয়াকেই ছোটবেলা থেকে খেলে আসছি, মানে সকালবেলা থেকে, দাদা কোনোদিন আমরা ভোরবেলার দিকেই হোক সকালের দিকেই হোক মর্নিং ওয়াকে খেলার কোনো একটা এক্সপিরিয়েন্স? আর দাদার কাছে দুটো প্রশ্ন, আর একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে, আমরা যখন স্কুলে স্কুল ব্যাং করে কোনো একটা ম্যাচ আমরা যখন জিততাম, হয়তো কোনো একটা নাম ডাক হতো, সেই সময় একটা একটা যদি বলে, আর ফুটবল খেলার সময় বিকেল বা সকাল কোনটা হলে ভালো হয় সেটা বললে ভালো হয়। নমস্কার
1: শঙ্কর।

0: জানতে চাইছি দাদার কাছে দাদার ছোটবেলার খেলার কোনো একটা এক্সপিরিয়েন্স, মজার এক্সপিরিয়েন্স, আর ওই যে টাইমিং, ফিটনেস, এগুলোতে তো আমরা আসবোই আলাদা করে। দাদাকে যেটা প্রশ্ন করলাম আমরা, যে এই মুহূর্তে ফুটবল জগতে বা যবে থেকে তুমি খেলা শুরু করেছো একদম সেই ছোটবেলা থেকে এখন, বলো আমাদের রোল মডেল কেউ না কেউ থাকে যাকে দেখে তুমি ইন্সপায়ার হয়েছো, বা তোমার ঘরেও হয়তো পোস্টার টানানো আছে তার, এরকম কোন ফুটবলারকে তুমি প্রচন্ড পরিমাণে ফলো করো?
1: তার পোস্টারটা টাঙানো হয়নি এখনো, বাট তার ড্রাইভ করা বা তার জীবনের প্রথম গাড়ি এখনো আমি ড্রাইভ করি, দীপক মন্ডল। আমি খুবই ভাবে দাদাকে শ্রদ্ধা করি, দাদাকে রেসপেক্ট করি, অ্যাজ এ প্লেয়ার হিসাবে, অ্যাজ এ মানুষ হিসাবে।
2: আচ্ছা,
1: যে তার সে যতটা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছে বা ইন্ডিয়া টিমে রিপ্রেজেন্ট করেছে, এতগুলো ম্যাচেস খেলেছে, আর তার খেলার স্টাইল, তার খেলার ধরন আমার খুব, আমি তাকে মানে সেটা দিয়ে খুব ইন্সপায়ার হয়েছি। আমি নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি, তারপর আমার রিয়েলাইজ হয়েছে কেউ কারোর মতন হতে পারে না, দীপকদার মতন আমি হতে পারবো না, বাট দীপকদার মতন আমি ফুটবল প্লেয়ার হতে পারবো না, বাট দীপকদার মতন মানুষ হতে পারবো। দীপকদার যেরকম ভাবনা চিন্তা, দীপকদার যেরকম জুনিয়রদেরকে ট্রিট করে, দীপকদার যেরকম সিনিয়রদেরকে ট্রিট করে, এই জিনিসগুলো আমি করতে পারবো। নিজের মধ্যে ওই মানসিকতা নিয়ে আসা বা ওরকম কামনেস থাকা, ওই জিনিসগুলো নিজের মধ্যে ইয়ে করতে চাই। তো আমার দীপকদাকে খুবই শ্রদ্ধা করি, দীপকদা আমার হলো রোল মডেল ইন্ডিয়ান ফুটবলে।
2: এবং
0: ইন্ডিয়ান ফুটবলের বাইরে গিয়ে যদি জিজ্ঞেস করি দাদাকে, মানে ওয়ার্ল্ড ফুটবল থেকে যদি বলো,
1: সার্জিও র‍্যামোস, ওর অ্যাটিটিউড আমার খুব পছন্দ হতো ছোটোবেলা থেকে। ওই সবার ভালো ভিডিও দেখানো হয়, ওর ডিফেন্সিভ কোয়ালিটি খুবই ভালো ছিল, টেকনিক্যালি খুব ভালো ছিল, সো আমার সেইগুলো খুব পছন্দ। স্যাগিও র‍্যামোসের জন্য আমি 4 নম্বর জার্সি পরতাম।
2: আচ্ছা,
1: আমার শরীরে ইয়ে ট্যাটু করা রয়েছে 4 নম্বর জার্সির, যে আমার ফেভারিট, আমার সবার, আমার শরীরের সবচেয়ে উঁচু অংশ যেটা, সেখানে 4 নম্বর জার্সি করে সেটার উপর ক্রাউন বসানো আছে, যে জার্সি সবচেয়ে বড় আমার জীবনে।
2: আচ্ছা,
1: জার্সির নাম্বার।
2: বেশ, আর আমরা যদি ইন্ডিয়ান ফুটবলের কথাই বলছি, এবার আই লিগ ইত্যাদি লিগ তো ছিলই এর আগে, ISL এবং এই যে ইস্টবেঙ্গল মোহনবাগান, এই দুটো তো বেশ কয়েক বছর ধরে একসঙ্গে হচ্ছে, তো এটাতে তোমার কী কী মনে হয় যে কী কী ভালো হলো আর কী কী পরিবর্তন হলো এই ISL-এর প্রভাবটা?
1: ISL-এ ইস্টবেঙ্গল মোহনবাগান আজ থেকে 10 বছর আগে ছিল না, বা আজ থেকে 7-8 বছর আগে ছিল না, কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান ISL আসার কারণে ISL-টা বেশি পপুলার হওয়া বা প্রচারে আসা, আর সমর্থক এত পাওয়া, কারণ এর আগেও যখন মোহনবাগান লাস্ট আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল তখন মোহনবাগান আই লিগে ছিল, ইস্টবেঙ্গল আই লিগে ছিল, এটিকের দর্শকরা হয়তো কোথাও না কোথাও ইয়ে ফলো করতো, ISL ফলো করতো, বাট এখন ইস্টবেঙ্গল মোহনবাগানের এত লাখো লাখো দর্শক সারা বিশ্ব জুড়ে, তারা এখন ISL ফলো করছে, অবভিয়াসলি ISL-এর প্রচারটা বেশি হচ্ছে, সারা বিশ্বে হচ্ছে।
2: তার মানে তুমি বলছো যে মোহনবাগান ইস্টবেঙ্গলের যে মাহাত্মটা সেটাকেই কোথাও গিয়ে ISL একটা মানে মিলিয়ে দিল, একসঙ্গে মিলে টোটালটা এখন একটা হচ্ছে।
1: এক্স্যাক্টলি,
0: মানে একটা ইন্টারন্যাশনাল একটা পরিচিতি হয়েছে বলতে চাইছো?
1: অবশ্যই,
0: ওভারঅল। আর দাদা একটা কথা বললো এই ট্যাটুর যে বিষয়টা, এখানে আমার একটা খুব সুন্দর স্টোরি মনে পড়ে গেল। আমার বন্ধুরা যারা ফুটবল খেলে বা এখনও কানেকশনে আছে, তাদের সবার এরকম একটা পছন্দের কেউ প্লেয়ার থাকে এবং যাকে রোল মডেল করে এই যে ট্যাটু বা জার্সির নাম্বার, এটা এটার সাথে আমি খুব রিলেট করতে পারলাম। যদিও আমি নিজে খেলি না, একটু খেলতে পারি না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি প্রচুর বন্ধুদের দেখেছি এই জিনিসটা করতে, এবং সেটা যে দাদাও বললো এবং এটা যে খুব কমন এবং খুব সুন্দর একটা জিনিস, আমার খুব ভালো লাগলো জানো তো।
2: এবং আজকের এই তরুণ তুর্কির আড্ডায় তো আরও এরকম অনেক ইন্সপায়ারিং গল্প হবে, তবে তার আগে আমরা একটা মিষ্টি গান শুনে, পাপনের গলায় একটা মিষ্টি গান শুনে ফিরে আসছি আজকের অনুষ্ঠানে।

0: না, ফুটবল মাঠের দৌড় কোনোদিন থামে না, এই প্রান্ত থেকে ও প্রান্ত এই যে বল নিয়ে ছুটে যাওয়া, আর নিজের টিমকে জেতানোর যে ইচ্ছে, যে আনন্দ, ওই 90টা মিনিট প্লাস আরও যে এক্সট্রা টাইম, সেই সময়টা জুড়ে যদি তুমি তোমার কোনো বন্ধুকে ফোন করো যে ফুটবল ভক্ত, সে তোমাকে যা নয় তাই বলে ফোনটা কিন্তু রেখে দেবে
1: একেবারে। আর আমরা যেটা বলছিলাম যে ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে আগামীকাল, তো প্রভাতদার কাছে আমাদের প্রশ্ন যে তোমার পছন্দের টিম, মানে সেরা টিম, এবং কোন কোন দিকে তোমার নজর থাকবে ওয়ার্ল্ড কাপ
0: টপ থ্রি কাকে রাখছো? মানে মোটামুটি যেতে পারে, সবার
2: প্রথমে তো ব্রাজিলকে আমি রাখবো, ব্রাজিল বিশ্বের সেরা টিম, কিন্তু আইসিএল চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিম হিসাবে আমি মনে হচ্ছে যতটা আমার ফুটবল ধারণা রয়েছে হয়তো আর্জেন্টিনা আবার হয়তো হতে পারে, না হলে

0: বিশেষজ্ঞরা তো বলছে পর্তুগাল হবে, বাট হ্যাঁ টিমটা ব্যালেন্স টিম, বাট হয়তো, কিন্তু আরও অনেক টিম রয়েছে যারা অনেক ব্যালেন্স, ফ্রান্স ইংল্যান্ড, আমার ক্রোয়েশিয়ার টিমটা খুব ভালো, বাট আমি টপ থ্রিতে রাখতে চাই ব্রাজিল এক নম্বরে, দু নম্বরে আর্জেন্টিনা, তিন নম্বরে পর্তুগাল এবং চার নম্বরে
1: দাদা নিজেই ভাবছে চার নম্বরে
0: রাখা, চার নম্বরে অনেকগুলো টিম রয়েছে, তার মধ্যে একটা টিমকে রাখতে হবে, জায়গাটাও কম রয়েছে, টিম অনেক বেশি রয়েছে, না আমি ক্রোয়েশিয়াকে রাখবো, ক্রোয়েশিয়াকে রাখবো, কারণ ওরা ওভারঅল যা ফুটবল খেলে ওয়ার্ল্ড কাপ ধরে, আমি ওই টিমটাকে রাখবো, চারটে টিম।
2: তো আমরা তো ওয়ার্ল্ড কাপের কথা বলছি, তো সেক্ষেত্রে ভারতকে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিকেটে যতটা দেখতে পাই ফুটবলে ততটা দেখতে পাই না, এটার কারণ কি মনে হয় তোমার?
0: কারণ ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, আমরা ফুটবলে এশিয়া লেভেলের থেকে এর আগে আমরা যেতে পাইনি, যেটা ফ্যাক্ট। তো সবাই চ্যাম্পিয়নের সাথেই হারতে চায়, কেউ লুজারদের সাথে হারতে চায় না, আর আমাদের ইন্ডিয়ান ফুটবলের রোড ম্যাপ খুব একটা ভালো না, 10 বছর হয়ে গেছে ধরেন আইএসএল চলছে, এখনো প্রপার রোড ম্যাপ নেই আমাদের ইন্ডিয়ান ফুটবলের, এত কোটি কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে, তা সত্ত্বেও কোনো একটা রোড ম্যাপ নেই বা ফুটবল পরিকাঠামো ঠিক নেই, কোনো বছর সুপার কাপ মাঝখানে হচ্ছে, কোনো বছর সুপার কাপ আগে হচ্ছে, কোনো বছর সুপার কাপ পরে হচ্ছে, এটা ঠিক না, ক্যালেন্ডার ঠিক নেই আমাদের ফুটবল ক্যালেন্ডার, সো ফুটবল রেজাল্ট পাবে কী করে, পরিকাঠামো ঠিক নেই, ইয়াং ছেলে ইয়াং প্লেয়াররা আসবে কোথা থেকে, আমাদের একাডেমি সিস্টেম ঠিক নেই, তো ফুটবল পিছিয়ে রয়েছে আমরা অনেক, আর এটা এটা বাস্তব, এটা মেনে নিতে হবে ইন্ডিয়ান ফুটবলকে, দর্শকরা হয়তো ইয়ে করে খুব দেখায় যে ইন্ডিয়ান ফুটবল এত পেছনে যাচ্ছে কি করে, কিন্তু যারা যারা চেয়ারে বসে রয়েছে তারা দায়িত্ব নেবে, তারা দায়িত্ব নিচ্ছে না, তারা তারা কোনো কিছু ঠিক করছে না, যাই না কেন, নাহলে আজকে 13খানা ম্যাচ আইএসএল এর ইন্ডিয়ান টপ লিগ 13খানা ম্যাচ কি করে হয়, কোনোদিনও পসিবল না, কিন্তু ওটা হচ্ছে, তো এইগুলো ঠিক যতদিন না ঠিক করবে, আজ থেকে 10 বছরে যদি ঠিক না করে, আজ থেকে 20 বছর আরও পেছনে যাব ইন্ডিয়ান ফুটবল, আমি বলে বলছি না, সবাই এই কথাটা বলবে হয়তো অন ক্যামেরা বা অন মাইক কেউ বলছে না, আমি বলছি এই বলা দরকার কাউকে না কাউকে এই জিনিসটা, না বললে ঠিক হবে না।
2: বেশ,
1: আচ্ছা প্রভাত দা, এখানে আরও একটা জিনিস একদম নেগলেক্টেড হয়, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান উইমেন্স টিমটা বা বাংলার উইমেন্স টিম যেটাই বলো না কেন, তবে তাও আমরা কিছুদিন আগে হয়তো খবরে সেরকম প্রচারের আলো অতটা আসেও নি যে সাফ কাপে ইন্ডিয়ান উইমেন্স টিম এবার চ্যাম্পিয়ন হয়েছে, সেটা তো এই তোমার ধরে নাও অনেকগুলো খারাপের মধ্যে হয়তো একটা ভালো, এই যে উদাসীনতাটা, এটা কেন এবং এটা কীভাবে কাটানো যায়, এটা মানে এটা তুমি কীভাবে দেখছো এই জিনিসটা?
0: এটা আমি বলে কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, হয়তো আমি বলে কাউকে একটু জাগাতে পারবো, পুশ করতে পারবো, বাট ইন্ডিয়ান ফুটবলে মহিলা একাডেমি কোথায়? আজ নিম্নবর্তী যে ফ্যামিলি রয়েছে, মিডল ক্লাস ফ্যামিলি আমাদের, তাদের মেয়েদেরকে তারা পাঠাবে না,
1: পাঠাতেই চাইছেন না,
0: ঘরের বাইরে পাঠাবে না, তাদের তাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে,
1: মেয়েরা খেলতে আসবে, এটাই তো অনেকটা চাপের বিষয় সেখানে, তারপরে আবার ফুটবল,
0: এক্স্যাক্টলি, তো সেখানে তাদেরকে যে তাদের মেন্টালিটি বা তাদেরকে ভরসা দেওয়ার জন্য গভর্নমেন্টকে অনেক কিছু করতে হবে, গভর্নমেন্টকে অনেক তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, তো আমাদের গভর্নমেন্ট দাঁড়াচ্ছে না, ফুটবল গভর্নমেন্ট, আমি অন্য কোনো রাজনৈতিক দলে যাচ্ছি না, ফুটবল গভর্নমেন্ট বা ফুটবলের যারা হেড রয়েছে তারা গিয়ে দাঁড়াচ্ছে না, আজকে মহিলা একাডেমি নেই, মহিলাদের টিম নেই, লাস্ট 2 বছর ধরে টিম হচ্ছে, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে লাস্ট ইয়ার আমরা সবাই জানি, তো তাছাড়া কোনো ভালো টিম নেই, তো ইন্ডিয়ান ফুটবলে যদি এত কম মেয়েদের ফ্যাসিলিটিস হয়, আর প্রথমেই যেটা আমি বললাম রেজাল্ট একটা বড় বিষয়, রেজাল্ট একটা বড় বিষয়, রেজাল্ট পাওয়ার পরেও মেয়েদেরকে সাপোর্ট করা হচ্ছে না, এই জিনিসটা ঠিক না, আমার মনে হয় যে প্রথম থেকে সাপোর্ট করা উচিত, তাদেরও একটা পরিকাঠামো করা উচিত, প্রপার ক্যালেন্ডার হোক

0: তারপরে রেজাল্ট পাবে।
1: বেশ, এবার আমরা একটা ছোট্ট করে র্যাপিড ফায়ারে চলে যাই, ঠিক আছে? র্যাপিড ফায়ার, তো সেক্ষেত্রে শুরু করছি আমি, ঠিক আছে? তোমার জীবনের সবচেয়ে ফেভারিট কোচ?
2: আর
1: এমন একটা ম্যাচ যেটা তোমার মনে হয় তুমি খেলেছো জীবনের সেরা ম্যাচ?
0: ডার্বি, ইস্ট বেঙ্গল মোহনবাগান। সত্যি যে যে ডার্বি একবার খেলেছে সেটার অনুভূতি আলাদা। তুমি যখন ওই 50,000-60,000 দর্শকের মাঝে যখন তুমি দাঁড়িয়ে থাকবে, তুমি তোমার পাশের টিমমেটসের আওয়াজ শুনতে পারবে না,
1: ঠিক?
0: গ্রাউন্ড মনে হচ্ছে ভাইব্রেট হচ্ছে,
1: ওই যে একটা হুঙ্কার একটা উঠছে পুরো,
0: গ্রাউন্ড মনে হচ্ছে ভাইব্রেট হচ্ছে। তুমি যদি একটা মিস করো, তুমি যদি উইক হার্টেড হয়, জানি না আমি যে কোনো প্লেয়ার যদি উইক হার্টেড হয় খেলতে পারবে না। তুমি একটা মিস পাস করবে, পেছন থেকে 20,000-30,000 দর্শক একসাথে তোমাকে তোমার ব্যাপারে বাজে কথা বলছে, এক্স্যাক্টলি বাংলা ভাষায় ধুয়ে দেবে। তো ওইটা যদি তুমি পজিটিভলি না নাও, ফুটবল ওখানেই ছেড়ে দিতে হবে,
2: মাইন্ডসেটটা তোমার ওখানে কোনোভাবে ভেঙে যাচ্ছে, কনসেন্ট্রেট। আচ্ছা, এখানে তোমাকে আমি একটু ট্রিকি একটা মজার কোয়েশ্চেন করতে চাই। ধরো কোনোদিন ফিউচারে তোমার তোমাকে নিয়ে একটা বায়োপিক হতে চলেছে, তুমি সেই বায়োপিকে কাকে দেখতে চাও, মানে তোমার চরিত্রে?
0: অ্যাজ এ অ্যাক্টর?
2: অ্যাজ এ অ্যাক্টর।
0: আমি করলে ঠিক হবে না, অন্য কাউকে?
2: অন্য কাউকে কাকে দেখতে চাও?
0: আয়ুষ্মান খুরানা।
2: ওয়াও,
0: আয়ুষ্মান খুরানা। না হলে রাজকুমার রাও।
2: ওকে,
0: অ্যাজ এ অ্যাক্টর এরা খুব ভালো। আমি আমি বলতে পারতাম নওয়াজুদ্দিন সিদ্দিকী, খুব ভালো অ্যাক্টর, বাট ওর সাথে আমার ক্যারেক্টারটা যাবে না।
1: আর তোমার এখনো পর্যন্ত ফেভারিট কো প্লেয়ার?
2: তোমার টিমমেট, তোমার প্রিয় টিমমেট?
0: দেবজিৎ মজুমদার।
1: আচ্ছা,
0: বেস্ট টিমমেটস।
1: বেশ বেশ বেশ। আর ধরো তোমার, তুমি তো বললে ব্রাজিল তোমার সবচেয়ে পছন্দের, তোমাকে যদি বলা হতো যে তুমি ব্রাজিল চুজ করতে পারবে না, তাহলে তোমার সবচেয়ে ফেভারিট আন্তর্জাতিক ফুটবল টিম কি হবে এই ওয়ার্ল্ড কাপে?
0: স্পেন চুজ করতাম আমি। স্পেন ফুটবল আমার খুব ভালো লাগে, টিকি টাকা ফুটবল, সেই কারণে আমার বার্সেলোনা, রিয়েল মাদ্রিদ এই টিমগুলোকে পছন্দ করতাম।
1: বেশ, আমরা আজকে তরুণ তুর্কির একদম শেষ অংশে পৌঁছে গিয়েছি, এবং একদম শেষ প্রশ্নটা প্রভাতদার কাছে এটা যে আজকে এখানে এসে কেমন লাগলো?
0: খুবই ভালো। আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো আশা করি ইন্ডিয়ান ফুটবলে কোনো কিছু একটা চেঞ্জেস নিয়ে আসবে পরবর্তীকালে। আশা করি ইন্ডিয়ান রোড ম্যাপটা ঠিক হবে, ইন্ডিয়ান ফুটবল ক্যালেন্ডার ঠিক হোক, সব প্লেয়াররা যারা আনপেড বা লাস্ট ইয়ার এত ফাইন্যান্সিয়ালি প্রবলেম ছিল, তারা যাতে, তাদের সবাই যাতে সুস্থভাবে থাকে, সবার যাতে কন্ট্রাক্ট ইয়ে হোক, সেটাই কামনা করি, সব কিছু যাতে ঠিক হোক।
2: আর তোমারও আপকামিং ম্যাচগুলোর জন্য অনেক শুভেচ্ছা রইল, তোমাকে যেন আমরা আন্তর্জাতিক ফুটবলেও কোনো একদিন দেখতে পারি, এটা আমাদের একটা উইশ থাকবে, তোমার জন্য ভালোবাসা থাকবে
1: একেবারে। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের অফ ইয়ার আড্ডাটা চলতে থাকবে, কিন্তু অন ইয়ার আড্ডাটা আজকে এখানেই আমরা শেষ করছি।
2: টাটা বলতে হবে। ছিলাম শ্রীপর্ণা, আমার সঙ্গে রাহুল, আর আমাদের সঙ্গে আজকে তরুণ তুর্কির বিশেষ অতিথি ছিলেন ফুটবলার প্রভাত লাকড়া। এবার যেতে যেতে রূপম ইসলামের কণ্ঠে ক্রস দ্য লাইন। টাটা।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় রাহুল আচার্য এবং শ্রীপর্ণা পাল, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সঞ্জীব ঘোষ। প্রথম গানটির কথা অরুণ ইন্দু।

শুনলেন আধুনিক গান, শিল্পী সঞ্জীব ঘোষ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন লঘু সঙ্গীতের সুরে দোতারা, শিল্পী সুবল দত্ত।

শুনলেন লঘু সঙ্গীতের সুরে দোতারা, শিল্পী সুবল দত্ত, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। কেন্দ্র দেশের গ্রামাঞ্চলের উন্নয়নে 1,25,000 টাকারও বেশি মঞ্জুর করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এর মধ্যে মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প এমজি নারেগায় সরকার 30,000 কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়া রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অন্তর্বর্তী বরাদ্দ হিসেবে দেওয়া হয়েছে 95,692 কোটি টাকা। শ্রী চৌহান গতকাল বিভিন্ন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিভিজি রামজি প্রকল্প রূপায়নের বিষয়ে বৈঠক করেন। আগামী 1 জুলাই থেকে সারা দেশে এই আইন কার্যকর হবে। বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের বলেন, ভিভিজি রামজি কার্যকর হওয়ার আগে সরকার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে বলেছে। 26টি রাজ্য এজন্য বাজেটে অর্থ বরাদ্দ করেছে। তিনি বলেন, কোনো রাজ্যেরই বরাদ্দ কমানো হয়নি, বরং গত বছরের তুলনায় বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে 40%। গ্রামাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করা এবং নিরবচ্ছিন্নভাবে শ্রমিকদের কর্মসংস্থানের বন্দোবস্ত করাই ভিভিজি রামজি প্রকল্পের মূল উদ্দেশ্য বলে মন্ত্রী উল্লেখ করেন।
2: किसी भी राज्य का मैं बताना चाहता हूँ, ये आशंकाएं कई बार लोग व्यक्त करते थे, इसका कम हो जाएगा, उसका कम हो जाएगा, किसी का कम नहीं हुआ है। ये जो हमने दिया है 60% ही, पिछले साल मनरेगा का जो एलोकेशन था लगभग उतना तो 60% ही दिया है, मतलब 40% ये बढ़ेगा पिछले साल।

0: साल से, तो किसी राज्य को कमी का तो कोई सवाल ही पैदा नहीं होता।
1: এদিকে সারা দেশের সঙ্গে এরাজ্যেও আগামী মাসেই শুরু হতে চলেছে ভিভিজি রামজি প্রকল্প। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ গতকাল এই উপলক্ষে হাওড়ার উলুবেড়িয়া দু নম্বর ব্লকের জোয়ারগড়ি এলাকায় এক অনুষ্ঠানে বলেন, এই কাজের জন্য কেন্দ্রীয় সরকার 700 কোটি টাকা দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করবে। তিনি গতকাল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বলাকা মঞ্চে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিধায়ক, সাংসদ এবং আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলার সার্বিক উন্নয়নই তাঁর সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। দলমত নির্বিশেষে সারা বছর কাজ চালিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। উল্লেখ, গতকালের বৈঠকে তিন জেলার আমন্ত্রিত 35 জন বিধায়কের প্রত্যেকেই উপস্থিত ছিলেন। বৈঠকের পর দীপক অধিকারী ওরফে দেব মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করে বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে কাজ করবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। জলপাইগুড়ি পুরসভার অধীনে চলা জাতীয় জলজীবন মিশনের অমৃত প্রকল্প নিয়ে খোঁজ নিতে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল গতকাল তিস্তা নদীর পাড়ে জল প্রকল্প পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন জেলা শাসক, মহকুমা শাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজ্যের মধ্যে সর্বোচ্চ পাট উৎপাদনকারী জেলা মুর্শিদাবাদে এবছরেও পাট চাষের পরিমাণ বেড়েছে। চলতি মরশুমে 1,30,000 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। গত বছর 1,00,000 হেক্টরের কিছু বেশি জমিতে এই চাষ হয়েছিল। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গতকাল উত্তরবঙ্গের মধ্যে দিয়ে রাজ্যে প্রবেশ করেছে। দু তিন দিনের মধ্যেই তা রাজ্যের আরও কিছু অংশে অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। গ্রামীণ সংবাদ শেষ হল, পরের খবর বেলা 12:50।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলির প্রায় সব জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলির কোনো কোনো অংশে। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হচ্ছে যে ভারী বর্ষণ হবার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলির দু একটি জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনার দু একটি জায়গার ওপর দিয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে বয়ে যাবার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে শ্রীভবন।
3: গ্রাম বাংলার মা বোনেদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা, স্বাগতা মণ্ডল মল্লিক, আজকে আবার উপস্থিত হয়ে গিয়েছি বাল্য বিবাহ মুক্ত ভারত অভিযানের কথা বলবো আজকে এই বিষয় নিয়ে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সুপর্ণা গাঙ্গুলি, বিআর আম্বেদকর রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সংস্থার সিনিয়র ফ্যাকাল্টি এবং জেন্ডার ও মানবী বিদ্যা সেলের প্রধান, এবং তার সঙ্গে রয়েছেন ডক্টর ঐন্দ্রিলা ব্যানার্জি, গবেষণা বিশ্লেষক এবং সেই সঙ্গে শিক্ষাবিদ। এই দুজন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে তাদেরকে আগে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
4: নমস্কার।
5: নমস্কার স্বাগত।
3: শুরু করি, আমি সুপর্ণাদির কাছে যাই প্রথমেই। দিদি, আজ আমরা বাল্যবিবাহ নিয়ে কথা বলতে বসছি, তাই না? এটা কি সত্যিই কোনো সমস্যা ভারতবর্ষ বা পশ্চিমবাংলায়?
4: হ্যাঁ স্বাগতা, সত্যি এটা খুব দুঃখের কথা যে যখন আমরা মঙ্গল গ্রহে বা চাঁদে জমি কেনার জন্য লোকে ভিড় জমাচ্ছে বা মহাকাশে দূরের কোনো গ্রহের খোঁজে পাড়ি দিচ্ছে মানুষ, সেই সময়ে দাঁড়িয়ে আমাদের এখনও বলতে হচ্ছে যে ভারতবর্ষকে বাল্য বিবাহ মুক্ত করতে হবে। এবং যদিও এটা শুধুমাত্র ভারতবর্ষের সমস্যা নয়, কিন্তু এটা সারা বিশ্ব এ নিয়ে পীড়িত এবং অদ্ভুতভাবে সারা বিশ্বের 55% বাল্যবিবাহ, যেখানে অন্যান্য দেশ

0: এসে হচ্ছে, সেখানে বাকি 45 কিন্তু এই দক্ষিণ এশিয়া জুড়ে হচ্ছে, যার মধ্যে ভারতবর্ষে সব থেকে বেশি 34%। এবং এটা শুধু দুঃখের নয়, অত্যন্ত লজ্জারও। এই মুহূর্তে ভারতবর্ষের মানে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের ডেটা অনুযায়ী এই মুহূর্তে ভারতবর্ষের বাল্যবিবাহের হার হচ্ছে 23.3%। এটা অত্যন্ত মানে কষ্টের, লজ্জার, এবং সেই জন্যেই যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আপনারা সবাই জানেন, দিদিরা আপনারাও জানেন যে এই বিশ্বকে দারিদ্র্যমুক্ত, দুঃখ মুক্ত করার জন্যে এবং বিভিন্ন ধরনের পরিবেশগত যে বিপদ সংকট থেকে মুক্ত করার জন্যে রাষ্ট্রসংঘ তারা 17টি লক্ষ্য নিয়েছে। যে লক্ষ্যের মধ্যে একটি অনবদ্য লক্ষ্য হচ্ছে SDG 5। SDG 5টা কি? যেখানে বলা হচ্ছে যে সামাজিক লিঙ্গ বৈষম্য একদম শেষ করতে হবে, এবং এই SDG 5-এর অন্যতম একটি টার্গেট হচ্ছে বাল্য বিবাহ মুক্ত দেশ তৈরি করা। ফলে বোঝাই যাচ্ছে যে ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীতেই এই সমস্যাটা রয়েছে, তবে ভারতবর্ষে একটু বেশি। এবং ভারতবর্ষের 7টি রাজ্যে সাংঘাতিকভাবে বাল্য বিবাহ কমানো যাচ্ছে না। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা, রাজস্থান, আসাম এবং অন্ধ্রপ্রদেশ।
1: আচ্ছা,
0: তো ফলে বুঝতেই পারছেন যে সমস্যাটা খুবই সাংঘাতিক,
1: চিত্রটা খুব একটা সুখকর নয়।
0: এবং সবথেকে মজার, ভারতের প্রতি 4 জনের একজন বাল্য বিবাহের শিকার, মানে প্রতি 4 জন বিবাহিত এর মধ্যে একজনের বিয়ে হচ্ছে 18-এর নিচে।
1: আচ্ছা দিদি, আমি একটুখানি আসি যে এই বাল্য বিবাহ, এই কোন সময়টাকে আমরা বাল্য বিবাহ, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই তো আছে, আমরা সেটা ধরছি, সেটা যদি একটু
0: বয়সটা হচ্ছে সাধারণত আমাদের যে মানে বিবাহ আইন অনুযায়ী মেয়েদের ক্ষেত্রে 18-এর নিচে এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর বয়সের নিচে যারাই বিয়ে করছেন তারাই কিন্তু বাল্য বিবাহের শিকার।
1: বিয়ে করছেন বা বিয়ে দেওয়া
0: হচ্ছে বা পালিয়ে যাচ্ছে, কারণ এখন গ্রাম বাংলায় আমরা যেটা দেখছি, আপনি যে ঘটনাটা নিয়ে শুরু করলেন, একদম এই ইলপ বা পালিয়ে যাওয়াটা কিন্তু একটা বড় সমস্যা দাঁড়িয়েছে। ন্যাচারালি সেটা বাল্য বিবাহই বলা হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই হচ্ছে, 18-21-এর নিচে এরা পালিয়ে গিয়ে বিয়ে করছেন। এবং যার ফলশ্রুতি হচ্ছে সাংঘাতিক, সেটা হচ্ছে শিশু মাতৃত্ব, আন্ডার এজ প্রেগন্যান্সি। এই মুহূর্তে আমাদের এই ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের ডেটা অনুযায়ী 6.8% এই অল্প বয়সী মাতৃত্ব, এটা একটা বড় সমস্যা।
1: আমি আসবো, কারণগুলো আমরা খুঁজে দেখার চেষ্টা করব দিদি, আপনার কাছে আবার আসবো। তার আগে আমি একটু ঐন্দ্রিলাদের কাছে যাই, এই যে বাল্য বিবাহ, সেটা তো কোনোভাবেই আইনতভাবে আমরা স্বীকৃতি পাইনি বা এটা আইনতভাবে দণ্ডনীয়, কিন্তু তাও কি সেই অর্থে আইন কোনো ব্যবস্থা নিতে পারছে শক্ত হাতে?
2: আইন জানতে পারলে নিশ্চয়ই ব্যবস্থা নেবেন বা নিতে পারবেন বলে আমার মনে হয়, কিন্তু বিশেষ বিশেষ জায়গায় দেখা যাচ্ছে, যে আপনি ঘটনাটা উল্লেখ করলেন, এটা আমি নিশ্চিত যে আইন জানতে পারেননি। যদি জানতে পারতেন তাহলে এটা নিশ্চয়ই রোধ হতো।
1: বা কোনো কোনো ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে, দুই পরিবার জানতে পারলো যে এই মেয়েটি ওই ছেলেটির সঙ্গে চলে গেছে, সেক্ষেত্রে পারিবারিক সম্ভ্রম বজায় রাখার ক্ষেত্রে আইনের দ্বারস্থ তারা হচ্ছেন না,
2: এক নম্বর। এবং সব থেকে বড় কথা, যেটা আমার নিজস্ব মনোভাব, যেটা আমার নিজের অভিমত, ব্যক্তিগত একদমই অভিমত, সেটা হচ্ছে যদি মানে ছোটবেলা থেকেই এই ব্যাপারটা মানুষের মনের মধ্যে, মানে সে কন্যা হোক বা পুরুষ সন্তানই হোক, তার মনের মধ্যে যদি এইটা ঢুকিয়ে দেওয়া হয় যে এই জিনিসটা বেআইনি, এটা তোমরা করলে কিন্তু সঠিক পথে যাচ্ছ না, সেইটা যদি একদম মানে ঘরের মধ্যে থেকে জিনিসটা আসে, তাহলে আমার মনে হয় এটা কিছুটা হলেও অন্তত রোধ করা যাবে। কারণ দুবার ভাববে
1: যে সহজ সাবলীল
2: একদম সহজ সাবলীল আলোচনা মা বাবাকে একদম একটা স্তরের পর থেকে একটু বন্ধুর মতো মিশে তার মনের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া, যেমন চুরি ডাকাতি এগুলো করা যায় না, এগুলো একটা দিকভ্রষ্টের পথ, ঠিক তেমন ভাবে এটাও

0: দিকভ্রষ্টের পথ, যেটা তোমাকে আকর্ষণ করবে, একটা বয়সের পর তোমাকে আকর্ষণ করবে। হ্যাঁ, যেমন বিপরীত লিঙ্গ আকর্ষণ করে, তো যেহেতু আকর্ষণ করবে, এইটা তোমরা নিজেদের মধ্যে নিজেদের নিয়ন্ত্রণ যতক্ষণ না আনছি, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে আমরা হাজার চেষ্টা করেও এই ব্যাপারটাকে রোধ করতে পারবো, আইন দিয়ে বা অন্যান্য অন্যান্য সমস্ত হাজার অভিযান, হাজার যা কিছু করি না কেন, ওদের ভেতরটায় আগে জানাতে হবে যে এটা আমাদের করা অন্যায়।
1: অর্থাৎ আরো বেশি অ্যাওয়ারনেস,
0: আরো বেশি অ্যাওয়ারনেস যেতে হবে।
1: দিদি, আপনার কাছে আসবো। সুপর্ণাদি, আপনার কি মনে হয়, আপনি তো অনেক বছর ধরে কাজ করছেন, এই বাল্য বিবাহের পেছনে মূল কারণগুলো শুধু তো এই ভালো লাগার জায়গা থেকে একটি ছেলে একটি মেয়ের সঙ্গে পালিয়ে যাচ্ছে, এটা কিন্তু একমাত্র কারণ নয়, আরো আরো অনেকগুলো কারণ কাজ করছে, তা না হলে এই আকারটা বা এই যে পরিসংখ্যানটা আমরা দেখতে পেতাম না, সেই কারণগুলোকে?
2: একদম ঠিক। মূলত প্রথম যেটা কারণ সেটা কিন্তু দারিদ্র, পভার্টি। এইটা আমরা আরো বেশি দেখেছি এই 2020-তে, যখন কোভিডের সময় আমাদের পরিসংখ্যান বলছে তখন বাল্য বিবাহের হার অনেক বেড়ে গেছে। এবং আমরা যারা একদম ফিল্ড লেভেলে কাজ করি, হেলথ মানে স্বাস্থ্য দপ্তরের একটা ইউনিট অন্বেষা ক্লিনিক আছে, যেটা ব্লক লেভেলে, ব্লক স্তরে, এবং ওখানে অন্বেষা দিদিরা রয়েছেন যারা অল্প বয়সী ছেলে মেয়েদেরকে বোঝানো, সেক্স এডুকেশন দেওয়া, যেটা এক্ষুনি ঐন্দ্রিলা যে কথাটা বলছিলেন যে অনেক বেশি সচেতন করতে হবে, এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এই অন্বেষা ক্লিনিকের অন্বেষা দিদিরা কিন্তু এটা করছেন, কিন্তু মুশকিল হচ্ছে কতজন জানেন, মানে ছেলে মেয়েদেরও তো যেতে হবে কাছে গিয়ে কথা বলতে হবে, এই অন্বেষা ক্লিনিক যে আছে বা অন্বেষা দিদিরা এটা কাজ করছেন এটা অনেকেরই জানা।
1: মূলত কোথায় কোথায় এগুলো থাকছে?
2: এগুলো প্রতিটি ব্লকে একটি করে অন্বেষা ক্লিনিক আছে, যেখানে অন্বেষা দিদিরা অপেক্ষা করেন। অ্যাডোলেশন গার্লস এবং অ্যাডোলেশন বয়েজ, মানে বয়ঃসন্ধিকালের মেয়েরা এবং ছেলেরা, তারা গিয়ে তাদের কাছে সেক্স এডুকেশন, মানে প্রজনন স্বাস্থ্য বা যৌন স্বাস্থ্য সম্পর্কে তারা আলোচনা করতে পারেন, এবং দিদিরা সেটা জানিয়েও দেন যে এই এইভাবে, মানে কিভাবে শারীরিক সম্পর্ক হলে কিভাবে বাচ্চা চলে আসবে, বা কি কি ধরনের প্রোটেকশন নিতে হয়, বা কি করা উচিত উচিত না। কারণ এই যে পালিয়ে গিয়ে বিয়ে করার পেছনে এটাও কিন্তু একটা হাতছানি, যে শারীরিক সম্পর্ক তৈরি করা, তো ফলে অন্বেষা দিদিরা কিন্তু সেই কাজটি করছেন। আরেকটি কথা বলি, যেটা অঞ্জিরা বলছিলেন একটু আগে, আইন কিন্তু আমাদের দেশে অনেক আগে, সারদা আইন, যখন আগে আমাদের দেশে মানে গৌরী দানটা সাংঘাতিক ভাবে লোকেদের সমাজে প্রচলিত ছিল, তো সেই সময় সারদা অ্যাক্ট হয়েছিল, এবং তারপরেও দেখুন 2006-এ প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট তৈরি হলো, কিন্তু তারপরেও 2024-এ সুপ্রিম কোর্টের কাছে একটি অর্গানাইজেশন আপিল করেছিল যে এই বাল্য বিবাহ বন্ধ এবং এটার উপায় কি, এডুকেশন বাড়ানো ইত্যাদির জন্য। তখন 2024-এর 3 অক্টোবর সুপ্রিম কোর্ট একটা সরাসরি একটা অর্ডার পাস হলো এবং গাইডলাইন তৈরি হলো, যেখানে পরিষ্কারভাবে বলা হলো যে এই ভারতবর্ষে এই চাইল্ড ম্যারেজটা যে করেই হোক বন্ধ করতে হবে, এবং বন্ধ করার জন্য অতি সত্বর এনাক্টমেন্ট অফ অ্যাক্ট, মানে আইনগুলোকে চালু করতে হবে।
1: আচ্ছা,
2: অর্থাৎ যারা আইনটাকে রূপায়ণ করবেন, সেই যারা রয়েছেন অফিসাররা, পুলিশ, তারপরে আপনার ভিলেজ লেভেল যারা চাইল্ড প্রোটেকশন কমিটি, এদেরকে সচল হতে হবে, অ্যাক্টিভেটেড হতে হবে, এইটা কিন্তু পরিষ্কার বলা
0: রয়েছে।
2: এবং এই প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্টের সেকশন 16, এটা একটু দিদিদেরও জেনে রাখা ভালো, পরিষ্কার বলা হচ্ছে যে প্রতিটি রাজ্যকে বলা হলো এই বাল্য বিবাহ বন্ধ করার জন্য একজন করে অফিসার নিয়োগ করতে হবে। ওরা বললেন চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অফিসার। আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবাংলায় যেটা হয়েছে, প্রতি

0: প্রতিটি ব্লকে একজন করে সিডিপিও আছেন, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, সিডিপিও, মানে যিনি অঙ্গনওয়াড়ি যে সেন্টার গুলো আছে তার মাথা উনি, মানে ওই ব্লকে উনি মাথা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। উনি সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের একজন অফিসার, সেই ওনাকে পশ্চিমবঙ্গে ডিক্লেয়ার করা হলো যে উনি চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অফিসার।
1: আচ্ছা,
0: তো আমরা যে কারণে বলতে যাচ্ছিলাম যে আইন, বা কিন্তু মুশকিল যেটা হচ্ছে আইনের প্রচার সেভাবে
1: হচ্ছে না,
0: মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছে না, বা বলা হচ্ছে না যে চাইল্ড ম্যারেজ হলে তোমার কি কি বিপদ।
2: বিপদ একদমই তাই, একদম তাই,
1: সেই একই জায়গাটাতে আটকে যাচ্ছে যে সচেতনতা।
0: তাহলে সচেতনতার অভাবও কিন্তু একটা কারণ, একটা কারণ দারিদ্র, একটা কারণ সচেতনতার অভাব, আরেকটি বড় কারণ হচ্ছে বিভিন্ন কি বলবো, মানে দেশে রাজ্যে বিভিন্ন রকম কালচার,
2: একদমই
0: এই যে প্রথা বা সংস্কৃতিরও এটা একটা অঙ্গ এই কারণে। যেমন রাজস্থান, আপনারা দিদিরা অনেক সময় মানে হয়তো দেখেছেন টিভিতে একটি সিরিয়াল হতো এক সময় এই বাল্য বিবাহের ওপর, তো সেখানেও কিন্তু এই একইভাবে দেখানো হয়েছে। তো বিভিন্ন প্রদেশে, যেমন বিভিন্ন রাজ্যে আছে যে ছোট বাচ্চাকে না বিয়ে দিলে পরিবারের অসম্মান,
1: আবার এই ধ্যান ধারণা থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারছি
0: না, এখনো বেরিয়ে আসা হচ্ছে না। আবার অনেক মানে সেকশন বা কমিউনিটির মধ্যে এটাই যে অল্প বয়সে বিয়ে দিলে মানে প্রচুর পুণ্য অর্জন করা হবে,
1: ঠিক
0: এই ধরনের বিভিন্ন ইয়ে রয়েছে।
1: আমি একটুখানি ঐন্দ্রিলাদির কাছে আসি, এই যে বাধার কথা বলছি, এই বাধাটাকে সরিয়ে আমরা এগিয়ে যেতে পারি কিভাবে, কি মনে হয় আপনার?
2: বাধাটা তো প্রথম কথা দিদি যা যা বললেন, এটা কতটা গ্রামাঞ্চলে পৌঁছচ্ছে, হ্যাঁ কতটা প্রত্যেকটা বাড়িতে পৌঁছচ্ছে সেটা একটা বিষয় দেখার, সেটা কিন্তু সক্রিয়ভাবে আলাদা হয়ে যাবে। এবং সেই তখন ভেতর থেকেই মানুষ আর কি, ঘর থেকেই মানুষ বুঝতে শুরু করবে যে না এটা ঠিক পথ নয়। কিন্তু আমরা যতই আইনের ব্যবস্থা বলি, যতই আমরা অফিসার যতই যেটা করি না কেন, এই যেগুলো হচ্ছে এটাই তো গ্রামাঞ্চলে গিয়ে পৌঁছচ্ছে না। তারা জানে আমরা দরিদ্র, কন্যা সন্তান জন্ম নিয়েছেন, সুতরাং যত তাড়াতাড়ি পারবো তাতে বিয়ে দিয়ে দেবো, উনি পরের ঘরের জন্যই জন্মেছেন, সুতরাং আমাকে এই দায়িত্বটা শেষ করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটা, আমার নিজস্ব ধারণা অনুযায়ী মনে হয় যে এটা সবার আগে বোধ হয় মায়েদের একটু সচেতন হতে হবে। জন্ম তো তারাই দেন, তো 10 মাস তারাই রাখেন, কষ্টটা তারাই করেন, সুতরাং তাদের মনের মধ্যে যদি এই জিনিসটা থেকে থাকে যে না কন্যা হোক বা পুত্র হোক যাই হোক না কেন, এই জিনিসটা, এই স্টাডিটা মানে এটা করতে হবে, আমাদের মেয়েদেরকেই মূল নিতে হবে, মায়েদেরকেই মূল নিতে হবে যে এটা
1: আগে আমি আমার
2: সন্তানকে আগে বড় আগে স্বনির্ভর করবো, তারপরে আমি সে যা করুক।
1: আমি সুপর্ণাদির কাছে আসি, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারি ক্ষেত্রে সেটা যদি একটু ভালো করে বলে দেন, এবং যে দিদিরা আমার অনুষ্ঠান শুনছেন, যেহেতু আজকের এই অনুষ্ঠান মূলত তাদেরই জন্য এবং তাদেরই কাণ্ডারি হতে হবে, তো তারা কোথায় গেলে ঠিক ঠিক সহযোগিতা পেতে পারে, বা ধরুন একটি মেয়ে সেই ঘটনার শিকার হয়ে গেছে, সে কোথায় যেতে পারে তার সহযোগিতা পাওয়ার জন্য, সেটা একটু বলুন।
0: ঠিক স্বাগতা, একটা কথা বলি, এই যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটার কথা আমরা একটু আগেই বললাম 2024-এর, তাতে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে যে দারিদ্র্যের সঙ্গে তো যোগ আছেই, প্লাস হচ্ছে এখন পালিয়ে গিয়ে বিয়ে হচ্ছে, তো এটার জন্যে যা দরকার শিক্ষার ব্যবস্থা করতে হবে, মেয়েদের কাজের দক্ষতা কোনো না কোনো কাজে তাকে ট্রেনিং দিতে হবে এবং তাকে কাজে ঢোকাতে হবে, সে নিজে ব্যবসায়ী করুক বা কোথাও কোনো কাজে যোগ দিক, কিন্তু তাকে এই ব্যবস্থাটা করতে হবে, তার সঙ্গে পুষ্টি এবং মায়েদের প্রজনন স্বাস্থ্যবিধান এগুলোর ব্যবস্থা করতে হবে, এবং মহিলা ও কন্যা শিশুর সুরক্ষা ও নিরাপদ

0: কারণ নিরাপত্তার কারণ হচ্ছে শিশু পাচার বা নারী পাচারও কিন্তু একটা বড় সমস্যা। কারণ পশ্চিমবঙ্গের জানেনই তো আপনারা, দিদিরাও জানেন আপনারা, যে পশ্চিমবঙ্গের অনেকটা অংশ জুড়ে বর্ডার।
1: এবং আমি এ প্রসঙ্গে একটু বলি, কিছুদিন আগেই একটি সংবাদপত্রে, পরিচিত সংবাদপত্রে একটি খবর আমি পড়লাম যে সম্ভবত বর্ধমানের একটি এলাকা, সেখানে একজন মা তার দুটি কন্যা সন্তান, একজনের বয়স বোধহয় ছিল যখন তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল, তখন তার বয়স ছিল 11 বছর, এবং তার যে ছোট কন্যা সন্তানটি, তার বোন, তার বয়স ছিল তখন 8 বছর, তাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছিল। প্রথমে তাকে, এই যে বড় কন্যা সন্তানটি, তাকে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এই বিয়েটি ছিল নিছক বিয়ে আর কি।
0: ঠিক,
1: তারপরে সে দুবার থেকে তিনবার সে হাত বদল হয়েছে একের পর এক, তারা অনেক চেষ্টা করেছে বাঁচার, এবং মাঝখানে একবার সে ফিরেও এসেছিল, মা আবার তাকে বিক্রি করে দিয়েছে। এরকম ভাবে চলতে চলতে প্রায় 4 থেকে 5 বছর পরে, এখন এই বড় মেয়েটির বয়স বোধহয় 15 বছর, তারা পুলিশের হাত সহযোগিতায় বাঁচতে পেরেছে, এবং বর্তমানে বোধহয় কোনো একটি হোমে তারা রয়েছে। এবং হেডলাইন ছিল যে মায়ের কাছেও যদি আমরা নিরাপত্তা না পাই, তাহলে কে আমাদের নিরাপত্তা দেবে? এই নিরাপত্তার প্রশ্ন তো আসছে
2: এখানে।
0: আর কিন্তু তারও আগে আর একটা কারণ, সেটা কিন্তু দারিদ্র।
2: হ্যাঁ, একদমই।
0: আমরা যখন গ্রামে ঘুরি, বিভিন্ন জেলায় আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে বিয়ের ব্যবস্থা, কি ব্যাপার? খুবই গরিব বাবা মা, তাদেরকে বোঝালেও তারাই হাতে পায়ে ধরছেন, না আমার মেয়েটির কিভাবে বিয়ে দেব, বুঝতেই পাচ্ছেন, অন্য ইয়ে থেকে এসছে, পাশের রাজ্য থেকে বা এরকম কিছু, এসে তারা কিচ্ছু নিচ্ছে না, উপরন্তু এই দেখুন এত জিনিসপত্র দিয়ে বিয়ে করে নিয়ে যাচ্ছে, এবং তারপর তাকে আর
2: খুঁজে পাওয়া যাচ্ছে না। একদমই।
0: তো বাল্যবিবাহের আড়ালে কিন্তু পাচারও কিন্তু একটা বড় সমস্যা। তো ফলে যেটা আমাদের দেশে চালু হয়েছে, মানে বড় করে ভারতে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন চাইল্ড ম্যারেজ এটা তৈরি করা হয়েছে, বিভিন্ন রাজ্যে কে কিভাবে কি অ্যাকশন প্ল্যান নেবে, এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়া আপনারা জানেন, দিদিদের জন্যই বলি, 7টি রাজ্যে, আমাদের রাজ্যেও বাল বিবাহ মুক্ত ভারত এই একটা ক্যাম্পেইন চলছে, প্রচার প্রসার, এবং যার জন্য আমরা
2: এখানে
0: বসে
2: বসে
0: সেটার জন্য। এবং সারা ভারতবর্ষে দেখা যাচ্ছে 300টি জেলা আছে যারা বাল্য বিবাহের সাংঘাতিক খারাপ অবস্থা, মানে একদম চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেছে। তার মধ্যে কিন্তু আমাদের কাছে খুবই অবাক কাণ্ড, কিন্তু মানে শিক্ষায় ফিমেল লিটারেসি সব থেকে বেশি যে জেলা, পূর্ব মেদিনীপুর, সেই কিন্তু সেই লিস্টে রয়েছে।
1: ভারাক্রান্ত হৃদয়ও বলতে
0: হচ্ছে, যেখানে শিক্ষা সব থেকে বেশি মহিলাদের মধ্যে, সেখানেই বাল্য বিবাহ সব থেকে বেশি। তো যাই হোক, এই বাল বিবাহ মুক্ত ভারত এই ক্যাম্পেনের একটাই উদ্দেশ্য যে আমরা যে করেই হোক 2029 সালের মধ্যে আমাদের এই যে বাল্যবিবাহের হার এখন 23.3, সেইটাকে আমরা যে করেই হোক 5% নিচে
2: আনতেই হবে।
0: এবং এটার পাশাপাশি অন্য বিভিন্ন স্কিম চলছে ভারতবর্ষে, বেটি বাঁচাও বেটি পড়াও, যেটা 2015 শুরু হয়ে গেছে, এটা মিনিস্ট্রি অফ মানে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টেরই স্কিম। তারপরে মানে আইনগুলো সচল হবার জন্য বিভিন্ন চেষ্টা চলছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যেটা হয়েছে, সেটা হচ্ছে ICPS, ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম, অর্থাৎ শিশু সুরক্ষা আইন, এটা চালু হয়েছে। এবং এইটার অন্তর্গত, দিদিরা আপনারা জেনে রাখুন, এই যে এক্ষুনি স্বাগতা যেটা প্রশ্ন করছিলেন, যদি এরকম বাল্যবিবাহ হয়ে যায় আপনারা কোথায় যাবেন, তো গ্রাম স্তরে ভিলেজ চাইল্ড প্রোটেকশন কমিটি, অর্থাৎ গ্রাম স্তরে শিশু সুরক্ষা কমিটি তৈরি হয়েছে। তাতে কারা কারা আছেন আপনারা একটু জেনে নিন। এক হচ্ছে আপনি আপনার সংসদে, মানে যেখানে আপনারা ভোটটি দেন, ওই সংসদের যিনি পঞ্চায়েত সদস্য তিনি আছেন হেড, তার সঙ্গে রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার।

0: তিনি আপনার ওই সংসদে, তিনি আর থাকবেন, আশা দিদিমণি থাকবেন, আর আপনার ওখানে যে সেলফ হেল্প গ্রুপের দিদিরা রয়েছেন তিনি থাকবেন, একজন টিচার, মানে আপনার ওয়ার্ডের যে স্কুল সেখান থেকে একজন টিচার শিক্ষক তিনি থাকছেন, এছাড়া এনজিও কর্মীরা ওই এলাকার বা ওই ব্লকের যারা এনজিও আছেন তারা, তাদের একজন একজন করে রিপ্রেজেন্টেটিভ, এবং তার সঙ্গে হচ্ছে চাইল্ড রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ শিশুদেরও দু তিনজন প্রতিনিধি থাক। আমাদের রাজ্যে এই বাল্য বিবাহ রোধের জন্যে স্কুলে প্রচার, কমিউনিটিতে প্রচার, এগুলো তো চলছেই, তার পাশাপাশি একটা বড় কাজ করে ফেলেছে রাজ্য সরকার, সেটা হচ্ছে কন্যাশ্রী, কন্যাশ্রী প্রকল্প। দিদিরা আপনারা সবাই জানেন যে সারা পৃথিবীতে এটা সাড়া ফেলেছে এবং স্বীকৃতি পেয়েছে। এই কন্যাশ্রী প্রকল্পের আওতায় সমস্ত যারা পড়ুয়া মেয়েরা, তাদের বিয়ে বন্ধ করা ইত্যাদির জন্যে মানে এই যে স্কলারশিপটা দেয়া হচ্ছে, সেটা যদি তারা পুরোপুরি শিক্ষা সম্পূর্ণ করলে, 12 পাস করলে এবং তারপরে কলেজে পড়লে, এইরকম তিনটে ধাপে স্কলারশিপ সরকার থেকে দেয়া হচ্ছে। এতে কিন্তু বাল্যবিবাহ কমেছে, এক, দুই হচ্ছে অশিক্ষা কমেছে, তিন হচ্ছে মেয়েরা উচ্চশিক্ষায় যেতে পারছে, সেই মানসিকতাটা তৈরি হয়েছে। এবং আমার মনে হয় সরকারের এরকম আরো কিছু স্কিম যদি নেওয়া হয় এই ধরনের, বাল্যবিবাহ নিশ্চয়ই একদমই কমে যাবে।
1: শেষের দিকে চলে এসেছি আমরা, হয়তো আমরা সবটাই বলতে পারলাম আজকের এই অনুষ্ঠানে, কিন্তু শেষ কথা আমি একটু ঐন্দ্রিলাদির কাছে শুনবো, কারণ ঐন্দ্রিলাদি বারবারই বলেছেন যে আমাদের সকলের মধ্যে সচেতনতা আরও আরও বেশি করে নিজের বাড়ি থেকে তৈরি করতে হবে, সেটা কি করে করব আমি একটু শুনি।
2: দেখুন, মানসিকতা যদি থাকে মায়েরই, যে এই যে শুনলাম 11 বছর এবং 9 বছরে, এখন সে 15 বছরে গিয়ে একটা সিকিউর মানে নিরাপদ জায়গায় পৌঁছেছে,
1: সেখানেও সে প্রশ্নচিহ্নের
2: মুখে, এখনও সে প্রশ্নচিহ্নের মুখে আছে। কিন্তু এই মা যদি আমরা নিরাপত্তা না দিতে পারি, এবং মায়েদেরকেই আগে জানতে হবে যে আমি আমার নিজের সন্তানকে কতটা গুরুত্ব দিচ্ছি, কন্যা সন্তানকে আমি কতটা গুরুত্ব দিচ্ছি, আমি নিজে কন্যা সন্তান কন্যা হয়ে, আমি নিজে যদি মা হয়ে, মাতৃজাত হয়ে, যদি আমার নিজের কন্যা সন্তান, সেও মাতৃজাত, সেও, তাকে যদি আমি সেই নিরাপত্তাটা না দিতে পারি, তাহলে ক্যাম্পেন এবং এত যে আমি অমুক জায়গায় যাব, অমুক জায়গায় গেলে আমি সেই সাহায্যটা পাবো, উনি যদি না মনে করে থাকেন, তাহলে বোধহয় আমরা যেটা দিদিয়া আমি এবং আমরা সবাই যার জন্য আজকে এখানে আমরা এক হয়েছি, এটা হওয়াটা একটু কঠিন বলে আমার মনে হচ্ছে।
1: আমি তবুও বলবো, আমরা তো আশাবাদী,
2: অবশ্যই আলো নিশ্চয়ই আসবে,
1: 2029 সালের মধ্যে আমরা বাল্য বিবাহ মুক্ত ভারত গড়বই,
2: এই শপথ আমরা নিই।
0: বাল্য বিবাহ একদম যেটা সবাই বলছি আমরা, পরিবার থেকেই কিন্তু এটা চেষ্টা।
1: আজকে আমরা আলোচনা করলাম বাল্য বিবাহ মুক্ত ভারত অভিযান এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আমার সঙ্গে স্টুডিও ছিলেন ডক্টর সুপর্ণা গাঙ্গুলি, বিআর আম্বেদকর রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সংস্থার সিনিয়র ফ্যাকাল্টি এবং জেন্ডার ও মানবী বিদ্যা সেলের প্রধান, এবং সেই সঙ্গে ছিলেন গবেষণা বিশ্লেষক ও শিক্ষাবিদ ডক্টর ঐন্দ্রিলা ব্যানার্জি। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই।
0: ধন্যবাদ।
2: ধন্যবাদ।
1: এবং আমি বিদায় নিচ্ছি, আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক।
3: শ্রীভবন এখানেই শেষ হল, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
4: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি, শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।

0: এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.cation.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম ছবি কুহেলি, কুহেলি ছবির গান শুনবেন শিল্পী লতা মঙ্গেশকর।

ছবি কলঙ্কিনী, দ্বৈতকণ্ঠে কিশোর কুমার এবং আশা ভোসলে।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচিত প্রধানমন্ত্রী পদে একটানা দীর্ঘ সময় দায়িত্বভার পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজ একটি প্রস্তাব পাশ হয়েছে। দেশের প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময় আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তা এসেছে দেশ বিদেশ থেকেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবচ্ছিন্নভাবে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করেছেন। পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য, সংস্কৃতি, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর নিজের হাতে রেখেছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেশে সিএনজির কোনো ঘাটতি নেই। আফগানিস্তানের কুনার খোস্ত পাকতিকা প্রদেশে পাক সেনা চালানো হামলায় কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। নাসা তাদের পরবর্তী আর্টিমিস 3 অভিযানের জন্য 3 মার্কিন এবং 1 ইতালীয় নভোচরের নাম ঘোষণা করেছে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচিত প্রধানমন্ত্রী পদে একটানা দীর্ঘ সময় দায়িত্বভার পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজ একটি প্রস্তাব পাশ হয়েছে। জাতীয় রাজধানীতে আজ মন্ত্রিসভার বৈঠকে সদস্যরা প্রধানমন্ত্রী মোদীকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান। দেশের প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময় আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। শ্রী মোদীর কার্যকালে সামাজিক রূপান্তর, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সুপ্রশাসন প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের গৃহীত কল্যাণমূলক প্রকল্পে সমাজের সর্বস্তরের অন্তর্ভুক্তি সুনিশ্চিত হয়েছে, উপকৃত হয়েছেন সমাজের তৃণমূল স্তরের মানুষ। শ্রী মোদীর নেতৃত্বে গৃহীত পিএম জনমান এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান তাঁর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে

0: লক্ষ্যে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের বার্তায় তিনি বলেন, এই ঐতিহাসিক মাইল ফলক শুধুমাত্র দপ্তরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশ যাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এই সময়কালে অর্থনৈতিক বিকাশ ও পরিকাঠামো ক্ষেত্রে দেশ একাধিক উন্নয়নের সাক্ষী হয়েছে, প্রত্যক্ষ করেছে প্রযুক্তিগত অগ্রগতিও। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্য মন্ত্রীরা দেশের দীর্ঘতম সময় ধরে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান। বিশ্বের নেতারা প্রধানমন্ত্রী মোদীর এই সাফল্য অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর যুগান্তকারী শাসন ব্যবস্থা, দক্ষিণী বিশ্বের পক্ষে তাঁর বলিষ্ঠ অবস্থান এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও অর্থনৈতিকভাবে গতিশীল ভারত গড়ে তুলতে তাঁর দূরদর্শী চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেছেন তারা। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দেসানায়েকে এক চিঠিতে বলেছেন, শ্রী মোদীর দূরদর্শী পরিকল্পনা ভারতের সীমানা ছাড়িয়ে শ্রীলঙ্কা সহ অনেক দেশকেই অনুপ্রাণিত করেছে। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ব্যক্তিগত ভিডিও বার্তায় শ্রী মোদীকে নেতৃত্বের এক আদর্শ উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসার বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নেতৃত্বদানের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করেছেন। 2014 সালে 26 মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু 1952 সালে 13 মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং 1964 সালে 27 মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4398 দিন। 2014 সালে 26 মে থেকে আজ 10 জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবচ্ছিন্ন কার্যকাল 4399 দিনে পড়ল, ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে একটানা দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী প্রচারের অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি আজ উত্তরপ্রদেশের 403 বিধানসভা কেন্দ্রের মন্দিরগুলিতে বিশেষ পূজার্চনার আয়োজন করেছে। দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘায়ু সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছেন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে একটি মন্দিরে পুজো দেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিকে এক উন্নত, দক্ষতা সম্পন্ন, সংযমী, নির্ধারিত লক্ষ্যে নিয়ে যেতে বদ্ধপরিকর ভূমিকা পালন করেছেন।
1: ভারত মে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী জি আজ হুয়ে হ্যায় অর বিকশিত ভারত বনানে কা সংকল্প জো উনহোনে লিয়া হ্যায়। হাম সাবি 140 করোড় দেশবাসী উস সংকল্প মে জুড়ে এসি প্রার্থনা প্রভু কে পাস কি।
0: এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশে এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। এই উল্লেখযোগ্য নেতৃত্বের অধীনে 25 কোটি মানুষকে দারিদ্র্যসীমার ঊর্ধ্বে তুলে আনা সম্ভব হয়েছে। গত 12 বছরে শ্রী মোদী মহিলাদের ক্ষমতায়ন সহ সমাজের প্রতিটি ক্ষেত্রের কল্যাণে কাজ করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ সেবার কাজে নিজের গোটা জীবন উৎসর্গ করেছেন, একদিনও ছুটি না নিয়ে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকারের 12 বছর পূর্তি এবং ভারতের ইতিহাসে নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর রেকর্ড গড়ার বিষয়টি উদযাপনের উদ্দেশ্যে নতুন দিল্লিতে আজ একটি বৈঠক ডেকেছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জোটসঙ্গী সব দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরা মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। আজ নবান্নে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য সংস্কৃতি, কর্মীবর্গ, প্রশাসনিক দপ্তর নিজের হাতে রেখেছেন। নিষেধ প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন ও জলসম্পদ বিকাশ উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী হয়েছেন স্বপন দাশগুপ্ত। মোট 19 জন পূর্ণমন্ত্রী ছাড়াও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে রয়েছেন মালতী রাভা রায়, রাজেশ মাহাতো এবং ডক্টর ইন্দ্রনীল খান। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছেন সুস্মিতা দেব। তিনি আজ রাজ্যসভা চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের বাড়িতে তাঁর ইস্তফা পত্র পাঠিয়ে দেন। পদত্যাগের পত্র পেশের পর সুস্মিতা বলেন, রাজনৈতিক

0: ভবিষ্যৎ নিয়ে তিনি এখনই কিছু ভাবেননি। তাকে রাজ্যসভায় পাঠানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানান সুস্মিতা। পশ্চিমবঙ্গে ফলতা স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল এ পর্যন্ত প্রায় 80,000 কোটি টাকার রপ্তানি করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জোনাল ডেভেলপমেন্ট কমিশনার দীনবন্ধু সিং জানিয়েছেন, ম্যানুফ্যাকচারিং এবং তথ্য প্রযুক্তি উভয় ক্ষেত্রেই এই অর্থনৈতিক অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এ পর্যন্ত 52,000 কোটি টাকার রপ্তানি এবং প্রায় 16,000 কর্মসংস্থান হয়েছে। অন্যদিকে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে 31,000 কোটি টাকার রপ্তানি ও 1,00,000 বেশি কর্মসংস্থান হয়েছে বলে তিনি জানিয়েছেন। শ্রী সিং জানান, কেন্দ্রীয় সরকারের 7টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ফলতা অন্যতম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বাদশতম আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় আসছেন। যোগ দিবস সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে অংশগ্রহণকারীদের সব ধরনের সুবিধা, নিরাপত্তা শৃঙ্খলা, যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, দেশে সিএনজির কোনো ঘাটতি নেই। সরকার বাড়ি বাড়ি পাইপ বাহিত গ্যাস পৌঁছে দেওয়ার কাজ আরো বাড়িয়েছে।
1: গ্লোবাল সিচুয়েশন কা ফায়দা উঠাকে কুছ লোগোঁ নে আর্টিফিশিয়াল শর্টেজেস করনে কি কোশিশ কি হ্যায়, তো একদম হমনে উসপে ক্র্যাকডাউন কর দিয়া। কোই কমি নেই হ্যায়, না সিএনজি কি কমি হ্যায়, না পাইপ গ্যাস জো লোগোঁ কে ঘরোঁ মে জা রহে, ইনফ্যাক্ট এলপিজি কে হম কনভার্ট কর রহে হ্যায় ইনটু পিএনজি কানেকশন।
0: ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, জর্ডানে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। এছাড়াও হরমুজ প্রণালীতে আমেরিকার আক্রমণের জবাবে উপসাগরীয় এলাকায় 21টি মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এদিকে জর্ডানের সশস্ত্র সেনা এই হামলার কথা স্বীকার করেছে। আফগানিস্তানের কুনার খোস্ত পাকতিকা প্রদেশে পাক সেনার আকাশপথে চালানো হামলায় কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে অধিকাংশই শিশু। গতরাতে মূলত সাধারণ মানুষের বাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পাক সেনারা আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে আগ্রাসী আক্রমণ চালিয়েছে, যা মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল বলে আফগানিস্তানের মন্তব্য। নাসা তাদের পরবর্তী আর্টিমিস 3 অভিযানের জন্য 3 মার্কিন এবং 1 ইতালীয় নভশ্চরের নাম ঘোষণা করেছে। আগামী বছরের শেষ দিকে হতে চলা এই অভিযানে প্রথমবার স্পেসএক্স থেকে চাঁদে অবতরণ স্থল পরীক্ষা করে দেখা হবে। একই সঙ্গে পর্যালোচনা করা হবে ব্লু অরিজিনের কক্ষপথ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচিত প্রধানমন্ত্রী পদে একটানা দীর্ঘ সময় দায়িত্বভার পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজ একটি প্রস্তাব পাশ হয়েছে। দেশে প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময় আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তা এসেছে দেশ বিদেশ থেকেও। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। নবান্নে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে রাখছেন স্বরাষ্ট্র ও পার্বত্য, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য সংস্কৃতি, কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এছাড়া যে সমস্ত দপ্তরে এখনও কোনো মন্ত্রীকে বণ্টন করা হয়নি সেগুলিরও তদারকির দায়িত্বে থাকবেন মুখ্যমন্ত্রী। নিশীথ প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অশোক কীর্তনিয়া খাদ্য ও সরবরাহ এবং সমবায় দপ্তরের দায়িত্ব পাচ্ছেন। দিলীপ ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের। ক্ষুদিরাম টুডু উপজাতি উন্নয়ন ও সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা। অগ্নিমিত্রা পালকে পুর ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। দীপক বর্মনকে বিদ্যালয় শিক্ষা আবাসন এবং ক্ষুদ্র অতিক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা ও কারিগরি দপ্তরের দায়িত্ব পেয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। অর্জুন সিং শ্রম এবং পরিবহন দপ্তরের দায়িত্ব পাচ্ছেন। অর্থমন্ত্রী হচ্ছেন স্বপন দাশগুপ্ত। শঙ্কর ঘোষকে পর্যটন এবং সংসদীয় বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায়কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী হচ্ছেন তাপস রায়। কৃষি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে দুধকুমার মণ্ডলকে। মোট 19 জন পূর্ণমন্ত্রী ছাড়াও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন মালতী রাভা রায়, রাজেশ মাহাতো এবং ডাক্তার ইন্দ্রনীল খান। একই সঙ্গে আনন্দময় বর্মন, অশোক দিন্দা, বিশাল লামা, উমেশ রায়, ভাস্কর ভট্টাচার্য, সুমনা সরকার সহ মোট 19 জনকে বিভিন্ন দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিলেন সুস্মিতা দেব। তিনি আজ রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের বাড়িতে তার ইস্তফা পত্র পাঠিয়ে দেন। পদত্যাগ পত্র পেশের পর সুস্মিতা বলেন, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি এখনই কিছু ভাবেননি। তাকে রাজ্যসভায় পাঠানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানান।

0: সুস্মিতা। এরপরেই তিনি নতুন দিল্লিতে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন। মেয়াদ শেষ হওয়ার চার বছর আগে রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা। আগেই জানানো হয়েছে, বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা সুখেন্দু শেখর রায়ও গত সোমবার রাজ্যসভার সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সদস্য পদে ইস্তফা দেন। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের মোট ১৩ জন সাংসদ ছিলেন, দুজন ইস্তফা দেওয়ায় তা কমে দাঁড়ালো ১১। রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে বিজেপির ৩ জন সাংসদ রয়েছেন। ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এ পর্যন্ত প্রায় ৮৩,০০০ কোটি টাকার রপ্তানি হয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জোনাল ডেভেলপমেন্ট কমিশনার দীনবন্ধু সিং জানান, ম্যানুফ্যাকচারিং এবং তথ্য প্রযুক্তি উভয় ক্ষেত্রেই এই অর্থনৈতিক অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি বলেন, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এ পর্যন্ত ৫২,০০০ কোটি টাকার বেশি রপ্তানি এবং ১৬,০০০ কর্মসংস্থান হয়েছে। অন্যদিকে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ৩১,০০০ কোটি টাকার রপ্তানি ও ১,০০০০এরও বেশি কর্মসংস্থান হয়েছে। শ্রী সিং জানান, কেন্দ্রীয় সরকারের ৭টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ফলতা অন্যতম। আগামী দিনে আরও বেশি মাত্রায় তথ্য প্রযুক্তি ও ম্যানুফ্যাকচারিং সংস্থাকে এই অর্থনৈতিক অঞ্চলে তাদের শাখা গড়ে তোলার সুযোগ দিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিজেপির বরিষ্ঠ নেতা নরেন্দ্র মোদী নিরবচ্ছিন্নভাবে ৪,৩৯৯ দিন দেশের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করা উপলক্ষে এক চা চক্রে যোগ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন। আজ দুপুরে নিউ টাউনের রাম মন্দিরে পুজো দিয়ে কলকাতা থেকে তার দিল্লি যাওয়ার কথা। রাজধানীর ভারত মণ্ডপমে প্রস্তাবিত ওই চা চক্রে এনডিএর অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন। এরপর নতুন দিল্লিতে আগামীকাল প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে নীতি আয়োগের বৈঠকেও মুখ্যমন্ত্রী যোগ দেবেন। আগেই জানানো হয়েছে, নরেন্দ্র মোদী আজ নিরবচ্ছিন্নভাবে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করেছেন। ২০১৪ সালের ২৬শে মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ গ্রহণ করেন। কেন্দ্রের এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দীপ বোদে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত ৩:৩০ গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের সচিব স্তরের শীর্ষ পর্যায়ে বড়সড় রদবদল করা হয়েছে। ১৮ জন আইএএস আধিকারিককে দেওয়া হয়েছে নতুন দায়িত্ব। এই তালিকায় রয়েছে খাদ্য, পরিবহন, ভূমি, তথ্য, সংস্কৃতি, সেচ, পরিবেশ সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্ভাব্য গ্রেপ্তারির আশঙ্কায় সিআইডি বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করেছে। গতকালের সইজাল কাণ্ডের তদন্তে অভিষেক সিআইডির কাছে হাজিরা দেননি, তিনি আলাদাভাবে সময় চেয়ে নেন বলে জানা গেছে। এরপরেই সিআইডির এই তৎপরতা। কলকাতার আলিপুরে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের অফিসে আগুন লেগেছে। বহুতলের এই ভবনে রয়েছে একাধিক সরকারি অফিস। ভবনটির ৭তলায় এক ব্যক্তি আটকে পড়েছেন বলে জানা গেছে। দমকলের ৭টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর বেলা ৫:১০।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ ৯৮৩০৪৬৮১৩৬। আবারও বলি ৯৮৩০৪৬৮১৩৬। অলিভিয়া নার্সিং হোম।
3: আসল নোট কি খেলছিস কেন
4: ব্রো? এটা তো ছেড়া।
3: শোন, ভাটা ছেড়া বা পুরনো নোট গুলো ব্যাংক ব্রাঞ্চে গিয়ে এক্সচেঞ্জ করে নেওয়া যায়।
4: ওয়াও, নতুন নোট পেয়ে যাব।
3: হ্যাঁ, যেটা দিয়ে তুই আমাদের পিৎজা পার্টি দিবি।
5: আরবিআই কথা বলে স্মার্ট হোন কুল ঠাকুর।

বার মহিলা মহলের আসর সাজিয়ে আমি আপনাদের সঙ্গে শ্রীতমা মুখোপাধ্যায়। বাইরে মেঘ মেঘ করেছে, তবে একটা গুমোট গরম। এই গুমোট গরম থেকে যদি এক পশলা বৃষ্টি হয় তাহলে মন্দ হয় না, কি বলুন? আমার দুপুর সাথী সকল শ্রোতাগণ নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। চলে আসি আপনাদের চিঠির পাতায়। এই ঝড় বৃষ্টি মেঘ এই সমস্ত নিয়েই তো জীবনের চলার পথেও ঝড় বৃষ্টির কথা, তাই তো? এবারের বিষয় সেরকমই। চলে আসি আজকের প্রথম চিঠিতে। করবিদি পাঠিয়েছেন করবিনে 66 বাই নার্সারি রোড আদর্শনগর বৈদ্যবাটি হুগলি থেকে। আমার জীবনের চলার পথে ঝড় বৃষ্টির রাতগুলো সবসময় বিশেষ কিছু অনুভূতি ও নস্টালজিয়া নিয়ে আসে। বাইরে মুষলধারে বৃষ্টি, দমকা হাওয়ার শব্দ, বিদ্যুতের চমকানি আর ঘরের ভেতর প্রিয়জনদের সাথে কাটানো মুহূর্তগুলো আমার মনের মণিকোঠায় আজীবন ম্লান অম্লান স্মৃতি হয়ে থাকে। স্মৃতির পাতায় এমন একটি রোমাঞ্চকর ও আবেগঘন রাতের চিত্র ভেসে ওঠে। সেদিন সন্ধ্যের পর থেকেই আকাশ মেঘলা ছিল। হঠাৎ রাতে প্রচণ্ড বেগে ঝড় বইতে শুরু করে। ঘরের জানলার কপাটগুলো সশব্দে কেঁপে ওঠে। ঝড়ের সাথে সাথে শুরু হয় মুষলধারে বৃষ্টি। গাছপালার শনশন শব্দে চারপাশের পরিবেশ হয়ে ওঠে গা ছমছমে। এমন দুর্যোগের রাতে হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়। তারপর চারিদিক যখন ঘন অন্ধকারে ঢেকে যায়, তখন মোমবাতি বা হারিকেনের টিমটিমে আলোয় পুরো ঘরটা এক মায়াবী রূপ নেয়। সেই আলো আধারিতে পরিবারের সবাই মিলে একসাথে গোল হয়ে বসে গল্প করার মুহূর্তটি এক অদ্ভুত আনন্দ দেয়। বৃষ্টিবিলাসের রোমাঞ্চ আবহাওয়ায় এই প্রতিকূলতার মধ্যেও ঘরের ভেতর বসে জানলা দিয়ে বাইরের বৃষ্টি দেখার অনুভূতি দারুণ। বৃষ্টির অবিরাম শব্দ, সোঁদা মাটির গন্ধ, গরম গরম চা কিংবা খিচুড়ি আর ডিম ভাজা খাওয়ার অভিজ্ঞতা এক পরম তৃপ্তি এনে দেয়। যদিও ঝড় বৃষ্টির রাতে একটু ভয় কাজ করে, ঠিক তেমনি ঘরের ভেতর প্রিয়জনদের সাথে থাকার নিরাপত্তা সেই ভয়কে ছাপিয়ে যায়। বিদ্যুৎ চমকানোর সময় ছোটবেলায় মায়ের কোলে লুকিয়ে পড়া স্মৃতি বা প্রিয়জনদের সাথে চাদর মুড়ি দিয়ে গল্প করার ঘটনাও মনে আসে। সকল অভিজ্ঞতার মধ্যে কোনোটি আনন্দদায়ক, আবার কোনোটি রোমাঞ্চকর, আবার কোনোটি প্রচণ্ড আতঙ্ক বা ভয়ের। বেলফুলের একরাশ শুভেচ্ছা সহ করবিনী 66 বা ই নার্সারি রোড আদর্শনগর বৈদ্যবাটি হুগলি থেকে। এই গরমে বেলফুলের সুবাস পুরো মনটাকে জুড়িয়ে দিল করবিদি। খুব ভালো থাকুন।

পাতলা বৃষ্টি অনিতাদের কোন স্মৃতি মনে করিয়ে দিয়েছে দেখি। অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি থেকে লিখেছেন। শুই আমার কলম, তখন গাঁগঞ্জে সন্ধ্যের দিকে ফাঁকা জায়গায় ছোট ছোট সিনেমা দেখানো হতো মাঝে মধ্যে। আমরা 10-12 কয়েকটা দামাল তেমনই যাই দেখতে, গ্রাম থেকে মাইল দূরে দূরে। সিনেমা দেখে ফিরছি, দেখি আকাশ কালো করে আসছে, লম্বা লম্বা পা ফেলি, কিন্তু শেষ রক্ষা হলো না। কালবৈশাখীর ঝড়ের সঙ্গে চড়বড়িয়ে বৃষ্টি, এবার তো দৌড়তে থাকি, দৌড় দৌড়। কারো জুতো ছিঁড়ে যায়, কারোর ইঁটেল মাটিতে পা পুঁতে যায়। আমরা চুব্বুস ভিজে কাঁপতে কাঁপতে ক্যানেল পাড়ে ডিপ টিউবওয়েলে জেঠুর ঘরে হুড়মুড়িয়ে ঢুকে পড়ি। জেঠু একটা লণ্ঠন জেলে অন্ধকার দূর করল। তক্ত বসে যেই বসতে যাই, অমনি সেটা মরমড়িয়ে পড়ল ভেঙে। জেঠু ততক্ষণে আমাদের জন্য গরম চা, আমতেল মাখা গরম মুড়ি এনে দেয়। সেই খেয়ে আমাদের বৃষ্টিতে ভেজার কাঁপুনি একটু কমে। এরপর বাড়ি ফেরার চিন্তা। বাড়ি এখান থেকে অনেকখানি পথ, বৃষ্টি তো থামেনি। জেঠু অভয় দিয়ে বলে, আমি তোদের পৌঁছে দিয়ে আসব, কোনো চিন্তা নেই, তোরা সুস্থ হয়ে বস। কিন্তু দলের ছোটরা তো প্রায় কান্নার উপক্রম। তখন দেখি একটা ক্ষীণ আলোর রেখা বাইরে। জেঠু বলল, ওই দেখ তোদের বাড়ির লোকজন এসে গেছে তোদের খুঁজতে। ওই ঝড় বৃষ্টির রাত্রিটা জীবনে কোনো দিন ভুলতে পারিনি। নমস্কার, আনতে অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি।

থেকে লিখেছেন। সত্যি তো এরকম একটা ঝড় বৃষ্টির রাত কি বলা যায়? আবার তার সাথে যুদ্ধে এবারে চলে আসি বেগম নূর বানু খাতুন, পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখেছেন। আপনার চিঠি সম্ভবত আমি প্রথমবার পড়ছি, তাই আমার পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। প্রিয় মহিলা মহল, জুন মাসের বিষয় দিয়েছ ঝড় বৃষ্টির রাতে। দুপুরবেলা খবর এলো, হ্যাঁ ঝড় বৃষ্টির রাতের কথা, খবর এলো বাবার বাড়ি যেতে হবে। জুন মাস, যখন তখন কালবৈশাখী হয়, কেউ কেউ বারণও করলে, বাপের বাড়ি ভোরবেলা ফার্স্ট ট্রেনে যেও, কে কার কথা শোনে। সন্ধে 6:10 পৌঁছলাম লোহাপুর। ইসলাম কাকা বাঘ রাম কাকা গরুর গাড়ি নিয়ে হাজির। উনি আগেই এসে পড়েছেন, মুড়ি চপ জিলিপি খেয়ে গাড়ি চাড়া হলো। চার চাকা নয়, গরুর গাড়ি, ওপরে টপর টপর ঢাকা, আর যেতে হবে প্রায় 10 কিলোমিটার। হালকা হালকা বাতাস বইছে, আকাশে মেঘ, বড় গ্রাম পার হলাম। এবার ফাঁকা মাঠ, উত্তর পশ্চিম কোণ থেকে একটা মেঘ ধেয়ে এলো, সাথে প্রচণ্ড ঝড়, ঘন ঘন কান ফাটানো বজ্রপাত। হে আল্লাহ, এ কি করলাম, কাল সকালে এলেই তো ভালো হতো। বৃষ্টি বাড়ছে, সঙ্গে শিলা বৃষ্টি। গরু দুটোকে বাঁচানো দরকার, কারণ শুনেছি শিল পড়লে ওরা মারা যায়। বাগরাম ও ইসলাম কাকা আমাদেরকে গাড়ির নিচে বসতে বলল, শিল থেকে বাঁচা যাবে অন্তত। যত ঝড় বৃষ্টি তত বৃষ্টি, আর তেমনি কাঁপুনি ধরে গেল, সবাই তো একেবারে ভিজে গেছি। বড় বড় টিনের চাল উপড়ে মাঠে এসে পড়ছে, লোকেরা খুঁজতে খুঁজতে আসছে। আমাদের ভয় হলো ওরা ডাকাত নয় তো, হতে পারে ইসলাম কাকার উক্তি সত্যি সত্যি এদিকে আসছে। জিজ্ঞেস করে, কোথায় যাবা, কাদের বাড়ি? বাগরাম কাকা তো উত্তর দেয়, গাড়িতে সেজো কাকার বড় মেয়ে আছে। অ আসা আসা, গাড়ি চলে খুব ধীর গতিতে। বাড়ি যখন পৌঁছলাম তখন গভীর রাত, রাস্তার ধারের গাছগুলো উপড়ে গেছে, বাড়ি লণ্ড ভণ্ড। কোনো রকমে শুকনো কাপড় চোপড় পরে গরম চা খেয়ে শুয়ে পড়লাম। সকালবেলায় দেখি চারিদিক ধ্বংস হয়ে গেছে। অনেক দিনের কথা, তবুও ঝড় উঠলে সেই দিনকার কথাটা খুব মনে পড়ে আমার। সকলকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন বেগম নূর বানু খাতুন, পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। সত্যি তো এরকম ঝড় বৃষ্টির রাতের কথা আমাদের সবসময়ই বোধ হয় মনে থাকে, তাই নয় কি? এবারে ঝড় বৃষ্টির রাতের কথা যিনি শুনিয়েছেন তিনি হলেন মনামি দলুই। মনামি দলুই পূর্ব মেদিনীপুর বৃন্দাবনপুর থেকে। ঝড় বৃষ্টির রাত কেবল প্রকৃতির অভিমানী শিহরণ নয়, এ হল অন্তরের আয়না যা মনের উন্মাদনা প্রকাশ করে। এ শুধু নির্ঝড় বর্ষণধারা নয়, এ এক আদিম ক্যানভাস যেখানে জানালার শার্শির গায়ে গড়িয়ে পড়া বৃষ্টির ছিটে মুহুর মুহু আঁচড় কাটে। ঘরে মোমবাতির দীপ্ত আলো কাঁপে অনিশ্চয়তায়, বৃষ্টির শব্দে ভ্রম হয়, কেউ বুঝি দরজায় টোকা দিচ্ছে। খোলা জানলায় দাঁড়ালে বৃষ্টির ছিটে ভিজিয়ে মায়াবী পরিবেশ করে, মন গুনগুনিয়ে ওঠে, জিরাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে। এই রাত মনে করায় প্রেম শুধু জ্যোৎস্নায় নেই, আছে ঝড় বৃষ্টির উন্মাদনায়। এই রাত অভিমানী অজুহাত যার মাধ্যমে জমা ব্যর্থতা, না পাওয়া ভালোবাসা হৃদয়ে কড়া নাড়ে। বাইরের ঝড় বৃষ্টি হৃদয়ের প্রতিধ্বনি, যেখানে ধ্বনিত হয় প্রিয় ছোঁয়াচের কামনা, একসাথে পথ চলার

প্রতিশ্রুতি, দমকা হাওয়া আঘাত হানে অপরিপূর্ণতায়, অতৃপ্ত কামনায়। এই রাত বোঝার প্রেম থাকলে দুর্যোগের রাতও উষ্ণ আশ্রয়, শেখায় কিছু বন্ধন, কোনো ঝড়ে ছেড়ে না কিছু সম্পর্ক, আমৃত্যু অমলিন। মনামি দলুই, পূর্ব মেদিনীপুর বৃন্দাবনপুর থেকে পাঠিয়েছেন আপনার অনুভবের কথা। এবারে চলে আসি ডলি বন্দ্যোপাধ্যায়, চিঠিতে বেশ অন্যরকম ঝড় বৃষ্টির কথা আপনি বললেন, এইগুলো এই জন্যেই তো আপনাদের চিঠি পড়তে এত ভালো লাগে। অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি কখন আপনাদের অনুভবে ভিন্ন ভিন্ন রং, অনুভূতি, রূপ দেখতে পাব। ডলি বন্দ্যোপাধ্যায় দিগবার বাঁকুড়া থেকে লিখছেন, প্রিয় মহিলা মহল, আমরা গ্রামে বাস করি, তাই ঝড় জলের রাতে আতঙ্ক, ঝড় মানেই আতঙ্ক, আর রাত মানে আতঙ্কে গাছ ঝরে পড়বে। আম গাছ পড়ে আমাদের ঘরের প্রাচীর ভেঙে গেল, প্রচণ্ড ঝড়ের বেগে অনেকের ঘরের টিনের চাল উড়ে গেল, আমরা জেগে বসে চোখে মুখে আতঙ্ক, কি হয় কি হয়, এত ঝড়ের আওয়াজ চিৎকার করলেও শোনা যায় না, সাহায্য করবে কে, সবাই তো তার ঘর সামলাতে ব্যস্ত। সেই ঝড় জলের রাতে ভাসুরের হাঁপানি বেড়ে গেল, কোনো রকমে ইনহেলার দিয়ে সামলানো গেল বটে, ঝড় উঠলেই এদিকে আবার কারেন্ট চলে যায়, তখন লণ্ঠনই ভরসা। মাঝরাতের পর ঝড়ের বেগ কমতে, বৃষ্টি থামতে ভয় কমল, কিন্তু সেই ঝড় জলের রাতের কথা এমন ভয়ঙ্কর যে কোনো দিন ভুলব না। ডলি বন্দ্যোপাধ্যায় দিগবার বাঁকুড়া থেকে লিখেছেন এই চিঠি। এবারে চলে আসি আলপনাদের চিঠিতে। আলপনা জানা রামপুর, নন্দপুর, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় সাথী মহিলা মহল, ছেলেবেলায় ঝড় বৃষ্টির রাতে ঝড়ের গর্জনে ভয়ে আতঙ্কে মা পিসিমাদের আঁচলের তলায় মুখ ঢেকে বসে থাকতাম। বড় হয়ে চা পকোড়া তেলে ভাজা খেতে খেতে ঝড়ের ঠান্ডা বাতাস উঠলে সকলের সঙ্গে গল্প করতে বসতাম। বর্তমানে একবার আমি ঝড় বৃষ্টির রাতে দোতলার সিঁড়ির জানলায় বসে পুরো ঝড়কে চাক্ষুষ দর্শন করেছিলাম। ঝড়ের তাণ্ডপে বড় বড় তাল, সুপুরি, নারকেল গাছগুলো এক পায়ে দাঁড়িয়ে বীর বিক্রমে ঝড়কে প্রতিহত করার চেষ্টা করছে, কখনো নুব্জভাবে, কখনো ঋজু হয়ে। শামিয়ানার মতো সবুজ পাতা ডালপালা মিলিয়ে সেসব মহিরুহগুলো দাঁড়িয়েছিল, তারা তাদের শরীরের সকল শক্তি দিয়ে ঝড়ের বিরুদ্ধে লড়লেও অল্প সময়ের মধ্যে ছিন্ন ভিন্ন শরীরে যেন ব্যর্থ সৈনিকের মতো ম্লান মুখে দাঁড়িয়ে আছে। আর নীড়হারা পাখিরা আমাদের বাড়ির জানলা ও কার্নিশে সারিবদ্ধভাবে বসে গেছে, দু চারটে হলুদ পাখি চেয়ার আলমারি খাটের নিচে আশ্রয় খুঁজছে। কাছ থেকে এত পাখি দেখার সৌভাগ্য হয়েছিল ঠিকই, কিন্তু ওদের অসহায়তা দেখে বুকটা কেমন টনটন করে উঠল। ভাবলাম কতদিনে ওরা আবার নতুন শিল্প বনে বুনে আপন আপন খুলয় নিশ্চিন্তে ঘুমাবে। লতা মঙ্গেশকরের সেই গানের লাইনটা মনে পড়ে গেল, ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না হায়। একগুচ্ছ গোলাপ ও রজনীগন্ধার শুভেচ্ছা নিয়েও আলপনা জানা রামপুর, নন্দপুর, চণ্ডীপুর থেকে লিখেছেন এই চিঠি। ও যে বললাম অপেক্ষা করে থাকি আপনাদের চিঠির জন্য, এই যে এক একটা সব ঝড়ের কথা আপনারা লিখছেন এই জন্যেই তো এত ভালো লাগা থাকে। আর সত্যি সত্যি দেখতে পাচ্ছি এবং মনে হচ্ছে সেই গরমে একটু ঝড় বৃষ্টি হলে মন্দ হয় না, সবাই তো বোধহয় আমরা বৃষ্টির প্রত্যাশী এই মুহূর্তে।

সত্যি যদি বাইরে এরম আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি আসে মন্দ হয় না, কি বলুন? সোমা মুখোপাধ্যায়, নেহারিকা ভবন, আপনার বাড়ির নাম দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। দেখি কোন ঝড়ের গল্পের কথা তিনি শুনিয়েছেন। বান্ধবী, মনে পড়ে সেই অতীতে ছোটবেলার স্মৃতি। আকাশ কালো করে

মেঘের গুরু গুরু গম্ভীর গর্জন, ঝোড়ো হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টি, আর সন্ধ্যা নামলে কালো আধার ঘোচাতে হ্যারিকেনের মৃদু আলো। তিন বোন একসঙ্গে ঘিরে বসতাম, গল্প শুনবো বাবার কাছে, ভূতের গল্প। মা রান্নাঘরে রান্নার কাজের ফাঁকে এসে আমাদের সঙ্গে গল্পে যোগ দিতেন। সেই সব দিন অতীত হয়ে গেছে, বর্তমানে বাবা মা আর ইহজগতে নেই। ঝড় বৃষ্টির রাত্রি আর সেভাবে হৃদয়ে দোলা দেয় না। তবে বেশ কিছুদিন আগে এক ঝড় বৃষ্টির রাত্রিতে বাঁকুড়া থেকে ফিরছিলাম। ঘূর্ণিঝড়, বিদ্যুতের ঝলখানি সঙ্গে বৃষ্টির রাত্রিতে এই উপস্থিতি যে আমি টের পাচ্ছিলাম, তাতে দুরু দুরু বুকে ইষ্টনাম জপ করতে লাগলাম। আমার স্বামী শক্ত হাতে গাড়ির স্টিয়ারিং ধরে ঘনান্ধকারে বৃষ্টিকে উপেক্ষা করে শান্ত মাথায় এগিয়ে চলতে লাগলো। জনমানব শূন্য রাস্তা, দুধারে দোকানপাট বন্ধ, একই রাস্তায় প্রায় দু তিনবার পাক খাওয়ার পর বুঝলাম আমরা রাস্তা হারিয়েছি। ধলডাঙা মোড় যাওয়ার রাস্তা খুঁজে পেলেই আমরা বাঁকুড়া পৌঁছে যাব ভাবছি। এমন সময় একটা বন্ধ দোকানের তলায় বৃষ্টি থেকে বাঁচতে দাঁড়িয়ে থাকা একটি ছেলে হাত দেখিয়ে গাড়ি থামিয়ে এগিয়ে আসছে। দেখি গাড়ির কাঁচ নামিয়ে তার দিকে তাকাতেই ছেলেটি বলল, কাকিমা, আপনার গাড়িতে আমার জায়গা হবে? আমি ধলডাঙা যাব, ঝড় বৃষ্টিতে আজকে সব বাস বন্ধ। দুবার না ভেবে ছেলেটিকে গাড়িতে তুলে নিলাম, ধলডাঙার উদ্দেশ্যে রওনা হলাম। সেদিন দেবদূতের মতো আবির্ভূত হয়ে সঠিক রাস্তা দেখিয়ে প্রায় 5 কিলোমিটার পথ এসে ছেলেটি বলল, ব্যাস এটাই ধলডাঙা, এখানে নামবো, এই পাশেই আমার বাড়ি। ধলডাঙা পৌঁছে আমরা ছেলেটিকে নামিয়ে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হলাম। তার কথা এবং সেই রাতের ঝড় বৃষ্টির কথা এখনো মনে আছে। ধন্যবাদান্তে সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর থেকে লিখেছেন এই চিঠি। সত্যি তো, হঠাৎ করে আমরা যখন মানুষের সহযোগিতা পাই তখন মনে হয় যে আহা, সত্যি তো এটুকুর জন্যই বোধ হয় প্রতি মুহূর্তে অপেক্ষা। আজকের মতো চিঠির ঝাঁপি শেষ করতে হবে, কারণ ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এরপর বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। আমি আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়, মহিলা মহল আজ এই পর্যন্তই। ঝড় বৃষ্টির কথা লিখতে থাকুন, সবে তো মাস শুরু হয়েছে, আর সত্যি সত্যি তো ঝড় বৃষ্টির প্রত্যাশী। তাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন এই গরমে। আজকের মতো।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আপনাদের মতামত বা এমন কোনো ঘটনা জানাতে আমাদের ফোন করুন। ফোন করুন এই নাম্বারে 9839106769830910676 এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি লিখে জানাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়, প্রত্যাশা 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। প্রত্যাশা 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 700082। আমরা আপনার চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটক মুখোশের আড়ালে। নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন ডিহা হেতিয়া, জয়পুর বাঁকুড়া থেকে মৌ চট্টোপাধ্যায়। আমরা ধন্যবাদ দিই মৌদিকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। আজ শুনবেন নাটকের শেষ পর্ব। নাটকটির প্রথম পর্বে আমরা শুনেছি হঠাৎ অভিষেকের মা অসুস্থ হয়ে যাওয়ার ফলে পার্থের হাতে চিঠি দিয়ে অভিষেক তার মাকে নিয়ে চিকিৎসা করাতে চলে যায়। এমত অবস্থায় ঈশিতাকে পার্থ সেই চিঠি দেয় না। যদিও পার্থ এবং ঈশিতা একসঙ্গেই থাকে, কিন্তু তবুও ঈশিতা অপেক্ষায় থাকে অভিষেকের। তার বিশ্বাস

0: অভিষেক তার কাছে ফিরে আসবেই। পার্থ সেই চিঠি লুকিয়ে রাখে। কি হয়েছিল তারপর? অভিষেক কি ফিরে এসেছিল? ঈশিতা কি জানতে পেরেছিল পার্থ সেই চিঠি তাকে দেয়নি? আসুন শুনে নি নাটকের শেষ পর্ব।
1: কখন ডিয়ার?

0: বাঁচানো গেল না। ঈশিতার দেখাশোনা করছিস তো? কাল যাব ওদের বাড়িতে। মার 6 মাসের পরলৌকিক কাজ করে ঈশিতাকে বিয়ে করব। তুই সেদিন ভোর রাতে হাওড়া গেছিলিস?
1: ওই ঠান্ডাতে কাঁপতে কাঁপতে হাওড়া স্টেশনে গেলাম, 5 ঘন্টা অপেক্ষা করলাম, ঈশিতা এলো না। অগত্যা বাড়ি ফিরে এলাম। তারপর হঠাৎ একদিন ঈশিতার সাথে শপিং মলে দেখা হলো। তোর কথা জিজ্ঞাসা করলাম, কিছুই বলল না। তারপর আমি ওকে নিয়ে মেড ইন চায়না রেস্তোরাঁয় গেলাম, খাওয়া দাওয়া হলো। কখন যে আমায় ঈশিতা ভালোবেসে ফেলেছে তা বুঝতেই পারিনি। তারপর থেকে অফিস ফেরো তোকে গাড়িতেই তুলে নি, গল্প আড্ডা হয়। এই তো 4 মাস হয়ে গেল আমাদের বিবাহিত জীবন, সুখেই ঘর সংসার করছি। তুই আবার কাটি করিস না, তোর ভাগ্য খারাপ, খুবই খারাপ। মেয়েরা না টাকার কাঙাল হয়। যাই হোক, চাকরি বাকরির কিছু সন্ধান পেলি?
0: না, আর দরকার নেই। যাই ভাই, ভালো থাকিস তোরা।
2: এত রাত হয়ে গেল, এই ঝড় বৃষ্টিতে পার্থ আজকে পড়েছে মনে হয়। বিয়ের 1 বছর হতে চলল, রেজিস্ট্রির কাগজপত্র দেখি একবার। অভিরাশা আর করি না, পার্থর সঙ্গে নতুন করে ঘর বাঁধব। আমার কথা রেখেছে পার্থ, ছুঁয়েও দেখেনি আমাকে, ভরসা করা যায় ওকে। দেখি আলমারিটার এইদিকে কোথায় যে রাখে, এই লাল রঙের ফাইলটা দেখিনি। দেখি তো খামটা কিসের, দেখি খুলে, খামের ভেতরে চিঠি। কি লেখা আছে পড়ি তো একবার। শেষে লেখা আছে, ইতি তোমার অভিষেক। মানে আমি আজ রাতেই ভেলোর যাচ্ছি, মার অবস্থা ভালো না, পার্থর হাত দিয়ে চিঠিটা দিচ্ছে। আমি নিরুপায়, ভুল বুঝো না, আমি তোমার কাছে ফিরে আসব, তারপর বিয়ে করব আমরা, মা ভালো হয়ে যাবে। ভাগ্যিস পার্থর সাথে দেখা হলো, চিঠিটা লিখে দিয়ে দিলাম, তুমি সাবধানে থেকো, এতে এতে তোমার অভিষেক।

0: ঈশিতা, চা দাও। কাল রাত করে বাড়ি ফিরলাম, কোনো কথা বললে না, সকালবেলায় চা দিলে না, কি হলো আবার?
1: আমি ভেলোর যাচ্ছি, আমি জানি অভিষেক ওখানেই আছে।
0: কি বাজে কথা বলছো?
1: বাজে কথা বলছি? এই এই চিঠিটা কে বলছে? বাজে কথা? জোর ঠক, মিথ্যাবাদী, আমার আমার জীবন নষ্ট করে ভালো মানুষ সাজা হচ্ছে?
0: চিঠিটা দাও।
1: দেব না।
0: দাও বলছি, দাও।
1: আমার আমার মুখে সিগারেটের ছেঁকা দিলে চলে যাচ্ছে, মনটা চলে যাচ্ছে। ও বাবা,
0: বুঝতে পারিনি এমনটা হবে। আমি সারিয়ে তুলবো তোমাকে, কিচ্ছু হবে না, ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে। এক্ষুনি ওষুধ আনছি। তুমি বিছানা থেকে উঠবে না, একদম না।
1: এখনই এখান থেকে বেরোতে হবে, পার্থ ঘরে নেই।
0: ঈশিতা, মলম এনেছি, লাগালেই পোড়ার ক্ষত ঠিক হয়ে যাবে।

0: ইশিতা নেই তো? ইশিতা কোথায় গেল? ইশিতা, ইশিতা!
1: হ্যাঁ, প্রাতঃভ্রমণ তো হলো, চলো আমরা সবাই আশ্রমে গিয়ে একটু বসি। বিশ্ব, দেখে আসো তো ওই বটগাছের গোড়ায় এত ভিড় কেন? কিছু একটা গণ্ডগোল হচ্ছে মনে হচ্ছে।
2: গুরুদেব, এক মহিলা অচেতন হয়ে গাছের তলায় পড়ে আছেন, সবাই দেখছে আর আহারে বলে চলে যাচ্ছে।
1: ও তাই? চলো তো গিয়ে দেখি। ওহো, ওনার চোখে মুখে একটু জল দাও তো।
2: গুরুদেব, চোখ খুলেছে।
1: কি হয়েছে মা? এই অবস্থা হলো কি করে তোমার? কোথায় থাকো?
3: পাপ, পাপ গুরুদেব, পাপ। জীবনটা পাপে ভরে গেছে। আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে উপলব্ধি করছি, কাউকে ভালোবাসলে তাকে উপেক্ষা করা উচিত না। চল চল, বড় তেষ্টা, বড় তেষ্টা পাচ্ছে।
1: বিশ্ব,
2: আজ্ঞা করুন গুরুদেব।
1: এক্ষুনি ওনাকে আশ্রমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, ওনার চিকিৎসার প্রয়োজন। মা, এই পাঁচনটা খেয়ে নাও, এক্ষুনি সুস্থ হয়ে যাবে। লক্ষ্মী, এই পাতাগুলো মা জননীর মুখে লেপন করে দাও, পোড়া জায়গাগুলো বেশি করে লেপন করে দাও।
3: জীবন বোঝা হয়ে গেছে বাবা, আমি শান্তির খোঁজে ঘুরে বেড়াচ্ছি, এ পথে ও পথে, কোথাও কোথাও পেলাম না বাবা।
1: জীবন বড় হাসায় মা, অট্টালিকা শান্তির ঘুম দিতে পারে না, ফুটপাতে আরামে ঘুমায় ওরা, নেই চিন্তা নেই লোভ। দেখো, জীবন ওদের কাছে কখনোই বোঝা হয় না। জিৎ, একবার এখানে এসো তো।
4: আজ্ঞা করুন গুরুদেব।
1: মাকে আশ্রমটা একবার ঘুরিয়ে দেখাও, মা মানুষের সেবার জন্য নিজের সুখ ঐশ্বর্য ছেড়ে পরম দয়ালের চরণে ঠাঁই নিতে চান।
4: যথা আজ্ঞা গুরুদেব, চলুন। আরে, লাগেনি তো আপনার?
3: কে? অভি? না, লাগেনি। পায়ের আর দোষ কি, বল নেই যে শরীরে।
4: কার কণ্ঠস্বর শুনলাম? এ তো চেনা, এত দরদ মেশানো কণ্ঠ, এ তো ও ছাড়া আর কারোর হতে পারে না। কিন্তু মুখটা কাপড়ের আঁচলে ঢাকা কেন?
1: জিৎ, কোনো সমস্যা হলো নাকি? চলে এসো।
4: যাই গুরুদেব।
3: আপনি কি এখানেই থাকেন?
4: এক মাস আগে গুরুদেব আমাকে নরক যন্ত্রণা থেকে বাঁচিয়েছেন। জীবনের রং বেরং হয়ে গেছিল, তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম। আসলে জীবনে তখন কোনো লক্ষ্য ছিল না। ভালোভাবে বাঁচতে গেলে জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা খুবই দরকার। সেই থেকেই এখানেই আমার বসবাস।
3: কি হয়েছিল?
4: প্রিয়জনের ছুরির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছিলাম।
3: ও
4: আচ্ছা, আপনি মুখ ঢেকে রাখেন কেন?
3: পোড়া মুখ দেখলে সবাই ভয় পায়, তাই।
4: কি হয়েছিল?
3: আমাকে যে প্রাণ দিয়ে ভালোবাসত তাকে সন্দেহ করেছিলাম, ঈশ্বর তার উচিত সাজা আমাকে দিয়েছে। ঘর বাড়ি সব ছেড়ে পালিয়ে এসেছি আমি। হে পোড়া মুখ, কাউকে কাউকে দেখাবো না।
4: ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন।
3: হ্যাঁ অভি, একদম একদম ঠিক বলেছ।
4: ঈশিতা, তুমি, তোমার এই অবস্থা কি করে হলো?
3: সেই দিন ভোর রাতে তোমার কথা মতন স্টেশনে অপেক্ষা করছিলাম, ভোর চারটের সময়। পাঁচ ঘন্টার পর পার্থ এসে বলল তুমি আসবে না, তোমাকে বিশ্বাস করে আমি

0: খুব ভুল করেছি। এদিকে মা বাবাকে ছেড়ে চলে এসেছি, কি করব বুঝতে পারছিলাম না। পার্থ বিয়ের প্রস্তাব দিল, শর্ত করে মেনে নিলাম পার্থর প্রস্তাব। লোক দেখানো ঘর সংসার করছিলাম। কাল ঝড়ঝড়ের রাত ছিল, পার্থর বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে আলমারিতে একটা ফাইল ঘাঁটতে ঘাঁটতে তোমার লেখা এই চিঠিটা পেলাম। কাল রাতের ঝড়ের হাওয়া আমার জীবন ছাড়খাড় করে দিয়েছিল। আজ ভাবছি কাল রাতে ঝড় উঠেছিল আমাকে মুক্তি দেওয়ার জন্য, পার্থর থেকে মুক্তি, বিবাহিত জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য। আজ আজ আমি সুখী, আমার জীবনে আর কোনো কোনো ক্ষোভ নেই। গুরুদেবের চরণে ঠাই পেয়েছি, তুমি সাথে আছো, আমার জীবন ধন্য।
1: ভালোই হলো, আমরা এই আশ্রমেই থেকে যাব। মানুষের দুঃখ কষ্টের সামনে আমাদের দুঃখ কিছুই নয়, আমাদের আসল পরিচয় গোপন থাকবে, কেউ কোনো দিনও জানতে পারবে না আমাদের ভালোবাসার কথা। চলো, প্রার্থনা শুরু হয়ে গেছে। গুরুদেব ও সব শিষ্যগণ একত্রে সন্ধ্যা প্রার্থনা শুরু করেছেন।
2: শুনলেন মৌ চট্টোপাধ্যায়ের লেখা নাটক মুখোশের আড়ালে।
3: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

0: Places of Jalpaiguri and Alipurduar districts of Sabarimala and West Bengal. Heavy rainfall from 7 to 11 cm very likely to occur at one or two places of Sikkim, Bihar, Orissa, Andaman and Nicobar Islands, Darjeeling, Kalimpong, Kuchbihar, North Dinajpur and South Dinajpur districts of Sabarimala and West Bengal and Bankura and East Burdwan districts of Gangetic, West Bengal. Thunderstorm with gusty wind speed 50 to 60 km per hour and lightning likely to occur at one or two places over Bihar, Jharkhand, Orissa, Andaman and Nicobar Islands and East Burdwan, West Burdwan, Purulia, Bankura, Jharkhand, East Midnapur, West Midnapur and Hooghly districts of Gangetic, West Bengal. Thunderstorm with gusty wind speed and lightning very likely to occur at one or two places over the districts of Sabarimala and West Bengal. Humid conditions very likely to prevail at one or two places over Orissa. Now for forecast for Kolkata neighborhood for the next 48 hours. Rain or thundershower very strong with strong gusty wind speed and maximum and minimum temperature most likely to be around 34 degrees Celsius and 25 degrees Celsius respectively. Weather warning for the fishermen of West Bengal coast. There is a swell surge alert for the coast of West Bengal. Also, there is a weather warning for the fishermen of Andaman and Nicobar coast. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast from 10th of June to 14th of June as there is a squally wind with speed reaching 40 to 50 km per hour, occasionally gusting to 60 km per hour is likely to prevail along the shore. That's all for today. Have a good day.
1: Akashvani Kolkata. পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গতকাল বিকেল 4:28 থেকে 4:31 মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ 56 কিলোমিটার বেগে পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে গেছে বিহারের ভাগলপুরের ওপর দিয়ে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়। কোনো কোনো জায়গায় খুব ভারী থেকে ভারী বৃষ্টিও হয়েছে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায় এবং দু একটি জায়গায় ভারী বৃষ্টিও হয়েছে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের বেশিরভাগ জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় এবং উড়িষ্যা, ঝাড়খণ্ড ও বিহারের দু একটি জায়গায়। দমকা বাতাস বয়ে গেছে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার ওপর দিয়ে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিহারের দেহেরিতে 42.6 ডিগ্রি সেলসিয়াস এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে 28.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে সালার 2 সেন্টিমিটার, লাভপুর 1 সেন্টিমিটার, ওয়াশবাড়ি চা বাগান 11 সেন্টিমিটার, লিশ রিভার চা বাগান 13 সেন্টিমিটার, ফাগু চা বাগান 12 সেন্টিমিটার, কুচবিহার 4 সেন্টিমিটার, মায়াবন্দর 11 সেন্টিমিটার, লং আইল্যান্ড 7 সেন্টিমিটার, পোর্ট ব্লেয়ার 2 সেন্টিমিটার, হাটবে 1 সেন্টিমিটার, সম্বলপুর 1 সেন্টিমিটার, মদনপুর, রামপুর 1 সেন্টিমিটার। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলার বেশিরভাগ জায়গায় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমের বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির অধিকাংশ জায়গায়। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কোথাও কোথাও। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে সতর্কবার্তায় জানানো হয়েছে যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম, বিহার, উড়িষ্যা, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার

একটি জায়গায় এবং বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার দু একটি জায়গার উপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির দু একটি জায়গার উপর দিয়ে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গার উপর দিয়ে। গরম এবং আর্দ্র আবহাওয়া থাকবে উড়িষ্যার দু একটি জায়গায়। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ এবং আগামীকাল বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেই সঙ্গে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে আজ এবং আগামীকাল 34 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে তেমন কোনো সতর্কবার্তা না থাকলেও আগামীকাল পর্যন্ত সমুদ্রে নৌকা ভাসানোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে আজ থেকে আগামী 14 জুন পর্যন্ত ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বেড়ে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে পারে উপকূলের ওপরে। সেই জন্যে ওই অঞ্চলে আজ থেকে 14 তারিখ পর্যন্ত নৌকা ভাসানোর ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। জানিয়ে দিই এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 2:30 আধুনিক গান, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার, 5:30 বিদ্যার্থীদের জন্য, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, আর রাত 8টায় নানা রঙের গান, 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ বাজির শোনাবেন শিল্পী অনিকেত চক্রবর্তী, 9:30 অনুরোধের আসর, 10:30 দোতারায় লোকসঙ্গীতের সুর শিল্পী সুবল দত্ত, 10:50 আধুনিক গান শুনবেন সঞ্জীব ঘোষের কণ্ঠে, রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা শিল্পী আশিস কুমার দাস, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 দ্বিজেন্দ্র গীতি শিল্পী সৃজিতা সেন, 6:10 হিন্দি কথিকা, 7:10 আধুনিক গান শিল্পী সঞ্জীব ঘোষ, 7:30 দর্পণ, 8:15 হরাইজন ইংরেজি সাপ্তাহিক পত্রিকা, 9:16 স্পটলাইট, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে। শুরু হচ্ছে আধুনিক গান। প্রথমেই শিল্পী উৎপলা সেন।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন আধুনিক গান। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:59 হয়ে 58 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:11। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় শুভজিৎ সরকার।

0: একটু নজরে।
1: আগামীকাল থেকে শুরু ফিফা বিশ্বকাপ 2026। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ভারত এ দল 8 রানে হারাল শ্রীলঙ্কা এ দলকে। প্রীতি ফুটবলে ভারত তাজিকিস্তান ম্যাচ 1-1 ড্র। বাংলাদেশ প্রথম একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল 86 রানে। নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। জ্যৈষ্ঠের বিকেলে মাঝে মধ্যেই আষাঢ় মেঘের ঘন ঘটা, তাপদগ্ধ দিনের শেষে একটু যেন শীতলতার পরশ। তবে খেলার দুনিয়া সবসময় উজ্জ্বল হয়ে থাকে খেলোয়াড়ের কীর্তি ও কৃতিত্বের আলোতে, আর আগামী কয়েকটি দিন তো আমাদের চোখ থাকবে সেই কীর্তি ও কৃতিত্বের দিকে, যখন বল গড়াবে 23তম বিশ্বকাপ ফুটবলের। আমাদের ক্রীড়াঙ্গন অনুষ্ঠানেও থাকবে তার আলোচনা, বিশ্লেষণ আর পরিসংখ্যানের বৃত্তান্ত। কেমন লাগছে আমাদের ক্রীড়াঙ্গন অনুষ্ঠান অবশ্যই ইমেল করে আমাদের জানাবেন। আমাদের ইমেল আইডি aircolkatasports@gmail.com। আসুন যাওয়া যাক আতস কাঁচের তলায়।
0: আতস কাঁচের তলায় ফুটবলের মহাযজ্ঞ।
1: ফুটবলের মহাযজ্ঞ, ফুটবল বিশ্বকাপের 23তম সংস্করণ ফিফা বিশ্বকাপ 2026 এবার একেবারে দোরগোড়ায়। ফুটবল বিশ্বকাপের 23তম সংস্করণ ফিফা বিশ্বকাপ 2026 এবার একেবারে দোরগোড়ায়। আর মাত্র একদিন পরেই শুরু হবে বিশ্ব ক্রীড়া মঞ্চের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া অনুষ্ঠান বিশ্বকাপ ফুটবল। ধারে ভারে এবারের বিশ্বকাপ সবচেয়ে বৃহৎ, অনেক

0: কিছুই এবার প্রথম। 48টি দল, 104টি ম্যাচ, 39 দিন, 16টি মাঠ এবং 3টি আয়োজক দেশ, সব বিষয়ই গত বিশ্বকাপগুলিকে টেক্কা দিয়েছে 2026 বিশ্বকাপ ফুটবল। ১৯৯৮ থেকে ২০২২ প্রতিটি বিশ্বকাপেই 64টি ম্যাচ খেলা হয়েছে। এবার শুধুমাত্র প্রথম নকআউট পর্ব অর্থাৎ রাউন্ড আপ 32-তে পৌঁছতে 72টি ম্যাচ খেলতে হবে, 32 দলের পুরো বিশ্বকাপের থেকে, যা 8টি ম্যাচ বেশি। 48টি দলকে মোট 12টি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতি গ্রুপে 4টি করে দল, প্রতি গ্রুপের প্রথম দুটি দল এবং সেরা 8টি তৃতীয় স্থানাধিকারী দলকে নিয়ে হবে রাউন্ড অফ 32-র লড়াই। এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলকে 7-এর পরিবর্তে 8টি ম্যাচ খেলতে হবে। মোট 1248 জন ফুটবলার এবারের বিশ্বকাপে বিভিন্ন দলে আছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা তিনটি দেশে এবারের 23তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। প্রথমবার বিশ্বকাপে অংশ নিতে চলেছে 891 জন ফুটবলার। তবে বন্ধুরা, আতসকাঁচের তলায় আমরা বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলবো, তবে আজ তো বুধবার, আর বুধবার মানেই আমাদের গুগলির আসর।
1: স্পোর্টস উইথ গুগলি।
0: তাই বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলতে বলতেই আমরা কিন্তু গুগলির প্রশ্নগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দেব এবং শ্রোতারা চলে আসবেন টেলিফোনে 2213-1342-তে তাদের উত্তর নিয়ে। আমাদের আজকের গুগলির প্রথম প্রশ্ন, 1930 প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে, 1930 প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে, উরুগুয়ে মোট কবার বিশ্বকাপ ফুটবল জয়ী হয়েছে। আজকের গুগলির প্রথম প্রশ্ন, উরুগুয়ে মোট কবার বিশ্বকাপ ফুটবল জয়ী হয়েছে। টুটু 1313-1342-তে মনে হচ্ছে আমাদের প্রথম শ্রোতা বন্ধু চলে এসেছেন।
2: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি বরুণ চক্রবর্তী বাগুইহাটি থেকে বলছি।
0: বরুণ চক্রবর্তী বাগুইহাটি, বলুন।
2: উরুগুয়ে মোট দুবার বিশ্বকাপ জিতেছে, 1930 সালে এবং 1950 সালে।
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ বরুণ বাবু, ধন্যবাদ। উরুগুয়ে দুবার বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের প্রথম প্রশ্ন ছিল, উরুগুয়ে মোট কবার বিশ্বকাপ ফুটবল জয়ী হয়েছে? 1930 এবং 1950 দুবার উরুগুয়ে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। এবার চলে যাব আমাদের গুগলির তৃতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন। 2022 কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির আর্জেন্টিনা, অর্থাৎ গত বিশ্বকাপে 2022 কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির আর্জেন্টিনা। এবার টানা দ্বিতীয়বার তাদের সামনে বিশ্বকাপ জয়ের হাতছানি, এবার আর্জেন্টিনার সামনে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি। এর আগে মাত্র দুটি দেশ পরপর দুবার বিশ্বকাপ জিতেছে, এর আগে মাত্র দুটি দেশ পরপর দুবার বিশ্বকাপ জিতেছে, কোন দুটি দেশ? গুগলির দ্বিতীয় প্রশ্ন। এবার উয়েফা থেকে 35টি, ওএফসি থেকে 1টি, কনমেবল থেকে 8টি, কনকাকাফ থেকে 7টি, ক্যাপ থেকে 6টি এবং এএফসি থেকে 14টি দল এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে। এই নিয়ে মোট 48টি দল এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। গ্রুপ এতে রয়েছে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র। গ্রুপ বিতে রয়েছে কানাডা, বসনিয়া হার্জেগোভিনা, কাতার, সুইজারল্যান্ড। গ্রুপ সিতে ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি। গ্রুপ ডিতে মার্কিন যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক। গ্রুপ ইতে জার্মানি, প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া কোরাসাও, আইভারি কোস্ট, ইকুয়েডর। গ্রুপ এফ এ নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, টিউনেশিয়া।

0: শ্রোতাবন্ধুর সঙ্গে কথা বলি। টেলিফোনে রয়েছেন গুগলির দ্বিতীয় প্রশ্নের উত্তর নিয়ে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি সাধন লাল বলছি, পূর্ব বর্ধমানে বলছি থেকে।
0: সাধন বাবু বলুন।
1: ওটা হচ্ছে 58 সাল আর 62 সালে ড্রাইভিং।
0: হ্যাঁ,
1: আর হচ্ছে আর ইতালি দুবার পেয়েছে।
0: আচ্ছা, ইতালি দুবার পেয়েছে, ব্রাজিল দুবার পেয়েছে।

0: 1958 এবং 1962। বিশ্বকাপ মাত্র দুটি দেশ পরপর দুবার জিতেছে, সেই দুটি দেশ ইতালি এবং ব্রাজিল। এবার আর্জেন্টিনার সামনে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি। চলে আসি আমাদের গুগলির আজকের তৃতীয় প্রশ্নে। 2018 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরের বিশ্বকাপ কাতার, 2022 রানার্স হয় ফ্রান্স। মনে আছে আপনাদের নিশ্চয়ই যে 2018 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স, কিন্তু পরের বিশ্বকাপ অর্থাৎ গত বিশ্বকাপ 2022 রানার্স হয় ফ্রান্স। এর আগে আরও দুটি দেশ যারা আগেরবারে চ্যাম্পিয়ন হয়ে পরের বিশ্বকাপে রানার্স হয়েছিল। ফ্রান্সের আগে আরও দুটি দেশ যারা আগেরবার চ্যাম্পিয়ন হয়ে পরের বিশ্বকাপে রানার্স হয়েছিল। গুগলের তৃতীয় প্রশ্ন, কোন দুটি দেশ আগেরবার চ্যাম্পিয়ন হয়ে পরের বিশ্বকাপে রানার্স হয়েছিল? আপনারা আপনাদের উত্তর নিয়ে চলে আসবেন 2213-1342-2213-1342-তে। গ্রুপ বিন্যাসের কথা বলছিলাম। গ্রুপ জিতে রয়েছে বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড। গ্রুপ এইচে রয়েছে স্পেন, প্রথমবার সুযোগ নেওয়া কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে। গ্রুপ আইতে রয়েছে ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে। গ্রুপ জিতে আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রেলিয়া, জর্ডান, যারা প্রথমবার এবার বিশ্বকাপ খেলবে। গ্রুপ কেতে রয়েছে পর্তুগাল, কঙ্গো এবং প্রথমবার সুযোগ পাওয়া উজবেকিস্তান ও কলম্বিয়া। গ্রুপ এলে রয়েছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা। আগামীকাল 11 জুন মেক্সিকো সিটিতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়েই শুরু হবে 2026 ফিফা বিশ্বকাপ। আর ওদিকে মনে হচ্ছে আমাদের শ্রোতাবন্ধু চলে এসেছেন আজকের গুগলির তৃতীয় প্রশ্নের উত্তর নিয়ে। দেখা যাক, কথা বলি। হ্যালো,
1: হ্যাঁ বলছি, ক্রীড়াঙ্গনে গুগলি কোশ্চেনের একটা হবে ফিফা ওয়ার্ল্ড কাপের আগে আর্জেন্টিনা এবং ব্রাজিল রানার্স আপ এবং চ্যাম্পিয়ন হয়েছিল।
0: হ্যাঁ, আগেরবার চ্যাম্পিয়ন হয়ে পরের বার রানার্স হয়েছে, তাই তো বলছেন? আপনি কে বলছেন? হ্যালো,
1: আমি সোহেল রানা বলছি, নদিয়া থেকে।
0: নদিয়া থেকে সোহেল রানা। হ্যাঁ, আর্জেন্টিনা 1986 চ্যাম্পিয়ন হয়েছিল, 1990 রানার্স হয়, আর ব্রাজিল 1994 চ্যাম্পিয়ন হয়, 1998 পরের বিশ্বকাপে রানার্স হয়। আপনার উত্তর একদম সঠিক। আজকের গুগলিতে ফুটবল বিশ্বকাপ নিয়েই আমাদের প্রশ্ন, আর সেই প্রশ্নের এখনো পর্যন্ত কিন্তু সঠিক উত্তর আমরা পাচ্ছি। এবারে আমাদের চতুর্থ প্রশ্ন আজকের গুগলির। এবার 2026 বিশ্বকাপের আগে পর্যন্ত একটু মন দিয়ে প্রশ্নটি শুনবেন। এবার অর্থাৎ 2026 বিশ্বকাপের আগে পর্যন্ত ভারতীয় বংশোদ্ভূত মাত্র দুজন খেলোয়াড় ফিফা বিশ্বকাপে খেলেছেন। ভারতীয় বংশোদ্ভূত মাত্র দুজন খেলোয়াড় ফিফা বিশ্বকাপে খেলেছেন, একজন নেদারল্যান্ডসের অ্যারন উইন্টার, আরেকজন ফ্রান্সের বিকাশ ধোরাসু। এবারের বিশ্বকাপে পাঁচজন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার অন্তর্ভুক্ত হয়েছেন। এবারের বিশ্বকাপে পাঁচজন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার অন্তর্ভুক্ত হয়েছেন, তারা কে কে, এই নামগুলি আমাদের জানাতে হবে। পাঁচজন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার এবারের বিশ্বকাপে বিভিন্ন দলে অন্তর্ভুক্ত হয়েছেন, তারা কে কে? একটু আগে বলছিলাম যে আগামীকাল 11 জুন মেক্সিকো সিটিতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়েই শুরু হয়ে যাবে 2026 ফিফা বিশ্বকাপ। ব্রাজিলের প্রথম ম্যাচ 13 জুন মরক্কোর বিরুদ্ধে ইস্ট রাদারফোর্ডে। জার্মানির প্রথম ম্যাচ 14 জুন কুরাসাওয়ের বিরুদ্ধে হিউস্টনে। ওই দিন আর্লিংটনে নেদারল্যান্ডস প্রথমবার মাঠে নামবে বিশ্বকাপে জাপানের বিরুদ্ধে। 15 জুন বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচ কেপ ওয়ার্ডের

0: বিরুদ্ধে আটলান্টায়। ওই দিন সিয়াটেলে বেলজিয়ামের প্রথম ম্যাচ মিশরের বিরুদ্ধে। গতবারের রানার্স ফ্রান্স প্রথম ম্যাচে খেলবে সেনেগালের বিরুদ্ধে 16 জুন ইস্ট রাদারফোর্ডে। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামবে 17 জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিরুদ্ধে। হিউস্টনে ওই দিন পর্তুগালের প্রথম ম্যাচ কঙ্গোর বিরুদ্ধে। আর্লিংটনে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচ খেলবে 17 জুন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। আগামীকাল বিশ্বকাপের প্রথম ম্যাচ মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের পরিচালনা করবেন ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাইও। দুই সহযোগী রেফারিও কিন্তু ব্রাজিলের, ব্রুনো পিরেস ও ব্রুনো বসচেলিয়া। এবারের বিশ্বকাপে 52 জন রেফারি এবং 88 জন সহযোগী রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন ম্যাচ পরিচালনার জন্য। আমাদের গুগলির চতুর্থ প্রশ্নটি আরেকবার বলে দিই। এবার 2026 বিশ্বকাপের আগে পর্যন্ত ভারতীয় বংশোদ্ভূত মাত্র 2 জন খেলোয়াড় ফিফা বিশ্বকাপে খেলেছেন, একজন নেদারল্যান্ডসের অ্যারন উইন্টার এবং অন্যজন ফ্রান্সের বিকাশ দোরাসু। এবারের বিশ্বকাপে 5 জন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার অন্তর্ভুক্ত হয়েছেন বিভিন্ন দলে, তারা কে কে তাদের নাম জানাতে হবে। মনে হচ্ছে আমাদের এক শ্রোতাবন্ধু টেলিফোনে অপেক্ষা করছেন তার উত্তর নিয়ে। হ্যালো,
1: নমস্কার দাদা।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি সুব্রত মাল বলছি, গঙ্গাধরপুর ধামতলা হাওড়া থেকে।
0: বলুন সুব্রত বাবু, বলুন।
1: দাদা আমি 4টা উত্তর দিতে পারবো।
0: 4 জন?
1: হ্যাঁ, 4 জনকার নাম বলতে পারবো।
0: ও আচ্ছা, বলুন।
1: তাহসিন মোহাম্মদ জামশিদ, উনি কাতারে খেলছেন। আর হরদীপ সিং হচ্ছে নিউজিল্যান্ড। আর নিশান ভিলুপেল্লাই হচ্ছে অস্ট্রেলিয়া। আর শ্যামল মুত্তস্বামী হচ্ছে কঙ্গো।
0: ও বেশ, আমি 5 জনের পঞ্চমজনের নামটা বলি। হাইতিতে খেলছেন ডাকেন্স নাজো। ডাকেন্স নাজো তিনি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার। এই নিয়ে 5 জন ফুটবলার এবারের বিশ্বকাপে খেলছেন। ধন্যবাদ সুব্রতবাবু, ধন্যবাদ। হ্যাঁ, এবারের 2026 বিশ্বকাপে 5 জন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারকে আমরা দেখতে পাব মাঠে। তারা হলেন কাতারের হয়ে তাহসিন মোহাম্মদ জামশিদ, অস্ট্রেলিয়ার হয়ে নিশান ভেলুপিল্লাই, কঙ্গোর হয়ে স্যামুয়েল মুতুস্বামী, হাইতির হয়ে ডাকেন্স নাজো এবং নিউজিল্যান্ডের হয়ে সরপ্রীত সিং।

গতকাল প্রস্তুতি ম্যাচ হয়ে গেল এবারের বিশ্বকাপে। আর্জেন্টিনা এবং আইসল্যান্ড মুখোমুখি হয়েছিল সেই প্রস্তুতি ম্যাচে। গতকাল আর্জেন্টিনা 3-0 গোলে হারালো আইসল্যান্ডকে। চোট কাটিয়ে মাঠে ফেরার কয়েক মিনিটের মধ্যেই গোল পেলেন লিওনেল মেসি। আলবামার আউবার্নে শেষ প্রস্তুতি ম্যাচে প্রথমে মাঠে নামেননি, কিন্তু 8-বারের ব্যালেন্ডিয়ের জয়ী মেসি। 88,000 দর্শকের সামনে এই ম্যাচে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি পরীক্ষামূলক দল নামিয়েছিলেন প্রথমে। মেসি ছাড়াও মাঠের বাইরে ছিলেন জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্ডেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। প্রথমার্ধের শুরুর দিকে ভ্যালেন্টিন বর্কো গোল করেন। শেষ 15 মিনিটের সময় মাঠে নামেন মেসি, দলের হয়ে দ্বিতীয় এবং নিজের 117তম আন্তর্জাতিক গোলটি করলেন মেসি। আর্জেন্টিনার তৃতীয় গোলটির ক্ষেত্রেও তার অবদান রয়েছে। মেসির পাস থেকে রড্রিগো ডি পল স্কোয়ার পাস দেন থিয়াগো আলমাদাকে, তিনি গোল করতে ভুল করেননি। ইতিমধ্যে আমাদের গুগলির 4টি প্রশ্ন হয়ে গেছে, এবারের পঞ্চম প্রশ্নে আমরা চলে যাব। পঞ্চম প্রশ্নটি শ্রোতা বন্ধুদের জন্য, এবারের বিশ্বকাপে খেলবেন এমন 3 জন ফুটবলার যারা সর্বাধিক সংখ্যক 6 বার বিশ্বকাপে খেলবেন। এবারের বিশ্বকাপে খেলবেন এমন 3 জন ফুটবলার যারা সর্বাধিক সংখ্যক 6 বার বিশ্বকাপে খেলবেন, তারা কে কে? এই প্রশ্নের উত্তর নিয়ে চলে আসুন 2213-1342 2213-1342-তে।

0: শেষ প্রস্তুতি ম্যাচে স্পেন 3-1 গোলে হারালো পেরুকে। অন্যদিকে ব্রাজিলিয়ান তারকা নেইমার ভালোভাবেই পেশি চোট থেকে সুস্থ হয়ে উঠেছেন বলে জানা যাচ্ছে। টেলিফোনে আমাদের সঙ্গে কোন বন্ধু অপেক্ষা করছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: বরুণ চক্রবর্তী বলছি, বাগুয়াটি থেকে।
0: ও আচ্ছা বরুণ বাবু, হ্যাঁ আপনি আরেকবার ফোন করেছেন।
1: হ্যাঁ বলছি, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আর্জেন্টিনার লিওনেল মেসি আর মেক্সিকোর গোলকিপার গিলেরমো
0: ওচোয়া
1: তিনজনেই ষষ্ঠবার ওয়ার্ল্ড কাপ খেলছেন।
0: ঠিক ঠিক, একদম সঠিক। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আর্জেন্টিনার লিওনেল মেসি এবং মেক্সিকোর গোলকিপার গিলেরমো ওচোয়া, তারা এই নিয়ে ছবার বিশ্বকাপ ফুটবল খেলবেন। আমরা ছিলাম আতশকাঁচের তলায়, যেখানে ছিল ফুটবলের মহাযজ্ঞ। আর এবারে চলে যাব আমাদের পরবর্তী কিছু খবরাখবর আপনাদের দেব, এবং তার সঙ্গেই গুগলির পরবর্তী প্রশ্নগুলি আপনাদের জন্য থাকবে। বিশ্বকাপ ফুটবলের সঙ্গেই আরও একটি বিশ্বকাপ কিন্তু শুরু হচ্ছে, মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ। এবার গুগলির প্রশ্ন, ষষ্ঠ প্রশ্ন সেই মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে কোথায় অনুষ্ঠিত হচ্ছে এবারের মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ? গুগলির ষষ্ঠ প্রশ্ন আজকে, কোথায় অনুষ্ঠিত হচ্ছে এবারের মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ? টু টু ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর টু অর্থাৎ 2213134২ আপনারা চলে আসুন। ডাম্বুলাতে ত্রিদেশীয় একদিবসীয় সিরিজের প্রথম ম্যাচে গতকাল ভারতীয় এ দল 8 রানে হারিয়ে দিল শ্রীলঙ্কা এ দলকে। প্রথম ব্যাট করে ভারত এ দল 50 ওভারে 6 উইকেটে 277 রান করে। ঋতুরাজ গায়কোয়াড় 101, তিলক ভার্মা 60 রান করেন। দুজনে চতুর্থ উইকেটে 150 রান যোগ করেন। বৈভব সূর্যবংশী 14 রান করে আউট হন। রান তাড়া করে ব্যাট করতে গিয়ে শ্রীলঙ্কা 48.5 ওভারে 269 রানে অল আউট হয়। অধিনায়ক সাহান আর চচিতো 72 বলে 74 রান করেন, কিন্তু 10 বলের মধ্যে 4 উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ম্যাচ থেকে হারিয়ে যায়। ভারতের দুই স্পিনার আয়ুষ বাদোনি 46 রানে 2টি এবং অনুকূল রায় 49 রানে 2টি উইকেট নেন। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে বন্ধু। হ্যালো, হ্যাঁ ওনার সঙ্গে, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

0: আমাদের গুগলির ষষ্ঠ প্রশ্ন ছিল যে বিশ্বকাপ ফুটবলের সঙ্গেই আরও একটি বিশ্বকাপ কিন্তু শুরু হচ্ছে, মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ। কোথায় অনুষ্ঠিত হচ্ছে এবারের মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ? আপনারা চলে আসুন আপনাদের উত্তর নিয়ে। শেষ মুহূর্তে গোল হজম করে ভারত এক এক গোলে খেলা শেষ করল তাজিকিস্তানের বিরুদ্ধে। র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের প্রথমার্ধে 23 মিনিটে ভারতকে এগিয়ে দেন বিক্রম প্রতাপ সিং, কিন্তু ম্যাচ শেষের 7 মিনিট আগে ভারতীয় রক্ষণভাগের ভুলে পেনাল্টি পায় তাজিকিস্তান। সেরিদ্দিন বোবোয়েভ পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: রিজার্ভ থেকে রবীন মান্না বলছি।
0: বলুন রবীনবাবু।
1: ইংল্যান্ড,
0: ইংল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে, ঠিক, একেবারে সঠিক উত্তর। 10ম আইসিসি মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ এবার অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডে। ধন্যবাদ। মহিলা টি টোয়েন্টি

0: বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড কোন দেশ সবচেয়ে বেশিবার টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে? আমাদের গুগলির এবারের প্রশ্ন, মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড, কোন দেশ সবচেয়ে বেশিবার মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে? আপনার উত্তর নিয়ে চলে আসুন 2213-1342-তে। খেলার দুনিয়ার কিছু খবরাখবর আপনাদের দিচ্ছি। বৃষ্টিবিঘ্নিত প্রথম একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ কিন্তু হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। ঢাকায় আয়োজিত হয়েছিল এই ম্যাচ। বাংলাদেশের 8 উইকেটে 284 রানের জবাবে অস্ট্রেলিয়া 9 উইকেটে 191 রান করে। ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ 86 রানে ম্যাচ জিতে সিরিজে 1-0 এগিয়ে গেল। টেলিফোনে আমাদের বন্ধু নিশ্চয়ই গুগলির উত্তর নিয়ে চলে এসেছেন। হ্যাঁ বলুন, কে বলছেন? ইংল্যান্ডে। মানে এটা প্রথম প্রশ্ন ছিল, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ এবার অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডে, কিন্তু দ্বিতীয় পরের প্রশ্ন যেটা দিয়েছিলাম সেটার বোধহয় আপনি শোনেননি। সবচেয়ে বেশিবার টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? সবচেয়ে বেশিবার টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড, আর কোন দেশ সবচেয়ে বেশিবার টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে? গুগলির আমাদের সপ্তম এবং এটি সম্ভবত আজকের গুগলির শেষ প্রশ্ন। দেখা যাক আমাদের কোনো শ্রোতাবন্ধু সঠিক উত্তর নিয়ে আসতে পারেন কি না। বলতে বলতে মনে হচ্ছে চলে এসেছেন। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন।
1: আমি জাঙ্গিপাড়া লক্ষণপুর থেকে বাপ্পাদিত্য বাড়ি বলছি।
0: হ্যাঁ বলুন বাপ্পাদিত্য বাবু।
1: ওটা উত্তর হবে অস্ট্রেলিয়া।
0: কবার জিতেছে?
1: ছবার।
0: ঠিক, একদম সঠিক উত্তর, ধন্যবাদ। অস্ট্রেলিয়া 6 বার। সবচেয়ে বেশিবার মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া, 6 বার। বন্ধুরা, গুগলি বেশ জমজমাট ছিল এবং প্রায় কেন অধিকাংশ শ্রোতাবন্ধুই কিন্তু সঠিক উত্তর নিয়ে চলে এসেছিলেন আজকের গুগলিতে। আজ ক্রীড়াঙ্গন এ পর্যন্তই, আবার আগামীকাল কানপাথুন ক্রীড়াঙ্গনের আসরে। নমস্কার।

0: শুনছিলেন ক্রীড়াঙ্গন, এতক্ষণ সঙ্গে ছিলেন শুভজিৎ সরকার, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiion.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।

0: ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য। আজকে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান একটু অন্যরকম ভাবে সাজানো। আজকে আমাদের সঙ্গে রয়েছে কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পশ্চিমবঙ্গের মধ্যে নবম স্থান প্রাপ্ত সাগর মণ্ডল। সাগর, তোমাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। আর সাগরের সঙ্গে সাগরের মা রয়েছে, আপনার নাম বলুন।
2: আমার নাম সুষমা মণ্ডল।
1: আচ্ছা, কেমন লাগছে ছেলে যে এই যে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ছেলে নবম হয়েছে, এটা আপনার কেমন লাগছে?
2: এটা শুনে ভালোই লাগছে।
1: আর কিভাবে তোমার আত্মীয় স্বজন বলো বা বন্ধু বান্ধব বলো, সবাই কিভাবে তোমার সঙ্গে সেলিব্রেট করলো বিষয়টা?
3: সবাই তো খুশি, গ্রামে থাকি বা এই গ্রামের মধ্যে থেকে রাজ্যের মধ্যে যে নবম হয়েছি, আমি নিজে, বাড়ির লোকজন, নিজের আত্মীয় স্বজনের পাশাপাশি গ্রামের মানুষজনও খুবই খুশি, খুবই আনন্দিত।
1: তুমি আশা করেছিলে যে এরকম একটা র‍্যাঙ্ক হবে?
3: আশা করেছিলাম যে 500-এর মধ্যে তো পরীক্ষা, 480-এর উপরে নাম্বার পাবো।
1: আচ্ছা,
3: এবার র‍্যাঙ্ক কি হবে এটা তো ডাইরেক্ট বলা যায় না, তবে র‍্যাঙ্ক করতে পেরে খুব ভালোই লাগছে।
1: বাহ,
3: রেজাল্ট ভালো হবে এটা আগাগোড়াই আমার
1: এটা তুমি জানতে। আপনি আশা করেছিলেন ছেলের উপর সেই বিশ্বাস ছিল?
2: না, ছেলের উপর মানে ভালো রেজাল্ট করে এটা বিশ্বাস আছে, মানে রাজ্যের মধ্যে যে রান করবে এটা মানে
1: ভাবতে পারেননি। আচ্ছা, কিভাবে তুমি নিজেকে তৈরি করেছো? ধরো তুমি কতক্ষণ পড়তে বা তোমার স্কুল থেকে কতটা সাহায্য পেয়েছো বা প্রাইভেট টিউশন নিয়েছো কিনা, এই তৈরি হওয়াটার কথা জিজ্ঞাসা করছি।
3: তৈরি হওয়ার কথা বলতে আমাকে নিজে যেমন পড়াশোনাটাও করতে হয়েছে, তেমন নিজে রান্না করেও খেতে হয়েছে।
1: আচ্ছা,
3: কেননা আমার মা বাবা আমাদের শান্তিপুরে বাড়ি, মানে শান্তিপুর কালনা ঘাট, কালনা ফেরিঘাটের পাশেই।
1: আচ্ছা,
3: শান্তিপুরে তাঁতের শাড়ি খুব বিখ্যাত।
1: হ্যাঁ,
3: কিন্তু লকডাউনের পর থেকে ওই মানে স্থানীয় যে কুঠির শিল্প আছে সেগুলো ধ্বংস হতে শুরু করে, তার মধ্যে তাঁতের শাড়িটাও ব্যতিক্রম নয়। এবার তাঁতের শাড়ি সত্যি আমার মা বাবা যুক্ত কর্মসূত্রে, এবার তাঁতের বাজারটা যখন নষ্ট হয়ে যায়, যখন আমার মা বাবা আস্তে আস্তে কাজ কমতে থাকে এবং আমি যখন মাধ্যমিক দিই তখন ওটা কাজটা চলেই যায় একদম।
1: আচ্ছা,
3: সেক্ষেত্রে আমার মা বাবাকে দুই দিদির বিয়ে হয়ে গেছে, বিয়ের যখন মাধ্যমিক দিন তখনই দিদির বিয়ে হয়, বিয়ের খরচ, তারপরে সংসার চালানো, এই খরচের জন্য মা বাবাকে গুজরাটে চলে যেতে হয়।
1: আচ্ছা,
3: মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে এখানে থাকলে কাজ পাবে না, ফলে পড়াশোনার খরচ চালানো যাবে না। আবার যদি গুজরাটে চলে যাই তাহলে পড়াশোনার জন্য মা বাবাকে পাশে পাবো না, দুটোর মধ্যে একটাকে আমাকে চুজ করতে হবে। সেক্ষেত্রে আমি এটাই চুজ করি, একটা রিস্ক কি বলা যেতে পারে, আমি এই দুটো বছর নিজে রান্না করে খেয়ে পড়াশোনা করেছি। আমার বাড়ি নদিয়া
1: ডিস্ট্রিক্ট,
3: আর স্কুল কিন্তু পূর্ব বর্ধমান কালনার মধ্যে। আমি ঘাট পার হয়ে স্কুলে যেতাম সাইকেল নিয়ে।
1: আচ্ছা,
3: আবার ঘাট পার হয়ে আসতাম, আবার পড়তেই প্রাইভেট পড়তে যেতাম শান্তিপুরে, শহরের দিকে, বাড়ি একদম মানে মিডিলে, গ্রামের দিকে, গঙ্গার ধারে আর কি। এখানে বন্যা হলে ওখানে সব জলমগ্ন হয়ে যায়, এমন একটা গ্রামাঞ্চলে বাড়ি।
1: আচ্ছা আচ্ছা,
3: সেক্ষেত্রে আমি পুরো মিডিলে থাকতাম এবং পড়তে যাওয়ার ক্ষেত্রে 8-9 কিমি সাইকেল চালিয়ে যেতে হতো, আবার আসতে হতো। আবার তো নিজের রান্না করে খাওয়া, নিজে থেকে কি জামা কাপড় কাচা, বাজার করা, মানে বাড়িতে পুরো আমি একাই, ওই বাড়ির মধ্যে আমি একাই থাকতাম।
1: সাধারণত যে ছেলে মেয়েরা বাইরে পড়াশুনো করতে যায় তারা উচ্চ মাধ্যমিকের পরের থেকে এই ব্যাপারগুলো করতে থাকে, কিন্তু তুমি আগে থেকে এটা শুরু করে দিয়েছো।
3: প্রবলেমগুলো আমি নিজে ফেস,
1: তুমি তার আগে থেকে রান্না করতে পারতে?
3: মানে তার আগে পারতাম না, মা বাবা বাইরে যাওয়ার পরই
1: নিজে নিজেই শিখেছো? নিজে নিজে। বাহ, সব রকম রান্না করতে পারো?
3: হ্যাঁ, সব রকম বাঙালি মাছ মাংস সবজি ডাল সব রকম বাঙালি খাবার সবই করতে পারি।
1: বাহ, এ তো দারুণ ছেলে, একেবারে সর্বগুণ সম্পন্ন। তাহলে তুমি রান্নাটা কখন করতে?
3: আমি রাত জেগে পড়তাম না, আমার দিনটা শুরু হতো ভোরবেলা সকাল 5টার মধ্যে ঘুম থেকে উঠে আমি আগে দৌড়াতাম, শরীর চর্চা করে আমার দিনটা শুরু হতো।
1: আরে বাহ,
3: তারপরে যদি পড়া থাকতো বাড়িতে যেসব শুকনো কিছু খাবার থাকলে খেয়ে পড়তে যেতাম, এসে রান্না করে আবার স্কুলে যেতাম। আর যেদিনকে 2-3 জায়গায় পড়া প্লাস স্কুল আছে সেদিকে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যেত। সেক্ষেত্রে সেদিন কোনোদিন আলু সেদ্ধ ভাত খেয়েছি, আবার বাইরে থেকে খাবার কিনে খেয়েছি, মানে রাতের বেলাটা প্রত্যেক দিনই খাবার কিনে খেতাম বাইরে থেকে। আবার যেদিনকে টাইম থাকতো না সেদিনকে দুপুর বেলাতেও বাইরের খাবারই খেতাম।
1: আচ্ছা, এই স্ট্রাগলটা সার্থক, তাই তো?
3: সার্থক।
1: তুমি যে রিস্ক নিয়েছো যে বাবা মা থাক, আপনারা এখনো গুজরাটেই আছেন?
2: আমরা গুজরাটেই মানে আছি, তারপরে ছেলে রেজাল্ট পার হওয়ার তো দেরি ছিল। এবার ও বলছে

0: আমার তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেল, তাহলে আমি এখন ফালতু বসে থাকবো না, এখন তোমাদের কাছে চলে যাব।
1: আচ্ছা,
0: ছেলেও আমাদের কাছে চলে গিয়েছিল।
1: আচ্ছা, তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
2: আইএস হবো।
1: আইএস হবে? তার আগে জেনে নি তোমার কি কি বিষয় ছিল।
2: আমার বাংলা ইংলিশ তো কম্পালসারি।
1: হ্যাঁ,
2: এর সাথে ছিল হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স আর ইকোনমিক্স।
1: আচ্ছা, ইতিহাস জানতে তোমার ভালো লাগে, তাই তো? জিওগ্রাফিও তোমার পছন্দের, পলিটিক্যাল সায়েন্সও পছন্দের, তো এর মধ্যে কোনটাকে বেছে নেবে পরবর্তীকালে?
2: পলিটিক্যাল সায়েন্স।
1: পলিটিক্যাল সায়েন্স। এবং আইএএস হওয়ার জন্য নিজেকে কি করে তৈরি করবে, সেরকম কিছু ভাবনা চিন্তা রয়েছে?
2: এখন পলিটিক্যাল সায়েন্সে অনার্স নেব, আর মাইনরে হিস্ট্রি বা ইকোনমিক্স থাকবে।
1: হ্যাঁ,
2: আর এখন থেকেই ইউপিএসসির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবো, যাতে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হবে তখন যেন আমি কিছুটা প্রিপেয়ার হয়ে যাই ইউপিএসসির জন্য।
1: আর তুমি কি পড়াশোনাটা পশ্চিমবঙ্গে থেকেই করবে, নাকি তুমি বাবা মার সাথে গুজরাটে গিয়ে থেকে?
2: না, গুজরাটে যাবো না, কলকাতা সাইডেই পড়াশোনার ইচ্ছা আছে। আবার স্যারদের সাথে আলোচনাও হচ্ছে, যদি দিল্লি সাইডে কোনো কোচিং নিয়ে কোনো কলেজে পড়া যায় তাহলে সেখান থেকে কোচিংটা সুবিধা হবে।
1: আচ্ছা,
2: তবে এখন সেটাই, এখন যেহেতু অনেকটা টাইম ওভার হয়ে গেছে আমার, যেহেতু এতটা চিন্তা ভাবনা এগোয়নি, যেহেতু আমি পরীক্ষা দিয়ে মা বাবার কাছে চলে গেছিলাম গুজরাটে, সেক্ষেত্রে এই কলেজে অ্যাডমিশন হওয়া বা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে টেস্টগুলো হয় সেইগুলো টাইম ওভার হয়ে গেছে আমার ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি দিল্লিতে কোনো ভালো কলেজে স্টেট লেভেলের কোনো অ্যাডমিশন করা যায় ভালো, নাহলে কলকাতা সাইডেই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে তবে ইউপিএসসির জন্য তারপর দিল্লিতে যাওয়ার ইচ্ছা আছে, আর পাশাপাশি অনলাইনে কোচিং।
1: অনলাইনে কোচিং করবে তুমি? এছাড়া তোমার যা শেডিউল শুনলাম, শরীর চর্চা করো ভোরবেলা, তার বাইরে তোমার অন্য কিছু করার তো সময় থাকে না, তবুও আর কিছু ভালোবাসার হবি বা কোনো কিছু রয়েছে, অন্য কোনো কিছু করতে বা গান শুনতে বা সিনেমা দেখতে কোনো কিছু ভালো
2: করতাম? রান্না খাওয়া, বাড়ির যে নিত্য যেসব কাজ থাকে সেইগুলো, পড়াশোনা প্লাস মোবাইল, যে আর যেটুকু টাইম পেতাম মোবাইল।
1: মোবাইলে এমনি তো সোশ্যাল মিডিয়া দেখো, সে ঠিক আছে। আর সিনেমা দেখতে ভালো লাগে?
2: না না, ওয়েব সিরিজ বা শর্ট ভিডিও বা শর্ট ফিল্ম যেগুলো হয় সেইগুলো দেখি।
1: আর কি ধরনের? অ্যাডভেঞ্চার নাকি যে কোনো,
2: মানে অনেক বাস্তবতা ধর্মী বা এমন কিছু আর কি।
1: আচ্ছা, গল্প পড়ো?
2: ওই ফোনেই দেখি গল্প, এমনি বই।
1: আচ্ছা, মানে সেইভাবে আলাদা করে বই নিয়ে পড়ার সময় হয়
2: না?
1: আচ্ছা, তো তুমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশুনো করবে, তো ইউপিএসসির জন্য ভাবনা চিন্তা করছো, তাছাড়া আর কিছু ভাবনা চিন্তা? মানুষের তো সেকেন্ড একটা অপশন ভেবে রাখে যে এটা বা এটা, সেরকম কিছু ভাবনা চিন্তা রয়েছে?
2: তাহলে আমি প্রথমে বলি, আমি যখন মাধ্যমিক দিই তখন আমার ম্যাথে 98 ছিল এবং টোটাল মার্কস ছিল 646। আমি সায়েন্স নিয়ে পুরো ওইদিকে এগোতেই পারতাম, খুব তাড়াতাড়ি একটা চাকরিও পেয়ে যেতাম, কিন্তু আমি এই কঠিন পথটাই বেছে নিয়েছিলাম যে আমি আইএসি হব, যদি চাকরি করতে হয় সিভিল সার্ভিসের চাকরি করব, ওয়েস্ট বেঙ্গলও আছে, WBCS, UPSC আছে, চাকরি যদি করতে হয় তাহলে সিভিল সার্ভিসের চাকরি করব, আর নাহলে অন্য কোনো চাকরি করব না।
1: এই জেদটা তোমার রয়ে গেছে। তুমি ধরো যারা ছোট তারা ধরো তোমার মতন এতটা স্ট্রাগল করেই পড়াশুনোটা করে, কিন্তু সবাই সেই স্ট্রাগল করার মনের জোরটা পায় না, তুমি তাদেরকে কি বলবে, মনের জোরটা বাড়ানোর জন্য কি বলবে?
2: সময় বলে মোটিভেশনাল ভিডিও দেখে বা মোটিভেশনাল কথা শুনে মনের মধ্যে একটা জেদ আছে না আমাকে করতে হবে, সেটা হলো সাময়িকভাবে, মানে খুব একটা আজকে দেখলাম মোটিভেশনটা দুদিন থাকলো আর তিন দিনের দিন যা আছি তাই, তাই মোটিভেশন থেকে একটা ইমোশন তৈরি হয় নিজের মধ্যে, আর ইমোশনটাকে কনসিস্টেন্সিতে পরিবর্তন করতে হবে। এই কনসিস্টেন্সিতে যদি পরিণত না হয় তাহলে তার মধ্যে জেদ আসবে না। একটা ডিসিপ্লিন রুটিন তৈরি করতে হবে এবং রুটিন অনুযায়ী নিজেকে লিড করতে হবে, তাহলেই জেদও হবে এবং সফলতার পথে এগিয়েও যাওয়া যাবে।
1: মানে রুটিনটা নিজেকেই তৈরি করতে হবে,
2: টাইম টেবিল নিজেকে তৈরি করতে হবে।
1: যদি ধরো বাবা তৈরি করে দেয় সকালে এই করবি, তারপরে 10টা থেকে এই করবি, 11টা থেকে এই করবি, এটা হবে না।
2: এটা হবে, এটা অনেক সময় দেখেছি অনেক স্টুডেন্টরা স্যারদের কাছে গিয়ে বলে আমাকে একটা টাইম টেবিল বা রুটিন তৈরি করে দেওয়ার জন্য, স্যার এমন একটা রুটিন তৈরি করে দিল হয়তো যে টাইমে ওর সিনেমা দেখতে ভালো লাগে বা খেলা করার টাইম, সেই টাইমে স্যার ওকে 2 ঘন্টা ম্যাথের জন্য টাইম বরাদ্দ করেছে। সেক্ষেত্রে যতই ম্যাথ নিয়ে পড়ুক ওর মাথায় কিন্তু সেটা ঢুকবে না, তাই নিজের ইচ্ছাকে মান্যতা দিয়ে এবং পড়াশোনা করতে হবে, একটা ডিসিপ্লিন রুটিন নিজেকেই তৈরি করতে হবে এবং ওটাকেই মেনটেন করতে হবে।
1: আচ্ছা, আর তুমি আইএএস হতে চাও, তো তুমি আইএস হয়ে তুমি যে জায়গাটাতে থাকো সেই রকম

0: গ্রামাঞ্চলের জন্য কিছু করতে চাও কি?
1: অবশ্যই, আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি বা এই পর্যন্ত এসেছি বা যখন আইএস হয়ে যাব, আমি যে নিম্নবিত্ত একটা ফ্যামিলি থেকে উঠে এসেছি, মা বাবা পরিযায়ী শ্রমিক, নিজেকে ফুটিয়ে খেয়ে পড়াশোনা করতে হয়েছে এক কথা যেটাকে বলে, প্রথমেই চেষ্টা করব সেই সব ছাত্র অসহায় নিম্নবিত্ত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো। তাদের আমি দরিদ্র ছাত্র বলবো না, তাদের সংগ্রামী ছাত্র বলবো। সেই সমস্ত সংগ্রামী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এবং যে সরকারি যে স্কুল কলেজগুলো আছে, 90% নিম্নবিত্ত পরিবারের সন্তানরাই কিন্তু সরকারি স্কুলে যায়, এই বাংলা মিডিয়ামে থেকে পড়াশোনা করছে। হ্যাঁ, কিন্তু তাদের যে সুযোগ সুবিধা, আরো এই শিক্ষা ব্যবস্থা, সমাজের যত পরিবর্তন হচ্ছে, মার্কেটে চাকরির ক্ষেত্রে বিভিন্ন কিছুর পরিবর্তন হচ্ছে, ফলে আমাদের শিক্ষা ব্যবস্থারও প্রথাগত শিক্ষা থেকে সরে এসে একটা অন্য শিক্ষার আলোকে আমাদের প্রবেশ করা উচিত। সেগুলো হয়তো প্রাইভেট ইউনিভার্সিটি কলেজ বা স্কুলগুলোতে হয়তো এগুলো প্রবেশ করেছে, এআই ইনোভেশন বিভিন্ন কিছু। হ্যাঁ, যেগুলো সরকারি স্কুলে স্মার্ট ক্লাসরুম থেকে শুরু করে এআই এর বিভিন্ন কোর্স, যাতে নিম্ন স্তর থেকে যাতে ছাত্রদের শেখানো যায়, এই শিক্ষার কোয়ালিটি আর বিভিন্ন প্রকল্প যেগুলো আছে, যেগুলো সাধারণ মানুষদের জন্যই প্রকল্প কিন্তু সাধারণ মানুষেরাই বঞ্চিত, কৃষকদের জন্য প্রকল্প কৃষকরাই বঞ্চিত, কৃষকরা জানেই না। তাই এই প্রকল্পগুলো সঠিক বাস্তবায়ন, সরকারি কাজের সঙ্গে সাধারণ জনগণের অন্তর্ভুক্তকরণ, এই বিষয়গুলোকেই নজর রাখবো। এইভাবেই সাধারণ মানুষের পাশে থেকে জনগণের প্রশাসন পরিচালনা করার চেষ্টা করব।
0: বাহ, খুব ভালো। মানে সহজ কথায় বলতে গেলে, ধরো বিভিন্ন রকমের পড়াশুনো হয় যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি কলেজে পড়ানো হয়, সেগুলো যাতে সরকারি স্কুল কলেজের মধ্যে থেকে পড়াশুনো করা যায়, এবং যারা ধরো গ্রামে তাঁত বুনছেন, সেই তাঁত নিয়েই যে উচ্চতর কোনো কিছু পড়াশুনো করা যায়, তার বাবা মার ধারাটাকে বই নিয়ে যেতে চায় সঠিক পড়াশুনো করে, তুমি সেই ব্যবস্থাটা করতে চাও?
1: করবো,
0: সেটা করতে চাই।
1: যেটা আছে, এই যে 12 ক্লাস পাস করার পর একটা লাইন এবং চাকরির বাজারে ক্ষেত্রে তার একটা পড়াশোনা, এই দুটোর মধ্যে একটা লিংক প্রতিস্থাপন করা যায়। সবার যেন একটা স্বপ্ন দেখে যে আমাকে এইটা হতে হবে এবং এই লাইনে আমি এগোতে চাই, না হলে এই বাধা ধরা 12 ক্লাস স্কুলে ভর্তি হলাম বা পড়তে হবে এমন একটা মানসিকতা, কেউ কিন্তু তার জীবনের স্বপ্নটা আলাদা, ফলে দুটোর মধ্যে যদি লিংক না হয় তার এগোনোর ক্ষেত্রে তার বাধা হয়ে দাঁড়াবে, এই দুটোর মধ্যে লিংক প্রতিস্থাপন করতে হবে।
0: আরেকটা জিনিস আমার যেটা মনে হয়, যে বাবা মারা হয়তো খুব স্ট্রাগল করছেন, খুব কঠিন কাজকর্ম করছেন, এই যে তোমার বাবা মা, আপনারা নিশ্চয়ই চাননি যে আমার ছেলেও এই কাজ করুক যার জন্য ওকে এখানে রেখেছেন, কিন্তু এই কাজটা তো কোনোভাবেই ছোট নয়, এই কাজটা অত্যন্ত প্রয়োজনীয় কাজ। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই দিকে ছেলে মেয়েদের এগিয়ে আসা উচিত, না আপনারাই লাস্ট জেনারেশন, না আপনারাই করে যাচ্ছেন, তারপরে আর কোনো ছেলে মেয়েরা করবে না, আপনার কি মনে হয়?
2: না, এটা কোনো ইয়ে না, আমরা করছি ঠিক আছে, যে আমাদের ছেলে মেয়েও যে এরকম পরিশ্রম করে খাবে কি এতটা, মানে আমরা তো দেখছি যে আমাদের কতটা পরিশ্রম হচ্ছে, ছেলে মেয়ে পড়াশোনানো করা কতটা টাকা প্রয়োজন, কিন্তু আমরা যে কাজ করি সেই টাকা থেকে আমাদের মানে হবে না, মানে কষ্ট হবে ঠিক আছে, কিন্তু ছেলে মেয়ের প্রয়োজন মতো আমরা মেটাতে পারি না।
1: কাজের কাজ আর তেমন নেই শান্তিপুরে, তাদের শাড়ি নষ্ট হয়ে যাওয়ার পর শান্তিপুরে কাজ আর নেই।
0: আচ্ছা,
1: এখন বিভিন্ন অ্যাপিয়ার মেশিন থেকে শুরু করে বাইরে সুরাটের শাড়ি শান্তিপুরে প্রবেশ করেছে, খুব স্বল্প মূল্যে ভালো ভালো শাড়ি পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে শান্তিপুরে যে সুতির শাড়ি সেই চাহিদাটা কমে গেছে, ফলে অনেক সাধারণ মানুষ যারা কাজ হারিয়েছে।
0: আচ্ছা, সুতরাং তাদেরকে অন্য স্রোতে, মানে তাদের যে ছেলে মেয়েরা তাদেরকে অন্য কোনো জীবিকার কথা ভাবতেই হবে,
1: জীবিকার কথা ভাবতেই হবে,
0: ভাবতেই হবে।
1: এই শিল্প পুরো নষ্ট হয়ে গেছে শান্তিপুরে,
0: আমাদের শিল্পকে আমরাই নষ্ট করেছি। আর তুমি কোনো সময় কবিতা গান এই সমস্ত কোনো কিছু ভালো লাগে?
1: ভালো লাগে, বিভিন্ন প্রোগ্রামে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম, মানে বিশেষ করে প্রবন্ধ প্রতিযোগিতা,
0: আচ্ছা
1: ডিবেট যেগুলো হয় সেগুলো তো অংশগ্রহণ করতাম, আর নদিয়া জেলা যে বইমেলা হয় সেখানে আমি প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় স্থানও অর্জন করেছিলাম। আবার যে গভর্নমেন্টের থেকে যে স্কুল ব্লক লেভেলে, তারপরে এসডিও লেভেলে, মানে মহকুমা লেভেলে যে ইউথ পার্লামেন্ট প্রোগ্রাম বলে একটা হয়, ওই 2022 সালে ইউথ পার্লামেন্ট প্রোগ্রামেও অংশগ্রহণ করেছিলাম আমাদের স্কুলের হয়ে, সেখানে আমি বেস্ট পার্লামেন্টারও হয়েছিলাম।
0: আচ্ছা আচ্ছা,
1: পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক দিকেও আগ্রহ আছে, কিন্তু আমরা যে ফ্যামিলি থেকে উঠে আসছি, পড়াশোনার পাশাপাশি এত কিছু করার পর যেমন আমার যদি গান করতে ভালো লাগে বা গান শিখতে ভালো লাগে, তাহলে তো সে

0: গান শেখাতে হবে ফ্যামিলি থেকে না, সেক্ষেত্রে আমাদের শুধু আমি বলে নয় আমাদের ওই গ্রামাঞ্চলের ক্ষেত্রে এই আলাদা বা এক্সট্রা অর্ডিনারির দিকে মানে আগ্রহটা বাড়ি থেকেই দেওয়া হয়, সেটা আর্থিক ভাবেই বলবো, সেক্ষেত্রে হয়ে ওঠে না।
1: যাক, তুমি তোমার লেখার হাত রয়েছে, তুমি প্রবন্ধ প্রতিযোগিতায় তৃতীয় হয়েছ, তো আমি চাইবো যে তুমি ভবিষ্যতে পড়াশুনোর পাশাপাশি লেখার হাতটা বজায় রেখো, কারণ এটা কিন্তু তুমি পরে বড় লেখক হবে বা তা কিছু নয়, কিন্তু এটা তোমার ভবিষ্যতে আরো অনেক কাজে দেবে। তুমি যেহেতু আর্টস নিয়ে পড়াশুনো করছো, তোমার লেখার হাতটা যদি বরাবর ভালো থাকে তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু অনেক সুবিধে হবে। তুমি যদি নিজে থেকে তৈরি করে লিখতে পারো, তুমি ধরো তোমার বিষয়গুলো নিয়ে তুমি জানছো, তুমি পলিটিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার তুমি চ্যাপ্টারটা জানো, কিন্তু নিজে থেকে লিখে নিতে পারবে,
0: নিজে থেকেই লিখি, কেননা যখন আমি উচ্চ মাধ্যমিকে যে পরীক্ষাটা দিয়েছি বা ইলেভেনেও যে পরীক্ষা দিয়েছি ডেসক্রিপটিভ, সেক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্সে 6 নম্বরের বা হিস্ট্রিতে 8 নম্বরের এই নোট কিন্তু আমি 2-3টে টেক্সট বুক পড়ে নিজের ভাষায় নোট তৈরি করতাম, আবার আমি যে নোটটা লিখেছি সেটাও মুখস্থ করতাম না, আমি এমনভাবে ওটাকে পড়তাম 2-3টে টেক্সট বই, সেটা আমার মাথায় ক্যাপচার হয়ে যেত, মানে বইয়ের কোন পাতায় কোন দিকে কোন ছবির নিচে ওইটা লেখা আছে। পরীক্ষার হলে গিয়ে আমি আমার নিজের ভাবনা থেকে আমি নোটগুলো লিখে এসেছি।
1: আচ্ছা, তাহলে তুমি বলছো যে নিজের লেখার ক্ষমতাটাকে বাড়াতে হবে। সাধারণত সবাই বলে যে আর্টস নিয়ে পড়াশুনো করলে এইভাবে র্যাঙ্ক করাটা খুব কঠিন, তো এক্ষেত্রে নিজের তৈরি করার ক্ষমতাটা সবার প্রথম জরুরি বলছো।
0: প্রত্যেকটা লেখাতে লেখাটা হবে সংক্ষিপ্ত, কিন্তু অল্প কথার মধ্যে দিয়ে ওই ভাস্ট জিনিসটাকে বোঝাতে হবে, যেটা ব্রিফ হবে এবং টু দা পয়েন্ট হবে এবং প্রত্যেকটা লাইন সঠিক হবে, তবেই ফুল মার্কসটা ক্যারি করা যাবে।
1: তাহলে তুমি কি খাতাটাকে সাজাতে কোনোভাবে মানে লিখে আন্ডারলাইন করা বা যেটা ক্যাপশন আছে সেই জায়গাটাতে অন্য কোনো কালি দিয়ে লেখা কি করতে, সেগুলো বলো, সেই টিপসগুলো একটু দাও।
0: এগুলো বেশি হয় সবথেকে ল্যাঙ্গুয়েজ ব্যাপারে, বেঙ্গলি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে টেক্সচুয়াল বিষয়টা থাকে, সেখানে যখন একটা কবিতা বা গল্প আমি নোট লিখ মানে পরীক্ষার খাতে একটা 5 মার্কসের কোশ্চেন লিখছি, সেখানে যদি প্রথমে যদি একটা ইউনিক দিয়ে শুরু করা যায়, আমি একটা কবিতা পড়ে এসেছি কিন্তু ওই কবিরই অন্য কবিতার সাথে এই কবিতার লিঙ্ক আছে, অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক কবিতাকার অনেক বই লেখেন, হ্যাঁ, সেক্ষেত্রে অন্য একটা কবিতার একটা হাইলাইট কোটেশন যেটা কাল ব্ল্যাক কালি দিয়ে যদি শুরু করে আমি কবিতাটা শুরু করতে পারি তাহলে লেখাটা আরো সুন্দর হবে। সেক্ষেত্রে কিছু বইয়ের কিছু কোটেশন লাইন যেগুলো ব্ল্যাক কালি দিয়ে মানে প্যারা করে লিখতাম, ইংলিশের ক্ষেত্রেও তাই কোটেশন লাইন প্যারা করে ব্ল্যাক কালি দিয়ে লিখতে, যাতে লেখাটা সুন্দর হবে এবং নিজস্বতা থাকবে লেখার মধ্যে,
1: বাকিটা নীল কালিতে,
0: বাকিটা নীল কালি দিয়ে।
1: আচ্ছা, তোমার খাতাটা যে আলাদা অন্যদের থেকে আলাদা, পরীক্ষকরা সেটা বুঝতে পারে, এরকম কোন টিপস তোমার চেয়ে ছোট যারা তৈরি হচ্ছে?
0: প্রথমত বলবো যে হাতের লেখাটা স্পষ্ট থাকতে হবে এবং গোটা গোটা, যাতে যে খুব সুন্দর হতে হবে, খুব স্টাইলিশ লেখা হবে এমন নয়, লেখাটা এমন গোটা গোটা হবে যিনি পরীক্ষক থাকবেন তিনি যাতে একবার দেখেই বুঝতে পারেন। আর চারিদিকে মার্জিন টেনে অহেতুক খাতা নষ্ট করার কোনো প্রয়োজন নেই, মার্জিন যেমন সাধারণ নর্মাল মার্জিন হয় সেইভাবেই মার্জিন টানতে হবে, আর যদি কোনো খাতায় কাটাকাটি বা ভুল ওয়ার্ড লিখে ফেলি সেক্ষেত্রে একটা কি দুটো দাগ দিয়ে রেখে দিতে হবে মাঝখান দিয়ে,
1: ঘিচিমিচি
0: করা যাবে না, যাতে খাতার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকবে। আর যেহেতু আমরা তো একদম ছোট বাচ্চা নই, যেহেতু মাধ্যমিক কোয়ালিফায়ার বা HS কোয়ালিফায়ার বা যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রে এই ভুলটা না হওয়াটাই ভালো, কারণ পরীক্ষার আগে অনেক মক টেস্ট বা পরীক্ষার নিজেকে আরো টেস্ট করার জন্য বিভিন্ন মক টেস্ট বা পরীক্ষা দিয়ে এসেছি, তাই পরীক্ষার খাতায় যে ওরকম খুব কাটাকাটি হবে মানে এটা কাম্য নয় আর কি, না হওয়াটাই ঠিক। আর জিওগ্রাফি গুলোর ক্ষেত্রে 2 মার্কস হোক 3 মার্কস হোক প্রত্যেকটার সাথে ছবি পাশে, এমনকি পার্থক্য দিলেও ছবি দিতে হবে, তাহলে ফুল মার্কস ক্যারি করা যাবে।
1: এই যে ছবিগুলো তুমি জিওগ্রাফির ক্ষেত্রে বলছো, এর জন্য কি তুমি প্রশিক্ষণ নিয়েছো না নিজের থেকেই চেষ্টা করে?
0: নিজে থেকেই
1: চেষ্টা করে।
0: ছবিটা খুব 3D পিকচার হতে হবে বা খুব সুন্দর হতে হবে এমন নয়, ওটা মানে মাস্ট, ওটা না দিলে নাম্বার কাটতে পারে, কিন্তু ওটা খুব সুন্দর ছবি আঁকলে 2-এ কিন্তু 3 দেবে না, ওটার সাথে অ্যাড করতে হবে জাস্ট খাতাটা সুন্দর করানোর জন্য।
1: আর এর পরের পড়াশুনোর ছাড়া আর কিছু করার ইচ্ছে আছে?
0: পড়াশুনোর সঙ্গে সঙ্গে ওই তো ইউপিএসসি প্রিপারেশন বললাম, আর বিভিন্ন ছোটখাটো যেসব স্টুডেন্টরা যেসব ম্যাগাজিন ট্যাগাজিনে লেখে, লেখালেখি করার একটু ইচ্ছা আছে।
1: লেখালেখি

0: করার ইচ্ছে আছে, যেহেতু তুমি প্রবন্ধ লিখতে ভালোবাসো।
1: এই মুহূর্তে একজন জানিয়েছেন তাদের, মানে যারা ওয়েস্টবেঙ্গল থেকে র্যাঙ্ক করে তাদের নিয়ে ছোটদের একটা ম্যাগাজিন বার করে, যারা শুধু ছোটরাই লিখতে পারে আর কি।
0: আচ্ছা,
1: একটা ম্যাগাজিন একটা টপিক দিয়েছে আমাকে, ওইটা নিয়ে লেখার জন্য বলেছে।
0: তুমি সেটা লিখবে ভেবেছো, সেটা কত শব্দের মধ্যে?
1: 400 থেকে 500 শব্দের মধ্যে।
0: আচ্ছা, তোমার এই ব্যাপারটা ভালো লাগে। আপনারা কতদিন রয়েছেন ছেলের সঙ্গে এখানে? এসেছেন গুজরাট থেকে,
1: 14 তারিখে রেজাল্ট বার হয়েছে।
2: যেদিন রেজাল্ট বার হয়েছে সেদিনকেই ছেলেকে নিয়ে আমি এসেছি, মানে জেনারেলের টিকিট কেটে আবার
0: তুমি নিজে মা বাবাকে রান্না করে খাইয়েছো কখনো?
1: বাড়ি এসে একদিন চিকেন হয়েছে, একদিন মটন হয়েছে, দুদিনই আমি রান্না করেছি। তুমি মা অন্যান্য সবজি ভাত রান্না করে, বাড়িতে চিকেন বা মটন হলে আমি রান্না করি।
0: বাবা মা খেয়ে খুশি?
1: হ্যাঁ,
0: আরে
1: খুব সুন্দর আমার রান্না
0: তো। ভালোই, এটা একদিক দিয়ে ভালো। এটা কিন্তু আমি সব ছাত্র ছাত্রীদেরই বলবো যে তুমি আজ প্রয়োজনে রান্না বান্নাটা শিখে নিয়েছো, কিন্তু সমস্ত ছেলে মেয়েদেরই রান্না বান্নাটা শিখে রাখা দরকার। কারণ কে কোথায় কখন গিয়ে পড়াশুনো করবে কোনো ঠিক নেই, কখন কোথায় গিয়ে চাকরি করবে তার কোনো ঠিক নেই। অন্তত নিজের আলু সেদ্ধ ভাতটুকু ফুটিয়ে খাওয়া, আমি ডাল ভাতও বলবো না, নিজের সেদ্ধ ভাতটুকু ফুটিয়ে খাওয়া সে যাতে জানে, সেটা কিন্তু ভীষণ ভাবে দরকার, কি বলো তুমি?
1: অবশ্যই, নিজের স্বনির্ভরশীলতা, বা যারা এইচএস এর পূর্ণ কলেজে ভর্তি হতে যাবে, যে হোস্টেলে থাকবে বা পেইং গেস্টে থাকলো, সেখানে অনেক সময় মানে খাবার অ্যাভেলেবেল না হলো নিজেকেই তো রান্না করে খেতে হবে, না হলে বাইরের খাবার খেতে হবে। সেক্ষেত্রে নিজে একটুখানি, আপনি ঠিকই বলেছেন যে আলু সেদ্ধ ভাত মানে যেটা খেয়ে আর কি একবেলা থাকা যাবে, সেইটুকু স্বাবলম্বী হওয়াটা প্রয়োজন প্রত্যেকেরই, ছেলে বা মেয়ে যেই হোক
0: সবারই। তারপরেরটুকু রান্না যদি নিজের ইচ্ছে থাকে সে তাহলে অন্য কিছুতেও রান্না করে নিতে পারবে, মানে যদি ইচ্ছে থাকে।
1: আমি তো ফোন দেখে রান্না করা শিখেছি, মা চলে গেছে, মা তো হঠাৎ চলে যায়।
0: আচ্ছা,
2: আর আমরা যখন আসি তখন ওকে ফোন করে বলে দিই যে আমরা এই টাইমে পৌঁছাবো, তো জানে, তো ও রান্না করে রেখে দেয় আমাদের জন্য।
0: হাসি মুখে তুমি জেদের কথা বলছো, এটা খুব ভালো লাগলো। তবে আমি বলবো এই জেদটা তুমি তোমার বাবা মার থেকে পেয়েছো।
1: অবশ্যই, মা বাবার যদি সাহস না থাকতো, মা বাবা আমাকে ছোট, তখন আমার 16 বছর বয়স, মা বাবার যদি জেদ না থাকতো বা সাহস না থাকতো, মা বাবা আমাকে রেখে যেতে পারতো? মা বাবার কাছ থেকেই তো শিখেছি ছোটবেলা থেকে
0: যে নিজেকে তৈরি করতে হবে।
2: আর ওর বাবার একটাই স্বপ্ন যে তুমি যা করো বা করো, আমার তার থেকে কোনো দুঃখ নেই, কিন্তু তুমি পড়াটা করে তুমি মানে যেটা হতে চাইছো সেটা যেন আমায় হয়ে দেখাতে পারো, মানুষের পাশে দাঁড়াতে পারো।
0: খুব ভালো, মানে তোমার বাবার থেকে এই সাপোর্টটা অনেক সময় অনেক ছেলে মেয়ে সেটা পায় না, হয়তো বাবা মাকে এত পরিশ্রম করতে হচ্ছে দেখে তোমার বয়সী ছেলে মেয়েদের এরপর থেকে হয়তো কোনো কাজে ঢুকে পড়তে হয়, কিন্তু তোমার বাবা মা তোমাকে সেই মনের জোরটা দিয়ে যাচ্ছেন যে আমরা খাচ্ছি তুমি করে যাও। তোমার বয়সী ছেলে মেয়ে অথবা তোমার থেকে ছোট যারা, যাদের বাবা মারা এতটা কষ্ট সাধন করছে, তাদের জন্য কিছু বলতে চাও তো বলো।
1: তাদের জন্য প্রথমেই বলি, ছেলেদের থেকেও মেয়েদের দিকটা আগে বলি
0: বলো,
1: কারণ যারা মা বাবা কষ্ট করে পড়াশোনা করাচ্ছে বা যাদের গ্রামে বাড়ি, এবার যখন মাধ্যমিক দিল বা সায়েন্স নিয়ে পড়ছে বা একটু শহরের দিকে পড়তে যেতে হবে, অনেক সময় মা বাবাই সাহস করে ছাড়ে না যে মেয়েটা একা একা যাবে কি হবে। সেক্ষেত্রে মা বাবাদের ভাবনা ভাবা উচিত যে এখনকার দিনে যদি ভালো স্কুল কলেজে শহরের দিকে না পড়ে কিছুই হবে না, কারণ ভালো মেটেরিয়ালস নিয়ে পড়াশোনা না করতে পারলে স্ট্যান্ড করা যাবে না। সেক্ষেত্রে মা বাবাদেরও ছেলে মেয়েদের সাহস যোগানো উচিত, নিজেকে ওদের স্বাবলম্বী করা উচিত, মানে সারা বছর তো আর মা বাবার আঁচলের তোরা রেখে দেওয়া সম্ভব নয়, তার তো কর্মক্ষেত্রে গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত সবাইকে করতেই হবে। সেক্ষেত্রে স্টুডেন্টদের পাশাপাশি স্টুডেন্টদের তো জেদ থাকবে আমি করব, কিন্তু অনেক সময় মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয় যে কলকাতায় এসে ভালো কলেজে ভর্তি হব, এটা বাড়ি থেকে ছাড়ে না, মেয়েদের ইচ্ছা থাকলো। সেক্ষেত্রে গার্জেনদের উদ্দেশ্য আমার বলা যে একটু সাহস, একটু তাদের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে তোমার তাদেরও এগিয়ে আসতে হবে।
0: ও অভিভাবকদের কথা বললো যে আপনার যাতে তারা মনের জোরটা পায়, আপনি কি অভিভাবকদের জন্য আপনি কিছু বলতে চান?
2: এবার আমারও তো দুটো মেয়ে, আমিও তো ছাড়িনি, তখন তো আমিও বুঝতাম না।
0: আচ্ছা,
2: যে না গ্রামের আমি ছাড়বো, আর এক পাঁচজন এসে বলবে তোমার মেয়েকে কোথায় ছেড়ে দিয়েছো, মানে নিজে ছাড়তে চাইলেও পাঁচজনের কথা।

0: থেকেও ছাড়তে পারিনি।
1: এখন কি মনে হয়?
0: এখন মনে হচ্ছে যে এখন ছেলের সঙ্গে মানে এদিক ওদিক যাচ্ছি আসছি, এখন মনে হচ্ছে কি যে না মেয়েদেরও ছাড়া উচিত।
1: আচ্ছা আচ্ছা,
0: মেয়েদের ছাড়া উচিত, কিংবা এমন একটা জায়গায় যাচ্ছে সেখানে আমি নিজে গিয়ে দেখে আসবো যে কেমন জায়গায় আমার মেয়েটা পড়াশোনা করছে, জায়গাটা কেমন। বাকিটা কিছু মানুষ তো মানে সব মানুষ তো খারাপ না, ভালো মন্দও তো আছে। সেখানে গিয়ে নাম্বার নিয়ে আসবো যেখানে পড়াশোনা করছে, মেয়ের সঙ্গে যোগাযোগ হলো না তার সঙ্গে যোগাযোগ করবো, স্যারের সঙ্গে যে আমার মেয়ে পড়াশোনা করছে তাহলে ঠিকঠাক আছে কিনা, মানে সবসময় ওদের পিছনে মানে খোঁজ খবর রাখতে হবে, এমনকি তার যে জায়গাটায় পড়াশোনা করছে সেখানটা দেখেও আসতে হবে।
1: তুমি খুব ভালো বলেছো যে ছেলেদের থেকেও তুমি মেয়েদের কথাটা আগে চিন্তা করলে, যেহেতু তুমি গ্রামে থাকো সেখানকার পরিবেশটা তুমি খুব ভালো করে জানো।
2: পড়াশোনার জন্য শহরে না আসলেও একটা সময় কাজের জন্য তাদের আসতেই হবে, মেয়েরা তো আর সেটা হয় না, মেয়েরা পড়াশোনা শেষ হয়ে গেল বিয়ে দিয়ে দেও। কোনো মেয়ে যদি প্রতিষ্ঠিত হতে পারে তবে সেই বিয়ে দেওয়ার ওই ধারণাটা আসে না, কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার আগেই গার্জেনরা শহরে পাঠাতে বা ভালো কলেজে পড়াশোনা করাতেই ভয় পায় গ্রামের ক্ষেত্রে যেটা হয়।
1: তাহলে তোমার থেকে আশা নিয়ে সমস্ত ছেলেমেয়েরা বেড়ে উঠুক, তারা তাদের ইচ্ছে মতো পড়াশুনো করুক, তোমাকে অনেক অনেক শুভকামনা। আমরা যেন খুব গর্ব করে বলতে পারি যে আইএএস সাগর মণ্ডল আমাদের স্টুডিওতে এসেছিল, আকাশবাণী এসে কথা বলেছিল, এই শুভকামনা তোমার জন্য রইল। ভালো থেকো, বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে তুমি এসেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আজকের মতো নমস্কার, শেষ হলো বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন 2026 পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কালনা মহারাজা উচ্চ বিদ্যালয় থেকে নবম স্থান প্রাপ্ত সাগর মণ্ডল, সঞ্চালনা কেয়া মুখোপাধ্যায়।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
4: আকাশবাণী কলকাতার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়। প্রশ্ন আপনাদের, উত্তর দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাড়ের ক্ষয় থেকে স্ট্রোকের ভয়, আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় প্রশ্ন আমরা জানাব ডাক্তারবাবুদের, এবং তাদের থেকে পাওয়া সঠিক ও নির্ভরযোগ্য উত্তর পরামর্শ পৌঁছে দেব আপনাদের কাছে। প্রশ্ন পাঠাতে পারেন ইমেলে, আমাদের ইমেল আইডি healthsection.akashbanikolkata@gmail.com, হেলথ সেকশন healthsection@akashbanikolkata@gmail.com, অথবা চিঠি পাঠান এই ঠিকানায়, পত্রপাঠ রোগ বিদায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন প্রতি মাসের প্রথম রবিবার রাত 8:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন এআইআর অ্যাপে। তাহলে আর দেরি কিসের, চটপট পাঠিয়ে দিন আপনাদের প্রশ্ন ইমেল বা চিঠিতে পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানে।

0: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদ্দান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
1: গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন। লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে।
2: হ্যালো হ্যালো হ্যালো,

0: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আবহাওয়ার সান্ধ্য বিজ্ঞপ্তি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে প্রধানত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর এবং সন্ধ্যের দিকে কোনো কোনো জায়গায়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 29.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 70%। গত 24 ঘণ্টায় 24.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার সান্ধ্য বিজ্ঞপ্তি।

জানিয়ে দিই এর পর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে একটু পরেই 6:05 থেকে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। লোকগীতি পরিবেশন করবেন জবা রানী মান্ডি ও সহশিল্পী বৃন্দ। 6:38 কৃষি কথার আসর, আমন ধানের জাত নির্বাচন ও বীজ তোলা তৈরি এ বিষয়ে আলোচনায় অংশ নেবেন জয়নারায়ণ রায় শর্মা, সঞ্জয় ভট্টাচার্য এবং রামরঞ্জন দাস রায়। এরপরে শস্য বীমা কি ও কেন, আলোচনায় বিধায়ক মুখোপাধ্যায়, মানুষ দাস ও রামরঞ্জন দাস রায়। 7:30 সমীক্ষা, রাত 8 নানা রঙের গান। 8:30 আইনি কথা, কিশোর ন্যায় বিচার, শিশুদের যত্ন ও সুরক্ষা, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 2015 নিয়ে অবসরপ্রাপ্ত জেলা বিচারপতি বিশ্বনাথ ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎকারে শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ, শিল্পী অনিকেত চক্রবর্তী। 9:30 অনুরোধের আসর। 10:00 ছায়াছবির গান। 10:30 দোতারায় লোকসঙ্গীতের সুর, শিল্পী সুবল দত্ত। আধুনিক গান শুনবেন 10:50, শিল্পী সঞ্জীব ঘোষ। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, পণ্ডিত সন্দীপন সমাজপতি।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই 6:10 হিন্দি কথিকা বলবেন পপি নাগ, 7:10 আধুনিক গান শুনবেন সঞ্জীব ঘোষের কণ্ঠে, 7:30 দর্পণ, রাত 8 ছায়াছবির গান, 8:15 হরাইজন ইংরেজি সাপ্তাহিক পত্রিকা, 9:16 স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে।

আকাশবাণী কলকাতা পনসায় মরেগেল তুরুই গ্যাডুডে তুরুই মিটারিয়া গীতাঞ্জলি উছেন তালমাখন এহবেনা সান্তাড়ি আখড়া।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি দেবব্রত মণ্ডল। রাজ্য সরকার আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে উপভোক্তাদের যাবতীয় তথ্য যাচাই শুরু করেছে। আগামী 25 জুনের মধ্যে এই কাজ শেষ করার জন্য কলকাতা পুর নিগমের কমিশনার, সবকটি জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের

0: এ মাসের 25 তারিখের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে রাজ্য সরকারের আয়ুষ্মান ভারতের যোগদানের ব্যাপারে মৌ স্বাক্ষরিত হয়। তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন ঘোষের বিরুদ্ধে দিনহাটা থানায় দায়ের করা এফআইআর এর ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। তার বিরুদ্ধে দিনহাটা থানায় দুর্নীতি, তোলাবাজির অভিযোগ, 420, 406 ও 409 নম্বর ধারায় অভিযোগ দায়ের হয়েছিল। এই মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আবেদন জানিয়েছিলেন উদয়ন গুহ। উত্তর চব্বিশ পরগনা জেলার জগদ্দল বিধানসভা কেন্দ্রের ভাটপাড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের নতুনগ্রাম মুন্সিপাড়া এলাকার বাসিন্দা দিলীপ বৈরাগীর বাড়ি থেকে আজ বোমা ও আগ্নেয়াস্ত্রসহ একটি ব্যাগ উদ্ধার করা হয়। বাড়ির বাগানে গাছে জল দেওয়ার সময় তিনি গাছের নিচে একটি ব্যাগ দেখতে পান। ব্যাগের মধ্যে 4টি বোমা ও 1টি আগ্নেয়াস্ত্র রাখা ছিল। জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগ্নেয়াস্ত্র ও বোমা ভর্তি ব্যাগটি উদ্ধার করে। জগদ্দল বিধানসভার বিধায়ক ডক্টর রাজেশ কুমার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। রাজ্যে পালাবদলের পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পূর্ব বর্ধমানের রায়না বিধানসভা এলাকায় রায়না 1 নম্বর ব্লকের বিদ্যানিধি গ্রামে শুরু হয়েছে 125 দিনের কাজ। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুভাষ পাত্র, রায়না 1 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও অনিরুদ্ধ সাহা এবং ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। কর্মসূচির উদ্বোধন করে বিধায়ক সুভাষ পাত্র বলেন, এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার বহু কর্মহীন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। রাজ্যে পালা বদলের পর আগামী 12 জুন শুক্রবার মালদায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে জেলায় শুরু হয়েছে জোর প্রশাসনিক তৎপরতা। আজ জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার, জেলা পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা প্রথমে মালদা বিমানবন্দর পরিদর্শনে যান। পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত নানান দিক তারা খতিয়ে দেখেন। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হেলিকপ্টারে চেপে মালদা বিমানবন্দরে নামবেন। এরপর তিনি বিমানবন্দর থেকে গাড়ি চেপে সোজা মালদা কলেজ অডিটোরিয়ামে গিয়ে প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 1 নম্বর ব্লকের মনোহরপুর বান্ধব হাইস্কুলে মিড ডে মিল খাওয়ার খেয়ে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন ছাত্র। অসুস্থ ছাত্রদের ভগবানপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা সম্বন্ধে জানতে হাসপাতাল থেকে বিদ্যালয় পরিদর্শনে গেছে মেডিকেল টিম। পুরুলিয়ার বান্দোয়ান থানার সুপুরুড়ি গ্রামের এক বাড়ি থেকে পুলিশ গতকাল আকবর আলী মণ্ডল নামে এক ফেরিওয়ালার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদের পরিবারের অভিযোগ, বাঁকুড়ার পানিশোলের বাসিন্দা ওই ফেরিওয়ালা গ্রামে বাসনপত্র বিক্রি করতে গেলে সেখানে তাকে মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথা আঘাত করা হয়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। জলপাইগুড়ি জেলার মালবাগসহ বিস্তীর্ণ এলাকায় গত রাতের প্রবল বৃষ্টিতে নদীগুলির জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদীর জল উপচে বিভিন্ন নিচু এলাকায় ঢুকে পড়লে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। মাল ব্লকের রাজা চাপাগান সংলগ্ন এলাকা এবং ঘিস নদীর কাছে জাতীয় সড়কের ডাইভার্সনের ওপর দিয়ে তীব্র জলের স্রোত বয়ে যাওয়ায় 2টি ডাইভার্সনের যাতায়াতের রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর 7:35।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘন্টার জল হাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলার বেশিরভাগ জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও। আগামী 48 ঘন্টা জল হাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার 2-1টি জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ।

0: দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার দু একটি জায়গার ওপর দিয়ে সেই সঙ্গে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির ওপর দিয়েও ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুদিনের জলহাওয়ায় সামান্যই পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। শুনলেন কৃষিকাজের জন্য জলহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
1: শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই রেডিও সেটের পাশে বসে আছেন, কারণ রাম ভাই যে বলছে, রাম ভাই নিশ্চয়ই নতুন কোনো খবর নিয়ে আসছে। তাহলে আজকে কিন্তু আমরা কি বিষয়ে আলোচনা করব? আর এই মুহূর্তে ভীষণ ভীষণভাবে কিন্তু বলা দরকার আমন ধানের কথা। কি ঠিক বললাম তো, যে আমন ধান কিন্তু আমাদের রাজ্যে বেশ বড় এলাকা ধরে চাষ হয়ে থাকে। তা আমরা যদি সঠিকভাবে পরিচর্যা করি, বিজ্ঞানসম্মতভাবে, তাহলে তো আমরা নিজেদের ফলনটা অনেকটাই বাড়িয়ে নিতে পারবো। আর এই সময়ে যদি প্রকৃতি আমাদের সঙ্গে একটু সাথ দেয় বা বিশেষজ্ঞ যারা ধারে কাছে রয়েছেন তাদের পরামর্শ নিয়ে যদি আমরা চলি, আমাদের আজকের আলোচনার বিষয় আমন ধানের জাত নির্বাচন আর বীজ তলা, এই সম্পর্কে বলার জন্যে আমাদের স্টুডিওতে, আমাদের আমন্ত্রণে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের যে মুখ্য কার্যালয় রয়েছে কলকাতায়, তার উপপ্রকল্প আধিকারিক কৃষি জয় নারায়ণ রায় শর্মা। এছাড়াও আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ জল অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের অধীন যে প্রকল্প রয়েছে, ত্বরান্বিত উন্নয়ন ও ক্ষুদ্র জলসেচ প্রকল্প, যাকে সংক্ষেপে বললে দাঁড়াবে আদমি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ওয়াটার ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যিনি পরামর্শদাতা সঞ্জয় ভট্টাচার্য। সঞ্জয়বাবু এবং জয়নারায়ণবাবু, স্টুডিওতে আপনাদের স্বাগত, নমস্কার।
2: নমস্কার।
1: তাহলে আমরা দেরি না করে সঞ্জয়বাবু আজকের আলোচনা শুরু করতে চাই। আপনার কাছে জানতে চাইব, এই যে আমাদের রাজ্য, আমাদের রাজ্যে ধান চাষের উপর আমরা কেন এতটা গুরুত্ব দিই?
2: দেখুন, পশ্চিমবঙ্গে আমরা প্রধান খাদ্য হিসাবে আমরা ভাতকেই বেছে নিয়েছি এবং অর্থনীতিতে এই ধান চাষ স্বাভাবিকভাবেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের রাজ্যে প্রায় 55 লক্ষ হেক্টরের কম বেশি জমিতে ধান চাষ আমন খন্দে হয় আর কি। উৎপাদনও প্রায় আমরা স্বাবলম্বী হয়েছি এবং আমাদের ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে চাল উৎপাদনে ভারতবর্ষ বর্তমানে 162 লাখ মেট্রিক টনের ওপরে আমরা উৎপাদন করছি এবং স্বাভাবিকভাবেই ধান চাষটা যত ভালোভাবে নিবিড়ভাবে আমরা করতে পারবো ততই আমাদের কিন্তু অর্থনীতি চাঙ্গা হবে, গ্রামীণ অর্থনীতি উন্নয়ন ঘটবে। এবং এছাড়া আরেকটা খুবই প্রযুক্তিগত ভূতাত্ত্বিক বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থান যদি আমরা দেখি, তাহলে উত্তরে পার্বত্য অঞ্চল থেকে দক্ষিণে ক্রমশ আমাদের যে ভূমি সেগুলো নিচু হয়ে এসছে, ওপর থেকে নিচুতে এসছে এবং বর্ষাকালে যে আমাদের প্রায় 1500 মিলিমিটার গড়ে বৃষ্টিপাত হয়, উত্তরবঙ্গে 3000 মিলিমিটার মতন বৃষ্টিপাত হয়, এই প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে যে ভূমিক্ষয়ের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আমরা ধান চাষের মাধ্যমে অনেকটাই রোধ করতে পারি। যদি ধান খারিফ খন্দে না হতো তাহলে কিন্তু আমরা এই রাজ্যকে এত শস্য শ্যামলা এবং অর্থনৈতিকভাবে এত উন্নত দেখতে পারতাম না। কাজেই এটা একটা ধান চাষ খারিফ খন্দে একটা ভয়ঙ্কর এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে আমরা দেখি।
1: এই বিষয়ে জয়নারায়ণবাবু আপনার কি কিছু বলার আছে? আপনার কি কিছু বলার আছে ধান চাষে গুরুত্ব সম্পর্কে? আর কিছু সংযোজন করা থাকতে পারে?

0: কি?
1: সঞ্জয়বাবু জানেন পশ্চিমবঙ্গ ধান চাষ উৎপাদনে আমরা কিন্তু দেশের মধ্যে প্রথম। এখানে বিভিন্ন ধরনের বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন জাতের চাষ হয়। এখন তো সুগন্ধি প্রচুর ধানের জাত এসছে, সেগুলো চাষ হচ্ছে এবং বাজারে সেটার বিপুল চাহিদা, বিরাট চাহিদা একটা তৈরি হয়েছে।
0: ঠিক, আর আমরা যেহেতু বাঙালিরা পশ্চিমবঙ্গে বাস করি, সে আমরা কিন্তু অভ্যস্ত হয়েছি ভাত খাওয়া। যদিও আজকাল শারীরিক নানা ধরনের অসুবিধার কারণে, বিশেষত এই ডায়াবেটিস আসার পর থেকে, আমরা কিন্তু অনেকটা আটা রুটির উপর নির্ভর করছি বা অন্যান্য বা ভাত ছাড়া, তাই তো সঞ্জয়বাবু, আমরা কিন্তু অন্যান্য খাদ্যাভ্যাসে যাচ্ছি, তবুও বলতে হয় ধান চাষের কিন্তু কোনো তুলনা
2: না। ধান চাষের ডায়াবেটিস রোগী যারা আছেন, আমি যদিও পেশাগতভাবে চিকিৎসক নই, তবু এইটুকু বিজ্ঞানের মাধ্যমে আমরা দেখেছি যে ধান যদি ব্রাউন রাইস, যে ধান যত পালিশ হবে, চকচকে হবে, সাদা হবে, সেটা তত ডায়াবেটিস রোগীদের পক্ষে ক্ষতিকারক। এটা যদি আমরা ব্রাউন রাইস খাই, ঢেঁকিতে ছাটা চাল, সেই চাল যদি আমরা নিয়মিতভাবে গ্রহণ করি, তাহলে কিন্তু ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে, এটা যেহেতু ভিটামিন B1, ভিটামিন যেটা হচ্ছে ইনসুলিনটাকে সর্বদেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে সাহায্য করে, সেটা উৎপাদনে সহযোগিতা করে। মানে B1 যেটা ধানের ওপরে যেটা ব্রাউন কালারে থাকে, বাদামি রঙের, সেটা আমরা পেতে পারি আর কি। কাজেই ধানকে দোষারোপ আমরা করব না, কাজে ধান
0: তাহলে না। সঞ্জয়বাবু বলতে যথার্থই বলেছেন জনরণবাবু, যে আজকাল কিন্তু মেডিকেল প্র্যাকটিশনাররা বলছেন যে আপনারা জৈব চাষের দিকে যান, আর জৈব চাষ না করলে কিন্তু আমরা এই ধরনের যে কথাটা উনি বললেন যে ব্রাউন রাইস বা অনেকে অনেক জায়গায় আবার কালো ধানগুলো, হ্যাঁ, যেগুলো আমাদের অনেক পুরনো জাত হিসেবে আগে চাষ করা হতো, কিন্তু বর্তমানে প্রযুক্তি উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের সেই পুরনো ধান বা চাল সেগুলো যেন হারিয়ে যাচ্ছে।
2: এক্ষেত্রে কিন্তু রামবাবু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেখুন, আমাদের যে ইনসুলিন উৎপাদন হয়, যে কোষগুলো থাকে ইনসুলিন যেখান থেকে উৎপন্ন হয়, প্যানক্রিয়াস গ্ল্যান্ড, প্যানক্রিয়াস গ্ল্যান্ডের সঠিক রক্ষণাবেক্ষণ এবং তা মেনটেনের জন্য কিন্তু জিঙ্ক বা দস্তা খুব প্রয়োজনীয় একটা উপাদান, অনুখাদ্য হিসাবে, যেটা মাটিতে থাকে, আমরা ফসলে সেটা আসে এবং সেই ফসল চাল হোক বা সবজি হোক খাওয়ার মধ্যে সেটা আমরা গ্রহণ করি। কিন্তু বর্তমানে মাটিতে এই অনুখাদ্যের ভয়ঙ্কর অভাব দেখা দিয়েছে, বিশেষ করে দস্তা বা জিঙ্কে। এবং যে ধানটা উৎপাদন হচ্ছে, যে সবজিটা উৎপাদন হচ্ছে, যেটা আমরা খাচ্ছি, তার মাধ্যমে কিন্তু আমরা জিঙ্কটা সাপ্লিমেন্ট হিসাবে আমরা পাচ্ছি না। ফলে কি হচ্ছে, যাদের ডায়াবেটিসের প্রবণতা একটু আছে, সেটা আরও বেশি প্রবণতাটা আমরা দেখতে পাচ্ছি, এবং এটা এইভাবেই কিন্তু ডায়াবেটিসটা ছড়ানোর একটা অন্যতম কারণ আছে।
0: একটা জিনিস এখানে কিন্তু, আজকাল যদিও ডায়াবেটিস খুবই ছড়িয়ে পড়ছে, কিন্তু মুখ্য তো দেখা যাচ্ছে সেটা শহর কেন্দ্রিক,
2: অবশ্যই,
0: নিশ্চয়ই গ্রামের লোকেরও আছে, কিন্তু ততটা বোধহয় নয়, তারা এতটা ওষুধ এর ওপর পয়সা খরচা করেন না যতটা শহরবাসীরা করে থাকেন। যাক, সেটা আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি, ফিরে আসছি মূল আলোচনায়। জনরণবাবু, আপনার কাছে জানতে চাইব, যদি আমাদের কৃষক বন্ধুদের উদ্দেশ্যে একটু বলেন আর কি, যে আমন ধানের যে জাত, সেটা তো নির্বাচন করা বিশেষ জরুরি, খুব প্রয়োজন, যে কি জাতের উপর নির্ভর করছে আমরা কি ধরনের ফসল পাবো, তা সেই বিষয়ে যদি আমরা বলতে চাই, তাহলে কি কি দিকে আমাদের নজর দেওয়া উচিত এবং কিভাবে জাতটা নির্বাচন করতে হবে, সেটা যদি একটু বন্ধুদের বলেন।
1: খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখছি যে কোনো ফসল ফলানোর জন্য, ভালোভাবে ফলানোর জন্য সঠিক জাত নির্বাচন করা কিন্তু খুবই জরুরি। এই জন্য কৃষক ভাইদের কতগুলো বিষয়ের উপরে অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে আমরা সঠিক জাতটা নির্বাচন করতে পারি। কোন কোন বিষয়গুলির উপরে খেয়াল রাখতে হবে, যেমন যেখানে আমরা ধান চাষ করব সেখানকার জমির অবস্থান কেমন, উঁচু জমি, মাঝারি জমি, না নিচু জমি, সেই অনুযায়ী কিন্তু আমাদের জাত নির্বাচন করতে হবে। এছাড়া যে জাতটি আমি নির্বাচন করছি তার সময়কাল কত, কতদিনের ফসল, এর পরবর্তী ক্ষেত্রে চাষি ভাইদের কি ফসল চাষের পরিকল্পনা আছে, মানে এমন ফসল উনি চাষ করলেন যে শেষে দেখা গেল সময় পাওয়া যাচ্ছে না পরবর্তী

0: যে ফসল চাষ করার জন্য যদি উঁচু মাঝারি জমি হয় তাহলে আমাদের স্বল্প মেয়াদি বা মধ্যমেয়াদি জাতের ক্ষেত্রে যেতে হবে। সেক্ষেত্রে আমি পরবর্তী ফসল হিসাবে সবজি, তৈলবীজ, ডাল শস্য অথবা আলু, যেটা প্রধান অর্থকরী ফসল পশ্চিমবঙ্গের, সেই আলু ফসলটা আমরা কিন্তু খুব ভালোভাবে করতে পারব। এছাড়া কতগুলো বিষয় আরও আছে যেগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে জাত নির্বাচন করার ক্ষেত্রে। যেমন উৎপাদনশীলতা, যে আমি জাতটা নির্বাচন করছি সেটাকে আমাকে জানতে হবে তার উৎপাদনশীলতা কত, তার বাজারে চাহিদা কেমন আছে, সেই অনুযায়ী আমাকে কিন্তু জাত নির্বাচন করতে হবে।
1: এই প্রসঙ্গে একটু আমি সংযোজন করতে চাই জননবাবু, একটা কথা কিন্তু বন্ধুরা মাথায় রাখুন, পরিষ্কার করে মগজে ঢুকিয়ে নিতে হবে যে আজকে কিন্তু চাষবাসটা ওই চাষি মাঠে ঘাটে একটু চাষ করলো, লাঙল দিল, সেটা নয়। পরিষ্কার করে কনফিডেন্ট হয়ে যান, একদম আত্মবিশ্বাসী হন, আপনারা কিন্তু এক একটা এন্টারপ্রাইজ, তাই তো?
2: অবশ্যই।
1: মানে কৃষক এখন কিন্তু ওই মাঠে চাষ করলো, ইয়ে করলো, তার থেকে দু পয়সা যা বাড়তি, মানে নিজের খাওয়া দাওয়া করে বাড়তি যেটা হলো সেটা বাজারে বিক্রি করা নয় বন্ধু। আপনাদের জন্যে টেকনোলজিস্টরা, কৃষি প্রযুক্তিবিদরা তো সেই কথাই বলছেন যে মার্কেট ড্রিভেন যে চাষবাস করতে হবে, মার্কেটে যা ডিমান্ড আছে, মার্কেটে যা নিড আছে, এরিয়া স্পেসিফিক চাষ করতে হবে। যে এরিয়াতে যেটা আমাদের এখানে ধান ভালো হয় এই সময় তো আমি ধান করবো, যে জায়গায় পাট ভালো হচ্ছে তো ওরা পাট করছে, যেটাতে আমি কেশ ওখানে হয়তো ধান সম্ভব নয়। এটাও মাথায় রাখতে হবে যে কোন জাতের চাষ করলে পরে আমরা ঠিক জাতটা সেইভাবে নির্বাচন করবো। তো সেই কথাটাই আপনি বলছিলাম, একটু বন্ধুদের বলে দিলাম যে একটু আত্মবিশ্বাসী হওয়া ভীষণ দরকার।
0: আর একটু আমি সংযোজন, এই বাজারে দেখা যায় অনেক নতুন নতুন জাতের ধান কিন্তু এসছে। এই নতুন ধান জাতের চাষ করতে গেলে কৃষক বন্ধুদের অবশ্যই জেনে নিতে হবে সেই জাতের গুণাগুণ কি আছে। প্রথম দিকে বেশি চাষ না করে নতুন জাত কিন্তু অল্প করে চাষ করে দেখে নিতে হবে, সেইটার বাজারে কেমন চাহিদা আছে, তার গুণাগুণ কেমন, তার স্বাদ, দানার আকার কেমন, কি মানে যারা খাবে কনজিউমার যারা তাদের পছন্দ কিনা, এই জিনিসগুলো দেখে তারপরে আস্তে আস্তে নতুন জাতটা আমি কিন্তু বৃদ্ধি করতে পারবো চাষের এলাকা।
1: ঠিক ঠিক বলে ঠিক বলেছেন। আচ্ছা, এখানে সঞ্জয়বাবু, আমি একটু সঞ্জয়বাবুর কাছে যাই।
0: হ্যাঁ
1: সঞ্জয়বাবু, আপনার কাছে জানতে চাইছি এই যে ঋতুভেদে ধান চাষের বিষয়টা একটু যদি বলেন আর কি।
3: ঋতুভেদে দেখুন, আমাদের যে তিনটে ঋতুতে ধান চাষ হয়ে থাকে আমাদের রাজ্যে, তার মধ্যে প্রথম হচ্ছে আউশ, সেটা শরৎকালীন ধান আমরা বলি, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বা এপ্রিল জুন মাসে এটা হয়, ফসলটা কাটা হয় আবার ভাদ্র আশ্বিন বা আগস্ট সেপ্টেম্বরে, ঠিক পুজোর আগে আগে এই ধানটা কাটা হয়। এরপরেই যেটা মূল ধান হিসেবে আমাদের রাজ্যে আসে হৈমন্তিক ধান, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে ওটা লাগানোর সময়, জুন জুলাই মাসে লাগানো হয়। আবার এটা যখন আমরা কাটি তখন শীত প্রায় পড়ে যায়, ওই শীতের সময় নভেম্বর ডিসেম্বর মাস ওই সময় কাটা হয়, অগ্রহায়ণ পৌষ মাস তখন। এরপরে যেটা খুবই কৃষক বন্ধুরা অর্থনৈতিক দিক বিচার করে এটা চাষ করেন, যেখানে জলের উৎস আছে, সর্বত্র হয় না, বোরো ধান বা বসন্তকালীন ধান যেটা, সেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে বীজতলা তৈরি করে লাগানোর হয় এবং কাটা হয় এপ্রিল মে মাসে। কোনো কোনো সময় ঝড় বৃষ্টিতে এটা কৃষক বন্ধুরা ক্ষতির সম্মুখীন হয়, সেই জন্য বোরো ধানটা যতটা আগে তোলা যায় এপ্রিল মাসে যেটা ভালো ততই ভালো আর কি।
1: বেশ, তো এ তো গেল কৃষক বন্ধুরা, নতুন কোনো কথা কিন্তু আমরা বলছি না বা আমরা আলোচনার মধ্যে আনছি না, যে জিনিসটা আপনারা প্রতিনিয়ত করে থাকেন সেটাই একটু নতুন করে বলা, নতুন করে সাজিয়ে গুছিয়ে বলা, যাতে করে আপনারা পথভ্রষ্ট না হন, তাই তো? একটু মনে করিয়ে দেওয়া। তো এই ক্ষেত্রে জয়নারায়ণবাবু আবার আসছি আপনার কাছে, যে জাত নির্বাচনের যেমন একটা গুরুত্বের কথা আপনি বলেছেন, বলেছেন তো, তো ঠিক তেমনি জাত নির্বাচনের পর বীজ নির্বাচন, সে নিয়ে বলবেন না?
0: হ্যাঁ, অবশ্যই বলবো। যেমন জাত নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তেমন ওই জাতের বীজ নির্বাচনও কিন্তু একটা প্রয়োজনীয় বিষয়। আমাদের বীজটাও দেখে নিতে হবে যে যে জাতের বীজটা আমি নির্বাচন করলাম সেই জাতের সে সঠিক গুণমানের বীজগুলো আছে কি না, তার জন্য আমার

0: আগে কি দেখে নিতে হবে, যে নির্দিষ্ট জাতের তার বীজগুলো জিনগত শুদ্ধতা আছে কিনা, মানে ওই জাতেরই সেই বীজগুলো হওয়া চাই। এছাড়া কি দেখে নিতে হবে, যে ওই বীজে অন্য জাতের কোনো বীজ মেশানো আছে কিনা, সেই অন্য জাতের বীজ মুক্ত থাকতে হবে। এছাড়া বীজের সজীবতা, যে বীজের ভায়াবিলিটি, এটাও আমাকে দেখে নিতে হবে যে সঠিক ভায়াবিলিটি, সজীবতা, পুষ্ট কিনা বীজটা, সেটাও আমাকে দেখে নিতে হবে। এছাড়া বীজগুলো রোগ পোকা মুক্ত আছে কিনা সেটা আমাকে দেখে নিতে হবে। তারপরে বীজের ঔজ্জ্বল্য, রং, বর্ণ, এগুলো কিন্তু আমাকে দেখে বীজ নির্বাচন করতে হবে। এছাড়া বীজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন করার ক্ষেত্রে, যে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা কী আছে। আমি বীজ নিয়ে এলাম ভালো, তার অঙ্কুরোদ্গম ক্ষমতা ঠিক নেই, ওখানেই আমার কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। কাজেই আমাদের দেখে নিতে হবে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা ঠিক আছে কি না, রোগ পোকা আক্রান্ত আছে কি না, অন্য ফসলের বীজ সেখানে মিশ্রিত আছে কি না, এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই জেনে নিতে হবে খুব ভালো করে। যেমন জাত নির্বাচন আমরা সঠিকভাবে করব, তেমনি জাতের বীজগুলো আমাদের সঠিকভাবে নির্বাচন করতে হবে, তবেই আমরা লাভজনকভাবে ফসল চাষ করব।
1: আমাদের কিন্তু সঞ্জয়বাবু, আর বলছিলাম যে জয়নানবাবু, আমরা মুখ্যত আজকে যে আলোচনা করতে বসেছি জাত নির্বাচন আর বীজ তোলা সম্পর্কে, একটা সম্যক ধারণা দেওয়ার জন্য আমাদের কিন্তু যে বিভিন্ন জাতের কথা বলছিলেন সেগুলো বিভিন্ন জমির প্রকারভেদ বা ওরকম কিছু এগুলোতে আজকে আর যাচ্ছি না, কারণ আমাদের সাথে সঞ্জয়বাবু সময়টা তো কম, একটু যে আমরা কিন্তু আলোচনায় অনেক দূর চলে এসেছি, কথায় কথায় ঘড়ির দিকে আমাদের নজরই যায়নি। একটু সঞ্জয়বাবু আপনার কাছে জানতে চাইবো যে ধানের বীজ তোলার গুরুত্বটা কি, আর শোধন কীভাবে করব, আজকাল তো বলছেন শোধন ছাড়া আবার কিছু হবে না।
2: দেখুন, বীজ তোলাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা যেমন বাচ্চাদের টিকাকরণের ব্যবস্থা করি যাতে পরবর্তী জীবনেও ভালোভাবে সুস্থ জীবনযাপন করতে পারেন, সে একইভাবে আমরা বীজতলায় যে চারাটা উৎপাদন করব সেই চারাতেও আমরা এমনভাবে প্রযুক্তিকে প্রয়োগ করব যাতে বীজটা চারাটা লাগানোর পর মূল জমিতে গিয়ে সে ভালো ফলন দিতে পারে, উৎপাদন যাতে ভালো হয়। এখন বীজতলার যে বিষয়টা আছে, বীজতলাটা কতটা পরিমাণ দরকার, আমরা বলি যতটা যত বিঘে ধান চাষ করবেন তার দশ ভাগের এক ভাগ জমিতে আপনার বীজতলা করতে হবে, এক ভাগ জমিতে করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। কম জমিতে করলে চারা খুব ঘন ঘন হয়ে যাবে, চারা পাতলা হবে, এবং একইভাবে বীজের পরিমাণটাও খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি শ্রী পদ্ধতিতে করেন, আপনারা জানেন শ্রী পদ্ধতি নিয়ে অনেক আলোচনা হয়েছে, এই পদ্ধতিতে যদি করেন তাহলে খুবই কম বীজ লাগে, এক কেজির মধ্যে হয়ে যায়। আবার যদি আপনার এমনি যদি আপনি রোয়া করেন তাহলে সেখানে বিঘে প্রতি 6 কেজি বীজ লাগবে, গড়ে যদি মোটা ধান হয় তাহলে আরেকটু বেশি লাগবে, সরু ধান হলে আরেকটু কম লাগবে। এবার বীজতলাটা ভালো করে জৈব সার দিয়ে তৈরি করে আমন খন্দে সাধারণত কাদা বীজতলা করা হয়, সেক্ষেত্রে 6 ইঞ্চি গভীর একটা নালা কিন্তু আপনাকে অবশ্যই তৈরি করতে হবে, এবং বীজতলাটাতে উঁচু রাখতে হবে যাতে জল না দাঁড়ায়, সেইভাবে খেয়াল করে করতে হবে। এছাড়া প্রতি 2 কাঠার জন্য যে সারটা দিতে হয়, 10 কেজি 10 ঝুড়ি গোবর সার, ইউরিয়া 400 গ্রাম, সিঙ্গেল সুপার ফসফেট 4 কেজি, এবং মিউরেটা পটাশ, যেটা পটাশ সার আমরা যেটা বলি সেটা হচ্ছে 400 গ্রাম, আর ছাই একটু দিতে হবে 4 ঝুড়ি। এবং ছাই দিলে কী হয়, চারাটা খুব সহজেই বীজতলা থেকে শেকড় না ছিঁড়ে আমরা মূল জমিতে রোপণ করার মতন করতে পারি। আর বীজতলায় টিকাকরণের কথাটা আমি বলেছি, বীজতলায় চারা তোলার 7 দিন আগে অবশ্যই আপনারা জৈব কীটনাশক হিসেবে নিম তেল 10,000 ppm 3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে দিতে হবে যাতে পরবর্তীকালে মূল জমিতে পোকা না লাগে। আর যদি এখন তো খোলা ধসা রোগটা ব্যাপকভাবে হয়, সেই জন্য আপনাদের এই মেটালাক্সিন, ম্যাঙ্কোজেব বা কার্বনডাজিম এই ধরনের যে ছত্রাকনাশকগুলো আছে 1 থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনি যদি বীজতলায় স্প্রে করে দেন তোলার আগে, তাহলে চারাটা নিরোগভাবে আপনার মূল জমিতে পৌঁছবে এবং সেখানে খুব সহজেই খোলা ধসা, খোলা পচা এই ধরনের পচন রোগগুলো থেকে সে বাঁচবে।

0: একটু সংযোজন করলেন, যেমন ধসা রোগ যদি লাগে সেই ধসা প্রবণ এলাকায় আর একটা ভালো ওষুধ দিতে পারেন কৃষক বন্ধুরা, যেমন আইসোপ্রথিওলেন 40 EC, এটা 1 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এছাড়া ট্রাইসাইক্লাজোল 75 WG, এটা 0.6 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে এই ধসা রোগটা কিন্তু অনেকটাই কমে যায়।
1: দেখুন শ্রোতা বন্ধুরা, একটা কথা বলি, জয়নারায়ণ বাবু কিন্তু ভীষণভাবে আপনাদের উদ্বুদ্ধ করছে, কীরকম ধরে ধরে বলছে দেখুন সঞ্জয়বাবু। তা আমাদের তো সময় বেশি নেই, ডিস্টার্ব করে দিলাম, আপনি এত সুন্দর বলছেন বাকিটা একটু।
2: হ্যাঁ, এখন ক্ষেত্রে না ওই একটা জিনিস জয়নারায়ণবাবু যে বললেন তার সঙ্গে একটু সংযোজন করি, সেটা হচ্ছে বীজতলায় খয়রা রোগ হয়। খয়রা রোগটা হচ্ছে জিঙ্ক জাতীয় বা দস্তার অনুখাদ্যের অভাবের জন্য হয়। সেই জন্য বীজতলায় জিঙ্ক সালফেট বা চেলামিন, চিলেটেড জিঙ্ক যেটা আছে, 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে অবশ্যই স্প্রে করবেন এবং চারাগুলো পুষ্ট হবে।
0: ঠিক আছে, আচ্ছা এই সম্বন্ধে আমি একটু সংযোজন করি যে কৃষক বন্ধুরা জানেন আতুর ঘর হলো বীজতলায়। বীজতলায় যদি আমি চারাগাছটাকে রোগমুক্তভাবে বা সঠিকভাবে যদি লালন পালন করে বড় করতে পারি, তাহলে মূল জমিতে কিন্তু রোগ পোকার সমস্যা অনেক কমে যাবে, আমার খরচ বেঁচে যাবে এবং উন্নত গুণমানের আমি ফসল কিন্তু পাবো। এই জন্য বীজতলায় কী করে আরও ভালো করে পরিচর্যা করে চারাগাছ, ধানের চারাগাছ তৈরি করতে হবে, সেই সম্বন্ধে আমি আর একটু বলে দিই কৃষক বন্ধুদের বিশদভাবে। যেমন আপনারা জানেন যে বীজতলা দুরকম হয়, একটা শুকনো বীজতলা বা ভিজানো বীজতলা। শুকনো বীজতলা যেখানে বৃষ্টি নির্ভর এলাকায় শুকনো বীজতলা হয়, সেই ক্ষেত্রে বীজ ভাঙ্গার, শুকনো বীজতলার ক্ষেত্রে চারা ভাঙ্গার 7-10 দিন আগে এবং কাঁদানো বীজতলায় বীজ বোনার 20-25 দিন পরে আপনাদের যদি ওষুধ, যেমন অ্যাসিফেট 75%, 0.75 গ্রাম 0.75 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করেন, তাহলে অনেক পোকার হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়। এছাড়া কত এলাকায় টুংরো ভাইরাস প্রবণ এলাকা দেখতে পাওয়া যায়, যে কোনো কোনো এলাকায় টুংরো ভাইরাস হবেই। সেক্ষেত্রে কৃষক বন্ধুদের বলবো যে দানাদার ওষুধ, যেমন কার্বোফিউরান 3G 5 কেজি অথবা 4-10G 1.5 কেজি কতটা পরিমাণ জমিতে, যেমন 25% বীজতলায়, এটা কিন্তু আমাদের 18-25 দিন পর কাঁদানো বীজতলায় প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু এই রোগের সমস্যাটা অনেকটাই কমে যাবে।
1: জয়নারায়ণবাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এত সুন্দর করে কৃষক বন্ধুদের বললেন, বিশেষত এই শেষ পর্যায়টা, এটা কিন্তু দেখার মতো, তাই তো? এই আমাদের সময় তো আর বেশি নেই, বলার তো অনেক কিছু শুনে যায়, কৃষক বন্ধুদের সঙ্গে বলতে ভালো লাগে, কথা যেন আর ফুরোতে চায় না। যখনই আমরা যারা মানে কৃষি কাজের সঙ্গে যুক্ত তো সেটা মনে পড়েই যায়, আমাদের হাতে সময় তো আর দিতে পারবো না। একটু সঞ্জয়বাবু ও কৃষক বন্ধুদের বলে দিচ্ছি যে এই যে আমরা আমন ধানের জাতের নির্বাচন ও বীজতলা প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনেক কিছু জিনিস মাঝখানে ঢুকে গেল, তো কিচ্ছু মনে করবেন না, আজকে আমরা জাতগুলো সম্পর্কে বলেছি, কিছু একটা বীজতলা সম্পর্কে একটু ছুঁয়ে গেছি, আমরা এদিকে তো আরও বড় অনুষ্ঠান করব, আপনাদের আরও বিস্তারিতভাবে জানাবো। একটু খেয়াল করবেন আমাদের মৈত্রী চ্যানেল, আমাদের যে মৈত্রী রয়েছে আকাশবাণীর মৈত্রী, সেখানেও কিন্তু আমন ধান নিয়ে আমরা কথা বলবো, আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদের দিতে পারবো। আজকে সময় হাতে আর একদম নেই, আমাদের আলোচনা এখানেই শেষ করব। যে প্রসঙ্গ ছিল আমন ধানের জাতের নির্বাচন ও বীজতলা, এ নিয়ে এতক্ষণ বললেন পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের মুখ্য কার্যালয় থেকে এসেছিলেন উপপ্রকল্প আধিকারিক কৃষি জয়নারায়ণ রায় শর্মা, আর সঙ্গে ছিলেন ওয়েস্ট বেঙ্গল ওয়াটার ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গ জল অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের যে ত্বরান্বিত উন্নয়ন ও ক্ষুদ্র জলসেচ প্রকল্প রয়েছে, যাতে আমরা আদমি বলে জানি, সেই আদমি প্রকল্পের পরামর্শদাতা সঞ্জয় ভট্টাচার্য। সঞ্জয়বাবু ও জয়নারায়ণবাবু, আপনাদের কৃষক বন্ধুদের পক্ষ থেকে এবং আমাদের তরফে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: সকলকে নমস্কার।

0: বন্ধুরা, আমরা জানি আমরা যারা চাষবাস করি অনেক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কারণে আমরা আমাদের শস্য ক্ষতিগ্রস্ত হয়। তবে কিছু কিছু জায়গায় আমরা কিন্তু শস্যের ক্ষতিপূরণ পেতে পারি। তাহলে সেই বিষয়টা কি, আমরা যদি শস্য বীমা করি তাহলে কিন্তু শস্যের ক্ষতিপূরণ পাওয়া সম্ভব। তো শস্য বীমা কি এবং কেন, আজকে আমাদের এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে রয়েছেন রাজ্য সরকারের কৃষি দপ্তরের অপর কৃষি অধিকর্তা মূল্যায়ন বিধায়ক মুখার্জি। বিধায়কবাবু নমস্কার।
1: নমস্কার।
0: সঙ্গে রয়েছেন মূল্যায়ন আধিকারিক মানসবাবু, মানস দাস। মানসবাবু নমস্কার।
2: নমস্কার।
0: যে কথাটা বলছিলাম যে শস্য বীমা, বিধায়কবাবু একটু যদি পরিষ্কার করে বুঝিয়ে বলেন যে শস্য বীমা বিষয়টা কি।
1: আচ্ছা, শস্য বীমা হচ্ছে যে, যেমন ধরুন আমাদের মানে বীমা বীমা মানে জীবন বীমা আছে, ঠিক আছে, মানুষ মানুষ যেমন লাইফ ইন্স্যুরেন্স করে, তেমনি ক্রপ ইন্স্যুরেন্স। শস্য বীমা মানে যে ক্রপ তিনি চাষ করছেন সেই ক্রপকে ইনসিওর করা, অর্থাৎ সেই মানে শস্য যদি কোনো প্রাকৃতিক দুর্যোগে বা কোনো খরা বন্যা এইসবের জন্য কীটনাশকের জন্য ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ফার্মাররা যদি মানে চাষিরা চাষি ভাইরা যদি ওই মানে বাংলা শস্য বীমাতে তার নামটা এনরোল করে, তাহলে যদি ক্ষতি হয়, ক্ষতি হলেই তবে ক্ষতিপূরণ পাবে, তাহলে কিন্তু তারা ক্ষতিপূরণ পাবে। এবং এই এই যে পদ্ধতিটা করে চলছে এটাকে আমরা বাংলাদেশ মানে শস্য বীমা বলি।
0: বেশ, মানে আপনি বলতে চাইছেন যে প্রাকৃতিক দুর্যোগ খরা বন্যা যে কোনো কারণে যদি ফসল ক্ষতিগ্রস্ত হয়
1: কিন্তু
0: তাহলে কৃষকরা যদি বীমা করা থাকে তাহলে ওনারা সেটা একটা ক্ষতিপূরণ পাবেন, তাই তো? মানসবাবু, আপনার কাছে জানতে চাইব যে শস্য বীমা কবে থেকে চালু হয়েছে?
2: হ্যাঁ, পশ্চিমবঙ্গে সেইভাবে শস্য বীমা বহুদিন ধরেই চালু রয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পও চালু ছিল। এটা মোটামুটি ধরুন 90-এর দশক থেকেই চালু আছে। কৃষকরা 90-এর দশক থেকেই বীমা করে আসছে এবং তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বন্যা খরা এবং কীটপতঙ্গের আক্রমণে অল্প অল্প ক্ষতিগ্রস্ত হয়েছিল ফসল, যখন যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন সেরকম মোটামুটি ক্ষতিপূরণ পেয়েছিলেন। কিন্তু বর্তমানে যে আমাদের রাজ্যে যে শস্য বীমা আছে সেই শস্য বীমা পুরোপুরি রাজ্যের উদ্যোগে নেওয়া হয়েছে এবং এই রাজ্য সরকার বাংলা শস্য বীমা চালু করেছেন। দুটো মরশুমে মূলত আমাদের শস্য বীমা হয়, খরা বন্যা প্রাকৃতিক দুর্যোগের জন্য শস্য বীমাতে ফসলের ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ চাষিরা পেয়ে থাকেন।
1: আমি একটু যোগ করছিলাম, মানসবাবু যেটা বলছেন সেটা আপনি যে প্রশ্নটা করলেন মানে কি কি শস্য আমাদের মানে কবে থেকে চালু আছে, অ্যাকচুয়ালি আমাদের বাংলা শস্য বীমা যেটা সেটা 2019-এর খারিফ থেকে কিন্তু চালু আছে,
0: 2019-এর খারিফ থেকে,
1: ঠিক আছে। এবার এই যে খারিফ আমি বললাম, হঠাৎ এই টার্মটা আমি ইউজ করলাম কেন, তার কারণ একটা বছরে সারা বছরের মধ্যে আমরা দুটো মানে সিজনে আমরা এটাকে নোটিফিকেশন করে গভর্নমেন্ট, একটা খারিফ সিজনে করে একটা রবি সিজনে করে। তাহলে খারিফ সিজনে কি করে গভর্নমেন্ট, সেটা নোটিফিকেশন করে ক্রপ কোন কোন ক্রপ নোটিফাইড হবে, কোন কোন এলাকা নোটিফাইড হবে, এটা গভর্নমেন্ট করে। এই যে 2019-এর খারিফ থেকে এটা চালু হলো বাংলা শস্য বীমা, এবং আপনি জানেন হয়তো আপনারা সবাই জানেন চাষি ভাইরা সবাই জানেন যে এটা কিন্তু বাংলা শস্য বীমা কিন্তু স্টেট ওন্ড ফান্ড মানে স্কিম, একদম নিজের স্কিম,
0: মানে রাজ্য সরকারের নিজস্ব স্কিম,
1: নিজস্ব স্কিম।
0: বেশ,
1: ঠিক আছে। এরপরে যখন আমরা 2019-এ খারিফ পেরোলাম, 2019-এ রবি পেরোলাম, যখন 2020-তে আমরা খারিফ পেলাম তখন আমাদের এখানে রাজ্যে চালু হলো টেকনোলজি বেসড বাংলা শস্য বীমা।
0: সেটা কিরকম,
1: সেটা
0: প্রযুক্তি নির্ভর?
1: প্রযুক্তি নির্ভর।
0: আচ্ছা,
1: কিরকম প্রযুক্তি নির্ভর? যে প্রযুক্তি মানে ধরুন স্যাটেলাইটের মাধ্যমে কি কি হচ্ছে, মানে কোন কোন ফসল তারা দেখতে পাচ্ছে বা ক্ষতি হচ্ছে বা কোন কোন ফসল কি স্টেজে আছে সেখানে আমরা একটা কথা জানতে পারলাম, গ্রাউন্ড টুথিং করছে ওরা, গ্রাউন্ড টুথিং।
0: আচ্ছা,
1: ঠিক আছে। ওটা হচ্ছে কি মানে ওই আপনার ওই ল্যাটিটিউড লংটিটিউড
0: দিয়ে বলেন,
1: ল্যাটিটিউড লংটিটিউড ওদের কাছে অ্যাপস আছে গ্রাউন্ড টুথিং এর, এবং আপনাকে একটু জানতে হবে যে কারা করছে এটা। যবে থেকে আমাদের খারিফ 2020 থেকে টেকনোলজি বেসড এলো তবে থেকে আপনারা জানেন যে আমাদের এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড EICI এর বলে, ওরাই কিন্তু এই কাজটার সাথে যুক্ত খারিফ 2020 থেকে। তো ওদের যে ভাগ আছে, যেমন ধরুন জেলা স্তরে ওদের ডিস্ট্রিক্ট ম্যানেজার আছে, তার নিচে ইন্টারমিডিয়েট আছে, ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি কাজটা করছে, তারা কিন্তু ওই গ্রাউন্ড টুথিং করে, অর্থাৎ প্রতিটা ফসল তারা ওইখানে প্রতিটা ফসল যখন নোটিফাইড হয়ে গেল তারপর ওদের প্রতি 15 দিন অন্তর বা তাদের শিডিউল অনুযায়ী তারা কিন্তু গ্রাউন্ড টুথিংটা করছে এবং দেখছে যে গাছটা কোন কোন স্তরে আছে। প্রথমে তো গাছটা ছোট ছিল, তারপরে বড় হলো, তারপরে আস্তে আস্তে মানে কি বলবো আপনার হারভেস্টিং স্টেজে যাচ্ছে। প্রতিটা স্টেজে ওরা কিন্তু ওয়াচ করে, এবং আপনি জানবেন যে প্রত্যেকটা স্টেজে যে গ্রাউন্ড টুথিং করছে আমাদের জেলায় যারা আধিকারিক আছেন, যেমন আপনি জানেন জেলাতে আমাদের

0: ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন, আর আমাদের ব্লকে যারা আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, তারা কিন্তু এই কাজের সাথে পুরোপুরি যুক্ত। ঠিক আছে, কারণ তারা এটা যুক্ত এবং তারা কিন্তু কখন গ্রাউন্ডের দিকে হচ্ছে, কখন কোন সময় হচ্ছে, তারা কিন্তু রীতিমতো ওয়াকিবল। ঠিক আছে, এবং জেলাতে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটি আছে, আর ব্লক স্তরেও বিএলএমসি আছে, ব্লক লেভেল মনিটরিং কমিটি।
1: আচ্ছা,
0: এরা কিন্তু পুরোপুরি এটার
1: উপর, মানে ব্লক স্তর থেকে এবং জেলা স্তর থেকে দুভাবে।

0: বলি, আমাদের ক্ষতিপূরণের নিয়মটা হচ্ছে যে যেদিন থেকে আপনার হারভেস্টিং তার থেকে 45 days এর মধ্যে করা, মানে যদি আপনি ফাইনাল সিজন এন্ড ক্লেম নেন, তাহলে আমাদের এই যে 45 days আমরা বলছি, আমরা কিন্তু এত তাড়াতাড়ি ফাস্ট হচ্ছে, আমরা কিন্তু তার আগেই আমাদের ক্লেম কিন্তু সেটেল হয়ে।
1: আচ্ছা, আমরা সেই প্রশ্নগুলো তো আসবো, তার আগে একটু জেনে নিতে চাই, আপনি বলছিলেন যে যে শস্য বিমা, মানে যে যে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে কি যে কোনো ফসলের উপরই শস্য বিমা করা যায়, নাকি কোন কোন ফসল উপর শস্য বিমা হবে সেটা সরকার নির্ধারণ করে দেয়?
0: খুব ভালো প্রশ্ন, কারণ আমাদের প্রথমে এটা জানতে হবে। তার কারণ হচ্ছে আমরা যেহেতু আপনাকে আমি বললাম দুটো সিজনে আমাদের গভর্নমেন্ট নোটিফাই করে, মানে বিজ্ঞাপিত করে, খারিফ মরশুম বলে আমরা, সেই খারিফ মরশুমে আমাদের তাহলে সেখানে আমাদের ধান এবং আপনার খারিফ মেজ, মানে যেটা ভাদুই মেজ বলে, ওইটাকে আমাদের নোটিফাই করা হয়েছিল। এবং আপনি আবার এটা তো ফসল জিজ্ঞেস করলেন, এবার কোন স্তরে ফসলটাকে আপনি বিজ্ঞাপিত করেছেন, প্যাডি যেটা মানে আমরা ধান বলছি, সেটা কিন্তু আমাদের সমস্ত ব্লকের সমস্ত জিপিতে অল জিপি কভার করা হয়েছিল,
1: সমস্ত গ্রাম পঞ্চায়েত
0: সেটাকে নোটিফাই করা হয়েছিল।
1: আচ্ছা,
0: তার কারণটা কি, যেটা কিছুক্ষণ আগে মানুষও বললেন যে একটা ব্লকে করার গ্রাম পঞ্চায়েত করার মতো অনেক তফাত। গ্রাম পঞ্চায়েতে গেলে ইউনিটটা ছোট হয়ে আসছে, যত ফার্মার করতে পারছে সেই ফার্মার কভারেজটা বা তার এনরোলমেন্ট বা তার ক্ষতিপূরণ পাওয়াটা অনেকটা পরিমাণটা অনেকটা বেড়ে যায় পার্সেন্টেজটা, যার জন্য সরকার চিন্তা ভাবনা করে ওটাকে মানে গ্রাম পঞ্চায়েত স্তরে করেছে। আর এরপরে আসছে রবি সিজন, এটা হচ্ছে কিন্তু খুব মারাত্মক, যেমন সেখানে আমাদের 13 ক্রপকে নোটিফাই করা হয়েছে।
1: আচ্ছা, সেগুলো কি?
0: সেগুলো হচ্ছে ধরুন আপনার মোটামুটি আলু, বোরো ধান, গম, রবি মেজ, সামার মেজ, ছোলা, মুসুর, সামার মুগ, তারপর হচ্ছে সর্ষে, তিল, তারপর হচ্ছে সুগার কেন, খেসারি, এইভাবে 13 ক্রপকে আমাদের গভর্নমেন্ট নোটিফাই করেছে। এবার আপনি জিজ্ঞেস করেন যে কোন লেভেল অব দি নোটিফিকেশনটা হয়েছে। যেমন বোরো ধানকে যদি বলি, বোরো ধান মানে যেটাকে আমরা সামার রাইস বলি, সেটা কিন্তু আমাদের একদম নোটিফিকেশন হয়েছে জিপি লেভেলে।
1: আচ্ছা,
0: ঠিক আছে,
1: তাহলে আপনি বলতে চাইছেন এই যে বিভিন্ন শস্যগুলো যেগুলো নোটিফিকেশন করা হয়েছে বিভিন্ন স্তরে, এগুলো করা হয়েছে মানে জিপি লেভেলে করা হয়েছে, যেমন আলাদা আলাদা স্তর রয়েছে, একটু যদি বুঝিয়ে বলেন।
0: যেমন ধরুন আমরা জিপি লেভেলে কেন নোটিফিকেশন করছি, মানে গভর্নমেন্ট কেন নোটিফিকেশন করছে, তার মানে বোরো এরিয়াটা আমাদের পশ্চিমবঙ্গে ভালো,
1: ঠিক,
0: যার জন্য তার সেটা জিপি লেভেলে নোটিফিকেশনটা হচ্ছে। সিমিলারলি আলু, আলু যদি আপনি দেখেন আমাদের আলু কিন্তু আমাদের মোটামুটি যা এরিয়া, এবং আলু কিন্তু সব জায়গায় কিন্তু আমাদের সব জেলাতে কিন্তু জিপি লেভেলে নোটিফিকেশন নয়,
1: নোটিফিকেশন জিপি লেভেলে নয়,
0: যেখানে যেখানে, যেমন আপনি তো জানেন
1: যেগুলো
0: আলু বেল্ট, যেগুলো যেমন হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তারপর হচ্ছে আমার বাঁকুড়া, আর হচ্ছে কুচবিহার, এই 6 কিন্তু আমার জিপি লেভেলে নোটিফাইড হয়েছে। আর আপনি বলবেন তাহলে বাদবাকি জেলাগুলো, সেগুলোও কিন্তু আমার ব্লক লেভেলে নোটিফিকেশন হয়েছে। এইখানে যেটা হচ্ছে যে এই যে নোটিফিকেশনটা করেছে সরকার, সেই সরকার নোটিফিকেশন করার পরে জিপি লেভেলে নোটিফিকেশন করছে, কেন করছে, যে ওখানে ফার্মাররা যেন তারা ইন্স্যুরেন্সটা পেতে পারে।
1: মানবাবু, আপনার কাছে জানতে চাইব যে ফসলের ক্ষতিপূরণের মাত্রা বিষয়টা যদি একটু বলেন।
2: হ্যাঁ, ফসলের ক্ষতিপূরণ নির্ধারণ হয়, তার জন্য ক্ষতিপূরণ নির্ধারণের সময় আমরা যেটা নিয়ম মনে মানে তৈরি করি, সেটা হচ্ছে যে গত 4 যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের একটা সূচক আমরা নির্ধারণ করে থাকি, যেটাকে বলা হলো শস্যের স্বাস্থ্য সূচক, ক্রপ হেলথ ফ্যাক্টর।
1: মানে আপনি বলতে চাইছেন যে গত 4
2: বিগত 4
1: বিগত 4 যে ফসল যা হলো,
2: হ্যাঁ, তার ক্ষতিপূরণের সূচক,
1: ক্ষতিপূরণের সূচক
2: একটা তৈরি থাকে আমাদের কাছে, এবং বর্তমান বছরেরও একটা ক্ষতিপূরণের সূচক আমরা নির্ধারণ করি।
0: আমরা মানে এরা করে, আমি একটু মানুষগুলোকে থামাচ্ছি, আমরা মানে এরা করে আর কি, যারা ইনস্যুরেন্স ইমপ্লিমেন্টিং এজেন্সি, ফসলের স্বাস্থ্য সূচক যেটাকে বলে, তারা বর্তমান যেটা করলো আর লাস্ট 4 যেটা ওদের কাছে আছে, ওই দুটোর উপরে কম্পারেটিভ করেই তারা কিন্তু ওই কতটা ক্ষতিপূরণ পাবে, পার্সেন্টেজ অব ক্ষতিপূরণ, সেটা কিন্তু ওরাই ঠিক করে আমাদের কাছে পাঠায়,
1: মানে সরকারের কাছে বলে ইন্ডেমনিটি লেভেল নাকি।
0: আচ্ছা, এইখানে করতে গেলে যেটা একটা দেখে সেটা ইন্ডেমনিটি লেভেল বলে, অর্থাৎ একটা মানে ফসল কতটা অব্দি মানে ক্ষতিগ্রস্ত মানে প্রবণতা থাকে। যেমন আলু ক্ষেত্রে যদি আপনি ধরেন, আলু ক্ষেত্রে আমাদের 70%, ঠিক আছে, অন্য অন্য ধানের ক্ষেত্রে, ধানের ক্ষেত্রে 80%, 90%,
2: সেক্ষেত্রে আমরা ওই গত যে 4 সূচকটা পেয়েছিলাম তাকে আমরা একটা গড় নির্ধারণ করি, সেই গড়টাকে আমরা যে ক্ষতিপূরণের মাত্রা, সেই মাত্রা হচ্ছে 70% আলুর ক্ষেত্রে, তাকে সেটা দিয়ে গুণ করি। যেখানে যেখানে ফসলের ক্ষতিপূরণের সম্ভাবনা বেশি, সেখানে সেখানে এই ক্ষতিপূরণের মাত্রাটা আমরা একটু বেশি রাখি, কোনো কোনো ক্ষেত্রে 90% হয়, কোনো কোনো ক্ষেত্রে 80% হয়, এরকম ব্যাপার।
1: ঠিক,
0: তো
1: তো এবার চাষিরা যদি অন্যান্য চাষিরা অন্য কিছু ফসল যেগুলো আপনাদের আওতাধীন রয়েছে।

0: যদি সেই সব ফসলের উপর নাম নথিভুক্ত করতে চান তাতেও কোনো বাধা নেই,
1: কোনো বাধা নেই কেন? এবার যদি উনি বলেন আমি না আমি এটা করবো না, আমি বোরো ধান করবো।
0: আচ্ছা, তাহলে একটু কি বলবেন মানে কোন ফসলের জন্য কতটা টাইম আছে একটু বলে দিলে সুবিধা হয়।
1: পড়ে থাকলো সামার মেজ, যেগুলো গ্রীষ্মকালীন ফসল, যেমন যেমন ধরুন সামার মেজ, তারপর হচ্ছে আমার সামার মুগ, সামার গ্রাউন্ডনাট, সামার তিল আর সুগার কেন, এই পাঁচটা। ঠিক আছে, তো যদি ফার্মার যদি চাষি ভাইরা মনে করে যে আমি এই ফসলগুলোকেও মানে আমি শস্য বীমার আয়তা আনবো, তাহলে তিনি কিন্তু 15 মার্চ অবধি টাইম পাবেন।
0: আচ্ছা, এই যে নাম নথিভুক্ত করার কথা বললেন মানুষবাবু, নাম কোথায় এবং কিভাবে নথিভুক্ত করবেন?
2: এটা সাধারণত যে ইমপ্লিমেন্টিং এজেন্সি আমরা বললাম, তাদের প্রতিনিধিরা আমাদের প্রতিটি স্তরে রয়েছে, জেলা স্তরে, ব্লক স্তরে এবং গ্রাম পঞ্চায়েত স্তরে তারা কাজ করছে। তারা যেটা করছে, তারা একটা নথিভুক্তকরণের জন্য একটা ফর্ম, সেই ফর্মটা চাষি ভাইদের কাছ থেকে পূরণ করিয়ে নিচ্ছে। সেই
0: ফর্মটা কি তারাই দিচ্ছেন নাকি এলাকার যে ব্লক অফিস রয়েছে এলাকার কৃষি আধিকারিকের অফিসে পাওয়া যাবে?
2: হ্যাঁ, ঠিকই বলেছেন, কৃষি আধিকারিকের অফিসেও পাওয়া যাবে, কিন্তু মূলত উদ্যোগ নিচ্ছে কোম্পানির লোকজন, তাদের ইন্টারমিডিয়ারি বলা হয়। তারাই বিভিন্ন ক্যাম্প তৈরি করছে, বিভিন্নভাবে প্রচার করছে এবং কৃষকদেরকে উদ্বুদ্ধ করছে যে তোমরা আসো এবং এখানে এনরোল করো। এনরোল করলে একটাই সুবিধা, সেটা হচ্ছে যে আলু আর আখ ছাড়া বাকি শস্যের যে প্রিমিয়াম অ্যামাউন্ট হবে সেটা সরকার পেমেন্ট করবে, কৃষককে তার জন্য কোনো আর্থিক দায়ভার নিতে হবে না। কিন্তু সেখানে কৃষককে কিছু নথি দিতে হবে, তার আধার কার্ড, তার পরিচয়পত্র, তার ব্যাংকের অ্যাকাউন্ট, কারণ যদি কৃষক ক্ষতিপূরণ পাওয়ার জন্য বিবেচিত হয়, যদি ভবিষ্যতে তার ফসলটি মানে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে তো তার সে ক্ষতিপূরণ পাবে, সেই ক্ষতিপূরণটা কিন্তু তাকে সরাসরি ক্যাশে দেওয়া হয় না, ব্যাংকের মাধ্যমেই দেওয়া হয়।
1: আমি একটু অ্যাড করি,
0: হ্যাঁ বিধায়কবাবু, আপনার কাছে জানতে চাইবো একটু যদি আরো পরিষ্কার করে বলেন যে ফর্মের কথা মানুষবাবু বললেন, সেই ফর্মটা সংস্থা থেকে দেওয়া হচ্ছে নাকি কৃষি দপ্তরের যে ব্লক স্তরে সহকৃষি অধিকর্তার করণ আছে তারা কোথায় যোগাযোগ করবেন?
1: ঠিক এটা যেটা মানুষবাবু বললেন যে আমাদের যারা ইমপ্লিমেন্টিং এজেন্সি ICIL তাদেরই কিন্তু এটা মানে কাজ যে চাষিকে নিয়ে এসে চাষিকে বুঝিয়ে এনরোল করানো। আমাদের ব্লক স্তরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার আছে, তাদের কাছেও ফর্ম দেওয়া আছে। যে কোনো চাষি ভাই কিন্তু আমাদের ব্লক স্তরে যায়, এই নয় যে আমাদের তো মানে শস্য বীমার নাম তারা ঢোকায়নি, বহু ঢুকিয়ে মানে এনরোল করেছে, এখন তারা আমাদের ব্লক স্তরেও যোগাযোগ করতে পারে। কিন্তু ওইটাকে বাংলা শস্য বীমা ফর্ম বলে ওটাকে, ঠিক আছে, ওইটা ফিল আপ করে দেবে, দেওয়ার পরে একটা অ্যাকনোলেজমেন্ট পার্ট থাকে, ওইটা কেটে দিয়ে দেয়।
0: ওখানে
1: ক্যাম্প করছে এরা
0: ফর্ম ফিল আপ করার জন্য, মানে ন্যূনতম যোগ্যতা কি হওয়া দরকার, কতটা জমি থাকতে হবে বা কতটা চাষ থাকতে হবে?
1: দেখুন, আগে আমাদের হতো কি জানেন, আগে ছিল আমাদের ওই কি বলে লোনি ফার্মার, নন লোনি ফার্মার এসব ছিল, ঋণী অঋণী, এখন এই কনসেপ্টটাই উঠে গেছে। যে কোনো ফার্মার উইলিং, যে কোনো উইলিং ফার্মার তিনি কিন্তু এসে তার নাম নথিভুক্ত করতে পারেন। সচেতনতা বৃদ্ধিটা হচ্ছে কি করে? সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে, ICIL এর তরফ থেকে ব্যাপক হারে প্রচার হচ্ছে। এই যে আজকে আমরা এখানে প্রোগ্রাম করছি,
0: সেটাও একটা প্রচারের অঙ্গ, যেহেতু কৃষকদের জন্য এটা দরকার, সুতরাং ওনারা লাভবান হবেন। সেদিকটা বিচার করেই কৃষি এবং সংশ্লিষ্ট যে সমস্ত দপ্তর রয়েছে তো সকলেই মিলে ব্যাপারটাকে একটা সচেতনতা জাগানোর
1: সঙ্গবদ্ধভাবে আমরা কিন্তু এগোচ্ছি।
0: ঠিক,
1: আর আমাদের জেলাতে যে অফিস আছে, জানেন ডেপুটি ডিরেক্টর, ওখানে গেলেও মানে যদি কোনো চাষি ভাই যান সেখানে উনি কিন্তু পুরোপুরি সাহায্যটা পেয়ে যাবেন কি করে এনরোল করতে হবে।
0: কি ধরনের যে ডকুমেন্ট যেটা উনি বলছিলেন, আধার কার্ড বা অন্যান্য কিছু যদি বলা যায় সেগুলো ভালো?
2: প্রধানত ব্যাংকের অ্যাকাউন্টটা দরকার, আধার কার্ডও দরকার, এছাড়া যদি আরেকটা
0: জমির পর্চা টর্চা
2: জমির পর্চা না থাকলেও যদি সে জমি মানে ওনার হয়, মানে সে জমির মালিক হয়, তাহলে তো জমি থাকার তার ডকুমেন্ট থাকবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হতে পারে যে উনি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে তার যে সিনি যে জমি চাষটা করেন সেই মর্মে একটা সার্টিফিকেট তার কাছ থেকে নিতে হবে।
0: আচ্ছা,
2: এবং সেই সার্টিফিকেটের পরিপ্রেক্ষিতে তিনি তার নাম ওই ফসল চাষ করেছেন সেরকম ভাবে নথিভুক্ত করতে পারেন। বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে

0: কিন্তু এলাকাটাই বিবেচ্য, কোন একটা এলাকা ভিত্তিক এলাকাটা ইনচো করা হয়, আমরা এরিয়া অ্যাপ্রোচ বলি আমাদের টেকনিক্যাল টার্মে। সব ক্ষেত্রেই সেই এলাকায় যদি ক্ষতিপূরণ হয় এবং তিনি যদি নাম নথিভুক্ত করে থাকেন সেই ফসলের জন্য, তবে সেই এলাকার ক্ষতিপূরণের যে মাত্রা হলো বা ক্ষতিপূরণের হার হলো সেই নিরিখে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
1: খুব সহজভাবে বলছি, আমি খুব সহজভাবে বলছি, ধরুন একটা গ্রাম পঞ্চায়েতে নোটিফিকেশন হয়েছে, ঠিক আছে, সেখানে 500 কৃষক আছেন, তার মধ্যে 400 কৃষক নাম নথিভুক্ত করেছে, 100 করেনি, তাহলে ক্ষতিপূরণটা যদি ক্ষতি হয় তাহলে এই 400ই তো পাবে নাকি?
2: ঠিক,
1: কি করে পাবেন আপনি, কত টাকা দেবে? এই যে আপনাকে প্রথমে আমি আর মানুষগুলো বললাম যে একটা ক্ষতিপূরণের মাত্রা 4 বছরে গড় দেখে করা হয় সিএইচএফ ধরে, সেইটা যে পার্সেন্টেজটা হলো, এবার ধরুন উনার তো একটা জমি আছে, উনি তো জমিটা দেখাবেন যখন বাংলা সোসিমিয়া ফর্মটা ফিল আপ করবেন, তাহলে আমাদের এটা ওই সাম ইনসিওর বলে, মানে অর্থাৎ ওইটা মানে কত টাকার মানে মানে কত টাকা মতো লাগে আর কি, আমন ধান চাষ করতে বা বোরো ধান বা আলু করতে কত টাকা লাগে, সেই সাম ইনসিওরটাকে আমরা বলি স্কেল অফ ফিনান্স, ওই স্কেল অফ ফিনান্সটাই হচ্ছে আমাদের সাম ইনসিওর, ওইটার পার্সেন্টেজ হিসাবে কিন্তু আপনার তার যে জমির পরিমাণ।
2: একটু আমি যদি ক্রপ হিসাবে আমরা ধরি, যেহেতু আমাদের এখানে ধান এটা মূলত আমরা উৎপাদন করি মূল ফসল, তার সঙ্গে আলু কৃষক ভাইরা ভীষণভাবে করে থাকে এই সময়টাতে, তো ধান ও আলুর ক্ষেত্রে কি কি স্তরে ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে?
1: ধান ও আলুর ক্ষেত্রে দেখুন, ধান ও আলুর ক্ষেত্রে আমি এখন যদি রবি সিজনটাকে ধরি, এছাড়াও আমার আরো 11টা ক্রপ আছে,
2: ঠিক,
1: সেই 11টা ক্রপের ক্ষেত্রে কিন্তু একদম সিজন এন্ড ক্লেম, অর্থাৎ ফসলটা উঠে গেল তারপরে উনারা স্যাটেলাইট মারফতে দেখলেন যে কোন কোন জায়গায় ক্ষতি হলো, ঠিক আছে। কিন্তু আলু আর বোরোর ক্ষেত্রে তিনটে ধাপে হয়,
2: মানে একদম শেষে নয়, সেটা
1: তিনটে ধাপ,
2: তিনটে ধাপে ক্রপের যে জীবদ্দশা তিনটে ধাপের মধ্যে হবে।
1: হ্যাঁ, যেমন প্রথমে আমরা বলি প্রিভেন্টেড সোয়িং বা ফেল্ড সোয়িং, অর্থাৎ চাষ করতে পারলো না,
2: বেশ,
1: ঠিক আছে। তারপরে আছে মিড সিজন অ্যাডভার্স, চাষ আপনি করলেন কিন্তু মিড সিজন কিছু আপনার অ্যাডভার্সিটি এলো, ধরুন খরা বন্যা কিছু একটা,
2: মানে প্রথমটা আপনি বলছেন যে কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষই করা গেল না,
1: এবার আপনি আপনি কি করে পাবেন সেটাকে বলতে হবে, যে ওইখানে যে ওই ওই জিপির যে নর্মাল সোন এরিয়া যা হয় তার 50% কিন্তু, মোর দেন 50% অ্যান্ড অ্যাবাভ কিন্তু আপনার ক্ষতির আওতায় আসতে হবে, আপনি প্রিভেন্টেড হয়নি তবে কিন্তু পাবেন, 20% হয়ে গেল এটা কিন্তু আসবে না। সিমিলারলি আমার যখন মিড সিজন অ্যাডভার্সিটি দিলাম, মানে মধ্যকালীন যে যদি কিছু আপনার ক্ষতি হয়,
2: হ্যাঁ, সেই ক্ষতিটা আপনি কি কি কারণে ধরে নিতে পারছেন?
1: এই যে ধরুন খরা বন্যা বা কোন ধরুন, তা সেই প্রিভেন্টেড সোয়িং যেই হয়ে গেছে, এরাও তো গ্রাউন্ড টুদিং করছে এআইসিএল, তারা কিন্তু ওই ওই গ্রাউন্ড টুদিং করে যে যে জীবীগুলো ক্ষতি এসেছে তাদের রিমোট সেন্সিং টেকনোলজি মারফতে, এটা কিন্তু ফার্মাররা টাকা পয়সা পাচ্ছেন তাদের কাছে।
2: রোগ পোকার আক্রমণে ক্ষতি হলেও সেখানেও পেতে পারে, তো সেটা কিভাবে নির্ধারণ হবে? পুরো এলাকা যদি ক্ষতিগ্রস্ত হয় 50% এলাকা ক্ষতিগ্রস্ত
1: অর মোট যদি হয় তাহলে কিন্তু পাবে। এবার ধরুন প্রিভেন্টেড সোয়িং হলো না, মিড সিজন হলো না, তাহলে তৃতীয় দফা হচ্ছে আমাদের সিজন এন্ড ক্লেম, যেটা আমি বলছিলাম, মানুষগুলো বলছিলেন যে সিএইচএফ ক্রপ হেলথ ফ্যাক্টর, ওইটা কিন্তু সিজনের ক্লেমসে হয়। তার আগে যে দুটো ধাপ সেটা হচ্ছে ওই প্রিভেন্টেড সোয়িং এবং মিড সিজন, এটা কিন্তু গ্রাউন্ড টু থিং এবং আমাদের ব্লক লেভেল থেকে বা ডিডিআরমেন্ট থেকে যে ডেটাটা আছে তার উপরে বেস করে হয়।
2: এই যে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় তার তো মাপকাঠি বিভিন্ন রকম আছে, তো জেলা স্তর এবং যে ব্লক স্তরে সেখানে ঠিক কিভাবে ওরা ভূমিকা পালন করে?
1: দেখুন জেলা স্তরে তো আমাদের ডিএলএমসি আছে, ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটি, ঠিক আছে,
2: আর ব্লক স্তরে
1: বিএলএমসি, ব্লক লেভেল মনিটরিং কমিটি, খুব ভাইটাল কমিটি এগুলো,
2: ঠিক,
1: কারণ এখানে সমস্ত রকমের ডিসিশন গুলো নেওয়া হয়। তা ধরুন কোন একটা ক্ষতিপূরণ হলো, তা এটা আমাদের যে ডিএলএমসি আছে সেখানে কিন্তু এটাকে ওখানে দেখিয়ে নেওয়া হয় যে দেখুন আপনার জেলাতে এই এই ক্ষতিপূরণ হয়েছে এই ক্রপসের ক্ষেত্রে, তখন ওনারা যখন বলেন তারপরে কিন্তু আমাদের পরবর্তী ক্ষেত্রে মানে চূড়ান্ত হিসাবে এটাকে মানে চাষিদের ভিতরে পাঠানো হয়, অ্যাকাউন্টে পাঠানো
2: হয়। কিছু
0: সামান্য একটু যোগ করার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ওরা তো যে যে এলাকায় ক্ষতি গ্রস্ত ক্রপ মানে শস্যের ক্ষতি হয়েছে সেই এলাকাগুলো ওরা উপগ্রহ চিত্রের মাধ্যমে পেল, এটা ঠিক কথা, এবং ওদের যে গ্রাউন্ড ট্রুথিং হয় তার মাধ্যমেও পেল। আর জেলা স্তর আর ব্লক স্তরের ভূমিকা একটাই, সেটা হচ্ছে যে তারাও তো সেখানে কৃষকের সঙ্গে দিনে রাতে যোগাযোগ রাখছে এবং তারা সেখানে ক্ষতিপূরণের ক্ষতির মানে মাত্রাটা জানতে পারছে যে কোন জেলায় বেশি বৃষ্টি হয়েছে বা শিলাবৃষ্টি হয়েছে বা খরা হয়েছে, জলের অভাবে চাষ করতে পারেনি, যেটা উনি প্রথমেই বললেন যে খরিফ মরশুমে ধানের পাঁচটা জেলায় ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। সেই ক্ষতিপূরণটা কিন্তু যে যে এলাকাগুলো মানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকাগুলো আলোচনা করা হয়।
2: তো সবচেয়ে বড় কথা চাষি বন্ধুদেরকে তো এটা মাথায় রাখতে হবে, যেহেতু এখানে এই ক্ষতিপূরণের ক্ষেত্রে কোনো

0: প্রিমিয়ামের দরকার নেই, সরকার নিজেই প্রিমিয়াম দিয়ে থাকেন। একমাত্র বলছিলেন দুটো শস্যের ক্ষেত্রে, একটা আখ
1: এবং আলু,
0: আলু সামান্য প্রিমিয়াম নির্ধারিত হচ্ছে,
1: নির্ধারিত হচ্ছে 4.85%, 4.85%।
0: আচ্ছা,
1: সাম ইনসিওর বলে একটা কথা বলেছিলাম, কার্ড দিতে হয়।
0: চাষী বন্ধুদের জানাচ্ছি, আজকে যে সমস্ত কৃষক বন্ধুরা আজকের অনুষ্ঠান শুনছেন তারা নিশ্চয়ই বিষয়ে অবগত হবেন, কিন্তু অনেকেই হয়তো আজকে অনুষ্ঠান শুনতে পারলেন না। সেক্ষেত্রে প্রচারের অন্য কি কি ব্যবস্থা আপনারা রেখেছেন?
1: প্রচারের যে ব্যবস্থাটা হচ্ছে, যে যেমন ধরুন মাস লেভেলে, যেমন ধরুন জেলা ব্লক এরাও কিন্তু তাদের লেভেলে, এআইসিআই তাদের নিজেদের লেভেলে বিভিন্ন স্তরে এটা প্রচার করা হবে, যাতে বেশি মানে চাষিকে আমাদের শস্য বিমার আওতায় আনা যায়, এবং চাষিরাও যেন শস্য বিমা কি জিনিস, বাংলা শস্য বিমা কি জিনিস এটা ওনারা জানেন, এবং জানেন জানেন না তা নয়। আমাদের ফার্মারদের কাছে একটাই অনুরোধ, আমরা রাজ্য সরকারের তরফ থেকে এসেছি, আপনারা সবাই নির্দ্বিধায় আসুন আমাদের ইন্স্যুরেন্স এজেন্সির কাছে, আমাদের ব্লকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাছে, এবং আপনারা আপনাদের নাম নথিভুক্ত করুন, যাতে আপনারা যদি ক্ষতি হয় তাহলে আমরা রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারি, এটা আমাদের একটা আবেদন থাকলো।
0: তাহলে কৃষক বন্ধুরা এতক্ষণ শুনছিলেন যে শস্য বিমা কি এবং কিভাবে আপনারা শস্য বিমার আওতায় আসতে পারেন এবং সরকারের কি ধরনের সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। আসুন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব শস্য বিমায় নিজেদের যদি আওতাভুক্ত করেন, তাহলে কিন্তু আপনারা বাড়তি একটা ক্ষতিপূরণ পেয়ে যাবেন, তাতে করে কিন্তু আপনাদের আখেরে লাভ নিশ্চিত। আমাদের হাতে একদম সময় নেই, আমরা আলোচনা এখানেই শেষ করব। আজকে আলোচনায় ছিলেন রাজ্য সরকারের কৃষি দপ্তরের অপর কৃষি অধিকর্তা মূল্যায়ন বিধায়ক মুখার্জি এবং মূল্যায়ন আধিকারিক মানস দাস। বিধায়কবাবু এবং মানসবাবু আপনাদের অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
2: নমস্কার,
3: ধন্যবাদ।
4: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
1: হ্যালো হ্যালো হ্যালো,
2: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
3: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
4: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।

0: আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম নিতাই তীর্থ বীরভূমের বীর চন্দ্রপুর। লিখেছেন শম্ভুনাথ সেন। বাংলার মাটি বীর প্রসবিনী। বাংলার আধ্যাত্মিক মানচিত্রে বীরভূম কেবল রাঙামাটির দেশ বা শক্তিপীঠের আধার নয়, এই পুণ্যভূমি স্বয়ং নিত্যানন্দ প্রভুর পবিত্র জন্মস্থান। বীরভূমের বিখ্যাত তন্ত্রক্ষেত্র তারাপীঠ থেকে মাত্র 8 কিলোমিটার দূরে ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের ডাবুক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বীরচন্দ্রপুর গ্রামটি আজ বিশ্বজুড়ে বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র ধাম। 1474 খ্রিস্টাব্দের মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে হারাই পণ্ডিত ও পদ্মাবতী দেবীর আঙিনা আলোকিত করে এই ধামেই অবতীর্ণ হয়েছিলেন প্রভু নিত্যানন্দ। প্রাচীনকাল থেকেই এই জনপদ এক চক্রা ধাম নামে সুপরিচিত। বঙ্গদেশে গৌরনিতাইয়ের নাম শোনেননি এমন মানুষ বিরল। শ্রী চৈতন্যদেবের থেকে বয়সে 13 বছরের বড় ছিলেন নিত্যানন্দ প্রভু। বাংলার ভক্তি আন্দোলনের ইতিহাসে বীরভূমের বীরচন্দ্রপুর আজও এক বিশেষ আধ্যাত্মিক গাম্ভীর্যে পরিপূর্ণ। একদিকে শক্তি সাধনার ধারা, অন্যদিকে বৈষ্ণব ভক্তির ফল্গু ধারা, দুই বিপরীতমুখী স্রোতের সহাবস্থান বীরভূমের সংস্কৃতিকে এক অনন্য মাহাত্ম দান করেছে। এই তীর্থের মূল আকর্ষণ হল নিতাই বাড়ি, যেখানে প্রভু ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। এখনও সুরক্ষিত রয়েছে সেই সুতিকা গৃহ। এখানকার বাঁকা রায় মন্দিরের অপূর্ব বিগ্রহ ও স্থাপত্য শৈলী আজও দর্শনার্থীদের বিমোহিত করে। নিতাইয়ের শৈশব ও কৈশোরের অজস্র অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে এই জনপদ আজও অম্লান। 16 শতকে নবদ্বীপের শ্রী চৈতন্য মহাপ্রভুর নেতৃত্বে যে ভক্তি আন্দোলনে জোয়ার এসেছিল তার প্রধান কাণ্ডারী ছিলেন প্রভু নিত্যানন্দ। ধর্ম যে সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে তা তিনি হাতে কলমে প্রমাণ করেছিলেন। জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে আপামর জনসাধারণকে তিনি আপন করে নিয়েছিলেন পরম আলিঙ্গনে। শুধুমাত্র ভক্তিকে সম্বল করে একটি জাতির নৈতিক ও সামাজিক পুনরুত্থান পৃথিবীতে প্রথম ঘটেছিল এই বাংলায়, যার অবিসংবাদিত নায়ক ছিলেন প্রভু নিত্যানন্দ। তৎকালীন রক্ষণশীল সমাজে অস্পৃশ্য ও ব্রাত্য মানুষকে হরিনামের অধিকার দিয়ে তিনি এক বৈপ্লবিক সামাজিক সংহতির বার্তা দিয়েছিলেন। তাঁর প্রেমেই উদ্ধার হয়েছিল জগাই মাথায়। বাংলার লোকজ সংস্কৃতিতে তাই আজও অনুরণিত হয় হরিনাম দিয়া জগৎ মাতালে আমার একলা নিতাই। লোকগানে এভাবেই নিত্যানন্দ প্রভুকে আজও স্মরণ করেন বাংলার মানুষ। নিত্যানন্দ ছিলেন গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনের পুরোধা পুরুষ। তিনি ধর্মমতকে শাস্ত্রের গণ্ডিতে আবদ্ধ না রেখে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছিলেন মহাপ্রভুর মহামন্ত্র। এখানে তাঁর স্মৃতিতে গড়ে উঠেছে বীরচন্দ্রপুর নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়, নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ইস্কন মন্দির। প্রতি বছর মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে বীরচন্দ্রপুরে হয় 4 দিনের সুবিশাল বৈষ্ণব মেলা। এই সময় দেশ বিদেশের লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। নামযজ্ঞ, রাস কীর্তন, সারস্বত সম্মেলন এবং খোল কর্তারের ঝংকারে মুখরিত হয়ে ওঠে জনপদের আকাশ বাতাস। বৈষ্ণব সমাজে একটা কথা প্রচলিত, নিতাই না হলে নিমাইকে কি চিন্ত লোকে। প্রকৃতপক্ষে শ্রী চৈতন্যদেবের প্রেম ধর্মকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রধান কারিগর ছিলেন প্রভু নিত্যানন্দ। তাই বীরচন্দ্রপুর আজ কেবল বৈষ্ণবদের তীর্থভূমি নয়, এটি মানবিকতা ও বিশ্বপ্রেমের জীবন্ত প্রতীক। বীরচন্দ্রপুরের শান্ত প্রকৃতি ও ভক্তিগম্ভীর পরিবেশ আজও দর্শনার্থীদের মনে এনে দেয় এক অনাবিল শান্তির স্বাদ। বাংলার জনমানসে নিতাই আজও আছেন আর থাকবেন তাঁর সেই অবিস্মরণীয় প্রেম ধর্মের স্রোতে। আধুনিকতার আবর্তেও এই বৈষ্ণব ধাম তার শাশ্বত সারল্য ও ভক্তির সুবাস ধরে রেখেছে। যারা আধ্যাত্মিক প্রশান্তির মর্মসন্ধানী তাদের কাছে বীরচন্দ্রপুর এক অনন্য গন্তব্য। শ্রী চৈতন্যের করুণাধারাকে মানুষের হৃদয়ে সঞ্চারিত করা নিতাই চাঁদের এই পুণ্যধাম আজও আধ্যাত্মিক শান্তি, অনাবিল ভক্তি এবং মানবিক সাম্যের এক চিরন্তন আলোকবর্তিকা। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শম্ভুনাথ সেন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। এই উপলক্ষে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। অভিনন্দন জানিয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীসহ বিশ্ব নেতৃবৃন্দ। কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের দুটি বড় পরিকাঠামো প্রকল্পের অনুমোদন। ভারতীয় নৌবাহিনীর জন্য উন্নত ক্ষমতাসম্পন্ন GNSS জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। আফগানিস্তানের সাধারণ নাগরিকদের হত্যার ঘটনায় পাকিস্তানের তীব্র নিন্দা জানিয়েছে সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই। আসছি বিস্তারিত খবরে। নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে

0: রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হিসেবে টানা 4,399 দিন দায়িত্ব পালনের মাধ্যমে শ্রী মোদি প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করেছেন। শ্রী নেহরু টানা 4,398 দিন এই পদে আসীন ছিলেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীয়ূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। সমাজ মাধ্যমে উপরাষ্ট্রপতি বলেন, এই ঐতিহাসিক মাইল ফলক শুধুমাত্র দফতরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশযাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এই উপলক্ষে বিশ্ব নেতারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিডস, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং, অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট ও স্কট মরিসন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ কুমার দেশানায়কে, পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরায়, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি লোবি লামিছানে, ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো প্রমুখ এই মাইল ফলককে একটি অসাধারণ অর্জন হিসেবে অভিহিত করে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনকে তাঁদের উষ্ণ শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুর্মুকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত বছরগুলিতে যা কিছু অর্জিত হয়েছে তা ভারতের জনগণের সম্মিলিত প্রচেষ্টা ও আকাঙ্ক্ষারই ফল। 140 কোটি ভারতবাসীর স্নেহ ও আশীর্বাদই তাঁর শক্তি ও অনুপ্রেরণার প্রধান উৎস বলে তিনি উল্লেখ করেন। সমাজ মাধ্যমে অন্য এক বার্তায় প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতিকেও তাঁর শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। এই উপলক্ষে আজ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA একটি প্রস্তাব গ্রহণ করেছে। এই উপলক্ষে নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত NDA-র এক বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রশংসা করে একটি বিশেষ রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করা হয়। NDA সরকারের 12 বছর পূর্তি নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রস্তাবটি উত্থাপন করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেন, নিরবিচ্ছিন্নভাবে সবথেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় নরেন্দ্র মোদীর প্রতি এটি এক ঐতিহাসিক সম্মান। এই মহান জাতির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি সঠিক সময়ে সঠিক স্থানে উপস্থিত একজন সুদক্ষ নেতা।
1: এ হিস্টোরিক ট্রিবিউট টু ইন্ডিয়াস লংগেস্ট সার্ভিং কন্টিনিউয়াসলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী জি, দি রাইট লিডার অ্যাট দি রাইট টাইম অ্যাট দি রাইট প্লেস, নরেন্দ্র মোদী জি অ্যাজ প্রাইম মিনিস্টার অফ দিস গ্রেট নেশন, দ্যাট ইজ হিস স্ট্রেংথ, হি ইজ বোথ আওয়ার অ্যাঙ্কর and our innovator, working with a single agenda, that is nation first.
0: বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি নীতিন নবীন, জেডিইউ নেতা সঞ্জয় ঝা, শিবসেনা প্রধান একনাথ শিন্ডে, এলজেপি আর নেতা চিরাগ পাসওয়ান, এনসিপি নেতা সুনেত্রা পাওয়ার, জেএসপি নেতা পবন কল্যাণ, এইচএএম নেতা জিতেন্দ্র মাঝি, জেডিএস নেতা এইচডি কুমারস্বামী এবং আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী। নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রস্তাবটি জাতির সেবায় শ্রী মোদীর নিরবিচ্ছিন্ন কার্যকালের ঐতিহাসিক মাইল ফলককে চিহ্নিত করে। তাঁর বিভিন্ন প্রতিশ্রুতি ও অর্জনের বিষয়গুলিও এতে তুলে ধরা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মন্ত্রিসভা 7 দফার একটি প্রস্তাব গ্রহণ করেছে।
2: केंद्रीय मंत्रिमंडल ने 7 संकल्प लिए। मंत्रिमंडल माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी को इस ऐतिहासिक उपलब्धि पर हार्दिक बधाई एवं शुभकामनाएं प्रेषित करता है। उनके नेतृत्व में भारत के 25 करोड़ से अधिक गरीबों ने गरीबी को परास्त किया है। राष्ट्र सेवा के प्रति माननीय प्रधानमंत्री जी के अद्वितीय समर्पण एवं अथक परिश्रम के लिए राष्ट्रीय सुरक्षा को सुदृढ़ बनाने एवं भारत के हितों की रक्षा हेतु और समावेशी विकास एवं सामाजिक न्याय की दिशा में किए गए उनके प्रयासों की सराहना करता है और विकसित भारत के निर्माण के उनके दूरदर्शी संकल्प और नेतृत्व के प्रति अपना पूर्ण समर्थन व्यक्त करता है।
0: এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। কোটেশ্বর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত রেলপথ এই প্রকল্পের অন্তর্ভুক্ত। এই প্রকল্পের আওতায় 6 কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি মেট্রো করিডোর এবং 5টি স্টেশন থাকবে। শ্রী বৈষ্ণব জানিয়েছেন, প্রকল্পটি সম্পন্ন হলে আহমেদাবাদ গান্ধীনগর মেট্রো নেটওয়ার্কের দৈর্ঘ্য বেড়ে প্রায় 78 কিলোমিটার হবে। এছাড়াও মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের 2টি বড় পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের ও সাধারণ আবাসন নির্মাণ।
2: आज कैबिनेट में तीन फैसले लिए गए। एक फैसला अहमदाबाद में मेट्रो के विस्तार का है और दो फैसले अमरावती जो कि आंध्र प्रदेश का नया कैपिटल निर्मित हो रहा है, बन रहा है, डेवलप हो रहा है, उसके दो फैसले लिए गए। अहमदाबाद मेट्रो का फेज 2A कोटेश्वर रोड से एयरपोर्ट का कॉरिडोर आज अप्रूव हुआ है कैबिनेट में।
0: কেন্দ্রে এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় নৌবাহিনীর জন্য 20টি উন্নত ক্ষমতাসম্পন্ন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা GNSS জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ ৪৪৯ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। অন্তত 75% দেশীয় উপাদান বা প্রযুক্তি ব্যবহার করে এই জ্যামারগুলি তৈরি করা হবে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে বাই ইন্ডিয়ান ইন্ডিজেনাসলি ডিজাইন্ড ডেভেলপড অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড বিভাগের আওতায় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর ফলে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলির নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ বুলগেরিয়ার সোফিয়ায় অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর জানান তিনি সেখানে হাজার বছরের পুরনো সব নিদর্শন ঘুরে দেখেছেন এবং বুলগেরিয়া কীভাবে তাদের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন দিক সংরক্ষণ করেছে সে সম্পর্কে গভীর ধারণা লাভ করেছেন। বিদেশমন্ত্রী বুলগেরিয়ার শীর্ষ নেতৃত্ব এবং বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। তিনি আগামীকাল ফিনল্যান্ড সফর করবেন এবং কুলতারান্তা টক্সের 14তম আসরে যোগ দেবেন। পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট শীর্ষক বিষয়ের ওপর আলোচনাটি হবে। এছাড়া ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী ও শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা। আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন এবং কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে বিমান হামলায় নারী ও শিশুসহ কয়েকজন সাধারণ নাগরিককে হত্যার ঘটনায় পাকিস্তানের তীব্র নিন্দা করেছেন সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি বলেন এই অঞ্চলে নিজেদের অপরাধমূলক কর্মকাণ্ডের কথা ইসলামাবাদকে স্বীকার করতে হবে এবং এই যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের নীতি পরিহার করতে হবে। তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কুনার, খোস্ত ও পাকতিকায় পাকিস্তানের সামরিক বিমান হামলায় শিশুসহ অন্তত ১৩ জন সাধারণ নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর কারজাই এই মন্তব্য করেন। পাকিস্তানি বাহিনীর নিন্দা জানিয়ে মুজাহিদ বলেন গতরাতে সাধারণ বাড়িঘর লক্ষ্য করে চালানো ওই হামলায় ১১ জন শিশু, একজন নারী ও একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও 14 জন নারী ও শিশু আহত। বালুচিস্তান লিবারেশন ফ্রন্টের প্রধান ডক্টর আল্লাহ নাজর বালোচ অধিকৃত জম্মু কাশ্মীরে পাকিস্তানের নীতির কড়া সমালোচনা করে বলেছেন ওই অঞ্চলে ক্রমবর্ধমান জনপ্রতিরোধ, মৌলিক অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং রাজনৈতিক স্বাধীনতার দাবির প্রতিফলন। এদিকে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে 30 জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় 200 জন আহত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই উপলক্ষে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। অভিনন্দন জানিয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীসহ বিশ্বনেতৃবৃন্দ। কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে 2টি বড় সরকারি পরিকাঠামো প্রকল্পের অনুমোদন। খবর শেষ হলো, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে জানিয়ে দিই, আজ রাত 8টায় নানা রঙের গান, 8:30 আইনি কথা, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 2015, এই নিয়ে অবসরপ্রাপ্ত জেলা বিচারপতি বিশ্বনাথ ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎকারে শর্মিষ্ঠা সরকার, প্রযোজনায় রৌলিনা সেনগুপ্ত। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ, শিল্পী অনিকেত চক্রবর্তী। 9:30 কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। রাত 10টায় ছায়াছবির গান, 10:30 দোতারায় লোকসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন শিল্পী সুবল দত্ত। আধুনিক গান শুনবেন 10:50 শিল্পী সঞ্জীব ঘোষ। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি।

0: সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ রাত 8টায় ছায়াছবির গান, 8:15 হরাইজন ইংরেজি সাপ্তাহিক পত্রিকা, স্পটলাইট 9:16, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে।
1: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiom.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।

0: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
2: বিভিন্ন
3: আকাশবাণী কলকাতা, একটু পরে স্থানীয় সংবাদ।
4: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বললো,
5: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
4: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
6: হর ঘরে সূর্যঘর।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী পদে একটানা 12 বছর দায়িত্বভার পালনের নজির গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, দেশের মানুষের আশীর্বাদের কারণেই একটানা 12 বছর কেন্দ্রে NDA সরকার চালাচ্ছে। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে, অর্থ দপ্তর পেয়েছেন স্বপন দাশগুপ্ত, শিল্প ও বাণিজ্য মন্ত্রী হয়েছেন তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ডক্টর শারদ্ধত মুখোপাধ্যায়, নতুন স্কুল শিক্ষামন্ত্রী হচ্ছেন দীপক বর্মন, উচ্চশিক্ষামন্ত্রী হয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে উপভোক্তাদের যাবতীয় তথ্য যাচাইয়ের কাজ আগামী 25 জুনের মধ্যে শেষ করার জন্য কলকাতা পৌর নিগমের কমিশনার, সবকটি জেলা জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের প্রেক্ষিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর মিলেছে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে

0: বৃষ্টির পূর্বাভাস। আসি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরবচ্ছিন্নভাবে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করেছেন। 2014 সালের 26 মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষের আশীর্বাদের কারণে একটানা 12 বছর কেন্দ্রে এনডিএ সরকার চালাচ্ছে। আজ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, এনডিএ দলগুলি এ উপলক্ষে একটি প্রস্তাবনা আজ পেশ করেছে। সবার মিলিত প্রচেষ্টাতে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
1: আপনি ইস অবসর পর মুঝে সম্মানিত কিয়া, ইতনা মান দিয়া, ইসকে লিয়ে মা আপ সভি কা বহুত বহুত আভারী হু। সাথিও ইতনে লম্বে সময় তক মা ভারতী কি সেবা কা সৌভাগ্য মিলনা এ ঈশ্বর কি বিশেষ কৃপা সে হি সম্ভব হো সকতা হ্যায়। আর মেরে লিয়ে তো জনতা জনার্দন হি ঈশ্বর কা রূপ হ্যায়। এনডিএ পরিবার কে সদস্য নে এক রিজলুশন ভি পেশ কিয়া হ্যায়। ইয়ে আপ সব কি আত্মীয়তা আর উদারতা হ্যায়, ক্যোঁকি মা ইস যাত্রা কো আপনি ব্যক্তিগত উপলব্ধি নহিঁ মানতা হুঁ। ইয়ে হর দৃষ্টিকোণ সে হম সব কি সামূহিক উপলব্ধি হ্যায়।
0: প্রধানমন্ত্রী পদে একটানা 12 বছর দায়িত্বভার পালনের প্রেক্ষিতে আজ রাজধানী দিল্লিতে এনডিএর একটি বৈঠক বসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং জোট সঙ্গীরা সেখানে উপস্থিত ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও যোগ দেন বৈঠকে। ছিলেন এনডিএ শাসিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। নবান্ন থেকে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে স্বরাষ্ট্র, পার্বত্য, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য, সংস্কৃতি, কর্মী বিষয়ক এবং প্রশাসনিক সংস্কার দপ্তর রেখেছেন। এছাড়াও যে সমস্ত দপ্তর এখনও কোনো মন্ত্রীকে বণ্টন করা হয়নি সেগুলিরও তদারকির দায়িত্ব থাকবেন মুখ্যমন্ত্রী। অর্থমন্ত্রী হচ্ছেন স্বপন দাশগুপ্ত। ডক্টর শারদোত্ত মুখোপাধ্যায়কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী হচ্ছেন তাপস রায়। দীপক বর্মনকে বিদ্যালয় শিক্ষা, আবাসন এবং ক্ষুদ্র অতিক্ষুদ্র মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা ও কারিগরি দপ্তরের দায়িত্ব পেয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। কৃষি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে দুধ কুমার মণ্ডলকে। নিশীত প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। শঙ্কর ঘোষকে পর্যটন এবং সংসদীয় বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের অর্থনীতির উন্নয়নে কর না বাড়িয়ে রাজস্ব আদায়ের উপর জোর দেওয়াই তাঁর প্রথম লক্ষ্য বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। আজ নবান্নে দপ্তরের দায়িত্ব গ্রহণের পর তিনি সচিব আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের স্বপনবাবু বলেন, রাজ্যে বর্তমানে রাজস্ব আয়ের যে সুযোগ আছে তার সবটা ব্যবহার করা হয় না।
2: ট্যাক্স বাড়িয়ে রেভিনিউ কিন্তু নেসেসারিলি বাড়ে না, ট্যাক্স অনেক সময় কমিয়ে দিলেই বাড়ে।
3: ফিড বাজেট এখন একটা সমস্যা হয়ে গেছে যে জিএসটিটা তো আমাদের হাতে নেই। জিএসটিটা জিএসটি কাউন্সিল দেয়, ওটার বেনিফিট স্টেট নিশ্চয়ই পায়, কিন্তু ওটার পলিসি নির্ধারিতটা আমরা করতে পারবো না।
0: রাজ্যকে অতীতের মতো শিল্পবান্ধব হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে নতুন শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন। আজ দপ্তরের দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের কাছে তাপসবাবু বলেন, টাটারা চাইলে রাজ্যে ফিরতেই পারে।
4: ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে, বিনিয়োগকারীদেরকে পশ্চিমবঙ্গমুখী করা, টাটার ডিপার্চারের পরে এবং 6,688 জন এই গত 15 বছরের রাজত্বে নানান কারণে 6,688 জন যারা ত্যাগ করেছিলেন পশ্চিমবাংলা, তাদের ফিরিয়ে আনা, টাটাকে ফিরিয়ে আনা। আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি গভর্নমেন্ট, এবং সেটাকে আমরা কিন্তু কথাই নয়, আমরা ব্যবহারে, আচারে, আচরণে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা সেটা প্রতিষ্ঠিত করব।
0: রাজ্য সরকার আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে উপভোক্তাদের যাবতীয় তথ্য যাচাই শুরু করেছে। আগামী 25 জুনের মধ্যে এই কাজ শেষ করার জন্য কলকাতা পৌর নিগমের কমিশনার, সবকটি জেলা জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে রাজ্য সরকারের আয়ুষ্মান ভারতে যোগদানের ব্যাপারে মৌ স্বাক্ষরিত হয়েছে। সুস্মিতা দেব আজ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছেন।

0: দল ছাড়ার কথাও জানিয়েছেন তিনি। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে সুস্মিতা দেবের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আগে জানানো হয়েছে বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা সুখেন্দু শেখর রায়ও গত সোমবার রাজ্যসভার সাংসদ ও দলীয় সদস্য পদে ইস্তফা দিয়েছেন। নির্বাচন পরবর্তী পর্বে দলের মধ্যে বিদ্রোহের মধ্যেই মমতা ব্যানার্জির পর এবার 10 জন ভোটে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, রাহুল ও অভিষেকের মধ্যে প্রায় 1.5 ঘন্টা ধরে বৈঠক হয়। গতকালই দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। এদিকে 3 বার নোটিশ দেওয়ার পরেও হাজিরা না দেওয়ায় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জির গতিবিধির ওপর সিআইডি নজরদারি শুরু করেছে। ইতিমধ্যে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে বলে জানা গেছে। বিধানসভায় সইজাল কাণ্ডে হাজিরা এড়িয়ে অভিষেক বর্তমানে দিল্লিতে। আদালতের নির্দেশ সত্ত্বেও তিনি তদন্তে সহযোগিতা করছেন না বলে মনে করছে সিআইডি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার আলিপুরে একটি সরকারি বহুতলার সকালে ভয়াবহ আগুন লাগে। ভবনটিতে একাধিক সরকারি অফিসের পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কার্যালয় রয়েছে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনকে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে। এসি অথবা শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড বলে মনে করছে দমকল। এই ঘটনায় আলিপুর থানায় দায়ের হয়েছে এফআইআর। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ এই মামলার শুনানিতে জানিয়েছেন তদন্তে সহযোগিতা করতে হবে অরূপকে, যখনই তাকে ডাকা হবে দিতে হবে হাজিরা। আদালতের অনুমতি ছাড়া তিনি এলাকার বাইরে যেতে পারবেন না। 17 আগস্ট পর্যন্ত তার এই রক্ষা কবচ বজায় থাকবে। ভোট পরবর্তী হিংসার ঘটনায় কলকাতা পুরসভা 56 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তৃণমূল কংগ্রেস নেতা স্বপন সমাদ্দারকে আজ পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে 2022 সালে দোষরা মেয়ে ভোট পরবর্তী হিংসায় এক মহিলা আক্রান্ত হন। তিনি গতরাতে নারকেলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ রাজভবন অভিযান করে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসের নেতা কর্মীরা মিছিল করে রাজভবনের দিকে এগোলে ধর্মতলায় ব্যারিকেড করে পুলিশ মিছিল আটকে দেয়। বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের প্রেক্ষিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির খবর মিলেছে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় অতিভারী এবং দার্জিলিং কালিম্পং কোচবিহার ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টিতে গরমের অস্বস্তির হাত থেকে কিছুটা রেহাই পেয়েছেন মানুষ। বিকেল 5:30 পর্যন্ত ব্যারাকপুরে 54 মিলিমিটার, দমদমে 32, উলবেড়িয়ায় 30, কৃষ্ণনগরে 29 এবং আলিপুরে 24 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামীকালও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী পদে একটানা 12 বছর দায়িত্বভার পালনের নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন, দেশের মানুষের আশীর্বাদের কারণেই একটানা 12 বছর কেন্দ্রে এনডিএ সরকার চালাচ্ছে। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। অর্থ দপ্তর পেয়েছেন স্বপন দাশগুপ্ত, শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন বাউল গান, পূর্ণ দাস বাউলের কণ্ঠে।

বাউল গান শুনলেন পূর্ণ দাস বাউলের কণ্ঠে, শুনছেন নানা রঙের গান। এবারে শুনুন নজরুল গীতি তন্দ্রা রায়ের কণ্ঠে।

নজরুল গীতি শুনলেন তন্দ্রা রায়ের কণ্ঠে, শুনছেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজ সবশেষে শুনুন রজনীকান্তের গান নিশীথ সাধুর কণ্ঠে।

0: রজনীকান্তের গান শুনলেন নিশীথ সাধুর কণ্ঠে। আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে আইনি কথা, উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আইনি কথা।
2: স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের এই মুহূর্তে আইনি কথায়। আইনি কথা এমনই এক অনুষ্ঠান যা আকাশবাণী কলকাতা চেষ্টা করে যে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন, আমাদের অধিকার সংক্রান্ত যা যা আমাদের প্রাপ্য সে বিষয়গুলির। সত্যি তো আমরা অনেকটাই জানি না, কিন্তু জেনে রাখা উচিত। স্বাধীন দেশের নাগরিক হিসেবে অনেক অনেক রকমের অধিকার যা আমাদের প্রাপ্য, সংবিধান যা আমাদের দিয়ে থাকে, সুতরাং একটু জেনে রাখলে সেই অধিকারটুকু আদায় করে নেওয়াটা অনেকটা সুবিধের হয়। তবে শুধুই আমাদের নিজেদের জন্য নয়, আমাদের পারিপার্শ্বে আরও যারা রয়েছেন, যাদের মধ্যে বয়স্ক মানুষেরা রয়েছেন, যাদের মধ্যে এমন ছোটরা রয়েছে, শিশুরা রয়েছে, যারা সেভাবে নিজেদের প্রাপ্যটুকু আদায় করে নেওয়ার মতন জায়গায় নেই। আমরা অর্থাৎ বড়রা, অভিভাবকেরা যদি তাদের কথা না ভাবি, ভাববে কে? আসুন আজ তাদের কথা একটু জানি, যারা নিজেদের অধিকার বলে যে আদৌ কিছু হয় সেটাই হয়তো জানে না। শিশুরা, শিশু সুরক্ষা আইন 2015 এমন একটি আইন যা শিশুদের অধিকারকে সুনিশ্চিত করে। আজ সেই আইন সংক্রান্ত নানান বিষয় জানব আমরা। স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অবসরপ্রাপ্ত জেলা জজ বিশ্বনাথ ভট্টাচার্য। শ্রী ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাই।
3: নমস্কার।
2: নমস্কার।

0: স্যার, এই যে শিশু সুরক্ষা আইন 2015, 2015ই কেন? কারণ সংবিধান তো সেই 1950 থেকে এবং তারপর থেকে আইন আদালত সবই রয়েছে, হঠাৎ করে 2015-র এই শিশু সুরক্ষা আইন, এই বিষয়টা ঠিক কি?
1: জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট 2015, এই আইনের সঙ্গে আন্তর্জাতিক একটা সম্পর্ক রয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের বিশ্বে 1914 থেকে 1990 প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে এবং 1939 থেকে 1945 পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। এই দুটো বিশ্বযুদ্ধ এবং পরপর আরও অনেক নিরন্তর যুদ্ধ কি করেছে, বিশেষভাবে প্রচুর মানুষকে তাদের পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। অনেক শিশু অনাথ হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে গেছে, রান হ্যাভ এ চিলড্রেন হয়ে গেছে, সারেন্ডার্ড হয়ে গেছে। এই সমস্ত ব্যাপার নিয়ে রাষ্ট্রপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশনস অনেকগুলো কনভেনশন করেছে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কনভেনশন হচ্ছে নেদারল্যান্ড দেশের হেগ প্রদেশে কনভেনশন, যেটা হেগ কনভেনশন হিসাবে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যার উল্লেখ আমাদের এই জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্টেও রয়েছে। এছাড়া বেইজিং চুক্তি হয়েছে, রাষ্ট্রপুঞ্জ ওই সমস্ত কনভেনশনের উপরে একটা গাইডলাইন তৈরি করেছিল যে এই সমস্ত অনাথ শিশুদের কিভাবে যত্ন এবং সুরক্ষা দেওয়া যায়। সেই পরিপ্রেক্ষিতে ভারতীয় সংবিধান সেই গাইডলাইনসটাকে গ্রহণ করেছে এবং আমাদের শিশু সুরক্ষা আইন প্রথম চালু হয়েছিল 2000 সালে। কিন্তু সেই আইন কিন্তু যথোপযুক্ত প্রয়োগ করা যায়নি বলেই নতুন এই আইন, পুরনো আইনকে বাতিল করে রিপিল করে দিয়ে নতুন এই জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট 2015 এসেছে।
0: অর্থাৎ সমগ্র পৃথিবীর যে শিশুরা, তাদের যে অধিকার, তার সঙ্গে ভারতবর্ষের শিশুদের অধিকারকে জুড়ে দিয়ে একটা মোটামুটি সমতুল্য একটা অধিকারের আইন প্রণয়ন করা, রাষ্ট্রপুঞ্জের যে গাইডলাইন তাকে মেনে আমরা এটা করেছি।
1: একদম ঠিক, একদম ঠিক।
0: এবারে জানতে চাইব শ্রী ভট্টাচার্য, শিশু সুরক্ষা আইন, তার প্রথম কথাটি শিশু, এই শিশু বলতে কত বয়স থেকে, অর্থাৎ কত বছর থেকে কত বছর বয়সের মধ্যে আমরা ধরতে পারি?
1: এই আইনে কিন্তু বলা আছে বিশেষভাবে 2 নম্বর ধারাতে এই আইনের বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে, সেই সংজ্ঞাতে বিশেষভাবে বলা আছে যে এই আইন সেই সমস্ত শিশুদের নিয়েই ডিল করবে যারা 18 বছরের নিচে, অর্থাৎ 18 বছরের নিচের শিশুরাই কিন্তু এই আইনের আওতায় আসছে।
0: বেশ, 18 বছর অর্থাৎ 0 থেকে 18 এর মধ্যে যত শিশুরা তারা সবাই এই আইনের আওতায় রয়েছে। এবার একটু এই আইন বিষয়ে জানতে চাইব, অর্থাৎ এই আইন শিশুদের সুরক্ষা বিষয়ে সাধারণভাবে, আপনারা অনেকটা বেশি জানবেন, কিন্তু সাধারণ মানুষ হিসেবে শিশুদের সুরক্ষার জন্য কি কি আইন সাধারণ মানুষ হিসেবে আমাদের জেনে রাখা প্রয়োজন, যাতে করে আমরা আমাদের বাড়ির বা আমাদের পারিপার্শ্বের শিশুদের ক্ষেত্রে সেই আইন মানা হচ্ছে না বা তার সেই অধিকার সে পাচ্ছে না সেটুকু বুঝতে পারি?
1: ব্যাপার হচ্ছে যে এই আইন কিন্তু শিশুদের যত্ন সুরক্ষার ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে যে সমস্ত শিশু রাস্তাঘাটে বা দেশের বিভিন্ন রেলওয়ে প্ল্যাটফর্মে অনাথ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে বা ধরুন ভিক্ষাবৃত্তির মধ্যে যুক্ত হয়ে গেছে বা সঠিকভাবে ভরণ পোষণ পাচ্ছে না, থাকার জায়গা নেই অনাথ, তাদের কিন্তু এই আইনের আওতায় আনা হয়েছে। এবং এই আইনের আওতায় আনার জন্য প্রত্যেক জেলাতে কিন্তু কমিটি তৈরি করা হয়েছে এবং যার ফলে আইনের যাতে সুরক্ষা শিশুদের দেওয়া যেতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। প্রথমেই বলবো যে যখনই কোনো শিশুকে যারা 18 বছরের নিচে কোথাও থেকে কোনো পুলিশ অফিসার বা কোনো চাইল্ড ওয়েলফেয়ার অফিসার বা চাইল্ড প্রোটেকশন ইউনিট আনছে ধরে, তারা কিন্তু প্রথমেই কিন্তু জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে নিতে পারছে না। প্রথমে তারা থানার পুলিশ অফিসারের কাছে জমা দিচ্ছে সেই শিশুকে, তারপরে সেই শিশুকে কিন্তু কোনো জেল কাস্টডিতে বা কোনো পুলিশ লকআপে কিন্তু রাখা যাবে না এই আইন অনুযায়ী। তাকে ওই পুলিশ অফিসারের মাধ্যমে জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে আনতে হবে। এবার আমি বলি কিভাবে এই শিশুদের ভাগ করা হয়েছে। যেমন এই আইনের মাধ্যমে দেখা যাচ্ছে দুভাগে ভাগ করা

0: হয়েছে শিশুদের। এক পক্ষ শিশু হচ্ছে যারা চাইল্ড ইন কনফ্লিক্ট উইথ ল, অর্থাৎ আইনের সঙ্গে সংঘাতপূর্ণ যে সমস্ত শিশু, যারা অপরাধ জগতের সঙ্গে যুক্ত আছে বলে অভিযুক্ত।
1: আচ্ছা,
0: এইরকম এক ধরনের শিশু রয়েছে যাদের জন্য জুভেনাইল জাস্টিস বোর্ড গঠন করা হয়েছে সেকশন ফোরে, তাদের সম্পর্কে জুভেনাইল জাস্টিস বোর্ড গঠন করা হয়েছে। আর আরেকটা সেকশন করা হয়েছে যারা হচ্ছে চাইল্ড ইন নিড অ্যান্ড কেয়ার অফ প্রোটেকশন, এরা কিন্তু অপরাধের সঙ্গে যুক্ত নয়, এরা অযত্নে অভুক্ত বা যাদের কোনো বাড়িঘর নেই, হ্যাঁ, যারা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে রয়েছে, অভিভাবকহীন হিসাবে গার্জিয়ান নেই, হ্যাঁ, সেই সমস্ত শিশু যারা চাইল্ড ইন নিড অ্যান্ড কেয়ার অফ প্রোটেকশনের আওতায় আসছে তাদের জন্য চাইল্ড ওয়েলফেয়ার কমিটি করে দেওয়া হয়েছে এই আইনের 27 নম্বর ধারাতে।
1: অর্থাৎ অপরাধের সঙ্গে অভিযুক্ত এমন শিশুদের জন্য আলাদা, এবং যাদের সঙ্গে অপরাধের কোনো যোগ নেই এবং যাদের যা যা প্রাপ্য বেঁচে থাকার জন্য সেটুকুও যারা পাচ্ছে না তাদের জন্য।
0: একদম।
1: বেশ, আরো একবার আমাদের শ্রোতা বন্ধুদের স্মরণ করিয়ে দেব যারা একটু পরে হয়তো রেডিও সেট টিউন করেছেন। আপনারা শুনছেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, শুনছেন অনুষ্ঠান আইনি কথা, আর আজ শিশু সুরক্ষা আইন 2015 এই বিষয়ে বিভিন্ন আইনের যে নানান ধারা সে সম্পর্কে জেনে নেব। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অবসরপ্রাপ্ত জেলা জজ শ্রী বিশ্বনাথ ভট্টাচার্য। বিশ্বনাথবাবু, এবারে জানতে ইচ্ছে করে যে যেভাবে তৈরি হয়েছে এই আইন, সেই আইনের আওতায় এই যে জুভেনাইল জাস্টিস বোর্ড রয়েছে, তাদের কাছে শিশুকে পৌঁছে দেওয়ার দায়, অর্থাৎ সেই শিশুটাকে হয়তো পথ চলতে আমি দেখতে পেলাম, আমার মনে হচ্ছে যে বাচ্চাটি অপুষ্টিতে ভুগছে, তার অভিভাবক নেই, সাধারণ মানুষ হিসেবে আমরা কিভাবে কোনো শিশুকে এর আওতায় আনতে পারি?
0: একদম খুব প্রয়োজনীয় প্রশ্ন। আমি প্রথমেই বলছি যে এই আইনে জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট 2015 শিশুদের যত্ন সুরক্ষার ব্যাপারে কিন্তু দুইভাবে ব্যবস্থা করা হয়েছে। এক ধরনের শিশু যারা রয়েছেন আইনের সঙ্গে সংঘাতপূর্ণ সে সমস্ত শিশু, অর্থাৎ চাইল্ড ইন কনফ্লিক্ট উইথ ল, আর আরেক ধরনের শিশু রয়েছেন যারা চাইল্ড ইন নিড অফ কেয়ার অ্যান্ড প্রোটেকশন। এই চাইল্ড ইন কনফ্লিক্ট উইথ ল যে সমস্ত শিশু আছেন তাদের কাছে বোর্ড কিন্তু তাদের সমস্ত সুরক্ষা এবং যত্ন দেওয়ার ব্যবস্থা করছে। এই জুভেনাইল জাস্টিস বোর্ড যেটা এই আইনের আওতায় গঠন করা হয়েছে, এর একটা গঠনের ব্যাপারটা একটু বলে নিতে হবে, কিভাবে কারা কারা এই বোর্ডে থাকছেন। জুভেনাইল জাস্টিস বোর্ডে রয়েছেন 3 জন বিচারকই বলুন বা 3 জন মেম্বার, যার মধ্যে প্রথমজন হচ্ছেন একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, তিনি হচ্ছে চেয়ারম্যান ওই কমিটির। আর 2 জন থাকবেন মেম্বার যারা সোশ্যাল ওয়ার্কার, তাদের মধ্যে একজন কিন্তু অবশ্যই মহিলা মেম্বার থাকতে হবে। এই জুভেনাইল জাস্টিস বোর্ড সময় টু সময় যখনই তাদের কাছে কেউ নিয়ে আসবেন কোনো শিশুকে, তখন সেই শিশুর বিচারের ভাগ তাদের কাছে রয়েছে। জুভেনাইল জাস্টিস বোর্ডের কোনো সিদ্ধান্ত নিতে গেলে এই 3 জনের মধ্যে যারা মেজরিটি যে সিদ্ধান্ত হবে, মেজর মেম্বারদের দ্বারা যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তটাই কিন্তু ফাইনাল হিসাবে গ্রহণ করা হবে। যদি কোনো সময় কোনো মেম্বার উপস্থিত না থাকে আর 2 জন মেম্বার, তাহলে কিন্তু যিনি চেয়ারপারসন ম্যাজিস্ট্রেট রয়েছেন তার সিদ্ধান্তই ফাইনাল হবে। এবার দ্বিতীয় কথা হচ্ছে, এই যে 3 জন মেম্বার না হলো, এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটকেই এই বোর্ডের চেয়ারম্যান করা হবে। এবার আর 2 জন যে মেম্বার রয়েছে, একটু গঠনটা বলে নিচ্ছি আমি, আর 2 জন যে মেম্বার রয়েছে তাদের কিন্তু মিনিমাম 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে সোশ্যাল ওয়ার্কার হিসাবে বা সাইকোলজি বা এডুকেশন বা চাইল্ড সাইকিয়াট্রি, এই সমস্ত ব্যাপারে কিন্তু তাদের 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এরা কিন্তু তা নাহলে নির্বাচিত হতে পারবেন না।
1: এই নির্বাচনটা কারা করে?
0: গভর্নমেন্ট করে দিয়েছে ইনফরমেশন, এই আইনেই করে দিয়েছে যে এইভাবে গঠিত হবে, তার জন্য প্রেসক্রাইব রেগুলেশন হয়েছে, রুলস তৈরি হয়েছে, ডিফারেন্ট গেজেট নোটিফিকেশন হয়েছে, সেইভাবে হচ্ছে। এই জুভেনাইল জাস্টিস বোর্ড কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে

0: রয়েছেন। এবং আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, যে এই যে বোর্ড প্রত্যেক ডিস্ট্রিক্টে থাকছে সেটা কিন্তু বাই নোটিফিকেশন হয়ে যাওয়ার পরে কোনো ব্লকেও থাকতে পারে, যেমন যেমন যেখানে দরকার আছে পপুলেশন অনুযায়ী বা চাইল্ডের অবস্থান অনুযায়ী। এইগুলো কিন্তু সমস্ত কিন্তু একটা 2020 সালের, যেটা 21 সালে এসেছে এই আইনের অ্যামেন্ডমেন্ট, তাতে ফাইনাল অথরিটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে। এটা গেল একদিক। আরেকটা হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, যারা চাইল্ড ইন নিড অ্যান্ড কেয়ার অফ প্রোটেকশন শিশুরা, তাদের এই চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে প্রডিউস করা হবে। এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে 5 জন মেম্বার থাকবেন, একজন সচিব পর্যায়ের অর্থাৎ সেক্রেটারি লেভেলের একজন মেম্বার থাকবেন যিনি চেয়ারম্যান হিসাবে কাজ করবেন, আরও 4 জন মেম্বার থাকবেন যার মধ্যে একজন অবশ্যই সোশ্যাল ওয়ার্কার থাকবেন এবং আরেকজন মহিলা সদস্য থাকবেন। এই যে সমস্ত 4 জন সদস্য থাকবেন, শিশুদের যত্ন সুরক্ষার ব্যাপারে তাদের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই তারা এই কমিটির মেম্বার হতে পারবেন। মেম্বার হওয়ার পরে তাদের কিন্তু একটা ইন্ডাকশন ট্রেনিং দেওয়া হবে, যেমন জুভেনাইল জাস্টিস বোর্ডে যারা থাকবেন তারা কিন্তু, তাদের কোনো নির্দিষ্ট পিরিয়ড থাকবে না, কিন্তু জুভেনাইল যারা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মেম্বার থাকবেন তাদের কিন্তু 3 বছরের জন্য প্রাথমিকভাবে নিয়োগ করা হবে, তারপরে আবার তাদের পারফরমেন্স দেখে নতুন কমিটি হবে বা তার রিনিউয়েশন হবে।
1: বেশ, শ্রী ভট্টাচার্য, এবারে আসব আরেকটি প্রসঙ্গে। অনেক বাবা মায়েরা আছেন যারা নিঃসন্তান, যারা দত্তক নিতে চান। এখন তো সিঙ্গেল মাদারও অনেকে রয়েছেন বা সিঙ্গেল ফাদার যারা সেই অর্থে বিবাহ নামক ইনস্টিটিউশনে যেতে চান না কিন্তু সন্তান দত্তক নিতে চান। দত্তক নেওয়ার ক্ষেত্রে বেশ বড়সড় আইনে বদল এসেছে, এই বিষয়টাও কি শিশু সুরক্ষা আইনের মধ্যেই পড়ে?
0: প্রথমেই বলছি যে জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অব চাইল্ড অ্যাক্ট 2015 কিন্তু দত্তক নেওয়ার প্রস্তুতটা তখনই আসছে, আইনের ধারাগুলো প্রয়োগ তখনই হবে যখন জুভেনাইল জাস্টিস বোর্ড এবং চাইল্ড প্রোটেকশন কমিটি, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি কোনো একটা শিশুকে সমস্ত সাজার শেষে বা যত্নের পিরিয়ডের যে শেষে ডিক্লেয়ার করবেন যে ইনি ফ্রি ফর অ্যাডাপশন। এই সমস্ত পেরিয়ে গিয়ে একটা বাচ্চা যখন ফ্রি ফর অ্যাডাপশন হবে তাদের তখন দত্তক নেওয়ার প্রশ্ন আসবে। কাদের কাদের দত্তক না যাবে? যারা অরফ্যান, যারা অ্যাবান্ডান্ড, যারা লস্ট, অর্থাৎ যে সমস্ত চাইল্ড অনাথ যাদের কোনো মা বাবা নেই বা অ্যাডাপটিভ ফাদার মাদার নেই, বা যারা অ্যাবান্ডান্ড হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে গেছে, বা যারা বাড়ি থেকে পালিয়ে গেছে বা হারিয়ে গেছে, সেই সমস্ত শিশুদের যখন বোর্ডের কাছে বা কমিটির কাছে আনা হয়েছে তাদের বিভিন্ন প্রসেসের মাধ্যমে, তাদের কাউন্সেলিং, তাদের সমস্ত কিছু যত্ন আত্তি বা হোম অবজারভেশনে রাখার পরে রিপোর্ট তৈরি করা হবে। সেই রিপোর্ট তৈরি করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাপ্লাই করতে হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেই অ্যাপ্লাই রিপোর্ট দেখবেন এবং তার মেডিকেল রিপোর্ট দেখবেন, শারীরিক সুস্থতা আছে কি না সেই সমস্ত দেখে তাকে ফ্রি ফর অ্যাডাপশন বলে ডিক্লেয়ার করবেন, ঘোষণা করবেন, তখনই সেই চাইল্ডকে অ্যাডাপশন নেওয়া যাবে। আমি একটা কথা বলে রাখি, আমাদের দেশে কিন্তু হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956 আছে, তথাপি এই আইনেও কিন্তু অ্যাডাপশনের ব্যাপার রয়েছে। এই ওই আইনের সঙ্গে এই আইনে কোনো সংঘাত বা দ্বন্দ্ব নেই। এই আইনে বলা আছে যে এই আইনের সঙ্গে হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেন্স অ্যাক্ট 1956-এর কোনো ফারাক নেই বা ইন্ডিভিজুয়ালি তারা কাজ করতে পারে, কিন্তু একটাই ফারাক রয়েছে যে এই আইনে সেই সমস্ত শিশু যারা 18 বছরের নিচে আনা হয়েছে তাদেরই দত্তক নেওয়া যেতে পারে বা দেওয়া যেতে পারে। এবার দত্তক নেওয়ার ব্যাপারে কিন্তু বিশেষ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, মানে আইনের 56 ধারায় এই সমস্ত শিশুকে দত্তক নিতে গেলে পেরেন্টসকে, অর্থাৎ যা যা দত্তক নেবেন তারা কিন্তু এলিজিবল হতে হবেন ইকোনমিক্যালি, তারপরে সোশ্যালি এবং সামাজিক দিক থেকে তারা কিভাবে কি সন্তান দত্তক নিতে পারবেন সেটা কিন্তু এই স্পেশাল অ্যাডপশন এজেন্সি ঠিক করবে,
1: অর্থাৎ আর্থিক এবং সামাজিক
0: সামাজিক
1: দুই দিক থেকে।

0: থেকে বাবা মাকে কোন একটি সন্তান দত্তক নেওয়ার মতন তাদের যোগ্যতা আছে কিনা সেটা আগে দেখে নিতে হবে। সেটা দেখবার জন্য আলাদা কমিটি আছেন, তারা দেখবেন, তারা অ্যাপ্রুভাল দেবেন, তারপরে সেই বাবা মায়ের কাছে কোনো বাচ্চাকে পাঠানো যাবে।
1: এবং প্রথমেই কিন্তু তাকে সম্পূর্ণ দত্তক মানে একটা লং টার্মের দত্তক দিয়ে দেওয়া হবে না, একটা পার্টিকুলার পিরিয়ডের দত্তক দেওয়া হবে। তারপরে অবজারভেশন রাখা হবে যে তিনি সঠিকভাবে বাচ্চার যত্ন আত্তি করছেন কিনা, বা তার ডেভেলপমেন্টের জন্য, তার উন্নতির জন্য, সমাজে সে যাকে ভালোভাবে বেঁচে থাকতে পারছে কিনা, তার কাউন্সেলিং হচ্ছে কিনা, তার এডুকেশন হচ্ছে কিনা, তার শারীরিক সুস্থতা থাকছে কিনা, তার প্রকৃত খাদ্য সে পাচ্ছে কিনা, সমস্ত কিছু দেখে, তার প্রয়োজনীয়তা হচ্ছে কিনা, সেইগুলো দেখেই কিন্তু দত্তক নেবে। তাহলে সেই দত্তক ক্যান্সেলও হয়ে যেতে পারে যদি সঠিকভাবে তার বাচ্চার যত্ন আত্তি করছেন কিনা, ঠিক আছে। কিন্তু আবার যদি সে সঠিকভাবে করতে পারেন তাহলে তাকে দত্তক পূর্ণপূর্ণই দেওয়া হবে। একটা কথা বলে রাখি এই ব্যাপারে যে পুরুষ কোনো সিঙ্গল ডিভোর্স দত্তক নিতে পারেন, কিন্তু একজন মেল পুরুষ কিন্তু একজন মহিলা শিশুকে দত্তক নিতে
0: শিশুকন্যাকে দত্তক নিতে
1: পারবে না।
0: আচ্ছা,
1: এই আইনে।
0: আচ্ছা, অর্থাৎ সিঙ্গল মাদার হিসেবে শিশুপুত্র বা শিশুকন্যা দত্তক নেওয়ায় যায়, কিন্তু সিঙ্গল ফাদার যদি বাবা একলা হন তিনি
1: ক্রাইটেরিয়া থাকবে। আমার যদি একটা পুত্র সন্তান থাকে তাহলে জেনারেলি মানে এই অথরিটি চেষ্টা করবে একটা কন্যা সন্তান দেওয়ার। এই সিদ্ধান্তটা নেবেন কিন্তু কমিটি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। প্যারেন্টসরা আবেদন করবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, কিন্তু সমস্ত দিক বিচার বিবেচনা করে উনি মানে সোশ্যাল ইনভেস্টিগেশন করা হবে, কিন্তু কোন আর্থসামাজিকে এই বাচ্চা যাকে দত্তক দেওয়া হবে সে বড় হয়েছিল, তার অপরাধ প্রবণতা কতটা কি গেছে বা আছে কি আছে না, সমস্ত কিছু থরো ইনভেস্টিগেশন করা হবে। এই স্পেশাল অ্যাডপটিভ এজেন্সি আছে তাদের মাধ্যমে, এবং চাইল্ড ওয়েলফেয়ার অফিসার আছে, প্রবেশন অফিসার রয়েছে, চাইল্ড প্রোটেকশন ইউনিট রয়েছে, চাইল্ড লাইন সার্ভিস রয়েছে, ঠিক আছে। তাদের মাধ্যমে থরো এনকোয়ারি করা হবে উভয়ের, বাচ্চারও এবং যে পরিবার দত্তক নিতে চাইবে তারও, তারপরেই কিন্তু দত্তক দেওয়া হবে।
0: বেশ, এই বিষয়টা বোঝা গেল, সময় খুবই সংক্ষিপ্ত, প্রায় শেষের দিকে এসে গিয়েছে। জানতে চাইব যে অনেক অনাথ আশ্রম রয়েছে যেখানে বাচ্চারা থাকে, অনাথ শিশুরা থাকে, এবং তাদের পড়াশোনা, খাওয়া দাওয়া সব সেখানেই হয়। অনেক সময় শোনা যায় বিভিন্ন অনাথ আশ্রমের সম্বন্ধে বেশ কিছু ধরনের অভিযোগ আসে যে সেখানে বাচ্চাদের ঠিকঠাকভাবে কেয়ার নেওয়া হচ্ছে না, তাদের পঠন পাঠন হোক বা অন্য সব কিছুর দিক থেকে। এই যে আমাদের জুভেনাইল জাস্টিস বোর্ড বা অন্য যা যা শিশুদের সুরক্ষা দেওয়ার জন্য সরকার প্রদত্ত যে যে কমিটিগুলো রয়েছে, তাদের কোনো রেগুলেশন, তাদের কোনো একদম সরাসরি অবজারভেশনের মধ্যে কি এই অনাথ আশ্রমগুলি এগুলি থাকে?
1: একদম খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এই যে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং জুভেনাইল জাস্টিস বোর্ড, এরা কিন্তু নিরন্তর যে সমস্ত নন গভর্নমেন্ট অর্গানাইজেশন রয়েছে বা ভলান্টারি অর্গানাইজেশন রয়েছে বা গভর্নমেন্টস হোম রয়েছে, স্পেশাল অবজারভেশন হোম রয়েছে, চাইল্ড সার্ভিস লাইন রয়েছে, ফিট পার্সন রয়েছে, ফিস ফেসিলিটি রয়েছে, ফস্টার কেয়ার রয়েছে, ফস্টার ফ্যামিলি কেয়ার রয়েছে, ফস্টার গ্রুপ কমিটি রয়েছে, বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে। এই সব অর্গানাইজেশন কিন্তু গভর্নমেন্টের রেজিস্টার্ড অর্গানাইজেশন, এবং এই সমস্ত অর্গানাইজেশনটা কিন্তু গভর্নমেন্টের দ্বারা অ্যাপ্রুভড, তা না হলে কিন্তু এদের কিন্তু এই সার্ভিসে আনা যাবে না। এরা অ্যাপ্রুভড হিসাবে সবসময় এই জুভেনাইল জাস্টিস বোর্ড এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মেম্বারদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, এবং তারা নজরদারির মধ্যে থাকছে যে একটা বাচ্চাকে যাকে দেওয়া হয়েছে সেই বাচ্চার কী কী যত্ন, কী কী অসুবিধে, কী কী সুবিধে তারা পাচ্ছে কিনা সঠিকভাবে, এবং সেই বাচ্চার সঠিক সমাজে পুনর্বাসনের জন্য সে সঠিকভাবে এগোচ্ছে কিনা ওই সংস্থার মাধ্যমে, সেটা কিন্তু সবসময় নজরদারিতে থাকছে।
0: এবং সেক্ষেত্রে যদি যতটুকু যা যা প্রাপ্য বাচ্চাগুলির, সেই শিশুদের, তারা যদি না পেয়ে থাকে, তাহলে এই যে এনজিও বা যে সংস্থাগুলি তাদেরকে রাখছে তাদের বিরুদ্ধে আইনত তাদের কি অপরাধমূলক শাস্তি তাদের দেওয়া হয়?
1: তো যদি বাচ্চাকে কোনোরকমভাবে অবহেলা করা হয় বা বাচ্চাকে যদি সঠিকভাবে সার্ভিস না দেওয়া হয় যেরকম বলা হবে এই বোর্ড এবং কমিটির দ্বারা,

0: তাহলে কিন্তু তাদের রেজিস্ট্রেশনও ক্যান্সেল হয়ে যাবে এবং ভবিষ্যতে তারা কিন্তু এই ধরনের কাজ আর করতে পারবে না বলে এই আইনে সংস্থান করা আছে।
1: বেশ, শ্রী ভট্টাচার্য, একেবারে অনুষ্ঠানের শেষে এসে গিয়েছি। এই যে শিশু সুরক্ষা আইন তৈরি হয়েছে, তার অধীনে এত এত কমিটি তৈরি হয়েছে, এই কমিটি এই আইন সবটারই গুরুত্ব ঠিক কতটা সুস্থ সমাজ গঠনে বা শিশুদের সার্বিকভাবে যে একটা উন্নতির জায়গা, একটা সুন্দর সমাজ গড়তে গেলে শিশুদের একটা সুন্দর জীবন দিতে হবে, সেক্ষেত্রে এই আইন, এই কমিটি, এগুলোর গুরুত্ব ঠিক কতটা রয়েছে?
0: শিশুদের যত্ন এবং সুরক্ষার ব্যাপারে এই আইনই তো প্রকৃত ব্যবস্থা করেছে। এই কমিটি এবং এই জুভেনাইল জাস্টিস বোর্ডের মাধ্যমে শিশুদের পুনর্বাসন এবং পুনঃস্থাপনের জন্য সমাজে তাদের মূল স্রোতে ফিরিয়ে আনাটাই এই আইনের উদ্দেশ্য প্রধানত। কেন, প্রচুর শিশু যারা প্রকৃত খাদ্যহীন অবস্থায় রয়েছে, বাবা মা যাদের নেই, বা অনেক বাবা মা ক্ষুধার জ্বালায় তাদের শিশুদের সারেন্ডার পর্যন্ত করে দিয়েছেন, সে সমস্ত শিশুদের যত্ন এবং সুরক্ষা দেওয়ার জন্য সরকারের এই ব্যবস্থাপনা যার কমিটি এবং জুভেনাইল জাস্টিস বোর্ড করছে, তার ভূমিকা কিন্তু বলে শেষ করা যাবে না। কেননা এনাদের ডিউটির মাধ্যমে একটা কম্প্রিহেনসিভ ব্যবস্থা করেছেন, যে সমস্ত সংস্থাকে তৈরি করা হয়েছে বাই গভর্নমেন্ট নোটিফিকেশন, এবং এই সমস্ত যে জুভেনাইল জাস্টিস বোর্ড যা জেলায় জেলায় রয়েছে, প্রত্যেক জেলায় আমাদের দেশে, এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটিও রয়েছে যাদের মধ্যে অভিজ্ঞ লোকেরা রয়েছে, তারপরে ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং সেক্রেটারি লেভেলের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ রয়েছেন, তারা কিন্তু নিরন্তর শিশুদের যত্ন এবং সুরক্ষার জন্য কাজ করে চলেছেন বিভিন্ন ইনস্টিটিউশনের মাধ্যমে, যেমন চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, চাইল্ড অ্যাডপটিভ এজেন্সি, চাইল্ড প্রোটেকশন ইউনিট রয়েছে, থানায় থানায় পুলিশ অফিসার রয়েছে, স্পেশালি ডেজিগনেটেড অফিসার রয়েছে, এবং অন্যান্য বলেছিলাম আমি আপনাকে আগে যে ফিট ফেসিলিটি রয়েছে, ফিটস পারসেন্স রয়েছে, সব কিন্তু এই বোর্ড এবং কমিটি কিন্তু ঠিক করছে যে কারা ফিট পারসন হতে পারবে, যারা শিশুদের নিয়ে যত্ন করার মতো পরিবেশ তৈরি করতে পারবে, যারা একটা ফ্যামিলির মতো করে শিশুকে তার সুরক্ষা দেবে, যত্ন দেবে, খাদ্য দেবে, এডুকেশন দেবে, এই সমস্তর মাধ্যমে কিন্তু নিরন্তর প্রয়াস চলছে এই শিশুদের যাতে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, এবং এতে কিন্তু প্রভূত উপকার পাওয়া গেছে এই আইনের মাধ্যমে। আর একটা কথা বলি, যে এই যে এই সমস্ত শিশুদের ব্যাপারে যখন বিচার হচ্ছে বা যখন তাদের ধরে আনাচ্ছে, এগুলো কিন্তু কোনো সংবাদ মাধ্যম বা কোনো মিডিয়া বা কোনো প্রচার মাধ্যম কিন্তু তাদের সম্পর্কে কোন খবরাখবর কিন্তু বাইরে দিতে পারে না, এটা এই আইনে স্পেসিফিক্যালি বারণ রয়েছে।
1: তারাও কিন্তু, অর্থাৎ তার পরিচয় কোনোভাবেই আমরা উন্মুক্ত করতে পারবো না,
0: হ্যাঁ, তারা প্রকাশ করা যাবে না, এবং তাদের কি কি তাদের ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সম্পর্কে কিন্তু বলা যাবে না কোথাও,
1: হ্যাঁ প্রকাশ করা যাবে না সেই শিশুদের ওয়্যার অ্যাবাউটস, তাদের সম্বন্ধে কি কি ডিসিশন নেওয়া হচ্ছে, তাদেরকে কোথায় রাখা হচ্ছে এবং তাদের পরিচয়।
0: মানে শিশুদের যত্ন এবং সুরক্ষা কিন্তু নীরবে নির্ভীতে এই সমস্ত কমিটি এবং বোর্ডের মাধ্যমে কিন্তু হয়ে চলেছে আমাদের সমাজে।
1: সত্যি ভারী আশার একটা আলো আমরা দেখতে পেলাম, কারণ বয়সটা তাদের এমনই যে সত্যি নিজেদের ভালো মন্দ বোঝা, নিজেদের অধিকার বুঝে নেওয়া এবং তার জন্য সোচ্চার হওয়া কোনোটাই কিন্তু তাদের আয়ত্তে থাকে না। সুতরাং সেই শিশুদের দায়িত্ব রাষ্ট্রের, রাষ্ট্র শিশু সুরক্ষা আইন 2015-র মধ্য দিয়ে কিভাবে এই সার্বিক ব্যাপারটিকে করছেন, দেখছেন, আমরা তা জানলাম শ্রী ভট্টাচার্যের কাছে। অনেক ধন্যবাদ বিশ্বনাথবাবু আমাদের সঙ্গে আসার জন্য এবং এতটা সময় আমাদের দেওয়ার জন্য।
0: নমস্কার আপনাকেও এবং শ্রোতা বন্ধু সব প্রত্যেককে আমার নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শিশু সুরক্ষা আইন 2015 এই বিষয়ে কথা বললাম অবসরপ্রাপ্ত জেলা জজ শ্রী বিশ্বনাথ ভট্টাচার্যের সঙ্গে। যে কথাগুলি বললাম, জানলাম অনেক কিছু, আসুন না তেমনভাবে যদি কখনো দেখি যে কোনো শিশু বঞ্চিত হচ্ছে তার প্রাপ্য অধিকার থেকে, একটু এগিয়ে আসি, আমাদের একটু এগিয়ে আসতে হবে, কারণ তারপর বাকি হাতটা কিন্তু ধরবেন রাষ্ট্র। ভালো থাকুন সকলে, নমস্কার।

বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।

0: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
1: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
2: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।

অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন সরোদ, শিল্পী অনিকেত চক্রবর্তী, রাগ কিরোয়ানি। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন ইমান সরকার। সরোদ কিরোয়ানি, রাগে অনিকেত চক্রবর্তী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কিরওয়ানি রাগে শরদ, শিল্পী অনিকেত চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন ইমান সরকার।

0: ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলছেন দিব্যদে।
1: ভারতের অর্থনীতি শিল্প কৃষি বাণিজ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম প্রধান ভরসা ভারতীয় রেল। বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে অন্যতম এই ব্যবস্থা আজ শুধু পরিবহনের মাধ্যম নয়, দেশের সামগ্রিক উন্নয়নের এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। স্বাধীনতার পর থেকে রেলপথের বিস্তার ঘটলেও সাম্প্রতিক বছরগুলিতে রেলওয়ে পরিকাঠামোর আধুনিকীকরণ, বৈদ্যুতিকীকরণ, উচ্চগতির ট্রেন, অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা, স্টেশন পুনর্নির্মাণ এবং নিরাপত্তা বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলকে মূল স্রোতের সঙ্গে যুক্ত করা থেকে শুরু করে শিল্প ও বাণিজ্যের গতি বাড়ানো সর্বত্রে রেলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনের উন্নত এবং আত্মনির্ভর ভারত গঠনের ক্ষেত্রেও রেল পরিকাঠামোর উন্নয়নের বিশেষ তাৎপর্য রয়েছে। আজকের বিশেষ আলোচনায় আমরা সারা ভারতের রেলওয়ে পরিকাঠামোর বর্তমান অবস্থা, সাম্প্রতিক অগ্রগতি, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি। শিবরামবাবু, আকাশবাণীতে আপনাকে স্বাগত।
2: ধন্যবাদ।
1: প্রথমে যেটা আপনার কাছে জানতে চাইব যে আমাদের দেশের অর্থনীতি আর জাতীয় উন্নয়নের ক্ষেত্রে রেলওয়ে পরিকাঠামোর গুরুত্ব কতটা?
2: জাতীয় অর্থনীতিতে একটা ট্রান্সপোর্টেশনের হিউজ ইম্পর্টেন্স আছে। ট্রান্সপোর্টেশন আপনার ফাইনাল যে আমরা যেটা কনজিউম করি তার কস্টটা ডিসাইড করে। এবার যদি আমরা সেটা রেল ট্রান্সপোর্ট ইউজ করতে পারি তাহলে কি আমাদের যে লাস্ট কনজিউমারের কাছে যে জিনিসটা পৌঁছে সেটাখানের ক্ষেত্রে প্রাইসটা কম হয়। সাথে তাই নেই, যেহেতু ট্রেনের স্পিড অনেক বেশি, সুতরাং তাড়াতাড়ি আজকে যদি আমার ওয়েস্ট বেঙ্গলের যে সবজিটা প্রোডাকশন হচ্ছে সেটা যদি আমার ধরুন সাউথে পাঠাই বা নর্থে পাঠাই, আমি যদি ট্রেন ট্রাভেলটা ইউজ করি সেক্ষেত্রে অনেক তাড়াতাড়ি পৌঁছবো। সেটাই না, আমরা যদি একদম ভেরি গুড জাস্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ ধরি তাহলে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির যে র মেটেরিয়ালসগুলো, র মেটেরিয়ালের সাথেও কিন্তু আমাদের প্রোডাকশনের একটা কানেক্টিভিটি আছে থ্রু রেল কানেক্টিভিটি, যে কারণে আমাদের যে মেজর ট্রান্সপোর্টেশনটা হয় সেটা কোল একটা মেজর ফ্যাক্টর। অলমোস্ট ইস্টার্ন রেলের হিসাবে যদি দেখি প্রায় 65% মতো আমাদের কোল লোডিং হয়, তাতে করে কি পাওয়ার প্ল্যান্টগুলো কানেক্ট করা আছে। এবার আপনি একটা পাওয়ার হচ্ছে আমাদের বেসিক ইনফ্রাস্ট্রাকচার, মানে পাওয়ার ছাড়া আমার মনে হয় কোনো ইন্ডাস্ট্রি সম্ভব হয় না,
1: সভ্যতাই সম্ভব
2: না।

0: সুতরাং রেল ট্রান্সপোর্টেশন মানে একটা বলতে পারি আমরা, যেমন আমরা তিনটে জিনিসকে খুব ভাবি, যে ইনফ্রাস্ট্রাকচার, একটা পাওয়ারকে ভাবি, একটা আমরা র মেটেরিয়ালস ভাবি, সিমিলারলি লেবার ভাবি। আমি বলবো ইকুয়ালি ইম্পর্ট্যান্ট হচ্ছে ট্রান্সপোর্টেশন সেক্টর, তার মধ্যে রেল।
1: আচ্ছা, গত এক দশকে অর্থাৎ এই গত দশ বছরে আমাদের ভারতীয় রেলের পরিকাঠামোগত উন্নয়নের প্রধান সাফল্যগুলো কী বলবেন?
0: যদি গত দশ বছরে দেখি, আমাদের কোথাও একটা ছিল, মানে আমি নিজেও যখন রেলওয়েতে আসি, আমাদের মধ্যে জাস্ট একটা চলছে, মানে রেলওয়ের মধ্যে যে নতুন কিছু করে দেখানো, ইনফ্যাক্ট ইনিশিয়ালি যখন বুলেট ট্রেনের স্বপ্ন দেখানো হয়েছিল, মানে ইনফ্যাক্ট বলা হয়েছে বুলেট ট্রেন আসছে, আমরা তখন ভাবতাম, মানে অনেকে বিভিন্ন লোক বিভিন্ন
1: কথা বলতেন,
0: আরে এখানে কী করে সম্ভব, আমরা কেন বুলেট ট্রেন করতে আছি যেখানে অর্ধেক ট্রেন পাই না, মানে তখন আমাদের একটা লজিক ছিল। ইনফ্যাক্ট আমি সেই ইয়েটাতেই বিশ্বাস করতাম যে আমি কি ভালো খাবারের স্বপ্ন দেখতে পারি না, আমি কি যা খাবার খেয়ে তাই খেয়ে যাবো, তাহলে তো কোনোদিনই সম্ভব না, কারণ আমি তো কখনোই সবাইকে 100%কে তো একই ধরনের ফেসিলিটি দিতে পারি না, সুতরাং আমার যে ফেসিলিটিটা আছে সেটা যেমন কন্টিনিউ চলবে, সাথে সাথে আমাকে কিছু বড় কিছু ভাবতে হবে। আজকের ডেটে অলমোস্ট বুলেট ট্রেন সাকসেসফুল, বুলেট ট্রেন আসতে চলেছে খুব শীঘ্রই, ইনফ্যাক্ট তার আগে যেটা হাই স্পিড যে ট্রেন, যে ট্রেনটা কখনোই আমরা ভাবিনি যে মেড ইন ইন্ডিয়া আসবে, এই যে আজকের ডেটে বন্দে ভারত চলছে সেটা মেড ইন ইন্ডিয়া, সেটা চলছে। তো সুতরাং লাস্ট দশ বছরে মানে প্রতিদিকে আমরা সব কিছু ভাবছি, ইনফ্যাক্ট আগে কখনো আমরা ভাবতাম না যে আমরা এক্সপোর্ট করব, আজকের ডেটে আমরা ট্রেন সেট এক্সপোর্ট করছি, বিভিন্ন দেশ নিচ্ছে, আমাদের টেকনোলজি নিচ্ছে। তো সুতরাং সাইমুলটেন্সলি আমরা যে ছিল সিস্টেম সেই সিস্টেম ডেভেলপ করে গেছি, যে সিস্টেম ছিল সেটাকে আরও আপগ্রেড করে গেছি, তার সাথে সাথে নতুন কিছু ভেবেছি, নতুন কিছু এনেছি, এবং একদম রিসেন্ট ট্রেন্ড দুটো সাফল্য, বন্দে ভারত আছে সাফল্য, আমরা দেশীয় প্রযুক্তিতে কবচ এনেছি সেটাও আমাদের সাফল্য। মানে লাস্ট দশ বছর প্রচুর উন্নতি, মানে অ্যাকচুয়ালি আমাদেরকে আজকের ডেটে রেলওয়ে কখনো বলে না যে হয়তো পারে রেলের ফান্ডিং নেই, রেলের ফাইন্যান্স নেই, সে কারণে প্রজেক্ট হচ্ছে না। ইনফ্যাক্ট আগেরবারই মন্ত্রীজি বলেছেন যে রেলের ফাইন্যান্সের কোনো অসুবিধা নেই, আমাদের উপরন্তু এখন যেটা হয়েছে টেকনিক্যাল স্কিল্ড ম্যান পাওয়ারের অভাব হয়ে গেছে, কাজ চারিদিকে চলছে, মানে আমাদের কন্ট্রাক্টাররা তাদের ঠিকঠাক লেবার পাচ্ছেন না যারা কোয়ালিফাইড বা টেকনিক্যালি স্কিল্ড, বা তারা মানে কন্ট্রাক্টাররা আমাদের সাথে জুড়ে পাচ্ছেন, মানে এত জায়গায় আমাদের কাজ চলছে।
1: আর সম্প্রতি রেলমন্ত্রী এসে পশ্চিমবঙ্গ বললেন যে অনেকটা বিনিয়োগ রেল এবারে করবে, এবং একই সঙ্গে বুলেট ট্রেনের কথা যেটা আপনি বলুন সেটা বলেছেন
0: মন্ত্রী, যে এই যে নেক্সট ফেজে যে বুলেটের কথা বললেন, যে বুলেট ট্রেন যেখানে আমাদের আপ টু শিলিগুড়ি অব্দি আসবেন, সেটা রিসেন্ট বাজেটে অ্যানাউন্স করেছিলেন, তার সাথে উনি এটাও বললেন
1: দিল্লি থেকে শিলিগুড়ি 6 ঘন্টা,
0: ইয়েস দিল্লি থেকে শিলিগুড়ি 6 ঘন্টায়, মানে পুরো ওই রুটটা যদি আমি বলি জাস্ট ওই সাইডটা বানারস হয়ে পাটনা হয়ে কলকাতা অবধি, মানে শিলিগুড়ি অবধি। আর উনি আরও 2-3টে প্রজেক্ট অ্যানাউন্স করেছিলেন, যেখানে সাউথের ব্যাঙ্গালোরকে কানেক্ট করবে চেন্নাইয়ের সাথে, হায়দ্রাবাদকে কানেক্ট করবে ব্যাঙ্গালোর সাথে, মানে কী হচ্ছে যে ক্যাপিটালগুলো অলমোস্ট কী হতো অনেকে, ধরুন সেক্টরগুলো খুব ডেভেলপড, আইটি সেক্টর ডেভেলপড, কিন্তু তাদের কানেক্টিভিটি পোর, শুধুমাত্র ফ্লাইট ডিপেন্ডেন্সি। এবার ফ্লাইটের ফেয়ারটা কি, ওরা ডিপেন্ডিং অন দ্য ভেরিয়াস সিজনস তারা কখনো কমায় কখনো বাড়ায়, কিন্তু রেল আমাদের কিন্তু একটা পারফেক্ট ফেয়ার এবং সেটাই চলতে থাকে। তার সাথে সাথে মন্ত্রীজি আরও একটা কথা বলেছিলেন যে 1,00,000 করোড় ইনভেস্টমেন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, মানে বিভিন্ন স্টেজে আছে, একদম ঠিক কথা, বিভিন্ন স্টেজে আমাদের ল্যান্ড অ্যাকুইজিশন চলছে, বিভিন্ন স্টেজের বিভিন্ন জায়গায় রেলপথ নির্মাণ হচ্ছে, কোথাও ডাবলিং হচ্ছে, কোথাও ট্রিপলিং হচ্ছে, ইনফ্যাক্ট কোথাও ফোর্থ লাইন অবধি হচ্ছে। সুতরাং ওয়েস্ট বেঙ্গলের মানে আজকের দিনে আমি বলবো মানে রেলওয়েতে হিউজ ইনভেস্টমেন্ট হচ্ছে, ইনিশিয়ালি কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো আজকে কিচ্ছু নেই, আজকের ডেটে আমরা ভালো মতো দেখতে পাচ্ছি যে চারিদিকে কাজ শুরু হয়ে গেছে। মানে আমি যদি ওপর থেকে শুরু করি, নর্থ বেঙ্গল থেকে শুরু করে সাউথ বেঙ্গল, বা সিমিলারলি আমি যদি ওয়েস্টে যদি পুরুলিয়া থেকে শুরু করি, ওদিক থেকে মালদা মুর্শিদা, মানে চারিদিকে আমাদের কাজ শুরু হচ্ছে। আমরা ইনফ্যাক্ট মনিটরিং করার সময় জাস্ট তাতে আমরা বুঝি 100 কাজ শুরু হচ্ছে ডিফারেন্ট লেভেলে, মানে যেগুলো কখনো ভাবা যেত না আগে।
1: আর রেলপথের আরেকটা গুরুত্বপূর্ণ দিক শিবরামবাবু, যে এই যে রেলপথের বৈদ্যুতিকীকরণ, এইটা কীরকম, এই কর্মসূচি আমাদের এখন কোন পর্যায়ে আছে গোটা দেশে এবং একই সঙ্গে আমাদের রাজ্যে?
0: বৈদ্যুতিকীকরণ অলমোস্ট, মানে এটা আমার বলতে খুব মানে আমি প্রাউড ফিল করছি যে ওয়েস্টবেঙ্গল 100%।
1: বাহ,
0: আমাদের কিন্তু কোনো ধরনের নেই যে যেখানে আমাদের ম্যানুয়াল বা হাত পরে ডিজেলে চলছে। এবার ডিজেলে কিছু ট্রেন চালানো কিছু, সেটা হচ্ছে পিওরলি অপারেশনাল রিকোয়ারমেন্টে, যেহেতু কখনো হয়তো ডিসাস্টারের কারণে হতে পারে বা কখনো কিছু হয়ে গেছে যেক্ষেত্রে, মানে সেটা আমাদের পিওরলি মেনটেন্স রিকোয়ারমেন্ট, কিন্তু আদারওয়াইজ আমাদের সমস্ত হয়েছে। আমাদের নর্থে কিছু অনলি 30%, সেটা অল ইন্ডিয়া বেসিসে 30% বাকি আছে, সেটা NFRL এর দিকে, তো সেটাও খুব শীঘ্রই তাড়াতাড়ি ওটা হয়ে যাবে।
1: আচ্ছা, আরেকটা কথা শিবরামবাবু, আমরা খুব শুনি ডেডিকেটেড ফ্রেট করিডোর, এই ব্যাপারটা, এই প্রকল্পটার সম্বন্ধে আপনি যদি একটু বলেন, এবং এটা দেশের পরিবহন ব্যবস্থা কীভাবে বদলে দিচ্ছে?
0: কী হচ্ছে, আমাদের এখন যে গুডস ট্রেনগুলো চলে, যেহেতু তাদেরকে আমাদের প্যাসেঞ্জার ট্রেনের সাথে লাইনটা শেয়ার করতে হয়, আমরা গুডস ট্রেনকে হয় কখনো প্রায়োরিটি দিতে পারি না, মানে সেই প্রায়োরিটি, আবার যদি বেশি প্রায়োরিটি দিতে যাই সেক্ষেত্রে আমাদের প্যাসেঞ্জারদের ক্ষেত্রে ডিলে হবে। সুতরাং কোথাও না কোথাও আমাদের গুডস ট্রেনকেই আমরা সেই প্রায়োরিটি দেবো না। আজকের ডেটে আমাদের ইস্টার্ন রেলের হিসেবে বলছি, গুডস ট্রেনের অ্যাভারেজ স্পিড 16-20 কিলোমিটার পার আওয়ার। আমি যখন

0: ডেডিকেটেড ফ্রেট করিডোরে চালাবো, মানে একদম ডেডিকেটেড টু দা ফ্রেট,
1: শুধু তার জন্যই ওই লাইনটা,
0: শুধু ফ্রেটের জন্য। সেক্ষেত্রে কি আমার যে প্যাসেঞ্জারের যে রেস্ট্রিকশনগুলো লাগে সেগুলো কিন্তু ডেডিকেটেড ফ্রেট করিডোরে থাকছে না। তার মধ্যে একটা শুধু ডেডিকেটেড ফ্রেট চলছে, সেক্ষেত্রে কী হচ্ছে তার স্পিডটা, যে স্পিড অ্যাভারেজ স্পিড অনেক বেড়ে যায়। আজকে যেটা আমি 16-20 কিলোমিটার বলছি সেক্ষেত্রে 50 কিলোমিটার প্লাস হয়ে যায়,
1: অনেকটা বেড়ে যায়।
0: সেকেন্ড, আমাদের যেমন প্ল্যাটফর্মগুলো ডিপেন্ডিং আমাদের প্যাসেঞ্জার রিকোয়ারমেন্ট অ্যান্ড প্যাসেঞ্জার কনভিনিয়েন্স আমাদের প্ল্যাটফর্মগুলো তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু প্ল্যাটফর্মগুলো প্যাসেঞ্জার রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে অপারেশনাল রিকোয়ারমেন্টে প্ল্যাটফর্মগুলো তৈরি। সুতরাং ওখানে প্ল্যাটফর্মের ডিস্টেন্স অনেক বেশি হয়, অ্যারাউন্ড 50 কিলোমিটার বিটুইন টু প্ল্যাটফর্মস। আমাদের এখানে কিন্তু 5-7 কিলোমিটার, মানে কোথায় জনবসতি আছে জনবসতির রেসপেক্টে প্ল্যাটফর্মগুলো ডিসাইড। আর থার্ড হচ্ছে আমাদের যে ডেডিকেটেড ফ্রেট করে যে রেকগুলো তার হাইটটা অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু অলমোস্ট প্রায় ডবল হাইট হয়ে যায়। সিমিলারলি রেকের উইডথ যেটা সেটা অনেক বেশি, কারণ আমাদের দেখা হয় কত ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফ্রেট লোড করা যায়। তো সেই হিসাবে মানে আমি কোয়ান্টিটিও বাড়াচ্ছি, স্পিডও বাড়াচ্ছি, সাথে আমার যে স্টপেজ সে স্টপেজের ইস্যুও থাকছে না। সুতরাং ডেডিকেটেড ফ্রেট করিডোর একটা রিভলিউশনারি আইডিয়া, যাতে করে আমাদের ফ্রেট মুভমেন্টকে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অনেক তাড়াতাড়ি নিয়ে যেতে পারবে, আর তাছাড়া কস্টিং অনেক কমে আসবে।
1: আমাদের রাজ্যে কি ডানকুনি থেকে এটা হচ্ছে ফ্রেট করিডোর?
0: ডানকুনি থেকে সুরাট অব্দি ফ্রেট করিডোর, আর সেখানে আমি বলছিলাম যে ইস্ট থেকে ওয়েস্টে জুড়ে গেল। আর জুড়ে গেলে কি সুরাটের যা যা দরকার, সুরাটে যেমন একদিকে যদি কনজিউমার পয়েন্ট অফ ভিউতে ভাবি, সুরাটে জুয়েলারি লোকজন ম্যানুফ্যাকচার করে বা পালিশ করে, ওয়েস্ট বেঙ্গলে জুয়েলারি কনজিউম করে।
1: একদম
0: সিমিলারলি ওয়েস্ট বেঙ্গলের কিছু জিনিস যেমন ভেজিটেবলস বলতে পারি, সেগুলো
1: কৃষিপণ্য আছে,
0: ইয়েস কৃষিপণ্য যেটা এগ্রিকালচারাল মার্কেটিং, সেটা সহজেই কিন্তু আমরা সুরাট বা দেশের ওয়েস্টার্ন পার্টে পৌঁছে দিতে পারি।
1: বেশ, আরেকটা কাজ চলছে এখন, আমরা দেখি যে রেল স্টেশনের পুনর্নির্মাণ বা আধুনিকীকরণ করা হচ্ছে, এইটাতে কতটা অগ্রগতি হয়েছে আপনি কি বলবেন?
0: সারা ভারত জুড়ে প্রায় 1338টার মতো স্টেশনকে অমৃত ভারত স্টেশনের আওতায় এনেছিল। অমৃত ভারত স্টেশন স্কিম যেটা, সেটা অ্যাকচুয়ালি রিভলিউশনারি আইডিয়া। আপনার সব কিছু চলছে, এভরিথিং ইজ পারফেক্ট, আপনি সাডেনলি ভাববেন না না আর একটা ভালো বাড়ি করলে, ভাববেন না না ঠিকই তো আছে। কিন্তু এই আইডিয়াটা যখন এনেছিল, কারণ কি এটাতে দেখা হয়েছে নেক্সট 50 ইয়ার্স আমার কী রিকোয়ারমেন্ট হতে পারে। আজকের ডেটে আমার প্ল্যাটফর্ম ঠিক আছে, ওয়েল এভরিথিং পারফেক্ট, কিন্তু নেক্সট 50 ইয়ার্সের রিকোয়ারমেন্টটা ভেবে আমাদের এই অমৃত ভারত স্টেশন স্কিমটা আনা হয়েছে। সেই হিসেবে যে 1338টা স্টেশনকে সিলেক্ট করা হয়েছে, সেই স্টেশনগুলোতে তাদের এরিয়া বাড়ানো হয়েছে, সার্কুলেটিং এরিয়া মানে যেখানে পাথ হয়েছে, যেখানে স্টেশন সাইজ বা যা যা রিকোয়ারমেন্ট থাকে সবকটাকে কিন্তু ইন্টেলিজেন্টলি যে 50 ইয়ার্স বাদ কী দরকার পড়ে সেইভাবে কিন্তু প্ল্যান করা হয়েছে। আর সেইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 102টা মতো স্টেশন আছে, তাতে অলরেডি ইনোগ্রেশন হয়ে গেছে, কাজ চলছে, আর আমার খুব বিশ্বাস যে এরপর কাজের স্পিড আরও বেড়ে যাবে।
1: আমরা আরেকটা বিষয়ে যেটা ভাবি যে রেলের যে সিগন্যালিং ব্যবস্থা, এটাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার কতটা বৃদ্ধি পেয়েছে সুরক্ষার জন্য?
0: একদম শুরুর দিকে আমাদের ছিল রেলওয়েতে ম্যানুয়াল সিগন্যালিং, তারপরে একদম মানে যেটা আমরা বলতাম প্যানেল ইন্টারলকিং PI, তারপরে আজকের ডেটে আমাদের কিন্তু EIA চলে এসেছে, মাঝে একটা RRI ছিল, তো আজকের ডেটে ইলেকট্রনিক ইন্টারলকিং শুরু হয়েছে। ইনফ্যাক্ট প্রায় রেগুলার বেসিসে আমাদের বিভিন্ন এরিয়া বিভিন্ন স্টেশন আমাদের ইলেকট্রনিক ইন্টারলকিং কনভার্ট হচ্ছে, আর খুব শীঘ্র হতে পারে আমাদের ম্যানুয়াল ইন্টারলকিং পুরোপুরি সিস্টেম থেকে বাদ পড়ে যাবে, পুরো ইস্টার্ন রেলওয়ে ইনফ্যাক্ট অল ইন্ডিয়া বেসিসেই চলছে এটা, পুরো ইলেকট্রনিক ইন্টারলকিং হতে হবে, তাতে করে আমাদের অপারেশনাল কনভিনিয়েন্স হবে, আমাদের অপারেশনাল ফ্লেক্সিবিলিটি থাকবে, আর তাছাড়া আমাদের মানে ম্যান পাওয়ার কম লাগবে।
1: আচ্ছা শিবরামবাবু, আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যখন আমাদের শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন, যে যাত্রীদের নিরাপত্তা, তার জন্য রেল এখন কী কী কাজ করছে বা কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে রেলের তরফ, এটা যদি একটু বলেন।
0: ইন্ডিয়ান রেলওয়ে ফার্স্ট হচ্ছে কিন্তু প্যাসেঞ্জার ফার্স্ট আমরা যাব, সুতরাং প্যাসেঞ্জারদের সুরক্ষা কিন্তু আমাদের ক্ষেত্রে বিশাল ইম্পর্ট্যান্ট। আমরা যদি একদম কোচিং পয়েন্ট অফ ভিউতে দেখি, কোচেও কিন্তু আমরা ICF কোচ থেকে কনভার্ট করে LHB কোচে দিচ্ছি, যে হিসাবে আমাদের সাপ্লাই হচ্ছে আমরা সাথে সাথে LHB কোচে কনভার্ট করে দিচ্ছি। আমাদের আগে ছিল যেগুলো লেভেল ক্রসিং গেট, আজকে অ্যাজ অন ডেট এমন কোনো আর্নমেন্ট লেভেল ক্রসিং গেট নেই, যে লেভেল ক্রসিং গেটে মানে কোনো অ্যাটেন্ডেন্ট নেই, একদম একটাও নেই। আমাদের যে লেভেল ক্রসিং গেট আছে সেখানেও কিন্তু আমরা ইলেকট্রনিক ইন্টারলকিং কনভার্ট করছি। তাছাড়াও আমরা রিসেন্টলি হাওড়া থেকে প্রধানকুণ্ঠা যে কবচ সিস্টেমটা ইনস্টল করেছি, সেক্ষেত্রে দুটো ট্রেন অ্যান্টি কলিশন ডিভাইস যেটা আমরা বলি, যে দুটো ট্রেন যদি কোনো অ্যাক্সিডেন্টালি তারা সেম ট্র্যাকেও চলে আসে তাদের মধ্যে কিন্তু কোনো কলিশন হবে না। এছাড়াও ডিফারেন্ট স্টেশনের আমাদের লেআউটে চেঞ্জ করছি, যেভাবে মানে যত ম্যাক্সিমাম ফ্লেক্সিবিলিটি ফিজিবিলিটি আর তার সাথে সেফটি দেওয়া যায় আমাদের প্যাসেঞ্জারকে। সুতরাং সেফটি আমাদের প্রথম থেকে আজও একদম ফার্স্ট প্রায়োরিটিটা। আর আমাদের অপারেশনের ক্ষেত্রে রেগুলার বেসিসে আমাদেরকে ডিফারেন্ট টেকনোলজি আপগ্রেডেশন করা হচ্ছে, আমাদের যারা রিলেটেড টু রেলওয়ে অপারেশনের সাথে যুক্ত আছে

0: তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে। অলরেডি আমাদের আইগট বিভিন্ন ধরনের ট্রেনিং শুরুও করেছে, আর ট্রেনিং আমাদের একটা ইম্পর্ট্যান্ট প্যারামিটার। আর রেগুলার কন্টিনিউয়াস মনিটরিং, কন্টিনিউয়াস ডিসকাশন, তাছাড়া যদি কোথাও কোনো ধরনের সেফটি, ধরুন আমার কোনো একটা কেউ হয়তো বাইপাস করছেন, সেটার জন্য রেগুলার উইকলি বেসিসে আমরা মনিটরিংও করাই। সেটা আবার হাইস্ট লেভেলে, জেনারেল ম্যানেজার লেভেলে সেটা উইকলি বেসিসে, আর একদম বোর্ড লেভেলে মান্থলি বেসিসে মনিটরিং করা হয়।
1: অর্থাৎ যাত্রীদের নিরাপত্তা ভারতীয় রেলের একেবারে অগ্রাধিকার। দেশের প্রত্যন্ত এবং সীমান্তবর্তী যে অঞ্চল আছে সেখানে রেল সংযোগটা সম্প্রসারণ কীভাবে করা হচ্ছে বা কী ধরনের চিন্তাভাবনা করা হচ্ছে এটা যদি একটু বলেন।
0: ইনফ্যাক্ট আমি যদি ওয়েস্টবেঙ্গলের কিছু ক্ষেত্রে বলি, ওয়েস্টবেঙ্গলের দু একটা এরিয়া কিন্তু এখন আমাদের যেখানে মানে রেল যাতায়াত পৌঁছাননি। তো আমাদের যদি দেখা হয় রিসেন্ট টাইমে কিন্তু প্রচুর প্রজেক্ট স্যাংশন করা হয়েছে। আমি একদম শুরুতে বলছিলাম আপনাকে যে আমরা কন্ট্রাক্টর পাচ্ছি, আমরা লোক পাচ্ছি না, মানে এত কাজ,
1: দক্ষ মানব সম্পদ।
0: এক্স্যাক্টলি, কারণ আমরা ভাবতে পারি, আমরা তখনও আমরা এস্টিমেট করতে পারিনি যে আমাদের রিকোয়ারমেন্ট এত হতে পারে। আজকের ডেটে যদি আমি ওয়েস্টবেঙ্গলের কথা বলি, ওয়েস্টবেঙ্গলে অলরেডি আমার ডাবলিং লাইন চলছে, যেটা আমার রানাঘাট এবং বনগাঁর মধ্যে। তাছাড়া আমার নৈহাটি থেকে রানাঘাট থার্ড লাইন স্যাংশন হয়ে আছে, রানাঘাট থেকে কৃষ্ণনগর আবার থার্ড লাইন স্যাংশন হয়ে আছে, বনগাঁ থেকে পড়ামহেশতলা তার নতুন লাইন শুরু হবে, আবার চাঁদবাজার থেকে বাগদা সেটাও নতুন লাইন। এই লাইনগুলো কিন্তু আগে কানেক্টিভিটি ছিল না, এই সমস্ত এরিয়াগুলো কিন্তু কাজ স্যাংশন হয়ে গেছে, সমস্ত কাজ শুরু হবে। সুতরাং আমাদের ইচ্ছে যেন সব জায়গায় রেল কানেক্টিভিটি পৌঁছে। এইবার আমরা কি ডিপেন্ডিং অন দ্য প্রায়োরিটি, ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট শুরু করছি। একসাথে তো পুরোটা করা সম্ভব হচ্ছে না, কিন্তু খুব শীঘ্রই যে স্পিডে কাজ যাচ্ছে খুব শীঘ্রই আমরা আশাবাদী যে দেশের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে রেলওয়ে কানেক্টিভিটি নেই সেখানে কানেক্টিভিটি আমরা পৌঁছে দিতে পারব।
1: আচ্ছা, আপনি পশ্চিমবঙ্গের কথা বলছিলেন, যে এই পশ্চিমবঙ্গ সহ গোটা পূর্ব ভারত বা উত্তর পূর্ব ভারত নিয়ে কী কী গুরুত্বপূর্ণ প্রকল্প এখন চলছে রেলের?
0: এখন যদি আমি পশ্চিমবঙ্গের দিয়ে বলছি, আমার কিছু কাজ যেগুলো কাজ অলরেডি আমার রিসেন্টলি কমপ্লিট হয়েছে, সেটা যেমন কাঁকিনাড়া নৈহাটি ফোর্থ প্যাসেঞ্জার লাইন, মানে শিয়ালদহ রুটটা প্যাসেঞ্জারদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বা যে কাজগুলো অলরেডি স্যাংশন হয়ে গেছে তাদের মধ্যে যেটা আপনাকে বললাম যে রানাঘাট থেকে বনগাঁ একটা সেকেন্ড লাইন স্যাংশন হয়ে গেছে। হাওড়া ডিভিশনে যদি দেখি সেখানে আমার চন্দনপুর থেকে শক্তিগড় ফোর্থ লাইনটা, কারণ যেহেতু আমার কর্ড লাইনটা দিয়ে ম্যাক্সিমাম এক্সপ্রেস ট্রেনকে পাস করানো, ইয়েস ইয়েস, সেই জন্য আমার ওটাতে ফোর্থ লাইনটা খুবই জরুরি। আমাদের এই দিকে শিয়ালদহ ডিভিশনে প্যাসেঞ্জারের প্রেশারের কারণে আমাদের রানাঘাট থেকে কৃষ্ণনগরের সেটাও থার্ড লাইনটা মানে কাজ চলছে, বা এই যে নতুন কিছু লাইন বললাম যে চাঁদবাজার থেকে বাগদা, বা এদিকে আমি বনগাঁ থেকে পড়ামহেশতলা, বা যদি আমি আর একটু এগিয়ে যাই সেক্ষেত্রে আমরা যে বিষ্ণুপুরের লাইনটা কানেক্ট করলাম জয়রামবাটির সাথে সেটা হলো, বা বিষ্ণুপুর টু মানে হাওড়া কর্ড লাইনটাকে আমরা আপ টু পুরুলিয়া অবধি কানেক্ট করে দিলাম। চারিদিকে কাজ চলছে ডিফারেন্টভাবে, যে যে আমাদের লুপ হোল ছিল সমস্তগুলো বাদ দিয়ে রুট কী করে শর্ট করা যায়। এটা রিসেন্টলি আরও শুনবেন আপনি যে আমরা হুড়া দিয়ে পুরুলিয়া কানেক্ট করছি বাঁকুড়ার সাথে, মানে তাতে করে কি লাইনটা আগে ঘুরে যেত সেটা একটা ডাইরেক্ট কানেক্টেড হয়ে যাচ্ছে, তার ডাইরেক্ট অ্যাডভান্টেজ প্রায় দু ঘন্টার মতো আমাদের ট্রাভেল টাইম কমে যাবে।
1: শিবরামবাবু, আরেকটা বিষয় আমাদের দেশের নিরাপত্তার জন্য জম্মু কাশ্মীরকে দেশের মূল রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা, এই কাজটা কত দূরে গিয়েছে? অনেকটাই যুক্ত হয়েছে, আরও কী কী কাজ বাকি আছে বলে আপনি মনে করেন?
0: রিসেন্টলি তো শুনবেন আপনারা যে শ্রীনগরের সাথে কানেক্টিভিটি ছিল না, আমরা কিন্তু রিসেন্টলি শ্রীনগরের সাথে কানেক্টিভিটি করে দিয়েছি। একটা আগে নর্দার্ন রেলওয়েতে, মানে নর্দার্ন রেল আমার ডিভিশন কিন্তু ছিল না, নর্দার্ন রেল আন্ডারে একটা জম্মু করে নতুন করে ডিভিশন বানানো হয়েছে, যাতে করে আমার জম্মু কাশ্মীরকে প্রপার কানেক্টিভিটি দেওয়া যায়, সেটা আবার রেল কানেক্টিভিটি। তো আমাদের যে এখন বর্তমান ভারত সরকারের মানে স্পেশালি মিনিস্ট্রি অফ রেলওয়ের, তাদের ফোকাস কিন্তু উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মানে উত্তরে যেমন একদম জম্মু কাশ্মীর, সাউথে একদম কন্যাকুমারী, সিমিলারলি ওয়েস্টে আমাদের ওদিকে গুজরাট, ইস্টে অরুণাচল প্রদেশ। আপনি দেখবেন রিসেন্টলি আমাদের পুরো নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে যেটা বলে, সেখানে আমাদের পুরো আলাদা করে একটা কনস্ট্রাকশনের আলাদা জোন আছে, যাতে করে কনস্ট্রাকশনগুলো সমস্ত নতুন ধরনের যে কোনো কাজ, বা যেহেতু ট্যারেন্টটা চ্যালেঞ্জিং, সুতরাং আমাদের রেলওয়ের ওয়ার্কগুলো বা রেলওয়ের ট্র্যাক সবই চ্যালেঞ্জিং, সেই জন্য সেপারেটর জোন বানানো হয়েছে যাতে করে স্পিডে কাজ হয়। সুতরাং আমাদের মানে চারিদিকে ফোকাসটা কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, যাতে করে দেশকে জুড়ে দেওয়া যায় রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে, আর প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা গণবসতি যেন আমাদের রেলের নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে,
1: সবাই যেন রেলের সুবিধা
0: পায়, যেন রেলের সুবিধা পায়।
1: একদম, আপনি উচ্চগতির রেল বা বুলেট ট্রেনের কথা বলছিলেন, এটা ভারতের পরিবহন ব্যবস্থা কী ধরনের প্রভাব ফেলতে পারে?
0: আজকের ডেটে আপনার হঠাৎ করে বিকেলে দিল্লিতে একটা মিটিং হলো, কী ভাবছেন যে ফ্লাইট কী আছে, আপনাকে গিয়ে ফ্লাইট চেক করতে হচ্ছে। যেদিন আমরা উচ্চগতির ট্রেন দিয়ে দেবো আপনি তখন কী ভাববেন না আমার ট্রেন কী আছে? কারণ কি আপনার ফ্লাইটের ক্ষেত্রে তার আগে বোর্ডিং টাইম আছে, তার আগে চেক ইন টাইম আছে, তারপর বেরোবেন অনেক কিছু চেক। এখনও বলছি যদি আমাদের ওভারনাইট জার্নি, আমরা মেজরিটি অফ আস প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন।
1: একদম,
0: এখনও কলকাতা দিল্লি
1: আরামদায়ক,
0: পুরো আরামদায়ক জার্নি, জাস্ট ট্রেনে উঠে গেলাম, লাগেজ নিয়ে

0: কিছু নেই, আমার চেক ইন নিয়েও কিছু নেই, গিয়ে সকালবেলা নেমে গেলাম। ইনফ্যাক্ট আমরা অনেক সময় হচ্ছে দৌড়তে দৌড়তে গিয়ে ট্রেন ধরতে পারি, যেটা আমি ফ্লাইটের ক্ষেত্রে সম্ভব না। সুতরাং যদি আমরা ডিফারেন্ট সিটিগুলোকে কানেক্ট করতে পারি হাই স্পিড রেলওয়ে দিয়ে, আমরা তো বলবো যে মানে ফ্লাইটের ক্ষেত্রে একটা বিগ চ্যালেঞ্জ হয়ে যাবে যে তারা কী করে সেই মানে সার্ভিসটাতে সেই রুটে টিকে থাকবে। কারণ রেলওয়ের যা ফেসিলিটিস বা যা সার্ভিস মানে অ্যাট দ্য কম্পারেবল কস্ট, সেটা কিন্তু ফ্লাইট পোষাতে পারবে না। আর তাছাড়া রেলওয়ে কিন্তু মানে প্রত্যেকের ঘরের অঙ্গ, আপনার কিন্তু কখনো মনে হবে না, ইনফ্যাক্ট এখনও বলছি এখন যদিও উড়ান স্কিম বা অন্যান্য স্কিমের মধ্য দিয়ে আমরা ফ্লাইটকেও বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি, তবু ট্রেন বলবো ট্রেনটা ভেরি মাছ আমাদের পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ প্রত্যেকের,
1: একদম প্রতিটা মানুষের মানে একেবারে রেল তাদের জীবনের
0: বটম ম্যাচ থেকে শুরু করে টপ মোস্ট অব্দি।
1: একদম, এখন আমাদের এই রেলওয়ে পরিকাঠামোর উন্নয়নে সরকারি বিনিয়োগ একই সঙ্গে বেসরকারি বিনিয়োগ, অর্থাৎ যেটাকে আমরা বলছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি মডেল, এই কাজ কীরকম চলছে আমাদের রাজ্য এবং সারা দেশে যদি বলেন?
0: আমরা কিন্তু রেলওয়েতে ম্যাক্সিমাম কিন্তু সরকারি বিনিয়োগেই আছি, আমাদের সেই হিসাবে প্রাইভেট পার্টনারশিপটা নেই। আর যে কোনো দু একটা জায়গাতে হচ্ছে সিলেক্টেড মোডে, দু একটা হয়তো স্টেশন সিলেক্টেড মোডে, আদারওয়াইজ হাতে পারে আমরা প্রাইভেট থেকে টেকনোলজি নিচ্ছি, প্রাইভেটকে এনকারেজ করছি, কিন্তু আদারওয়াইজ কিন্তু গভর্নমেন্ট ইনভেস্টমেন্টই হচ্ছে বা প্রাইভেট থেকে খুব বেশি
1: একটা সরকারি বেশিরভাগ,
0: তারা মেনটেনেন্স হতে পারে কিন্তু মেজরিটি কাজ মেজরিটি ডেভেলপমেন্টাল, কারণ রেলওয়েতে সেই হিসাবে কিন্তু প্রাইভেট পার্টিসিপেশন কিছু নেই।
1: আচ্ছা, আরেকটা বিষয় শিবরামবাবু, আমরা এখন জানি যে প্রত্যেকটা ক্ষেত্রেই কথাটা খুব আসে যে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিজিটাল প্রযুক্তি, এর ব্যবহারটা রেল পরিচালনায় কি হচ্ছে বা হলে কীভাবে হচ্ছে, আগামী দিনে কীভাবে হতে পারে?
0: ভাবা হচ্ছে আর শুরু হবেও। এবার যেহেতু রেলে মানে এআই হয়তো পাইলট বেস দু একটা জায়গাতে করা হচ্ছে, এবার দেখে নেওয়া হবে যে কতটা আমাদের ক্ষেত্রে ট্রু, কারণ যেহেতু একটা ইম্প্যাক্ট বা একটা কোনো একটা নেগেটিভিটি তার ইম্প্যাক্টটা ইউজ, সুতরাং যে কোনো কিছু নিউ টেকনোলজি স্পেশালি উইথ রিলেটেড টু এআই আমাদের তার আগে তার ইপস অ্যান্ড বার্ডসগুলো দেখতে হবে, তো হবেই ফিউচ। হ্যাঁ, এখনও হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, যেমন হতে পারে আমাদের প্রোক্যুরমেন্টে ইউজ হবে, হতে পারে আমাদের এস্টিমেটে ইউজ হবে, কিন্তু ডাইরেক্টলি অপারেশন আমাদের এআইয়ের এখনই কোনো ধরনের চিন্তাভাবনা নেই।
1: আচ্ছা, আপনি যাত্রীদের নিরাপত্তার বিষয়টা বলেছেন ট্রেনের মধ্যে, আরেকটা যাত্রীদের যে স্টেশনে যে সুবিধাগুলো প্রয়োজন হয় সেই সুবিধা বাড়ানোর জন্য কী কী পরিষেবা নতুনভাবে যুক্ত হয়েছে?
0: স্টেশন ওয়াইজ একটা ক্যাটাগরি আছে যে কোন ক্যাটাগরি স্টেশন, সেই হিসাবে প্রত্যেকটা স্টেশনের জন্য আমাদের ডিফাইন করা আছে যে মিনিমাম একটা এসেন্সিয়াল অ্যামেনিটিজ, সেই হিসাবে প্রত্যেকটা স্টেশনের মানে কতটা একটা আমার প্যাসেঞ্জারদের এরিয়া থাকা দরকার, কতটা বেঞ্চ থাকা দরকার, কত নাম্বার অফ টয়লেট থাকা দরকার, নাম্বার অফ ওয়াটার কুলার্স থাকা দরকার, আমরা রেগুলার বেসিসে সেটা রিভিউ করছি, সেটা কমপ্লাই করছি। আপনি শুনলে হয়তো খুশি হবেন যে রিসেন্টলি লাস্ট দু মাস ধরে পূর্ব রেলে স্বচ্ছতার বেশ ক্যাম্পেইন চালিয়েছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য ক্যাম্পেইন হলো যে 30 মিনিটস ক্লিনিং গ্যারেন্টি। আপনি যে কোনো জায়গায় যে কোনো নোংরা দেখুন, ছবি তুলে শেয়ার করে দিন আমাদের 30 মিনিটস।
1: এটা কোথায় শেয়ার করবেন?
0: আমাদের 3-4টে চ্যানেল আছে, যেমন ডাইরেক্ট লুক ফেসবুকে শেয়ার করতে পারে, আমাদের রেল মদত আছে, রেল মদত যেটা
1: অ্যাপ আছে
0: সেখানে শেয়ার করতে পারে, আমাদের রেল ওয়ান অ্যাপ যেটা আছে সেখান থেকেও শেয়ার করতে পারে, তাছাড়া যদি কেউ হ্যাশট্যাগও টুইটার করে দিয়ে সেখানেও আমরা নিয়ে নিচ্ছি,
1: সেখানে ব্যবস্থা।
0: আর আমরা এটাতে খুবই সাকসেসফুল যে লাস্ট যে ক্যাম্পেইনটা চলছে আমাদের কিন্তু 30 মিনিট ছাড়াইনি, 30 মিনিটসের মধ্যেই আমরা সাকসেসফুলি সমস্ত যে কটা কমপ্লেন এসে সমস্ত ক্লিন করতে পেরেছি।
1: এটা সত্যি একটা বড় সাফল্য এবং স্বচ্ছতা একটা বড় বিষয়।
0: একদম।
1: আরেকটা বিষয় যেটা এখন সরকারি যে কোনো সংস্থা তারাই যেটা বিষয় মাথায় রাখছে যে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার, এই পরিবেশকে ভালো রাখার জন্য কি রেল নতুন করে কিছু ভাবে, মানে রেলের কাজ যখন হয় এটা?
0: রেলওয়ে ইটসেলফ একটা পরিবেশ বান্ধব, 2-3টে জিনিস বলছি। আমরা যে কোনো যখনই ট্রান্সপোর্টেশনের কথা বলছি না তখনই বলা হয় যে গাড়ি ছাড়ুন, পাবলিক ট্রান্সপোর্ট ট্রাভেল করুন, আর পাবলিক ট্রান্সপোর্ট তবু নয় আজকে বাস বা ধরুন সেই ধরনের ছোটো গাড়ি, তারা কিন্তু ডিজেল ইউজ করে বা পেট্রোল ইউজ করে, ট্রেন কিন্তু আমরা ডাইরেক্ট ইলেকট্রিসিটিতে চলছি, আমাদের যেহেতু 100% ইলেকট্রিফিকেশান হয়েছে তো সেটাই আমাদের বড় একটা পরিবেশ বান্ধব। তাছাড়া আগের দিনে যখন আমাদের টয়লেটগুলো স্পেশালি বায়ো টয়লেট ছিল না, তখন আমাদের কিছু ইস্যু ছিল যে ক্ষেত্রে সত্যি তার ট্র্যাকের বরাবর আমাদের ঠিক আছে, আজকের ডেটে কিন্তু সেটাও নেই। সুতরাং ট্রেন চালানো বা লোক ট্রেন অ্যাভেল করছে সেটাই সবচেয়ে বড় এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি মেজার।
1: আচ্ছা, সৌরশক্তির ব্যবহার কী হয়? সৌরশক্তি বা পুনর্নবীকরণযোগ্য শক্তি বিদ্যুৎ ছাড়া, যেটা আপনি বললেন যে কয়লা থেকে উৎপাদিত বিদ্যুৎ ছাড়াও, সৌরশক্তির কি কোনো ব্যবহার হয় এখন ভারতীয় রেলে?
0: আপনি যে কোনো স্টেশনে যান, যে কোনো বড় স্টেশনে যান, দেখবেন একটু ওপরের দিকে থাকে, ইনফ্যাক্ট রিসেন্টলি হাওড়া স্টেশন পরে থেকে ছবি দেখবেন, ড্রোন ছবি, ছাদগুলো না পুরো একদম সোলার কালেক্টর দিয়ে ঢাকা আছে, একদম সোলার প্যানেল লাগানো আছে, মানে সেই যে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে সেটা কিন্তু আমরা রেগুলার ইউজ করছি, যে স্পেসটার পেয়েছি আমরা সেখানে কিন্তু সোলার প্যানেল লাগিয়ে দিয়েছি, আর আমাদের সেটা একটা টার্গেট আছে যে আমরা কতটা রিনিউয়েবল এনার্জি ইউজ করছি।
1: একদম,
0: আর সেটা ডেইলি বেসিসে মনিটরিং হচ্ছে আর কন্টিনিউয়াসলি বাড়ানো হচ্ছে তার ইউজটা।
1: আপনি বলছিলেন যে দক্ষ মানব সম্পদটা একটা বড় চ্যালেঞ্জ, তো সেক্ষেত্রে কি রেল কীভাবে ভাবছে যে পরিকাঠামো

0: দক্ষ মানব সম্পদ কিভাবে তৈরি করা যেতে পারে?
1: আমাদের বড়দাতে একটা ইউনিভার্সিটি আছে অলরেডি, তারা কিন্তু পিওরলি রেলওয়ের ওপরেই, রেলওয়ে টেকনোলজির ওপরেই তারা কিন্তু ডিফারেন্ট কোর্স শুরু করেছে। গ্রাজুয়েশন থেকে শুরু হচ্ছে মানে যত ধরনের রেলওয়ে টেকনোলজি, রেলওয়ে ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, রেলওয়ে ম্যানেজমেন্ট,
0: মানে একজন শিক্ষার্থী সে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভর্তি হবে,
1: একদম সেখানে ভর্তি হতে পারে, আর সে রেলওয়ে টেকনোলজির উপরে সে এক্সপার্ট হয়ে আসবে। সুতরাং নেক্সট জাস্ট রিসেন্টলি বছর দুয়েক আগে সেটা শুরু হয়েছে আমাদের গতিশক্তি বিশ্ববিদ্যালয়, সেটা বড়দাতে অবস্থিত। নেক্সট দু তিন বছরের পরে কি ধীরে ধীরে যখন মার্কেটে সাপ্লাই শুরু হবে, সুতরাং রেলওয়েতে টেকনিক্যাল স্কিলের খুব একটা অভাব হবে না।
0: এটা খুব বড় একটা পদক্ষেপ,
1: এটা খুবই বড়।
0: একদম, আমাদের যে মহানগর কলকাতা বা শহরতলি যে রেল পরিষেবা, এর উন্নয়নের জন্য কি কি কোনো বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, রেল নিয়েছে?
1: মহানগরকে উন্নত করতে গেলে
0: মেট্রো রেল তো আছে,
1: মেট্রো রেল আছে, এক্স্যাক্টলি। মেট্রো রেলের সাথে যেটা আমাদের করা হবে, আমাদের যেহেতু হাওড়া ব্যান্ডেল বা এদিকে আমি যদি ধরি শিয়ালদা ব্যারাকপুর বা শিয়ালদা রানাঘাট, শিয়ালদা রানাঘাটে আমাকে শুরুতেই বললাম যেখানে আমার লাইনের ক্যাপাসিটির কনস্ট্যান্ট আছে, সেই জন্য আমাদের নৈহাটি থেকে রানাঘাট থার্ড লাইন স্যাংশন করা আছে, আবার রানাঘাট থেকে কৃষ্ণনগর থার্ড লাইন স্যাংশন, যাতে সাইমুলটেনিয়াসলি আমি নাম্বার অফ ট্রেনটা বেশি চালাতে পারি। আজকের ডেটে আমার দুটো লাইনই যা চলছে, থার্ড লাইনে আমার ক্যাপাসিটি বাড়বে। সিমিলারলি এদিকে আমার কর্ড লাইনেও আমার স্যাংশন হচ্ছে, ডানকুনি বাল্টিকুড়ি সেখানে আবার লাইন স্যাংশন করা হচ্ছে। সুতরাং আমরা চাইছি যে সাবারবান সেকশনেও যাতে করে আমাদের কানেক্টিভিটিটা ফাস্ট থাকে, এবং যদি আমরা নাম্বার অফ ট্রেন বাড়াতে পারি ট্রেনের ভিড়টাও কমে আসবে। তো আমরা সাবারবানটাকে মেন ফোকাস রেখেছি, আর সাথে সাথে যদি মেট্রো আমাদেরকে সাপ্লিমেন্ট করে দেয়, সুতরাং তখন আমাদের মনে হবে আজকের ডেটে যে কলকাতা শহরে যে ভিড়টা, সবাই এসে কলকাতায় থাকছি, সেই জিনিসটা কিন্তু থাকবে না। তখন কিন্তু একজন লোক ব্যারাকপুর থেকেও ডেলি প্যাসেঞ্জার করবে, বা ব্যান্ডেল থেকেও ডেলি প্যাসেঞ্জার করবে, বা ফর দ্যাট ম্যাটার তারপরে ব্যান্ডেল থেকে বর্ধমান থেকেও ডেলি প্যাসেঞ্জার করবে, কারণ সেক্ষেত্রেও তার আসতে হয়তো লাগবে এক ঘন্টা টাইম। সুতরাং তাকে আর কলকাতার মধ্যে মানে কলকাতা শহরের যে মিউনিসিপ্যাল তারপর অতটা প্রেসার পড়বে না।
0: আরেকটা বিষয় হলো যে এই যে এখন এত গরম, অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন যেটা রানাঘাট শিয়ালদা রুটে চলছে বা হয়তো অন্যান্য রুটেও যাত্রীরা চাইছেন, এটা কি আমরা আগামী দিনে পেতে পারি, আরও বাড়তে পারে?
1: ওটার অলরেডি আমরা ডিমান্ড দিয়ে রেখেছি, আমাদের ICF বানাচ্ছে, ট্রেন এলেই দেবো। এটা ডিফারেন্ট ফোরামে আর ডিসকাস হয়েছে, ডিফারেন্ট ফোরামে বলা হয়েছে ট্রেনটা, আমরা শুধু ওদের সাপ্লাই কনস্ট্যান্টের কারণে আমরা দিতে পারছি না, ট্রেন এলেই আমরা অন্যান্য রুটেও চালাবো।
0: আচ্ছা, আপনি পণ্যবাহী রেল পরিবহন বাড়ানোর জন্য বলছিলেন যে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, তো আপনি যেটা বললেন যে ডেডিকেটেড ফ্রেট করিডোর, এছাড়াও কি আরও কিছু ভাবা হচ্ছে? কারণ রেলে পণ্য পরিবহন করলে তো অনেকটা খরচ কমে যায়, আরও কি কোনো পরিকল্পনা নেওয়া হচ্ছে রেলে?
1: আমরা আরও দু একটা জিনিস নিয়েছি, যেমন আগে কী ছিল, আগে আমার একটা পুরো ফুল রেক বুক করতে হতো কোনো একটা আইটেম ক্যারি করতে গেলে, আজকের ডেটে কিন্তু আমরা মাল্টিপল আইটেমকে একই রেখে দিচ্ছি, তাতে করে কি হতে পারে আমার ফুল রেকের ক্যাপাসিটি নেই, মানে সেক্ষেত্রে ডিফারেন্ট মানে এক একটা, যেমন ডানকুনি থেকে আমরা যাতে পারে কিছু সবজি গেল, তার সাথে আরও কিছু জিনিস গেল, কিছু হতে পারে ফুড গ্রেনস গেলো, কিন্তু ফার্টিলাইজার্স গেলো, তাতে করে কি ফুল রেক লোডিংটা পেলাম। এটার ক্ষেত্রে কি অনেক যারা ছোটো উদ্যোগপতি, ছোটো ব্যবসায়ী, তারাও কিন্তু এইভাবে নিয়ে যেতে পারে। তাছাড়া আমরা কিছু কিছু যে আইটেমগুলো আগে ছিল না, যেমন রিসেন্টলি আমরা তারকেশ্বর থেকে আলু পণ্য করছি, মানে কি হয়েছিল, আলু চাষিরা রেট পাচ্ছিল না, তখন কিন্তু রেলওয়ে কিন্তু আবার তাদের জন্য পৌঁছে গেল, যে আমরা অন্য অন্য রাজ্যে যদি পাঠাতে পারি তাহলে কি আমাদের যারা ফার্মার তারাও কিন্তু প্রপার রেট পাবে, তার সাথে আমরা এজ এ ট্রেন আমরাও তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবো, আর আমাদেরও লোডিংটা বাড়বে, মানে একসাথে আমরা যারা কৃষক তাদের কাছেও পৌঁছে গেলাম, অন্যদিকে যারা কনজিউমার অন্যান্য রয়েছে তাদের কাছেও পৌঁছে গেলাম, আর সাথে ইন বিটুইন আমরাও আমাদের লোডিং বা ফ্রেটটা ক্যাপাসিটিটা বাড়িয়ে দিলাম।
0: বেশ, আমাদের হাতে সময় বেশি নেই, আপনাকে শেষ প্রশ্ন যেটা আমার, যে আমাদের ভবিষ্যতে ভারতীয় রেলকে আপনি কীভাবে দেখতে চান, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ভারতীয় রেল কী কী করতে পারে বলে আপনি মনে করেন?
1: ভারত অ্যাকচুয়ালি যদি আমরা বলি মানে ডেভেলপ নেশন 2047-এর যদি চারটে পিলার হয়, তার মধ্যে একটা পিলার হিসেবে ভারতীয় রেলকে দেখতে চাই, আর ভারতীয় রেলের উন্নয়ন ছাড়া কিন্তু দেশের উন্নয়ন সম্ভব নয়। মানে ভারতীয় রেল শুধু প্যাসেঞ্জার পার্সপেক্টিভ নয়, ভারতীয় রেল মানে কোথাও একটা শুনেছিলাম যে প্রত্যেকটা বাড়িতে একটু হলেও সেল থাকে, তা আমি তো বলবো প্রত্যেকটা লোকের মধ্যেও একটু হলেও রেল থাকে, ছোটোবেলায় জন্মানো থেকে শুরু করে মানে লাস্ট, মানে রেলে তো অবশ্যই সে কোনো না কোনোভাবে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি রিলেটেড হবেই। আজকের ডেটেও আমরা দেখেছি মানে ইনফ্যাক্ট আমি বলবো প্রতিদিনই একটা দিনেও আমার রেল ছাড়া মানে সম্ভব না, আইদার হতে পারে আমি নিজে রেলে ট্রাভেল করছি, অথবা আমার বাড়িতে যে কাজের দিদি আসছেন তিনি রেলে করে আসছেন, অথবা হতে পারে আমার যে টিউশন টিচার তিনি রেলে করে আসছেন, অথবা আমার ছেলেটা ট্রেনে করে ট্রাভেল করছে। সুতরাং রেল প্রত্যেকের জীবনে
0: একদম
1: অঙ্গাঙ্গিভাবে জড়িত, আর রেল ছাড়া আমাদের ডেভেলপড নেশন অসম্ভব,
0: যেটা আমাদের লক্ষ্য আছে 2047 সালে বিকশিত ভারতের লক্ষ্য। একদম। পূর্ব রেলের

0: মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আকাশবাণীকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: থ্যাংক ইউ।
2: কেন্দ্রের এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে শুনলেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বললেন দিব্যদে। শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু।

নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে আশা ও ভালোবাসা ছায়াছবিতে কিশোর কুমার এবং সহশিল্পীরা

শুনলেন আশা ও ভালোবাসা ছায়াছবির গান কিশোর কুমার এবং সহশিল্পীদের কণ্ঠে। এবারে গুরু দক্ষিণা ছায়াছবিতে আশা ভোঁসলে।

গুরু দক্ষিণা। ছায়াছবির গান শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে। এবারে আপন আমার আপন ছায়াছবিতে অমিত কুমার এবং সহশিল্পীরা

আপন আমার আপন ছায়াছবির গান শুনলেন অমিত কুমার এবং সহশিল্পীদের কণ্ঠে। শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে অমর কণ্টক ছায়াছবিতে আশা ভোঁসলে

অমর কণ্টক। ছায়াছবির গান শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে। এবারে আলো আমার আলো, ছায়াছবিতে মান্না দে।

আলো আমার আলো, ছায়াছবির গান শুনলেন মান্নাদের কণ্ঠে। শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকের শেষ গানটি শুনুন অনুরাগের ছোঁয়া, ছায়াছবি থেকে আশা ভোঁসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে।

অনুরাগের ছোঁয়া। ছায়াছবির গান শুনলেন আশা ভোঁসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে। আর এই গানটি দিয়েই শেষ করলাম আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন দোতারায় লোকসঙ্গীতের সুর, শিল্পী সুবল দত্ত।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল। শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি, প্রথমে রাগেশ্রী এবং পরে চন্দ্রকোষ রাগে। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র। খেয়াল পণ্ডিত সন্দীপন সমাজপতি।

0: and the imperative for closer bilateral cooperation to de-risk and diversify in an increasingly volatile world. In a social media post, he said, they discussed deepening collaboration in trade and investment, pharma, semiconductors, AI, space, defense, mobility, tourism and the creative entertainment industry. He will visit Finland today to attend the 14th edition of the Kultaranta Talks. Union Minister of Tribal Affairs, through the Tribal Cooperative Marketing Development Federation of India, the ministry has unveiled RISA, Timeless Tribal, a dedicated premium brand for tribal textiles, embroideries and handicrafts, and inaugurated the exclusive RISA store in New Delhi yesterday. In badminton, PV Sindhu and Tanvi Sharma yesterday advanced to the second round of women's singles event at Australian Open tournament in Sydney. Two-time Olympic medalist Sindhu defeated Peru's world number 76, Ines Castillo, 21-13-21-11 in the first round clash of the tournament. Sindhu's pre-quarter-final match will be against compatriot and world number 39 Isharani Barua. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এখন আপনাদের জানিয়ে দেব আজ 11ই জুন বৃহস্পতিবারের অনুষ্ঠান পরিচিতি প্রথমে গীতাঞ্জলি প্রজাতরঙ্গে গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাশিত শুনবেন গীতা থেকে পাঠ 6টা বেজে 5 মিনিটে সঙ্গীতাঞ্জলি 6:30টায় আজকের চাষবাস থাকবে কৃষি সুপারিশ বলবেন সুব্রত চক্রবর্তী 6:40 আপনার স্বাস্থ্য প্রখর তাপপ্রবাহ ও আপনার ত্বক এই বিষয়ে বলবেন ডাক্তার অবন্তী সাহা 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ এবং কল্লোল কোনার 7:45 রবীন্দ্রসঙ্গীতে অনিন্দিতা ঘোষ সকাল 8টায় জানা অজানা দূষণ রোধে গ্রিন কেমিস্ট্রি এই বিষয়ে বলবেন ডক্টর অর্ণব হালদার শুনবেন দ্বিতীয় পর্ব 8:05 জয়া ভট্টাচার্যের কণ্ঠে নজরুল গীতি 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সৌমেন দত্ত সাক্ষাৎকারটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায় শুনবেন দ্বিতীয় পর্ব 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে হাওয়াইন গিটার পরিবেশনায় স্বপন মজুমদার সকাল 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম অংশ 9:25 জেলার চিঠি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল 9:30 গানে গানের শেষাংশ সকাল 10টায় গানের ভেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান দেবাদ্রিতা রায়ের উপস্থাপনায় বেলা 11টায় যুববাণীর অনুষ্ঠান চলতে চলতে উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায় ও সায়নী মজুমদার দুপুর 12টায় অতুল প্রসাদের গানে অনিতা দত্ত মৃধা 12:15 দেবজানী সাহা চৌধুরীর কণ্ঠে লোকগীতি 12:33 গ্রামীণ যুবাবন্ধুদের অনুষ্ঠান স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায় গ্রাম নারায়ণপুর জেলা উত্তর চব্বিশ পরগনা নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান 1টায় 1:45 মহিলা মহল বিষয় অদ্বিতীয়া উপস্থাপনায় সোমা সাহা আধুনিক গানের অনুষ্ঠান 2:30 গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান নিয়ে আলোচনা অংশগ্রহণে শিবপুর হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নন্দিনী সিংহ ও দুই শিক্ষার্থী 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি সুদাম সোরেন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে 6:15 সাঁওতালি অনুষ্ঠান সমাজের প্রতি শিক্ষিত নারীদের দায়িত্ব ও কর্তব্য এই বিষয়ে বলবেন কাপুরমণি টুডু এরপর লোকগীতি প্রথমে কার্তিক মুর্মু পরে সীতারানী হাসদা ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে 6:38 কৃষি কথার আসর অপরিচিত সবজি চাষ এই বিষয়ে বাপি শেখের সাক্ষাৎকারটি নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক 7:10 মহাভারত থেকে পাঠ শান্তি পর্ব পরিবেশনায় সুবলচন্দ্র রানা 7:30 সমীক্ষা রাত 8টায় অনুরোধের আসর 8:30 অন্বেষা থাকবে বিজ্ঞানের খবর জলাভূমি

কেন প্রয়োজন এই বিষয়ে বলবেন তপন সাহা। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে হাওয়াইন গিটার, পরিবেশনায় স্বপন মজুমদার। রাত 9:30টায় নাটক চোখে আঙুল দাদা, রচনা প্রমথনাথ বিশি, বেতার নাট্যরূপ মনোজ মিত্র, প্রযোজনা জগন্নাথ বসু। রাত 10:00টায় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শ্রবণে স্বাস্থ্য। প্রথমে থাকবে

ভট্টাচার্যের কণ্ঠে 10:45 রজনীকান্তের গানে অনিতা দত্ত মৃধা, 11:00 লোকগীতি শিল্পী দেবলীনা সাহা চৌধুরী, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশনায় সুরজিৎ সাহা। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীতে অনিন্দিতা ঘোষ, ধারাবাহিক রামচরিত মানসের 138তম পর্ব 6:35, 6:45 শ্যামা সঙ্গীত অপরিজিতা কুণ্ডুর কণ্ঠে, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত অঙ্কিতা ঘোষের উপস্থাপনায়, 8:30 নজরুল গীতি ঐশী মজুমদারের কণ্ঠে, 8:45 রজনীকান্তের গানে অনিতা দত্ত মৃধা, 9:00 দেবলীনা সাহা চৌধুরীর কণ্ঠে লোকগীতি, 9:10 রসধারা বিষয়ে খেলকুন্দ ও মনোরঞ্জন উপস্থাপনায় পূজা মিশ্র, 10:15 উর্দু ম্যাগাজিন অনুষ্ঠান হিন্দি ছায়াছবির গান অঞ্জুমান উপস্থাপনায় সুফিয়া শিরিন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডাউন কান্ট্রি রোড উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 12:00 সুরভি উপস্থাপনায় পূজা মিশ্র, 12:20 ও 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান অভিরূপা ভাদুরীর উপস্থাপনায়, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী সুরজিৎ সাহা 2:30। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে 5:10 শ্যামা সঙ্গীত শিল্পী অপরিজিতা কুণ্ডু, 5:20 উর্বশী প্রীতি মোরারকার উপস্থাপনায়, 6:10 হিন্দি কথিকা বলবেন প্রীতি মোরারকা, 6:30 গুলগুলশান, 7:10 আধুনিক গানে অনিতা দত্ত মৃধা, প্রীতি মোরারকার সঙ্গে দর্পণ 7:30, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিং অ্যালং উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন প্রথমে গীতাঞ্জলি এবং পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সূচি, আকাশবাণী কলকাতা। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98% এবং সর্বনিম্ন 70%, বৃষ্টি হয়েছে 24.6 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:18 হয়ে 38 সেকেন্ড। জয় হিন্দ।